আজ বৃহস্পতিবার, 21 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 11 জুন 2026 খ্রিস্টাব্দ, 27 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54, 17 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:17, 8 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 9 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, এফএম প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন গীতা থেকে পাঠ।
1: শ্রীমদ ভগবদ গীতা হতে পাঠ ও মর্মানুবাদ। গীতা স্থিত প্রজ্ঞ দ্বিতীয় অধ্যায়। শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজনস্তদোচ্যতে দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতঃস্পৃহা বীতরাগভয়ক্রোধঃ স্থিতধীরমুনিরুচ্যতে যঃ সর্বত্রানভিস্নেহঃ তত্তত প্রাপ্য শুভাশুভম নাফি নন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজনা প্রতিষ্ঠিতা যদা সংহরতে চায়ম কূর্মঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়ানীন্দ্রিয়ার্থেভ্যা তস্য প্রজনা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবরজং রসোপ্যস্য পরং দৃষ্ট্বা নিবর্ততে যততো হ্যপি কৌন্তেয পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথীনি হরন্তি প্রসভং মনঃ তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজনা প্রতিষ্ঠিতা। দুঃখের সংসারে আনন্দে অবিচল থাকার সাধনা স্থিতপ্রজ্ঞের এই শোনা। জগতে যথার্থ সুখে থাকার কৌশল হচ্ছে স্থিতপ্রজ্ঞের জীবনচর্যা। বাসনাই হচ্ছে দুঃখের মূল। যিনি মনের সকল বাসনাকে সম্পূর্ণ ত্যাগ করে পরমার্থ দর্শনে আত্মাতেই পরিতৃপ্ত থাকেন তিনি স্থিতপ্রজ্ঞ। দুঃখে তিনি নিরুদ্বেগ, সুখে নিঃস্পৃহ ও নিরাসক্ত, ক্রোধরহিত নির্ভীক মননশীল ব্যক্তিরই লাভ হয় ব্রাহ্মী স্থিতি। তিনি যাবতীয় বস্তু ও ব্যক্তিতে আকর্ষণবিহীন, প্রিয় বিষয়ের আগমনে আনন্দিত বা অপ্রিয় বিষয়ে বিষণ্ণ কোনোটাই তিনি হন না। ভীত কূর্ম যেমন অঙ্গাদি স্বেচ্ছায় সংকুচিত করে, ঠিক তেমনি যিনি রূপরাস শব্দ গন্ধ স্পর্শাদিযুক্ত বিষয়সমূহ হতে ইন্দ্রিয় রাজকে প্রত্যাহার করেন তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয়গ্রহণে অসক্ত রুগ্ন ব্যক্তি বা ভোগবিমুখ কঠোর তপস্বী বিষয় হতে নিবৃত্ত হলেও তাঁদের আসক্তি সহজে বিদূরিত হয় না। ব্রহ্মে তথা পরমাত্মায় চিত্তস্থিতি লাভ করলেই বিষয় ও বিষয়ে তৃষ্ণা দুই চিরতরে নিবৃত্ত হয়। বিক্ষেপকারী ইন্দ্রিয়সমূহ মেধাবী পুরুষের মনকেও জোর করে বিষয়ের দিকে টেনে নিয়ে যায়। যেই যোগী সেই ইন্দ্রিয়গুলিকে সংযত করে আত্মস্থ হয়ে অবস্থান করেন, তিনিই হলেন সংসারে অবিচল শান্তির অধিকারী স্থিতপ্রজ্ঞ ব্যক্তি।
0: সুভাষিত অনুষ্ঠানে গীতা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন মীরা বন্দ্যোপাধ্যায়।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে মীরা বন্দ্যোপাধ্যায় এবং পরে শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল সাড়ে ছটায় আজকের চাষবাস শুনবেন কৃষি সুপারিশ, বলবেন সুব্রত চক্রবর্তী। ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক, এই বিষয়ে বলবেন ডাক্তার

অবন্তী সাহা, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও কল্লোল কোনার, 7:45 অনিন্দিতা ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, 8:00 জানা অজানা, দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি, এই বিষয়ে বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন দ্বিতীয় পর্ব, জয়া ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি, 8:05, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সৌমেন দত্তর সাক্ষাৎকার শুনবেন। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়াইন গিটার, পরিবেশনায় স্বপন মজুমদার, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম অংশ 9:00, 9:25 জেলা চিঠি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল, 9:30 গানে গানের শেষাংশ, লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, দেবাদ্রিতা রায়ের উপস্থাপনায় 10:00, 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার, দুপুর 12:00 অতুল প্রসাদের গানে অনিতা দত্ত মৃধা, 12:15 লোকগীতি দেবলীনা সাহা চৌধুরীর কণ্ঠে, 12:33 গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, গ্রাম নারায়ণপুর, জেলা উত্তর 24 পরগনা, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান দুপুর 1:00, 1:45 মহিলা মহল, বিষয়ে অদ্বিতীয়া, উপস্থাপনায় সোমা সাহা, 2:30 আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য, দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে আলোচনা, অংশগ্রহণে শিবপুর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী সিংহ ও 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি সুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, সমাজের প্রতি শিক্ষিত নারীদের দায়িত্ব ও কর্তব্য, এই বিষয়ে বলবেন কাপুরমণি টুডু, এরপর লোকগীতি কার্তিক মুর্মু, সীতারানী হাসদা ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 6:38 কৃষি কথার আসরে অপরিচিত সবজি চাষ, এই বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 মহাভারত থেকে পাঠ শান্তি পর্ব, পরিবেশনায় সুবলচন্দ্র রানা, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর, পরে জলাভূমি কেন প্রয়োজন, এই বিষয়ে বলবেন তপন সাহা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়াইন গিটার, পরিবেশনায় স্বপন মজুমদার, 9:30 নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথনাথ বিশি, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু, 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণের স্বাস্থ্য, প্রথমে থাকবে স্বেচ্ছায় রক্তদান, পরে ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, সংকলন ও সম্পাদনা রূপময় কোলে, 10:30 নজরুল গীতি জয়া ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 রজনীকান্তের গানে অনিতা দত্ত মৃধা, 11:00 লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সুরজিৎ সাহা, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, এখন শুনছেন খেয়াল শিল্পী পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীতে অনিন্দিতা ঘোষ, 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 138তম পর্ব, 6:45 শ্যামা সঙ্গীতে অপরাজিতা কুণ্ডু, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত অঙ্কিতা ঘোষের উপস্থাপনায়, ঐশী মজুমদারের কণ্ঠে নজরুল গীতি, 8:30, 8:45 রজনীকান্তের গানে অনিতা দত্ত মৃধা, 9:00 লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী, 9:10 রসধারা বিষয়ে খেলকুদ ও মনোরঞ্জন, 10:15 উর্দু ম্যাগাজিন অনুষ্ঠান অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড,
12টায় সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সুরজিৎ সাহা। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 শ্যামাসঙ্গীতে অপরাজিতা কুণ্ডু, 5:20 উর্বশী, 6:10 হিন্দি কথিকা, 6:30 গুলগুল সেন, 7:10 আধুনিক গানে অনিতা দত্ত মৃধা, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমিন রাদেভির সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। মন্ত্রক 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কারও ঘোষণা করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতন দেখছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ই দিখাতা হ্যাঁ হামারি নীতিয়া সহি হ্যাঁ হামারি দিশা সহি ইয়ে সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যাঁ কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা এক দিন উসকে সপনে ভি পুরে হোঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতারও প্রশংসা করছে।
1: 2014 के पहले के कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए थे। इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा, लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूँ, जनता जनार्दन का आभार व्यक्त करता हूँ।
0: শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্নে এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের

0: সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যেকটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতামূলক ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসেরই ফসল।
1: আজ দেশ কা হর নাগরিক বিকশিত ভারত কে সপনে সে ভরা হুয়া হ্যায়। বিকশিত ভারত কা সপনা আব কিসি এক ব্যক্তি কা নাই রহা, কিসি সরকার কা নাই রহা, কিসি দল কা নাই রহা। দেশ কে জন জন কা সপনা বন চুকা হ্যায়, সংকল্প বন চুকা হ্যায়। আর ইস সপনে কি পূর্তি কে লিয়ে হমে আপনা হর পল সমর্পিত করনা হ্যায়। এনডিএ কে 12 বর্ষো কি এক বড়ি সফলতা ইয়ে ভি হ্যায় কি দেশ কংগ্রেস কে কুচক্র সে আজাদ হুয়া হ্যায়।
0: নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন যে এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরে কার্যকর নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এ উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডে লোয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিরস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানা, পাপুয়া নিউগিনি প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরা, ভুটানের প্রধানমন্ত্রী শোরিং টোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলকে এটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদী নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইল ফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাবও গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন জানিয়েছেন যে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর বৈঠকে 35টি রাজনৈতিক দলের মোট 75 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, এনডিএ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই ঐতিহাসিক মাইল ফলক অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেছেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক হবে। বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গত রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী ও লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। পশ্চিমবঙ্গের নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন।

0: তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কল্লোল ভট্টাচার্য, অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার পাচ্ছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। শুরুতেই জানাই আমন ধান প্রসঙ্গে, বেলে দোঁয়াশ থেকে এঁটেল মাটিযুক্ত উঁচু, মাঝারি বা নিচু যে কোনো অবস্থানের জমিতেই আমন ধান চাষ করা যায়। জমির অবস্থান, বৃষ্টির সম্ভাবনা, জাতের মেয়াদ এবং শস্যচক্র ইত্যাদির কথা বিবেচনা করে আমন ধান চাষের জন্য বীজ বোনার সময় ঠিক করতে হবে। আমন ধান চাষের মোটামুটিভাবে বর্ষার জলেই হয়ে থাকে, সেজন্য জমির অবস্থান অনুযায়ী বীজ বোনার সময় ঠিক করতে হবে। অর্থাৎ জমির অবস্থান অনুযায়ী বৈশাখ মাসের শেষ থেকে শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত আপনারা আমন ধানের বীজ বুনতে পারেন। শুকনো বীজতলায় বীজ বোনার সময় লক্ষ্য রাখতে হবে যেন নির্দিষ্ট হারে শোধিত বীজ ধান নির্ধারিত পরিমাণ বীজতলায় সমানভাবে পড়ে। বীজ ফেলার পর বীজতলা ২৪ ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে। অঙ্কুরিত বা কল করা বীজ বুনলে বীজ বোনার একদিন পরে বীজতলা ভিজিয়ে সেচ দিলেই হবে। পরে চারা বড় হবার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে, তবে কখনোই আড়াই সেমির বেশি জল যেন না থাকে। যদিও আপনারা জানেন দীর্ঘদিন ধরে আপনারা বীজতলা তৈরি করেন, তবুও আরও একবার বলে দিই, যারা বীজতলা তৈরি করবেন লক্ষ্য রাখবেন যেন নির্দিষ্ট হারে শোধিত বীজ ধান নির্ধারিত পরিমাণ বীজতলায় সমানভাবে পড়ে, আর বীজ ফেলার পর বীজতলা ২৪ ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে। অঙ্কুরিত বা কলা করা বীজ বুনলে বীজ বোনার একদিন পরে বীজতলা ভিজিয়ে সেচ দিলেই হবে। আর চারা বড় হবার সঙ্গে সঙ্গে জলের পরিমাণটা একটু বাড়াবেন, তবে মনে রাখবেন আড়াই সেমির বেশি যেন না জল থাকে বীজতলাতে। এবার আসি চীনা বাদাম প্রসঙ্গে। মাটির তলা থেকে বাদাম তুলে যদি দেখেন খোসার ভিতরে কালো ছোপ ধরেছে বা দানা শক্ত হয়েছে এবং দানার উপরিকার খোসায় লালচে রং ধরেছে, তবে বুঝতে হবে বাদাম তোলার উপযুক্ত সময় হয়ে এসেছে। এবার জানাই মুগ প্রসঙ্গে। বীজ বোনার তিন সপ্তাহের মাথায় চিলিটের জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে, চার সপ্তাহের মাথায় 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবোরেট এবং পাঁচ সপ্তাহের মাথায় 0.5 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। প্রতিবারে 40 লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করতে হবে। সমস্ত গাছে ফুল আসার পূর্বে একবার সেচ দিলে ভালো হয়। আর পাতায় যদি পাউডারি মিলডিউ রোগ দেখা দেয় সেক্ষেত্রে 1 গ্রাম কার্বনডাজিম বা 0.5 গ্রাম ট্রাইডেমর্ফ প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বীজ বোনার দুমাস বয়স থেকে শুঁটি আপনারা তুলতে পারেন। পাকা শুঁটি সকালবেলায় ছিঁড়ে নেওয়াই ভালো। দু থেকে তিনটি পর্যায়ে আপনারা শুঁটি তুলতে পারবেন। তবে কয়েকটি রোগের ব্যাপারে যে সমস্ত ওষুধগুলোর কথা বললাম সেগুলো আরও একবার জানিয়ে দিই আপনাদেরকে। তিন সপ্তাহের মাথায় চিলেটেড জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে, চার সপ্তাহের মাথায় 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবোরেট এবং পাঁচ সপ্তাহের মাথায় 0.5 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর যখনই স্প্রে করবেন প্রতিবারে কিন্তু 40 লিটার অনুখাদ্য মেশানো জল স্প্রে করতে হবে। এবারে জানাই আখ প্রসঙ্গে। রোগ পোকা আখের ক্ষেত্রে যেমন লাল ঢোড়া ধসা, ছিপটি ভুষা, ঢোলে পোড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকা ইত্যাদির আক্রমণ দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনারা নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় চাপানসার হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন, 50 কেজি পটাশ মাটিতে

0: মিশিয়ে দিন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি দিন, প্রয়োজনে সেচ দিন। এবার জানাই পাট প্রসঙ্গে। পাটের চারা বেরোনোর 21 দিন পর প্রথম চাপান সার হিসেবে 8 কেজি নাইট্রোজেন প্রতি একরে, 30 থেকে 35 দিন পর দ্বিতীয় চাপান সার হিসেবে সম পরিমাণ নাইট্রোজেন অর্থাৎ 8 কেজি নাইট্রোজেন প্রতি একরে প্রয়োগ করবেন। বোরনের ঘাটতি দেখা দিলে সেক্ষেত্রে ডাইসোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেট 0.1% প্রতি লিটার জলে গুলে চারা বেরোনোর তৃতীয় ও ষষ্ঠ সপ্তাহে ভালোভাবে পাতার উপর স্প্রে করলে পাটের তন্তুর গুণমান এবং ফলন বৃদ্ধি হয়। সবশেষে জানাই সবুজ সার প্রসঙ্গে, যে সমস্ত কৃষক বন্ধুরা আমন ধানের চাষ করবেন বা জমি তৈরি করবেন তার আগে আমাদের প্রত্যেকটা বিষয়ে বিশেষজ্ঞরা যেমন বলেন যে জমিতে জৈব সারের প্রয়োগের মাত্রাটা বাড়াতে, আর জমিতে জৈব সারের মাত্রা কিভাবে বাড়াবেন তার জন্য ধৈঞ্চের বীজ আপনারা জমিতে বুনতে পারেন, এছাড়াও ধৈঞ্চের ছাড়া শনের বীজও বুনতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমন ধান রোপণের 1.5 থেকে 2 মাস আগে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির জলের সুযোগ নিয়ে দুটো চাষ দিয়ে আপনারা বিঘা প্রতি 4 কেজি ধৈঞ্চ বীজ কিংবা শনের বীজও বুনতে পারেন। আর এই বীজ বোনার আগে খেয়াল করে বিঘা প্রতি 20 থেকে 22 কেজি সিঙ্গেল সুপার ফসফেট সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে বীজ বুনুন। ধৈঞ্চে বীজ এবং শনের বীজ এই বোনার মাধ্যমে আপনাদের জমির যে জৈব সারজনিত যে ঘাটতি সেটা অনেকাংশেই পূরণ হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ তথ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে। জানিয়ে দিলাম কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ।
1: এখন জানিয়ে দিই কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী 24 ঘন্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার 2-1 জায়গায় ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com।

0: com. Mail ID abar bolchi education@gmail.com. মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক। এ নিয়ে একটি কথিকা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
3: সূর্যের তাপ বাড়ার সাথে সাথে আমাদের সকলেরই কম বেশি বিভিন্ন রকম সমস্যা শুরু হচ্ছে আমাদের ত্বকের ব্যাপারে। কেউ চুলকুনিতে কষ্ট পাচ্ছেন, কারুর রোদ্দুরের মধ্যে বেরোলে ত্বকে জ্বালা হচ্ছে, কারুর লাল লাল হয়ে বিভিন্ন জায়গায় ফুলে যাচ্ছে, কেউ বা বলছেন যে আমাদের যে অংশটা পোশাকের বাইরে থাকে সেই জায়গাগুলো কালচে হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, এটা কারুর একার নয়, আমাদের মতো এরকম তাপ প্রধান দেশে এটা খুব ভীষণই একটা সাধারণ সমস্যা বা খুব কমন সমস্যা বলতে পারেন, যেটাতে অল্পবিস্তর সবাই ভুগছেন। তো এটা থেকে এখন প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় হচ্ছে সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করা। এবার সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করার দুরকম উপায় হচ্ছে, এক হচ্ছে সানস্ক্রিন ক্রিম। বাজারে বিভিন্ন রকম সানস্ক্রিন ক্রিম প্রচলিত আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু সেগুলো ব্যবহার করার যেমন কিছু উপকারী দিক আছে, কিছু তার সাইড এফেক্টস সেটাও আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, সাইড এফেক্টস অর্থাৎ অপকারী দিকটা। সেই জন্য আমাদের ত্বক রোগ বিশেষজ্ঞদের মত হচ্ছে, আপনি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে, ত্বক রোগ বিশেষজ্ঞ কাউকে দেখিয়ে, তারা যেটা আপনাকে প্রেসক্রাইব করে দেবেন, তারা যেটা আপনাকে বলবেন যে আপনার ত্বকের জন্য যে সানস্ক্রিনটি উপযুক্ত সেরকম কোনো সানস্ক্রিন আপনি মাখতে পারেন। এবার সানস্ক্রিন মাখতে হয় কিভাবে? সঙ্গে সঙ্গে মাখলাম আর রোদ্দুরে বেরিয়ে পড়লাম, এভাবে কিন্তু সানস্ক্রিন মেখে তার উপকারিতাটা কিন্তু ঠিকমতো পাওয়া যায় না। রোদ্রে বেরোনোর অন্তত মিনিট কুড়ি আগে সানস্ক্রিন মাখতে হয়, এবং তিন ঘন্টার বেশি একটানা রোদ্রে থাকতে হলে সেটাকে আবার মাখতে হয়, অর্থাৎ তিন ঘন্টা পরে সানস্ক্রিনের উপযোগিতা কমতে থাকে। এছাড়া ঘাম হলে, কিছু কিছু সানস্ক্রিন আছে যেগুলো ঘামের সাথে সাথে গলে যায়, অনেক সময় যারা সুইমিং পুলে সাঁতার কাটেন তারাও সানস্ক্রিন মাখেন কিন্তু সেগুলো জলের সাথে ধুয়ে যায়, সেই জন্য বিভিন্ন রকম আপনার ঘাম প্রতিরোধক বা জল প্রতিরোধক সানস্ক্রিনও পাওয়া যায়। সেটা আপনাকে একমাত্র আপনার ডাক্তারবাবুই সঠিক আপনাকে প্রেসক্রিপশন করতে পারবেন যে আপনার ত্বকের পক্ষে কোন সানস্ক্রিনটি উপযুক্ত। আরেকটা ব্যাপার হচ্ছে পোশাক আশাক, অর্থাৎ পোশাকের মাধ্যমে কিভাবে আমরা এই প্রখর তাপ প্রবাহ থেকে নিজেদের চামড়াকে রক্ষা করতে পারি। সেটা হচ্ছে যতটা আপনি ঢেকে রাখতে পারবেন, অর্থাৎ আমরা মুখ এবং হাত এই অংশটা, শরীরের এই অংশটা সাধারণত আমাদের পোশাকের বাইরে থাকে। এবার প্রখর তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে হলে আপনাকে শরীরের এই অংশগুলোকেও ঢেকে রাখতে হবে। সেটা আপনি পুরো ফুল হাতা অর্থাৎ পুরো হাতা জামা কাপড় পরতে পারেন, অথবা কেউ যদি পুরো হাতা জামা কাপড় না পরতে পারেন, আজকাল আলাদা রকম গ্লাভস বেরিয়েছে যেটা আপনি শুধু রোদ্রে বেরোনোর সময়টুকু পরলেন, বাকি সময়টা খুলে ফেলেন, সেটাও করতে পারেন। আর মুখ ঢাকার জন্য আপনি আপনাদের স্কার্ফ, রুমাল বা ওড়না এই জাতীয় কোনো কিছুকে ব্যবহার করতে পারেন, যেটা আপনার চোখটা শুধু বাইরে থেকে, বাকি অংশটা আপনি সেই কাপড়টি দিয়ে ঢেকে রাখলেন। এছাড়া সানগ্লাস, ছাতা, এই জিনিসগুলো রোদ্র থেকে বাঁচার জন্য আপনারা ব্যবহার করতে পারেন বা রোদ প্রতিরোধক উপায় হিসেবে। আর যেটা করবেন, খুব আপনার প্রয়োজনীয় কাজ না থাকলে আপনি সকালবেলা মোটামুটি 10টা থেকে 3টে পর্যন্ত এই প্রখর তাপপ্রবাহটা এড়িয়ে চলুন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে বেরোলে ছাতা অবশ্যই নেবেন। আর যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, জলের কথাটা ভুললে চলবে না। প্রখর তাপপ্রবাহ থেকে সঙ্গে লড়াই করতে গেলে জল বা জলীয় জিনিস খাওয়াটা কিন্তু মাস্ট। এটা আপনাকে সারাদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খেতে হবে।
2: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক। কথিকাটি বললেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

এক বুক ভরসা, এক বুক আলো, প্রতিদিন সকালে মেলো চোখ মেলো, ইতিহাস থেকে গাঁথা কথা কত শত, তুমি আমি জুড়ে জুড়ে থাকি অবিরত।

0: প্রাত্যহিকীর দরবারে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আসুন দেখে নিই ইতিহাসের পাতায় আজকের দিন। আজ 11 জুন, প্রমথনাথ বিশির জন্মদিন। জমিদার হওয়া সত্ত্বেও নলিনীনাথ বিশির জীবনটা ছিল একটু অন্য রকমের। প্রজা শোষণ ও ইংরেজ শাসকদের তোষামোদের পরিবর্তে প্রজা পালন আর ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের পথটিকেই বেছে নিয়েছিলেন তিনি। এজন্য একাধিকবার কারাবাসও ভোগ করতে হয় তাঁকে। পুত্র প্রমথনাথের শিক্ষার জন্য নলিনীনাথ তাঁকে পাঠান শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়ে। সেখানে রবীন্দ্রনাথের নিত্য সাহচর্যই প্রমথনাথের জীবনে আনে সম্ভাবনার মুকুলিত আশ্বাস। শান্তিনিকেতন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানেই শিক্ষকতার কাজে যোগ দেন তিনি। পরবর্তীকালে প্রাইভেটে আইএ, রাজশাহী কলেজ থেকে বিএ এবং প্রাইভেটেই পরীক্ষা দিয়ে বাংলায় প্রথম শ্রেণীতে প্রথম হন এমএ পরীক্ষায়। কিছুদিন রিপন কলেজে অধ্যাপনা ও খুব অল্প সময়ে সাংবাদিকতা করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তিনি। শান্তিনিকেতনে সম্ভাবনার যে মুকুলোদ্গম হয়েছিল কালক্রমে নানা বর্ণের বিচিত্র সব পাপড়ি সাজিয়ে এক আশ্চর্য কুসুমের মাধ্যমে ঘটে তার পূর্ণ প্রকাশ। কবিতা, উপন্যাস, রসরচনা, লঘু প্রবন্ধ, প্রবন্ধ, নাটক, সমালোচনা, রাজনৈতিক রচনা, বিচিত্র আর বহুমুখী ছিল তাঁর সাহিত্য সৃজন প্রতিভা।
1: শুধু আসলেই চলবে না, চাটা নিয়ে আয়, চার খবরের কাগজ শিগগির আয়।
2: এই যে বাবু এসে গেছি।
3: এসেছিস?
2: হ্যাঁ।
3: খালি হাতে নাকি? খবরের কাগজ কই?
2: সব আছে বাবু, সব আছে। আপনি ওটো, এই এই নাও।
3: বাহ, ঠিক হয়েছে। যা শিগগির করে চানের জল গরম করবে যেতাম, আমি এক্ষুনি বেরোবো। দেরি করিস নি জানো?
2: আগে না, আমি এখনই যাচ্ছি বাবু।
4: চাঁদে স্থায়ীভাবে ঘাঁটি স্থাপনের ব্যবস্থা প্রায় সম্পূর্ণ। ঠিক আছে, জায়গা জমি বিলি ব্যবস্থার বন্দোবস্ত হোক, তারপর ভেবে দেখবো জমি কিনবো কি না। পেরুতে প্রচণ্ড ভূকম্পনের ফলে অগণিত মানুষের প্রাণহানি, সোনার ভরি 203 টাকা।
0: উত্তর মেঘ, হংসমিথুন, কেরি সাহেবের মুন্সি, লালকেল্লা, জোড়াদিঘি চৌধুরী পরিবার, রবীন্দ্র কাব্যপ্রবাহ, রবীন্দ্র নাট্যপ্রবাহ, রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, মৌচাকে ঢিল।

0: নেহেরু ব্যক্তি ও ব্যক্তিত্ব ইত্যাদি গ্রন্থই যার প্রকৃষ্ট প্রমাণ। কেরি সাহেবের মুন্সি উপন্যাসটির জন্য 1960 সালে তিনি রবীন্দ্র পুরস্কার পান। 1901 সালের এই 11ই জুন প্রমথনাথ বিশি জন্মগ্রহণ করেন।
1: প্রাপ্তি এবং কখনো কখনো জীবন থেকে হারানো, এই দুইয়ের সম্মিলন বা সমতাতেই তো জীবনের উচ্চাবচতা কোথাও একটা সমতল ভূমিতে এসে দাঁড়ায়। পেতেই থাকে, হাত বাড়িয়ে সারা পৃথিবীর থেকে আমরা শুধু নিতেই থাকি আর পেতেই থাকি। কিন্তু এই যে অযুত কাল ধরে পূর্বপুরুষদের নানাবিধ প্রচেষ্টায় একটা দেশ, দেশের মাটি, রাষ্ট্রব্যবস্থা এত শক্তিশালী হয়েছে, নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমোতে পেরেছি আমরা, শত সহস্র জওয়ানদের কার্যকারিতায়। তাতে আমাদেরও তো দায়িত্ব রয়েছে, রয়েছে হাতে হাতটাকে আরো শক্ত করে ধরে এই দেশটাকে আরো সুন্দর করে গড়ে তোলা। আর এই পবিত্র সময়ে সকালবেলা সকলে মিলে আসুন না, একসঙ্গে করি দেশবন্দনা।

0: সুতপাবসুর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সকলে মিলে মায়ের গান গাইলাম, দেশ ও মা। সময় হয়ে গেছে এবারে চিঠিপত্রে আসার। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল আপনাদের জন্য আম সত্য কথা। আপনাদের অনেক চিঠিপত্র আমরা পেয়েছি, মেলে পেয়েছি, ডাকযোগে পেয়েছি। সেই সত্ত্বেও আপনাদের একটু বলে দিই যে দ্বিতীয় পক্ষের বিষয়ের জন্য আপনারা যারা বসে আছেন তাদেরও তো চিঠি লেখার সময় হয়ে গেছে, তাই না? জ্বরের নাম বিশ্বকাপ দ্বিতীয় পক্ষের বিষয়। আসলে আমাদের কয়েক মাসের জন্যই তো এই জ্বরটা আসে। যারা ফুটবল প্রেমী তারা তো মুখিয়ে থাকেনি, আর যাদের এমনিতেও আগ্রহ নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। এই সেদিনে কাগজ পড়তে পড়তে দেখলাম দু পাতা জুড়ে লিস্ট, তালিকা, কবে কার সঙ্গে কার খেলা। তো রাত জেগে খেলা দেখা তো রয়েছে, কিন্তু পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক, সবটা নিয়ে আপনারা চিঠি লিখুন জ্বরের নাম বিশ্বকাপ এই বিষয়ে। আর আমাদের তো ঠিকানা এবং মেল আইডি একই রয়েছে, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর মেল আইডি চিঠির ঝাঁপি chithijanpi.air@gmail.com। এই ঠিকানায় আপনারা অবশ্যই চিঠি পাঠান। এখন শুরু করছি জুন মাসের প্রথম পক্ষের চিঠি, বিষয় আম সত্য কথা। কোন চিঠি এসেছে দেখি হাতে তুলে নেওয়া যাক।
1: একদমই তাই। প্রথমেই হাতে এলো পূর্ব বর্ধমানের বন নবগ্রাম রামচন্দ্রপুর থেকে লক্ষণ দাস ঠাকুরার চিঠি। তিনি লিখছেন, সত্য সন্ধানী প্রিয় প্রাত্যহিকী, ফলের রাজা আম, রসের টইটম্বুর, তাই তো রসালো। আমার গ্রামের নাম রামচন্দ্রপুর, বন্ধুরা মজা করে বলে রসরাজপুর। কেন? বৈশাখ জ্যৈষ্ঠের খড় রৌদ্র তাপে পুকুর ডোবা শুকিয়ে খটখটে, কিন্তু পাকা টুকটুকে আম বোঁটায় দোদুল দুল। রাত্রির মৃদুমন্দ দক্ষিণা হাওয়ায় মাটিকে চুম্বন করে চুপচাপ শুয়ে থাকে। তারপর ভোরবেলায় আম কুড়ানিদের হাত ধরে বাজারে গাছ পাকা আম রূপে পশরায় সাজে। এই নিন বাবু, এ আম হিমসাগর ল্যাংড়া আম্রপালি নয়, এর নাম মধু গুলগুল। এক একটা খোসা ছাড়িয়ে সোজা মুখে ছুঁড়ে দিন, চুষে চুষে মধু পান করে আঁটিখানা মাটিতে পুঁতে দিন। আপনি খেলেন, আপনার নাতিপুতিরাও খাবে। ওই যে দেখছেন ওই ঝুড়িতে সিঁদুর টোপা মিঠে করা, নিয়ে যান। আম তেল, আচার, আম সত্ত্ব সবই হবে, সারা বছর তাড়িয়ে তাড়িয়ে খাবেন। শুধু বয়ামের ঢাকনাটা ভালো করে এঁটে রাখবেন। কাঁচা আমের ডাল, চাটনি, আম শরবতের জুটি মেলা দায়। তবে দয়া করে নতুন আত্মীয় বাড়িতে এই আম দিয়ে আম তত্ত্ব পাঠাবেন না, দুর্নাম হয়ে যাবে। তার জন্য ল্যাংড়া, হিমসাগর, গোলাপখাস, আম্রপালি, লক্ষণভোগ, মোহনভোগ, আলফান্সো অপেক্ষা করছে। আম শুধু উপহারই নয়, সম্পর্কের মেলবন্ধন। ছোটবেলায় লঙ্কা দিয়ে আম ছেঁচে খাওয়া থেকে শুরু করে ফোকলা মুখে আমের রস চুষে চুষে খাওয়ার তৃপ্তি লাভ যেন শৈশব থেকে বার্ধক্যকে একই ডোরে বেঁধে রেখেছে। ধন্যবাদান্তে লক্ষণ দাস ঠাকুরা, গ্রাম রামচন্দ্রপুর, পোস্ট অফিস বন নবগ্রাম, জেলা পূর্ব বর্ধমান।
0: এই চিঠিগুলো পড়লে সত্যি ছোটবেলাগুলো কিরকম মনের মধ্যে ঘুরে ঘুরে পাক দিয়ে ওঠে। আমার বাড়িতেও জানো তো একটা আম্রপালি গাছ আছে, একটাই, সবেধন নীলমণি।
1: বাহ।
0: শিশির দাস প্রান্তিক নগর মেদিনীপুর থেকে চিঠি লিখেছেন, পাকা আম ছাড়া বুড়োর গ্রাস ওঠে না এখন। এই যে দেখো সুগার রিপোর্ট, ডাক্তার চক্রবর্তী খোকাকে পরিষ্কার বলে দিয়েছেন, জিভে লাগাম দিতে না পারলে বিরক্ত করার দরকার নেই। ইস, কত যেন মন্ডা ঝুলিয়ে রেখেছো জিভের ডগায়। নাও কী গো, সকাল সকাল শুরু হয়ে গেছে তোমাদের? ও মা, হে তো আম, ও কোথায় পেলি রে মালতি, ঘোষেদের বুঝি? দুঘর সেরে ঘোষ বাড়ি হয়ে এবারে আসে মালতি। হ্যাঁ গো দাদু, ও বাড়ির দাদাবাবু চলে যাওয়ার পর আমার ছোঁয় না কেউ। হ্যাঁ রে, ভীষণ দুঃখজনক। তা বছর চার হলো বল, প্যারাপিটে উঠে আম পাড়তে গিয়ে বেচারা জোয়ান ছেলেটা। ইস, এ তো আম্রপালি রে, দেখেন কালবৈশাখের আচারে বিগড়ে গিয়েছে বদন, এখনই হাত লাগালে আচার হতো বেশ। হাইশ্বর, আর না আছে সামর্থ্য না আছে স্বাধীনতা। গ্রামে রসাগর, স্টেট, পুকুর, আমবাগান ভূতে সোঁপে এখন ছেলের সোনার কেল্লায় নজরবন্দি। মন টেনে নিয়ে যায় কোন সুদূরে, বয়স তখন 12 কি 13, তপ্ত দুপুরে খিরকির পুকুরে নুয়ে পড়া আম গাছটার মগডালে চড়ার হিম্মত ছিল কারো? এই ডাকাত ছোঁড়া ছাড়া কাঁচা আমের বাহারি পদ বয়ামবন্দি ছিল, মেজ খুরির সুখ ও শখ। আটি শক্ত হওয়ার আগে থেকে শাঁস হলুদ হওয়া স্তক তরিয়ে চলত তার সেই হস্তশিল্প, আর সেই শিল্পের কাঁচামাল নিত্য যোগান দিত কে? এই উড়নচণ্ডী ছাড়া মিষ্টি, টক মিষ্টি, টক ঝাল, জেলি, কাসুন্দির হরেক জারেস ঠাসা থাকতো খুড়ির কুলুঙ্গি। আমতেলের ঢাকনা খুললেই জল আসতো পড়শির জিভে। দুপুরে সবার খাওয়া হয়ে গেলে সিক্ত বস্ত্রে খুড়ি বসতেন কাসুন্দি বানাতে। তখন রান্নাশালে নো এন্ট্রি। সে মানুষ আর নাই, সেদিনও নাই, এখন মুঠো ফোনেই মুশকিল আসান। অর্ডার করলেই মুঠোয় স্বর্গ, তাই চেটে পুটে নিচ্ছে সবাই। হাত পুড়িয়ে সময় নষ্ট করার সময় আছে কারো? দুদিন বাদে বাঁশিওয়ালার ডাস্টবিনে ঝুড়ি ওল্টানোর চেয়ে আমগুলো পাড়ার ছেলেদের আজই বিলিয়ে দেওয়ার কথাই বলি। মালতি, আমগুলো পাড়ার ছেলেদের আজই বিলিয়ে দিস। শিশির দাস, প্রান্তিক নগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে ছিল আপনার চিঠি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: বিজ্ঞাপনের পর চলে এলাম মুর্শিদাবাদে।

0: সেখানকার চুয়া হরিহরপাড়া থেকে লিখছেন নাজির হোসেন বিশ্বাস। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, আমার কৈশোরবেলার গল্প দিয়ে শুরু করি। শোনো তাহলে, সেদিন কাঁচা আম খাচ্ছে, সে খাওয়া কি যে সে খাওয়া, টাকরায় চকা চক শব্দ তুলে খাচ্ছে, যত বলছি এই দে না একটু, একটু তো দেয়ই না, উপরন্তু ঠোঁট উল্টে বলে, এর কি ভাগ হয় রে। খুব আঁতে লাগল, বললাম, বেশ, আমিও কাঁচা মিঠে আম পেড়ে নুনমরিচ দিয়ে ছেঁচকি বানিয়ে তোকে না দিয়ে খাব। অমনি সুরসুর করে কাছে এসে বলল, আমায় দিবি তো, বলেই হাতে একটুখানি গুঁজে দিল। পাশাপাশি দুজনে বসে পা দোলাতে দোলাতে টাকড়ায় শব্দ তুলে যখন খাচ্ছি, আহা, তার কি আস্বাদ। খাওয়া শেষ হতেই বললাম, তুই চুপটি করে বস, দে ছুট বসেদের আম বাগানে, গাছে ঝুলছে আলফানসো আম, বিদেশি শোনালেও খাঁটি ভারতীয় আম, যাকে বলে আমের রাজা। বললাম, আম পোড়া শরবত বানাও, কাঁচা আমের পান্না, এই গরমে দারুণ জমবে তাহলে। যেমন কথা তেমন কাজ, সেই আম পোড়া শরবতের মধ্যে দিয়ে আমাদের দুজনের সম্পর্কটাও কেমন যেন মাখো মাখো হয়ে উঠল। খাদ্যের মাধ্যমে হৃদয়ে পৌঁছানো যায় বোধহয়। তারপর দুজনে মিলে কৈশোর যৌবন আগান বাগান ঘুরে কত আম খেয়েছি, কত গল্প তৈরি হয়েছে, আমের কত সব নাম আর তার রূপ রং, এর প্রেমে না পড়ে কেউ থাকতেই পারে না। আমের মধ্যে দিয়ে এত যে কৈশোর প্রেম জন্ম নেয় সে কি এমনি এমনি? হয়তো কোনো কোনো প্রেম হারিয়ে যায়, তবুও তার মাহাত্ম অপরিসীম। প্রাত্যহিকী, তোমাকে বলেই ফেলি, কৈশোরের সেই আমপোড়া বানানোর জাদু করি আজ আমার নিত্য সহচরী। সে এখন আমেও রয়েছে, অম্বলেও রয়েছে, যে একবার আম খেয়েছে সে কি হাত ছেড়ে বেরিয়ে যেতে পারে? আমের রসের মতো রসালো হয়ে সম্পর্কগুলোও চ্যাটচ্যাটে আঠার মতো চেপটে রয়েছে। আমচুর, আমতেল, চাটনি, আমসত্ব, শরবত, কত রকমভাবে যে আম মানুষের জীবনের সঙ্গে মিশে রয়েছে, দেখে শুনে বলতেই হয় এ প্রেম বেঁধে বেঁধে রাখে। লিখলেন নাজির হোসেন বিশ্বাস, চুমা হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে।
1: বন্ধুবান্ধবদের কাছে শুনছি, যাদের সন্তানরা বাইরে থাকে, আসতে পারছে না এই আমের সময়, তারা করজোরে হাত জোর করে তাদের বাবা মাদের বলছে, একটু দু একটা কি ফ্রিজে বাঁচিয়ে রাখা যাবে না? এবারে চিঠি পড়ি অনুষ্কা রজক বেরেন্ডা পূর্ব বর্ধমান থেকে। আম বিলাসী প্রাত্যহিকী, সত্যি বলতে কি, আম ছাড়া আমি হয় না, তাতে আবার গ্রীষ্ম। আম আর গ্রীষ্মের এমন এক কাঁচা মিঠে সম্পর্ক যে সে ছাড়া এ যেন মেঘ বিনে বর্ষা আর ফুল বিনে বসন্ত। এমন বিচিত্র রূপ রং গন্ধ স্বাদ আর কোন ফলের আছে বলতে পারো? আর তার মতোই বিচিত্র তার ভক্তরা। তাদের মধ্যে একজন হলেন আমার সেজো দাদু। তিনি এতটাই আমপ্রেমী যে কলেজে থাকাকালীন নিজের হাতে পরিচর্যা করে বিরাট আম বাগান তৈরি করেছেন। প্রত্যেক বছর কাঁচা আম আসা থেকে শুরু হয়ে যায় দাদুর আম উৎসব। কাঁচা আমের আচার, আম তেল, পাকলে তা দিয়ে পায়েস, মিষ্টি, তবে বিচিত্র ভক্ত বলার কারণ দাদুর স্বভাব। তিনি নিজের বাগানের আম ছাড়া বাজারের আম ছুঁয়েও দেখেন না। তার অহংকার, তিনি নাকি চোখ বন্ধ করে বলে দিতে পারেন কোনটা বাজারের আম আর কোনটা তার বাগানের আম। তাই একদিন ভাবলাম দাদুর একটা পরীক্ষা নেওয়া যেতেই পারে। লুকিয়ে দুটো আম বাজার থেকে কিনে এনে দাদুর আম বাগানের বাগানের আমের সঙ্গে বিশেষ চিহ্ন রেখে দিলাম। দুপুরে খাবার সময় মা আমার কথা মতো ভয়ে ভয়ে ওই বাজারের আম দুটো কেটে দাদুকে দিলেন। আমার বুক দুরু দুরু দরজার আড়াল থেকে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকা। এক ফালি আম মুখের কাছে এনে নাক কুচকে এক কামড় দিলেন, আর প্রায় সঙ্গে সঙ্গে থু থু

0: করে ফেলে দিয়ে বলে উঠলেন, বৌমা, এ আম কোথায় পেলে? এ তো আমার বাগানের আম নয়। মা হাসতে হাসতে সব কথা বলে দিলেন, আমি ততক্ষণে পগার পার। সেদিন বিকেলে দাদু আমাকে আদর করে তার পাশে বসিয়ে আমের সুগন্ধ আর আমের প্রতি ভালোবাসা আমার ভিতরে সঞ্চারিত করেছিলেন। অনুষ্কা রজক বেরেন্ডা, পূর্ব বর্ধমান। এই চিঠি পড়ে মনে হলো এখনো কিন্তু ঘরে ঘরে এরকম দাদুরা আছেন।
1: একদমই, আর এরকম দাদুদেরই প্রয়োজন, আম চিনতে আম চেনাতে।
0: ঠিক।
1: এবার চলে যাচ্ছি কলকাতার নিউ টাউনে। সেখান থেকে উৎপল শেঠ লিখছেন প্রভাত সখা প্রাত্যহিকী। শৈশবে জ্ঞান হওয়া থেকে বর্তমানে 65 বছর বয়স পর্যন্ত আম আমার জীবনশৈলীর সঙ্গে একাত্ম হয়ে রয়েছে। কেন, সেই প্রসঙ্গেই আসি। খুব শৈশবে আমাদের বাড়িতে এক অখ্যাত গাছের আমের রসাস্বাদন থেকে শুরু আমের প্রতি আমোদিত হওয়া। সৌভাগ্যক্রমে ছোটবেলা থেকেই পূর্বপুরুষ সূত্রে প্রাপ্ত অজস্র খ্যাত অখ্যাত আমের সঙ্গে শুরু পরিচিত হওয়া। সে কত রকমারি আম, বোম্বাই, মধুভোগ, কাঁচাতেই তাদের সুমিষ্ট স্বাদ। প্রাত্যহিকী, তোমাকে শোনাই সেই সব আমেদের বিচিত্র নামকরণ। এবো খেবো, অর্থাৎ এই আমের গাত্র ছিল এবড়ো খেবড়ো, নাকি সিঁদুরে, শুরু থেকেই নাক সিঁদুর বর্ণের, ঢিপ চালতা, চালতার মতো আম ঢিপ করে পড়ার শব্দের জন্যই এই নাম। জোনো, যার সুমিষ্ট স্বাদের সঙ্গে ছিল জোয়ানের আক্রাণ। শরিকি সম্পত্তি বিভাজনের পরে ওইসব আমের সঙ্গে সম্পর্ক চোকাতে হয়েছিল। ধীরে ধীরে বয়োবৃদ্ধির সঙ্গে অবশ্য এলিট ক্লাসের আমের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু হয়। চাকরির সুবাদে 2009 সাল থেকে অবসর গ্রহণের আগে পর্যন্ত বিচরণ করতে হয়েছিল সুস্বাদু ও সুমিষ্ট আমের স্বর্গরাজ্য মালদা থেকে জামালপুর পর্যন্ত, যা ছিল আমার কর্তব্যের বিচরণ ক্ষেত্র। ওই অঞ্চলের সুবিখ্যাত ভাগলপুরের দুধিয়া ল্যাংড়ার সাথে সম্যক পরিচিতি লাভ সেখানেই। মালদা থেকে জামালপুর পর্যন্ত সমগ্র রেলপথের দুপাশে ছিল অজস্র ওই জাতীয় আমের বাগান। প্রতি মরশুমে গাছে মুকুল আসা থেকে আম পেকে নিঃশেষিত হয়ে যাওয়া পর্যন্ত আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ট্রেন যাত্রা করতাম প্রতিনিয়ত। আমি আমার দেশের বাড়িতে ঠিক এই একই জাতের আমের একটি গাছ অন্যান্য অনেকগুলি নামজাদা আমের গাছের সঙ্গে সৃষ্টি করতে পেরেছি, যে গাছে প্রায় প্রতি বছর অজস্র আম ফলে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বেশ কয়েক ঝুড়ি আম এবছরও আমি নিজের হাতে আমপাড়া জালতি সহযোগে পেরে শহরের বাড়িতে নিয়ে এসেছি। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যথেষ্ট পরিমাণে বিতরণের পরেও সপরিবারে প্রতিদিন চলছে আম্র আস্বাদন। আর আমার 88 বছরের বৃদ্ধা মায়ের হাতে তৈরি হচ্ছে প্রতিদিন দুটি করে আম সত্ত্ব। ধন্যবাদ আনতে উৎপল শেঠ, নিউ টাউন, কলকাতা, 163 থেকে।
0: এই চিঠি পড়ে মনে হলো জোনো আমটা খাওয়া হয়নি গো। সেটা কেমন খেতে কে জানে, তুমি খেয়েছ?
1: না, আমি তো খাইনি, কিন্তু চিঠিতে তো জানলাম জোয়ানের আক্রাণ।
0: তবে ওই সিঁদুর নাকি আম বলতে, নাকি সিঁদুরে, চোখে চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি একটু উঁচু হয়ে আছে নাকের মতো লাল টকটকে,
1: আর এবো খেবো,
0: এবো খেবো। এবারে চিঠি লিখেছেন মানসী নন্দ, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। মায়ের কোলে বসে তার শেখানো ছড়া আমটি আমি খাবো পেড়ে শুনতে শুনতে একটু একটু করে বড় হয়ে অতি ভোরে উঠে ঝুড়ি নিয়ে ছুটে আম কুড়লেও আমটি আমি খাবো পেড়ে এই কথাটা কিছুতেই মন থেকে যায় না। আমাদের ছেলেবেলায় এত নামি দামি গালভরা আমের নাম আমরা জানতাম না বাপু। গ্রামের ঘরে চারদিকে অনেক দেশি আমের বড় বড় গাছ ছিল, কোনোটার নাম বৈশাখী আম, বাদুর খাওয়া আম, চালতাতলার আম, আষাঢ়ে আম ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, গাছগুলো এত বড় যে পেরে খাওয়ার উপায় নেই, তাই কুড়িয়ে কুড়িয়ে যা মেলে তাতে কি আর মন ভরে? সেই ইচ্ছে পূরণ করলেন আমার পিসিমা। একদিন মাকে বললেন, ওর যখন আম পেরে খাওয়ার এত ইচ্ছে, আমি নিয়ে যাই আমার বাড়ি, আমাদের নতুন আমের বাগানে সব ছোট ছোট গাছ, নিজে আম পারলে ও খুশি হবে। যেই বলা সেই কাজ, রসুলপুর নদী পেরিয়ে মেহেদিনগর গ্রাম। ও মা, যেদিকে তাকাই যেদিকে তাকাই সব আম গাছ আমার আমার নাগালের মধ্যে। একবার এ গাছ, একবার ও গাছ, ছোটাছুটি করে অনেক আম পেরে নিজের ছুরি ব্যাগ ভর্তি করলাম, কি আনন্দ! কিন্তু এবার যে আমার বাড়ির জন্য মন কেমন করছে। ও মা, সবাইকে দেখাতে হবে তো। পিসিমা দুপুরে আম ডাল, আম দিয়ে মাছের টক, দুধের মধ্যে আমসত্ত্ব, কলা সন্দেশ দিয়ে মেখে খুব যত্ন করে আমাকে খাইয়ে দিলেন। সঙ্গে দিলেন অনেক আম, আচার, আমসত্ত্ব, আমচুর, মুরব্বা। আমি কিন্তু আমার আমের ঝুড়িটা সযত্নে নিজের কাছে রেখেছি। তারপর ভারী ফেরা, ফিরছিলাম রসুলপুর নদীতে নৌকো করে। আমার যেন দেরি আর সইছে না। শুনেছিলাম রেডিওতে কথাগুলো নাকি বাতাসে ভেসে আসে, যেই না মনে এলো অমনি নৌকার উপর দাঁড়িয়ে হাত দুটোকে চোং বানিয়ে জোরে জোরে আমার আম পাড়ার বীরত্বের ধারা বিবরণী মায়ের উদ্দেশ্যে বলতে লাগলাম। মনে ভেবে নিলাম মা রেডিওতে সব শুনছেন। নৌকা তখন মাঝ নদীতে, হঠাৎ শুরু হলো বৃষ্টি, সবার হুড়োহুড়িতে নৌকা যেই দুলতে শুরু করেছে অমনি এত স্বাদের ঝুড়িটা আমার হাত থেকে পড়ে গেল মাঝ নদীতে। আমি আমি খুব কাঁদলাম, খুব খুব। মাকে তো আরাম দিতে পারলাম না, আর মাকে তো জিজ্ঞাসাও করা হয়নি। আমার আম্র ভাষণ রেডিওতে তিনি শুনতে পেয়েছিলেন কিনা? মানসী নন্দ কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে ছিল আপনার চিঠি।
1: এবার চলে যাচ্ছি বাঁকুড়ায়। সেখানকার মশানঝার উগান পাথর থেকে তাপস পাত্র লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, স্মৃতির বাগানে ফিবার আম কুড়োতে গিয়ে দেখি প্রতিটি আমের গায়ে কোনো এক প্রিয়জনের নাম লেখা আছে। বাড়ির পিছনে মস্ত একটা আমের বাগান ছিল আমাদের। সব গাছ এখন আর নেই, যেমন পুটুপিসি নেই, অথচ ওই বাগানের প্রতিটি গাছের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পুটুপিসি। চোখ বুঝে বলে দিতে পারত কোন গাছের কোন আম। এখনো বাগানে গেলে হাতে আম তুলে নিলে পুটুপিসির অস্তিত্ব টের পাই। স্কুলে পড়তে পাকা আম এনে দিত সহপাঠিনী অঞ্জনা। দারুণ মিষ্টি হতো আমগুলো। কম কথা বলা মেয়েটি এখনো আমের সঙ্গে, তার মিষ্টতার সঙ্গে কেমন যেন মিলেমিশে সত্যি হয়ে আছে। ওপাড়া থেকে পড়তে আসত অপু, ওদের মস্ত বড় একটা আম গাছ ছিল। আমের দিনে বিকেলে ঝড় এলে সারা পাড়া হাজির হতো ওই গাছের তলায়। সে আমের এমনই অমৃত স্বাদ অপু বহুবার এনে দিয়েছে আমাকে। অপু এখন শ্বশুরবাড়িতে। আমের দিন এলে মনে পড়ে সেই অমৃত স্বাদ, সঙ্গে অপুর কথা। ঝর্ণা কাকিমার মেয়ে মণি আমার অতি আদরের বোন। কিশোরীবেলায় এই আমের সময়ে আম এনেছে কত, এখন শ্বশুরবাড়িতে সামান্য কারণে ছমাস কথা নেই, ফোনে সাড়াও দেয় না, এলে মায়ের সঙ্গে দেখা করে, পাত্তাই দেয় না আমাকে। দিন চারেক আগে ওর বর দিব্যেন্দুর হাতে পাকা আম পাঠিয়েছিল ওদের নতুন গাছের, হাতে নিয়ে টের পেলাম হলুদ খোসায় সহস্র না বলা কথা লেখা আছে। শুধু কথাতে কি হয়, হয়তো আম সেই সত্য যা সম্পর্কের আলগা হয়ে যাওয়া সুতোকে আবার

0: ধর মশানঝার বাঁকুড়া
1: শিখা চট্টোপাধ্যায় চৌধুপি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, দীর্ঘ পঞ্চাশ বছর পর 2025 এপ্রিলে আরেকবার তাকে দেখার সুযোগ হয়েছিল। শেষ দেখা হয়েছিল আমার নবজীবনে পদার্পণের আগের দিন। পরম স্নেহে গায়ে হাত বুলিয়ে দিতে দিতে মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। না বন্ধু, সে কোনো ব্যক্তি বা বস্তু নয়, দিনের পর দিন এক জায়গায় একভাবে দাঁড়িয়ে থাকা একটি আম গাছ। বয়সের ভারে আজও সে জীর্ণ। ছোটবেলায় কোয়ার্টারে থাকতাম, বাগানে ছিল একটি আম গাছ। অন্য গাছের মতো আমাদের গাছে মুকুল না আসাতে মনটা খারাপ হয়ে যেত। বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন আমার নজরে এলো গাছের পিছন দিকের একটি ডালে কতগুলো মুকুল এসেছে। ছুটে বাড়িতে গিয়ে বললাম, আমার বাগানে যাওয়া আসা বেড়ে গেল। আমার শিশু মন আসতে বুঝতেই চাইছিল না আম হতে পাকতে এত কেন দেরি। মুকুল ঝরে গুটি এলো, আস্তে আস্তে বড় হলো। আমার অস্থিরতাও বাড়তে লাগলো। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে গাছের তলায় এসে দেখি একটা আধপাকা আম পড়ে আছে। মা সেটা চালের ড্রামে ভরে রাখলেন। দুদিন বাদে বার করার পর ঘর একেবারে সুগন্ধে ভরে গেল। ওটা ছিল ফজলি আম, তাই আগমনে বিলম্ব। নিজের গাছের ফল, তাই সবাই মিলে কেটে খাওয়া হলো। আমার ভাগে পড়লো আঁটি, একদম সাদা করে দিয়েছিলাম। তাও আনন্দে ভালোবাসার টানে সেই অমৃতকে ছাড়তে আমার মন চাইছিল না। এখনো চোখ বুজলে সেই দৃশ্য দেখতে পাই। নবজীবনে পদার্পণ করে এসেছি মুর্শিদাবাদে, আমের দেশে। অনেক রকম আম খাবার সৌভাগ্য হয়েছে, কিন্তু স্বাদে গন্ধে তারা রাজারানীর যতই খাস হোক, লোকের যতই পছন্দ হোক, যতই লোকে অমৃত সাগরে ডুব দিক না কেন, ছেলেবেলার সেই গাছের ফজলি আমের আঁটির সঙ্গে কারো তুলনাই চলে না। হ্যাঁ, এটাই আমার কাছে আম সত্য কথা। শিখা চট্টোপাধ্যায়, চৌধুপি মুর্শিদাবাদ।
0: চিঠিপত্রের পরে সবশেষে চলে যাই আকাশ বাতাসের কথায়। পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 70%। বৃষ্টি হয়েছে 24.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।
1: জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ে জ্বরের নাম বিশ্বকাপ। চিঠি লিখুন আমাদের দপ্তরে, ঠিকানা প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর মেলে চিঠি পাঠালে চিঠির ঝাঁপি chitihiarchitihiarjhnpi.air@gmail.com চিঠি লিখতে হবে। সঙ্গে বলে দিই, যারা মেল মারফত চিঠি পাঠাতে চান তারা চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। আর কখনোই কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে চিঠি লিখুন। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটি কিন্তু একসঙ্গে একেবারেই নয়। কোনো বিশেষ বাণিজ্যিক পণ্যের ব্র্যান্ড নেম ব্যবহার না করাই শ্রেয়। আর মাসের প্রথম পক্ষে যদি আপনার চিঠি পড়া হয়ে যায় বা ইমেল পড়া হয়ে যায়, তাহলে দ্বিতীয় পক্ষে তো আপনারা চিঠি পাঠাবেন না, এটা আপনারা সকলে জানেন।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি প্রস্তাব গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিশপিল লাখা যুব পুরস্কার ঘোষণা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ অংশগ্রহণ করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম ইন্ডিয়া ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপামে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের উপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলি সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
2: एनडीए सरकार के इन 12 वर्षों में 25 करोड़ से ज्यादा लोगों का गरीबी से बाहर निकलना, ये दिखाता है कि हमारी नीतियां सही है, हमारी दिशा सही। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा।
1: প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে।
2: আজ দেশ কা হর নাগরিক বিকশিত ভারত কে স্বপ্নে সে ভরা হুয়া হয়। বিকশিত ভারত কা স্বপ্ন আব কিসি এক ব্যক্তি কা নেই রহা, কিসি সরকার কা নেই রহা, কিসি দল কা নেই রহা। দেশ কে জন জন কা স্বপ্ন বন চুকা হ্যায়, সংকল্প বন চুকা হ্যায়। আর ইস স্বপ্নে কি পূর্তি কে লিয়ে হমে আপনা হর পল সমর্পিত করনা হ্যায়। एनडीए के 12 वर्षों की एक बड़ी सफलता ये भी है कि देश कांग्रेस के कुचक्र से आजाद हुआ है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির এনডিএ জোটের বৈঠকে তিনি ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রে ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন তিনি। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও

দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে ঝুঁকি কমাতে ও বৈচিত্র্য আনতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান যে তাঁরা বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর আজ ফিনল্যান্ড সফর করবেন, সেখানে আয়োজিত চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। যাত্রী নিরাপত্তা জোরদার করতে ভারতীয় রেল দেশজুড়ে রেল স্টেশনগুলিতে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা বা ফায়ার সেফটি অডিট শুরু করতে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও রেলের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করা। রিজার্ভ ব্যাঙ্ক এ মাসে 30 তারিখ থেকে কাগজের মুদ্রা নোট প্রত্যাহার করবে এবং সেগুলির পরিবর্তে প্লাস্টিক মুদ্রা নোট ব্যবহার করবে বলে দাবি করে সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টকে খারিজ করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে চলতি মাসের শেষ নাগাদ কাগজের নোট প্রত্যাহার বা প্লাস্টিক নোট আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন কুয়েত জারান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সে দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, হুমকি ও চাপের মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান দাবি করেছে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজগুলি চলাচল অব্যাহত রয়েছে। এদিকে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে 25% মূল্য বৃদ্ধি পেল। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারও ঘোষণা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ সঙ্গীত, নৃত্য, নাট্য, ঐতিহ্যবাহী লোকশিল্প এবং পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করেছে। আবার সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে। এটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। মন্ত্রক জানিয়েছে ওস্তাদ বিসমিল্লা খান পুরস্কারের সঙ্গে 25,000 টাকা, তাম্রপত্র, অঙ্গবস্ত্র দেওয়া হবে। একাডেমি ফেলোশিপের ক্ষেত্রে 3,00,000 টাকা, একাডেমি পুরস্কারের ক্ষেত্রে 1,00,000 টাকার পাশাপাশি তাম্রপত্র, অঙ্গবস্ত্র প্রদান করা হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারে প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে NDA এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

0: খবর শেষ হলো স্থানীয় সংবাদ এর পরেই।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলেরই সদস্যরা। নাটকে অনন্য অবদানের জন্য কল্লোল ভট্টাচার্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেতে চলেছেন। ছৌ নাচের জন্য নৃপেন সহিষকে সম্মান জানানো হবে। ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পাবেন রাহুল দেব মণ্ডল। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। আসি বিস্তারিত খবরে। রাজ্য সরকার দপ্তর বণ্টন করার পর মন্ত্রীরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রী নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 2020 জাতীয় শিক্ষানীতি রাজ্যে কার্যকর করা হবে। বিকাশ ভবনে দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠকের পর গতকাল তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে পিছিয়ে পড়ে, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায়।
2: কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে আমরা এখানে প্রয়োগ করব। বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিট বঙ্গের মাটিতেও তারা পেতে পারে। আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে। বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র। বছর বছর SSC, CSC, BSC, দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষ মুক্ত চাকরি। উচ্চশিক্ষা কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষ মুক্ত।
1: রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের ওপর জোর দেওয়াই তার প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। নবান্নে দপ্তরের দায়িত্ব নিয়ে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না, সেই জায়গাগুলিকেও খুঁজে দেখতে হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। দপ্তরের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারেন।
3: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
1: এমজি নারেগার আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় কাজ আবারও শুরু হয়েছে। হুগলির খানাকুল 2 নম্বর পঞ্চায়েতে পুকুর খননের কাজ পেয়ে খুবই খুশি স্থানীয় মানুষ। এলাকার বিধায়ক সুশান্ত ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের আমলে জব কার্ড দুর্নীতির বিরুদ্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, বর্তমানে স্বচ্ছভাবে কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পূর্ব বর্ধমানের রায়নায় বিদ্যানিধি গ্রামেও এলাকার বিধায়ক সুভাষ পাত্রের উপস্থিতিতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। পালা বদলের পর রাজ্যের বিভিন্ন স্থানীয় প্রশাসনিক সংস্থায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা পদাধিকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। 42 সদস্যের হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ও সহসভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন 25 জন সদস্য। তৃণমূল কংগ্রেসের এই সদস্যরা দলেরই জেলা সভাপতির সভাধিপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ এনেছেন। জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য তুষার ঘোষ বলেন,
4: আমরা 25 জন সদস্য আজকে সই করে ডিবি সভাপতি সভার কাছে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য জমা পড়েছে কাগজ। দীর্ঘদিন ধরে এই জেলা পরিষদের স্বৈরাচারী মনোভাব, স্বজন পোষণ এবং দুর্নীতি, অনুন্নয়ন, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জেগেছিল।
1: তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পৌরসভার পুরপ্রধানের বিরুদ্ধেও দলের 16 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন। পুরসভায় 24টি ওয়ার্ডের মধ্যে বুধবার উপপুরপ্রধান সহ মোট জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে তারা নিজেদের অনাস্থা জমা দেন। সাধারণ মানুষকে বঞ্চিত করে নিজের বাড়িতে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গতকাল পশ্চিম মেদিনীপুরের ডেবরার 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ দল অভিযুক্ত উপপ্রধান চন্দন বেড়াকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি জনরোষের শিকার হন। পূর্ব বর্ধমানের গুসকোড়ার একটি সমবায় সমিতির গোডাউন থেকেও প্রচুর ত্রিপল, শাড়ি, লুঙ্গি, শিশুদের বেশ কিছু জামাকাপড় গতকাল উদ্ধার করা হয়েছে। ওই গোডাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনানন্দ ঠান্ডারের দখলে ছিল। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিচার মন্ত্রক আইনজীবী ধীরজ কুমার ত্রিবেদীকে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিয়োগ করেছে। 9 জুলাই থেকে পরবর্তী 3 বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যেই মমতা ব্যানার্জির পর এবার 10 জনপদে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। এর আগে দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। মমতা ব্যানার্জি গতকাল দিল্লি থেকে কলকাতায় ফিরলেও ফেরেননি অভিষেক ব্যানার্জি। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনাকে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 3 বার নোটিশ পাওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। বিধানসভার সইজাল কাণ্ড হাজিরা এড়িয়ে অভিষেক এখন দিল্লিতে। আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে সিআইডি নোটিশের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির রক্ষা কবচ চেয়ে যে মামলা দায়ের করেছিলেন তার শুনানি হবে। এছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের সই জালিয়াতি তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা তৃণমূল কংগ্রেসের অফিস এবং অভিষেক ব্যানার্জির অফিসে তল্লাশির বিরোধিতা করে দায়ের হওয়া 2টি মামলার শুনানির কথাও রয়েছে আজ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024 ও 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024 ও 2025 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছেন। নাটকে অনন্য অবদানের জন্য এবারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য।
5: এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে। ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত 30 বছর ধরে কাজ করে চলেছি। তেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা, গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়।
1: পুরুলিয়ার বালিগড়ার নৃপেন সহিষ ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও 30 বছর ধরে ভরতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল 2024 উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রাজ্যের প্রায় সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে গতকালের বৃষ্টির ফলে তাপমাত্রা আজ অনেকটাই কম। একটি প্রতিবেদন,
6: ইতিমধ্যেই উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বলে খবর। গতরাতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হয়। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো কিছুটা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও আশপাশের জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গকে দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকায় প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন দলেরই সদস্যরা। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 9:15।
7: আকাশবাণী কলকাতা, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী অনিন্দিতা ঘোষ, আকাশবাণী, কলকাতা।

0: जाना और जाना।
1: জানা অজানায় শুনছেন দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি, আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
2: প্যাকেজিং উপাদান হিসেবে প্লাস্টিকের ব্যবহার সাম্প্রতিক দশকগুলিতে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এখন প্লাস্টিক বিশ্বের অন্যতম ব্যবহৃত উপকরণ। প্লাস্টিকের সমস্যা হল যে একবার ল্যান্ডফিলগুলিতে ফেলে দেওয়া হলে তারা কার্বন ডাইঅক্সাইড এবং জলে সম্পূর্ণ বিনষ্ট না হয়ে খুব দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকতে পারে, অর্থাৎ বায়োডিগ্রেডেশন সম্ভব হয় না। সবুজ রসায়নের লক্ষ্য প্লাস্টিকের পরিবেশগত প্রভাব কমানো। এর দুটি প্রধান উপাদান রয়েছে, বর্জ্যের পরিমাণ হ্রাস এবং পরিবেশের জন্য কম ক্ষতিকারক বিকল্প সরবরাহ। পেট্রোলিয়াম পণ্যের উপর আমাদের নির্ভরতা হ্রাস করে পুরনো প্লাস্টিকের অবাঞ্ছিত রাসায়নিক থেকে মানুষ এবং বন্যপ্রাণীকে রক্ষা করে এবং পরিবেশের উপর বর্জ্য এবং প্রভাব হ্রাস করে পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা হচ্ছে। বেশ কয়েকটি কোম্পানি পুনর্নবীকরণযোগ্য বায়োডিগ্রেডেবল উৎস থেকে তৈরি প্লাস্টিক তৈরির জন্য কাজ করছে। মিনেটোনোকা মিনেসোটার নেচার ওয়ার্কস বিজ্ঞানীরা কর্নস্টার্চকে রজনে রূপান্তর করতে অণুজীব ব্যবহার করে পলিল্যাকটিক অ্যাসিড নামক পলিমার থেকে খাদ্যের পাত্র তৈরি করেন। ফলস্বরূপ পলিমার খাদ্যের পাত্র এবং জলের বোতলগুলোতে ব্যবহৃত পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিক প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয়। বিএসএফ ইকোফ্লেক্স আর নামে একটি কোম্পানি পলিয়েস্টার ফিল্ম তৈরি করেছে। তারা স্টার্চ এবং ক্যালসিয়াম কার্বোনেটের সাথে এই ফিল্মটি দিয়ে সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরি এবং বিপণন করছে। তেলভিত্তিক অ্যালকিড প্রিন্টগুলো প্রচুর পরিমাণে উদ্বায়ী জৈব যৌগ দেয়। এই উদ্বায়ী যৌগগুলো পেন্ট থেকে বাষ্পীভূত হয় এবং এদের অনেকের এক বা একাধিক পরিবেশগত প্রভাব রয়েছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এবং কুক কম্পোজিট জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত পেন্ট রেজিন এবং দ্রাবকগুলোর পরিবর্তে এক ধরনের সোয়া তেল এবং চিনির মিশ্রণ তৈরি করেছে, ফলে বিপজ্জনক উদ্বায়ীগুলো 50% কমে যায়। কেম্পল আর এমপিএস নিরাপদ এবং কম বিষাক্ত বর্জ্য তৈরি করতে পেন্টের ক্ষেত্রে এই বায়োবেস্ট সেফোজ তেলগুলো ব্যবহার করে। আধুনিক পেন্টগুলো শুকোনোর সাথে সাথে নির্গত বিষাক্ত রাসায়নিকগুলো ক্রমশ হ্রাস পায়। সবুজ রসায়ন পরিবেশের জন্য ভালো এমন পণ্য ও প্রক্রিয়াগুলোকে গুরুত্ব দেয়। তৈরি হওয়া বর্জ্য হ্রাস করা, পুনর্নবীকরণযোগ্য উপকরণ ব্যবহার করা, একটি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির হ্রাস ইত্যাদি হল গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের কাজ। গবেষকরা বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোতে খুব কম পরিবর্তন করে যানবাহনের জন্য জ্বালানি হিসেবে উদ্ভিজ তেল ব্যবহার করছে এবং এই ব্যাপারে একটি চমকপ্রদ ফলাফল আবিষ্কৃত হয়েছে। উদ্ভিজ তেল ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড নির্গমন প্রায় 67% হ্রাস পেয়েছে। তড়িৎ রসায়নবিদরা লিথিয়াম আয়ন বা ফ্লো ব্যাটারির মতো ব্যাটারি তৈরি করে শক্তি সঞ্চয়ের উপায় বের করছেন। ইথানল চালিত গাড়ি সাম্প্রতিক বছরগুলোতে গ্যাসোলিন চালিত যানবাহনের পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া সৌরশক্তি ব্যবহার করে এসব গাড়ি চার্জ করা যায়। যদিও বর্তমানে শুধুমাত্র কয়েকটি স্থানে প্রয়োগ করা হচ্ছে, তবুও বৈদ্যুতিক যানবাহন সবুজ পরিবহনের ভবিষ্যৎ সম্ভাবনাকে ইঙ্গিত করছে। কৃষি শিল্পের প্রক্রিয়াকে আরও পরিবেশ বান্ধব করার উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। কৃষি ও খাদ্য উৎপাদনে সবুজ রসায়ন ব্যবহারের মাধ্যমে তা সম্ভব হতে পারে। উদ্ভিদ এবং প্রাণীর চাষে জৈব এবং সবুজ রসায়নের প্রয়োগের ফলে সাধারণত কম বিষাক্ত বা অবিষাক্ত কীটনাশক এবং সার ব্যবহার করা হয় এবং মাটির পুষ্টির সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দূষণ হ্রাস পায়। পণ্য তৈরির জন্য ব্যবহৃত অনেক প্রক্রিয়া বিষাক্ত রাসায়নিকের উপর নির্ভর করে বা সম্পদের ব্যবহার কমাতে এবং বর্জ্যমুক্ত করার জন্য সুবিন্যস্ত করা যেতে পারে। সবুজ রসায়ন নতুন প্রক্রিয়ার বিকাশ এবং প্রচলিত উৎপাদন পদ্ধতিকে উন্নত করতে চায়। অত্যন্ত বিষাক্ত হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামের পরিবর্তে ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম থেকে উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন ক্রোম আবরণ তৈরি করার জন্য একটি প্রলেপ প্রক্রিয়া তৈরি করা গেছে। পারকোল ক্লোরো ইথিলিন একটি ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট যা ড্রাই ক্লিনিংয়ে ব্যবহৃত হয়। এই সমস্যার সমাধানের জন্য জোসেফ ডি সিমন্স, টিমোথি রোমার্ক এবং জেমস পোশাক পরিষ্কারের জন্য একটি সার্ফ্যাক্ট্যান্ট আবিষ্কার করেন। এই প্রযুক্তিতে পরিষ্কারের পদ্ধতিতে হ্যালোজেনেটের দ্রাবককে সরিয়ে সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এবং ওই সারফ্যাক্ট্যান্ট ব্যবহার করা হয়।
1: দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি দ্বিতীয় পর্ব শুনলেন, বললেন অধ্যাপক অর্ণব হালদার।
0: আকাশবাণী কলকাতা। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী জয়া ভট্টাচার্য।

0: জয়া ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কলকাতা।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ। গড়িয়ার বোড়ালের বাসিন্দা সোমেন দত্ত মাত্র ৬ মাস বয়সে তাঁর দৃষ্টি হারান। গ্লোকোমায় আক্রান্ত হবার ফলে ব্যাপারটা চিকিৎসকদের হাতের বাইরে চলে যায়। সাময়িক ধাক্কা সামলে মা বাবা তাঁদের একমাত্র সন্তানের ভবিষ্যৎ ভাবনায় শুরু করেন কঠিন লড়াই। পরবর্তীকালে যা সোমেনবাবুর জীবন সংগ্রামে অনুপ্রেরণার কাজ করে। বর্তমানে তিনি আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরার একটি কলেজে অধ্যাপনা করছেন। গত উত্তরণ অনুষ্ঠানে সোমেনবাবু শুনিয়েছিলেন তাঁর বৈচিত্র্যময় জীবনের অনেক কথা। আজ শুনে নেব বাকিটা।
3: ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি অ্যাপ্লাই করে কৈলাস শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়, এখানে আমি সহকারী অধ্যাপক হিসেবে এসেছি। আশা করিনি আমি ত্রিপুরাতে সিলেক্টেড হব, ওনারা আমাকে নেবেন। কিন্তু আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছিল, ইন্টারভিউ বোর্ডে ওনারা ভালো বলেছিলেন আমাকে, আর আমি সুযোগটা নিয়েওছি। কারণ এমনিতেই চাকরির সুযোগ যথেষ্ট যে বেশি এমনটা নয়, এবং আমি এখানে যথেষ্ট ভালোই মানে এখানকার মানুষের সহযোগিতা পাচ্ছি, সাহায্য পাচ্ছি। ত্রিপুরাতে অভিজ্ঞতা হচ্ছে মানে যেটা আমার কাছে অদ্ভুত লেগেছে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন 2017 থেকে ডিসেবিলিটি রাইটস অ্যাক্টিভিজমের মধ্যে এক প্রকার কাকতালীয়ভাবেই ঢুকে গেছিলাম আর কি, প্রতিবন্ধী ছাত্রদের আন্দোলনের মধ্যে। তো সেই থেকে আমরা প্রতিবন্ধীরা কি ধরনের সামাজিক বঞ্চনা এবং অমর্যাদার শিকার হন সেই সম্পর্কে কিছু কিছু ধারণা তো ছিলই, কিছুটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সও ছিল, কিছুটা শোনা কথা ছিল। আমার যেটা অদ্ভুত লাগে ত্রিপুরাতে, এখানে এসে আমাকে আমার প্রতিবন্ধকতা নিয়ে প্রায় কেউই কোনো প্রশ্ন করেন না, মানে যেইটা কলকাতাতে বা পশ্চিমবঙ্গে আমি সর্বত্র দেখেছি। আমি দেখেছি লোকে কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে, কৌতূহলের আর শেষ নেই আমাকে নিয়ে, কিন্তু আমি ত্রিপুরাতে মানুষের মধ্যে অদ্ভুতভাবেই এই ভয়ানক যে কৌতূহল সেইটা আমি লক্ষ্য করিনি, যেইটা খুবই ভালো লেগেছে আর কি আমার, এবং আজও আমি সেটা দেখি। কৌতূহল প্রকাশ করার মধ্যেও একটা ভদ্রতা এবং একটা মর্যাদা বোধ সবসময় কাজ করে। জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করে নেন যে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো কিনা ইত্যাদি আর কি, এটা একটা খুব গুণগত পার্থক্য আমার মনে হয়। যাদবপুরে আমাদের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিজ এর সঙ্গে আমার তো যোগাযোগ আছে, তবে ফিজিক্যালি আমি যেহেতু থাকতে পারি না তাই এটা একটু কমেছে, কিন্তু মানসিক ভাবে আমি আছি। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন খুব পুরনো প্রতিবন্ধকতা যুক্ত মানে বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সংগঠন আর কি, খুবই পুরনো সংগঠন, আমি তাদের সঙ্গেও যুক্ত সদস্য, কিন্তু যেহেতু তাদের কাজটা সবটাই পশ্চিমবঙ্গে, এখানে আমি খুব একটা ফিজিক্যালি যুক্ত থাকতে পারি না, কিন্তু আমি মানসিকভাবে যুক্ত থাকার চেষ্টা করি। আমার ত্রিপুরাতে তাদের সঙ্গে যোগাযোগ কিছুটা হয়েছে, কিন্তু কাজ করার সুযোগ হয়নি, যেহেতু আমার যে এলাকাটা কৈলাস শহর এটা একেবারে ত্রিপুরার একটি কোনায়, মানে একেবারে উত্তর ত্রিপুরাতে একটা কোনাতে। এবার এখানে যাতায়াতটা একটা বড় ইস্যু, ত্রিপুরার যে প্রতিবন্ধী সংগঠনগুলো যেগুলো আছে ওগুলো সবই আগরতলা কেন্দ্রিক, আগরতলাটা আমার এখান থেকে অনেকটা দূর হয়, মূলত এই যাতায়াতের অসুবিধার কারণে যোগাযোগটা ওদের সঙ্গে সেভাবে তৈরি হয়নি। আমি এমনিতে কারেন্ট অ্যাফেয়ার্স বলুন বা রাজনীতি অর্থনীতি সংক্রান্ত বিষয় আমার ছোটবেলা থেকেই আগ্রহ। এই আগ্রহ তৈরি হওয়ার পেছনে দুটো কারণ আছে, একটা হচ্ছে আকাশবাণী, আমি প্রচুর আকাশবাণী, আমি কেন মানে এমনি দৃষ্টিহীনদের মধ্যেই আকাশবাণী খুবই জনপ্রিয়, কিন্তু আমি বিশেষভাবে আকাশবাণীর সংবাদ বিভাগের যে অনুষ্ঠানগুলি সেইগুলো আমি খুব শুনতাম, তরঙ্গ অকপটে এইসব অনুষ্ঠান খুব শুনতাম। তারপরে ডিডি নিউজ যখন চালু হলো তখন আমি খুব ডিডি নিউজ দেখতাম, এইভাবে আমাদের আগ্রহটা তৈরি হয়েছে আর কি। এখনো আমার রাজনীতি এবং অর্থনীতি ইত্যাদি বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স, ফরেন পলিসি, এগুলো আমার খুব আগ্রহের বিষয়। সঙ্গীত আমার আরেকটি আগ্রহের বিষয়, সঙ্গীত আমি শুনি, আমি নিজে যে সঙ্গীত করি খুব বেশি তা না, এমনি নিজেদের বন্ধুদের মধ্যে কিছু কিছু করি। প্রতিবন্ধীদের মধ্যে মাত্র 55%

অংশ তারা স্কুল এডুকেশনের মধ্যে হয়তো আসেন, যদিও এই সংখ্যাটা খুবই আন্ডার এস্টিমেশন, মানে এটা আরো কম হবে, এবং এর মধ্যে আবার 5% মাত্র হায়ার এডুকেশনে আসেন, এবং এর মধ্যে কত শতাংশ ডিগনিফাইড জবে আছেন সেইটা বলাটা খুব মুশকিল। আমি আমাকে ব্যতিক্রম হিসেবেই বা আমার মতো যারা তথাকথিত অর্থে যারা সফল হচ্ছেন তাদেরকে ব্যতিক্রম হিসেবেই দেখা উচিত, এবং আমাদের প্রতিবন্ধী অধিকারের যে সংগ্রাম এই

0: প্রতিবন্ধীদের আন্দোলনকে দেখতে হবে এবং দেখতে অভ্যাস করতে হবে, আমাদেরকেও এটা অভ্যাস করতে হবে। তা নইলে আমরা প্রতিবন্ধীদের মৌলিক যে সমস্যা সেই সমস্যাকে আমরা ধরতেই কোনোদিন পারবো না, এবং সেই সমস্যাকে আমরা সমাধানও করতে পারবো না। যে দারিদ্র, অপুষ্টি এবং যুদ্ধ, এই তিনটে বিষয়কে আমরা যদি ভুলে যাই তাহলে প্রতিবন্ধীদের মূল সমস্যাকেই আমরা কোনোদিন চিহ্নিত করতে পারবো না। পুরোটা তো হতাশ হলে তো চলবে না, কারণ প্রতিবন্ধী অধিকারও তো আগের জায়গাতে নেই। মানে আমি 2017-তে আমাদের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস তৈরি হয়, তারপর থেকে আমরা অনেক এমন মানুষের সংস্পর্শে এসেছি যারা প্রতিবন্ধী অধিকার নিয়ে সারা জীবন তারা কাজ করেছেন, তাদের কাছ থেকে আমরা শিখেছি অনেক কিছুই। আমরাও তো আসতাম না, আমরা ঘটনাচক্রে এই প্রতিবন্ধী অধিকারের আন্দোলনের মধ্যে এসেছি। তো এরকম করে নিশ্চয়ই একটা পরিবর্তনের দিক তো আছেই, আবার ধরুন নতুন নতুন সমস্যা তৈরি হবে, মানে সমস্যাও থাকবে এবং সেই সমস্যাকে ওভারকাম করবার যে প্রয়াস সেটাও জারি থাকবে, ফলে আশা হতে হবার কিছু নেই। এক্ষেত্রে একটা কথা মানে অবশ্যই বলতে হয় যে আমরা প্রতিবন্ধী মানুষের, আপনি যে বলছিলেন যে প্রতিবন্ধী আন্দোলনের যে প্রশ্ন, সেইখানে একজন প্রতিবন্ধী মানুষের যে ব্যক্তি হিসেবে তার যে লড়াই, এই লড়াইটাকে সাধারণভাবে দেখা হয়, এটাও একটা বড় সমস্যা। আমরা কিন্তু ভুলে যাই প্রতিবন্ধীদের নিয়ে যে মানুষরা থাকেন তাদেরও কিন্তু একটা লড়াই লড়তে হয় ভয়ঙ্কর ভাবে, বিশেষ করে মায়েদের, মানে মা হলে যে তাকে পরিবারের মধ্যে কত রকমের যাতনার সম্মুখীন হতে হয়। আমার বাবা মাকে নানান রকম, তাদের মধ্যে কিছু কনভিকশনও কাজ করেছে অনেক সময়। আমি পরে এটা জানি যে আমার আর কোনো ভাই বোন এই কারণেই নেই, কারণ আমার বাবা মা মনে করেছেন যে অন্য কেউ থাকলে আমার প্রতি তারা অবজ্ঞা করতে পারেন, সেই আশঙ্কায় তারা আর কোনো সন্তান নেননি আর কি। এইটা একটা নিজস্ব লড়াই আর কি, বাবা মায়েদেরও একটা খুব বড় লড়াই থাকে।
1: দুটি পর্বে সোমেন দত্তের জীবন সংগ্রামের নানান দিক উন্মোচিত হল। এইভাবেই আমরা এই অনুষ্ঠানে এরকম অনেক মানুষের সঙ্গে পরিচিত হব। তাহলে উত্তরণ আজ এখানেই শেষ করছি। গ্রন্থনা কৌশিক সেন, উপস্থাপনায় অরুশ্রী চট্টোপাধ্যায়,

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: নিজের ফোনের ১৫ সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই ১৫ সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
4: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
5: আকাশবাণী কলকাতা, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। বিলাস খানি টোরির আগে শুনবেন হাওয়াইয়ান গিটার, শিল্পী স্বপন মজুমদার। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন পিন্টু দাস, শিল্পী স্বপন মজুমদার।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিলাস খানি টোডির আগে হাওয়াইয়ান গিটার, শিল্পী স্বপন মজুমদার, তাকে সঙ্গত করলেন তবলায় পিন্টু দাস। আকাশবাণী কলকাতা।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই বাংলা ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আজ শুনবেন শতরূপা ছায়াছবি থেকে কয়েকটি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে আশা ভোঁসলে, পরে অমিত কুমার।

0: শতরূপা ছবি থেকে গান শুনলেন। এবার খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে 12 বছরে 25 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। আইসিসি তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে

0: 1,00,000,000,000 টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের উদ্যোগের মধ্যে মার্কিন সেনা ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠক হবে। বিকশিত ভারত লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর টিম ইন্ডিয়ার ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে লিঙ্গ, বয়স, আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে দেশবাসীর উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালরা নীতি আয়োগের এদিনের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গতকাল সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশায় উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে, যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরের সময়কালে 25 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হয়েছেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে এই নীতিগুলি সঠিক ছিল এবং এর দিক নির্দেশনাও সঠিক। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলিতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে।
1: 2014 के पहले के कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए थे। इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा, लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूँ, जनता जनार्दन का आभार व्यक्त करता हूँ।
0: শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এনডিএ জোটের বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশের ক্রীড়াক্ষেত্রে ক্রমবৃদ্ধির মতো বিষয়গুলি তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে আরও বড় লক্ষ্য পূরণের কথাও বলেছেন শ্রী মোদী। ভারত ক্রমশ পেশাদার খেলাধুলার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং যুব সমাজ এক্ষেত্রে অসাধারণ সাফল্য পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ক্রমে বিশ্ব ক্রীড়াক্ষেত্রের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এবং আগামী দিনে এই খ্যাতি আরও সুদৃঢ় হবে বলে প্রধানমন্ত্রীর আশা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024 ও 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024 ও 2025 সালের জন্য ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। নাটকে অনন্য অবদানের জন্য এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তেপান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের প্রদেশ সমিতির সহসভাপতি কল্লোল ভট্টাচার্য। তিনি আকাশবাণীকে জানান,
2: এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সম্মানটা পেয়ে খুবই ভালো লাগছে। ভাবিনি যে এই রকমের একটা সম্মান আমি পাবো। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একটা থিয়েটারের কাজ করা শুরু করেছিলাম এবং সেখানেই বিগত 30 বছর ধরে কাজ করে চলেছি। তেপান্তর নাট্যগ্রাম, যেটা আজকে আমাদের সারা দেশেই পরিচিত একটা জায়গা, গ্রামে বসেও ভালো কাজ করা যায়, সেই কাজকে সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে দেওয়া যায়।
0: পুরুলিয়ার বালিগড়ার নৃপেন সহিস ছৌ নাচের জন্য পুরস্কৃত হচ্ছেন। এছাড়াও 30 বছর ধরে ভরতনাট্যমের সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডল 2024-এর উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহুল আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে নতুন প্রজন্মের কাছে ভরতনাট্যম এর প্রচার এবং প্রসার তার মূল লক্ষ্য।
3: ভারতনাট্যম নৃত্যের যে প্রচার এবং প্রসার সেটা দক্ষিণ ভারতকে ছাড়িয়ে আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়া এই সমস্ত দিকে এবং নর্থ ইন্ডিয়ায় এটাকে প্রসার করা এবং সেই প্রসারতাকে আরো বেশি আগামী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য।
0: একটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতি এই পুরস্কারগুলি প্রদান করবেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ICC তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে 1,00,000,000,000 টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের ফলে বিভিন্ন সুযোগের প্রতি শিল্পমহলের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন ঘটেছে। ICC সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মধ্যে নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। ICC মনে করে পশ্চিমবঙ্গে নতুন করে আশাবাদ ও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করতে এবং বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে রাজ্যের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে। এই বৈঠকে শিল্পমহল ও সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্তরে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগকে কাজে লাগানোর নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। রাজ্যের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ICC। 1925 সালে ঘনশ্যাম দাস বিড়লা সহ বাণিজ্য মহলের প্রথম সারির ব্যবসায়ীরা ICC প্রতিষ্ঠা করেন। এটি ভারতের অন্যতম প্রাচীন শিল্প সংগঠন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধাবসানের লক্ষ্যে আবারও আলোচনা শুরু করার উদ্যোগ সত্ত্বেও তেহরানের হামলার জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন সেনাবাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের সূত্রে সেদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। 16 বছর বয়সী কমদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে নতুন আইন এনেছে কানাডা সরকার। আইনে বলা হয়েছে সংস্থাগুলিকে আগে প্রমাণ করতে হবে যে নাবালকদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিরাপদ। বিশ্বজুড়ে তেলের সংকটের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিওয়াজিকি কারিওয়ার একটি চুল্লি আবারও চালু করেছে। 2011 সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানের 54টি চুল্লির মধ্যে মাত্র 15টি আবারও চালু করা হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালাম, মাহে, ওড়িশা, হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং তামিলনাড়ুতে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। একটি প্রতিবেদন।
4: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তিন দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে ১২ বছরে 15 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত সরকারের নীতিগুলি সঠিক রয়েছে এবং এর দিক নির্দেশনাও সঠিক। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ ১০টা বেজে ১০ মিনিটে।

জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গ্রীষ্মের তীব্র দাবদাহে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। জুনের শুরুতেই তাপমাত্রার পারদ চড়েছে অস্বাভাবিকভাবে, যার প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে। জেলার বিস্তীর্ণ গ্রামীণ এলাকা থেকে শুরু করে

0: সুন্দরবনের বহু এলাকায় পানীয় জলের অভাব আরও প্রকট হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অতিরিক্ত গরমের কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সকালবেলা পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে গতকাল আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুপুরের দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে ভবনের একটি অংশে। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। পরিবেশ ও জলবায়ু নিয়ে উদ্বেগের মধ্যেই জেলার নামখানায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দক্ষিণ চব্বিশ পরগনার মূল অনুষ্ঠান হয় নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বৃহত্তর সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বিশ্ব সাইকেল দিবসও জেলার বিভিন্ন মহকুমায় উৎসাহের সঙ্গে পালিত হয়েছে। সাইকেল র্যালির মাধ্যমে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়। পড়ুয়া থেকে সাধারণ মানুষ অনেকেই এই উদ্যোগে অংশ নিয়ে দূষণমুক্ত পরিবেশ গঠনের আহ্বান জানান। তবে কুলতলির ঘটনা জেলার নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। তদন্তে উঠে এসেছে দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক বছর ধরে কুলতলির একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এই ঘটনার পিছনে বৃহত্তর কোনো পাচার বা অনুপ্রবেশ চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে সুন্দরবনে পরপর বাঘের হামলায় আতঙ্ক ছড়িয়েছে উপকূলবর্তী অঞ্চলে। মাত্র তিন দিনের ব্যবধানে দুই মৎস্যজীবীর মৃত্যু, একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় বনজীবী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, খাদ্যের সংকট এবং মানুষের ক্রমবর্ধমান বন নির্ভরতা মানুষ বাঘ সংঘাত বৃদ্ধির অন্যতম কারণ। বর্ষা আসন্ন হওয়ায় গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দুর্বল নদী ও সমুদ্র বাঁধ দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় সমস্যা। সেই প্রেক্ষাপটে জেলার নবনির্বাচিত বিজেপি বিধায়করা বিভিন্ন এলাকায় বাঁধ পরিদর্শন করছেন। দ্রুত মেরামতির আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করছেন তারা। দাবদাহ, জলসংকট, পরিবেশ রক্ষার বার্তা, সীমান্ত নিরাপত্তা, বাঘের হামলা এবং বর্ষার প্রস্তুতি সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজ একাধিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আগামী দিনগুলিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতার উপরই অনেকটা নির্ভর করবে জেলার ভবিষ্যৎ পরিস্থিতি। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব।

প্রতিশোধ ছবির পর এবার শুনবেন প্রতিদান ছবি থেকে গান। প্রথম গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

0: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত
1: কিশোর কুমার,
0: হিড়িম্ব কুড়ুম্ব সিং।

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন গানের ভেলা।

নমস্কার শ্রোতা বন্ধু, সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের ভেলার আজকের পর্ব। আজ এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছি দেবাত্রিতা রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নাকি ভালো নেই খুব একটা। হ্যাঁ জানি, গরমে সত্যি শরীরের অবস্থা বিশেষ ভালো যাচ্ছে না, এই ভালো তো এই খারাপ, কারণ প্রকৃতি নিজেই যদি এতখানি খামখেয়ালিপনা করে আমাদের শরীর মশাই আর না বিগড়ে যাবে কোথায়। ঠিক আছে, সেটার মধ্যেও আমাদের লড়াই করে বেঁচে নিতে হবে, তাই না? কারণ ঋতুমালায় গ্রীষ্মকে তো কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ওই একটু বর্ষা মিশিয়ে মিশিয়ে চলে আর কি। একটু বৃষ্টিও হয়েছে গতকাল, আমি জানি না আপনাদের ওখানে কি পরিস্থিতি, তবে আমার জানলা ভিজে বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার লোকগীতির গানের ভেলা আমাদের, আমরা সেই নিয়ে আজকে কথা বলবো। কথা তো হবে শুরুতে পছন্দের একটি গান উত্তম কুমার দাসের কণ্ঠে।

আজ গানের ভেলার এই পর্বে আমরা বিভিন্ন ধারার লোকগান শুনব। সেখানে কখনো উঠে আসবে ভাওয়াইয়া, যেমন শুরুতে ভাওয়াইয়া গানই শুনলাম একটি, কখনো উঠে আসবে ভাটিয়ালি, কখনো সারি গান, কখনো বাউল গান, বিভিন্ন ধারার। এবং বিশেষ করে আমরা সেই গানগুলি শুনব যার আড়ালে দাঁড়িয়ে আছে মানুষের প্রতিবাদ, জীবনযাপন, সংগ্রাম, সংকট, অনুভূতির উথাল পাথাল, আরও কত কিছু। কি অদ্ভুত দেখুন, এই যে সঙ্গীত শাস্ত্র আমাদের, তার আদিতে যদি আমরা একটু চোখ রাখি, এর সূত্রপাত কবে, কিভাবে, কোথায় ঘটেছিল, সেই অর্থে কিন্তু দিনক্ষণ নির্দিষ্ট করে বলা খুব কঠিন। কারণ সঙ্গীতের সূত্রপাত এত আদিতে, এত প্রাচীনে ঘটেছে। এবার শুরুতেই তো তা শাস্ত্ররূপে ধরা দেয়নি, তা অসংগঠিত ছিল, পরবর্তীতে তা সংগঠিত হয়েছে। এবং সেই সঙ্গীত বিভিন্ন অঞ্চলে একটু একটু একটু একটু একটু করে তৈরি হয়েছে। তাহলে এই যে সঙ্গীতের কিছু কিছু অঞ্চল ঘুরে ঘুরে বেড়ানো, কিছু কিছু অঞ্চল

থেকে উঠে আসা, সেই অর্থে আমরা বলতে পারি তো যে তা আঞ্চলিক সঙ্গীত বা লোকসঙ্গীত? না বলার তো কোনো কারণ নেই, কারণ এক একটি অঞ্চল থেকে উঠে আসছে সেই সঙ্গীত। পরবর্তীতে তাকে শাস্ত্রীয় সঙ্গীত করা হচ্ছে, মার্গসঙ্গীত করা হচ্ছে, তাকে অনেক সংগঠিত রূপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বলা ভালো, এ যেন অনেকখানি সেই লোকসঙ্গীতের ভূমিকাটি কীরকম জানেন? ঘরামির মতো, ঘরটা বেঁধে দিয়ে চলে যায়, তারপর সেই ঘরের যিনি মালিক হন তাঁর নামে সেই ঘর হয়। ঘরামির আর কেউ খোঁজ রাখে না। এখানে প্রশ্ন আসে, তাহলে কি লোকসঙ্গীতকে অবহেলা করা হলো? না, অবহেলা ঠিক করা হয়নি, কিন্তু লোকসঙ্গীত অত্যুক্তি করা হয় না বললে, যে সঙ্গীতের প্রাচীনতম রূপে দাঁড়িয়ে আছে লোকসঙ্গীত। পরবর্তীতে সঙ্গীত আরও বিভিন্ন ধারার রূপ নিয়েছে, স্বাতন্ত্র নিয়েছে, আরও কত কিছু। পরের গানে প্রতিমা বড়ুয়া।

যে প্রশ্নটা রয়ে গেল যে তাহলে লোকসঙ্গীত কি কোথাও গিয়ে সমাজের প্রান্তিক স্থান নিয়েছিল, কখনো অবহেলিত হয়েছিল? যখন এলিট ক্লাসে শাস্ত্রীয় সঙ্গীত, মার্গসঙ্গীত বা সঙ্গীতের অন্যান্য ধারার গ্রহণযোগ্যতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকল, তখন লোকসঙ্গীত কি একটু কোণঠাসা হয়ে গিয়েছিল? না, কোণঠাসা হয়নি। তার কারণ, লোকগান যে বিষয়টিকে তুলে ধরে, বা বলা ভালো, যা যা বিষয়কে তুলে ধরে, এই যে শুরুতেই বললাম যে মানুষের সংকট, মানুষের জীবন, সেই গান কখনো অবহেলিত হতে পারে না। কারণ যে গানের কথায় মানুষের কথা আছে, তা কখনো অবহেলিত হতে পারে না। লোকসঙ্গীত আলোচনা প্রসঙ্গে আমরা বাউল গান নিয়ে যখন কথা বলি, ফকিরি গান নিয়ে যখন কথা বলি, আমাদের অনেক গূঢ় তত্ত্ব সেখানে উঠে আসে। সেই তত্ত্বের অনেক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা মানে এক একটি ব্যাখ্যাকে তুলে ধরে যদি আমরা কথা বলি, তাহলে এক একটি অনুষ্ঠান পার হয়ে যাবে। আমি সে প্রসঙ্গে আজকে আসছি না, কিন্তু সেই গূঢ় তত্ত্বের পাশাপাশি সরল সহজভাবে আমরা যদি বাংলা লোকগানকে দেখি, তাহলে সেখানে মূল যে বিষয়টি দাঁড়িয়ে থাকে তা হলো মানুষের কথা। যেমন দেখুন, আমরা প্রতিমা বড়ুয়ার কণ্ঠে যে গানটি এক্ষুনি শুনলাম, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, গানটা সহজ সরল কথা, কি একজন নারীর প্রবল আকুতি। এই গানের উৎপত্তিস্থল আমরা কম বেশি হয়তো অনেকে জানি, অনেকটা ওই ধরা যায় বিভিন্ন জায়গাতেই পাই আমরা, যদিও বলতে পারি যে বাংলাদেশের উত্তরাঞ্চল, বৃহত্তর রংপুর, দিনাজপুর বা এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, এই এই জায়গায়, যেখানে বিশেষ করে ভাওয়াইয়া গান অনেক অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং আরও একটি অঞ্চলের কথা বলতে হয়, হিমালয়ের পাদদেশীয় অঞ্চল তথা বর্তমান ভারতের আসামের গোয়ালপাড়া। গোয়ালপাড়া জায়গাটি উল্লেখ করতেই হয় লোকগান নিয়ে কথা বলতে গেলে। লোকগান নিয়ে কথা বলতে গেলে গোয়ালপাড়ার কথা বলতেই হয়। এবং আমাদের এদিকে পশ্চিমবঙ্গের যে উত্তরাঞ্চল, সেখানকার কথাও বলতে হয়। কারণ এই জায়গাগুলি না থাকলে বোধহয় বলাই বাহুল্য লোকগানের অনেকখানি ইতিহাস অসমাপ্ত থেকে যেত। তো যে গানটি নিয়ে কথা বলছিলাম, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, কিছুই না, একজন বিরহিণী নারী, তার আকুতি। মাহুতের জীবন যাযাবরের জীবন, জীবিকার তাগিদে তাদেরকে বিভিন্ন জায়গাতে যেতে হয়, হাতি চালক তারা, ওই হাতির পিঠে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়, খুব অস্থায়ী বসবাস তাদের। এবার সেই অস্থায়ী বসবাস করতে গিয়ে কোনো নারীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়তেন হয়তো সাময়িক, তারপর যখন মাহুত সেই স্থান ছেড়ে আবার অন্য একটি জায়গায় চলে যাচ্ছেন, তখন নারী বড় অস্থির হয়ে পড়ছেন, কারণ মাহুতকে তাকে ছেড়ে দিতে হবে। এবং এই গানের একটি কথা লক্ষ্য করলেন কিনা জানি না, বলছেন যে সত্য করে কন্ড্রে মাহুত, ঘরে কজন নারী, একটা ইনসিকিউরিটি। তো একদম সহজ স্বাভাবিক সম্পর্ক নারী পুরুষের সেটি একটি গান, বিখ্যাত এক গান, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। আমরা আবারও গানে ফিরব, তার আগে ছোট্ট একটি কথা বলে দিই, শ্রোতা বন্ধুরা তো সঙ্গে থাকেন, টেলিফোন নাম্বার 2213-1342, আপনারা যোগাযোগ করুন, নিশ্চয়ই কথা হবে। পরের গানে সুখবিলাস বর্মা।

0: শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছিলাম।
0: বলুন।
1: হ্যাঁ, তো অনেকদিন পর তুমি এলে, নাকি অনেকদিন পর কথা হচ্ছে।
0: হ্যাঁ বলুন।
1: তো বলছি যে ভালো হচ্ছে তোমার অনুষ্ঠান খুব। আর দিদি, একটু আমি হিন্দিতে একটু আনকমফোর্টেবল, তো তাই বলছি আজকে কোনো টপিকে আর একটু রিপিট করা যাবে।
0: আপনি শুনছেন গানের ভেলা। গানের ভেলায় আজকে লোকগীতি নিয়ে কথা হচ্ছে।
1: ওকে,
0: আশা করি বোঝাতে পেরেছি আপনাকে। সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনুন।

শ্রোতা বন্ধুরা আমাদের গানের ভেলায় টেলিফোনে যোগাযোগ করেন, কথা বলেন, বিভিন্ন গানের অনুরোধ করেন। আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট অনুরোধ রাখব, আরও

একটু মন দিয়ে অনুষ্ঠান শুনে যদি আপনারা গানের অনুরোধ করেন, তাহলে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে আমাদের খুব সুবিধা হয়। যে প্রসঙ্গে ছিলাম, জীবনের গান, মানুষের গান, সংগ্রামের গান, বাংলা লোকগান। এবং কি অদ্ভুতভাবে দেখুন, পরবর্তীকালে যখন গণসঙ্গীত পাচ্ছি আমরা বাংলা গানে, সেই গণসঙ্গীতের আড়ালেও কিন্তু কোথাও দাঁড়িয়ে আছে বা তার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে বাংলা লোকগান। সাংস্কৃতিক আন্দোলন বলা যেতে পারে, বিভিন্ন স্তরের আন্দোলন, কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন, বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম, সেখানে প্রতিবাদের অস্ত্র হিসেবে বারবার কি ব্যবহৃত হচ্ছে? গান, সঙ্গীত। কারণ সঙ্গীতের যে শক্তি, সেই শক্তিকে দমিয়ে দেওয়া খুব একটা সহজ কথা নয়। সুরের একটি নিজস্ব শক্তি আছে। এবার সেই সুরের সঙ্গে যখন প্রতিবাদের কথা মিশে যাচ্ছে, ভাষা মিশে যাচ্ছে, তার আবেদন, তার প্রভাব অনেক বেশি এবং দীর্ঘমেয়াদী। কাজেই সেখানেও যেন লোকসঙ্গীতের সার্থকতা মিশে থাকছে। আর বাংলা লোকগান নিয়ে কথা বলতে গেলে যাদের কথা আসেই, যাদেরকে বারবার স্মরণ করতে হয়, যদি লালন ফকির থেকে শুরু করি একেবারে পরবর্তীকালে হেমাঙ্গ বিশ্বাস অবধি, যতজন মানুষ এসেছেন, যতজন ব্যক্তিত্ব এসেছেন, লোকসঙ্গীতকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন, কখনো নব নব সুরের সংযোজনায় সমৃদ্ধ করেছেন, কথায় করেছেন, গূঢ়ত্বের মাধ্যমে করেছেন, তাদের প্রত্যেকের বক্তব্যে পরিশেষে একটাই কথা রয়ে গেছে যে এই সঙ্গীত আদবে প্রতিবাদের সঙ্গীত। যে কোনো শোষণ, নিপীড়ন, অন্যায় সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গীত। হ্যাঁ, আবার সেই লোকগানে কিন্তু আমরা ভালোবাসার কথাও পাই। যেমন আজকে শুরুতে একটি দুটি গান শুনলাম, সেখানে ভালোবাসার কথা রয়েছে। ভালোবেসে সেখানে ব্যথা, যন্ত্রণা, বিচ্ছেদ, তার কথাও রয়েছে। আর থাকবে নাই বা কেন? ওই যে ঘুরে ফিরে যদি আসে মানুষ, মানুষকে নিয়েই তো সব কিছু, থাকবে নাই বা কেন, তাই না? পরের গানে প্রমথেশ দাস।

শ্রেণী বৈষম্য, শ্রেণী বিভাজন, শ্রেণী সংগ্রাম, এর

তিনি রাঢ় বাংলার ঝুমুর, ভাবাইয়া, জারি এবং ভাটিয়ালি গানের সুরের সাথে এই শ্রেণী সংগ্রামের বাণী মিশিয়ে একের পর এক সব প্রতিবাদী গান তৈরি করেছেন। একটা জিনিস লক্ষ্য করুন যে লোকসঙ্গীতের ধারা কোথা থেকে কোথায় মিশে গেছে, তাই না? এক অঞ্চলের গান আরেক অঞ্চলে ছড়িয়ে পড়ছে, আরেক অঞ্চলের কথা আরেক অঞ্চলের সুরের সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ বাংলা লোকগানের ব্যাপ্তি কতখানি সুদূর বিস্তৃত, যেন নদীর জলের মতন কোনোভাবে আটকানো যাচ্ছে না, ও ঠিক কোথাও না কোথাও দিয়ে জায়গা করে নিচ্ছে। এই ম্যাজিকটা আমাদের স্বীকার করতেই হবে যে অদ্ভুত এই সুরের আকর্ষণ, যে তাকে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে আবদ্ধ রাখা সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই স্বীকার্য যে সঙ্গীতের যে আর সকল ধারা রয়েছে তারাও যথেষ্ট বহমান, প্রতিটি ধারা নিজ স্বাতন্ত্রে বহমান, কিন্তু লোকসঙ্গীতের ধারা, লোকসুরের ধারা যেন অপ্রতিরোধ্য, তাকে কোনোভাবে এক জায়গায় আটকে রাখা যাচ্ছে না। প্রতিবাদের কথা বলছিলাম, হেমাঙ্গ বিশ্বাসের কথা এলো, আসুন শুনি পরের গানটি।

উত্তীর্ণ হয়েছে? বেশ, আপনি সঙ্গে থাকুন, আমরা আবারও কথা বলবো। লালন ফকির খুব বীতশ্রদ্ধ হয়ে তার একটি গানে বলছেন, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা নানা। এই তানা নানা মানে আমাদের অশিক্ষা, অজ্ঞানতা। আর প্রতিটি ব্যক্তি একটি সামাজিক গঠনের ক্ষুদ্রতম রূপ বলা যেতে পারে। একাধিক ব্যক্তির অজ্ঞানতা, একাধিক ব্যক্তির অশিক্ষা সমষ্টিগতভাবে সমাজে অনেকখানি সমস্যা তৈরি করে। সমস্যা বলতে দারিদ্র্যের সমস্যা, শোষণ, নিপীড়ন, শ্রেণীবৈষম্য, যেগুলো নিয়ে একটু আগে কথা বললাম, অভাব। এবং তখন মানুষ দীর্ঘদিন সহ্য করতে করতে করতে করতে একসময় প্রতিবাদের স্তরে পৌঁছয়, অর্থাৎ দ্রোহ জন্ম নেয়, বিদ্রোহ জন্ম নেয়। এবং কোথাও গিয়ে আমাদের সকলেরই হয়তো মনে হয় যে সেই তাগিদ থেকে বাংলা লোকগান বহুবার বহুভাবে নতুন নতুন করে গড়ে উঠেছে। মানুষই যেন নিজের বেঁচে থাকার প্রয়োজনে, নিজের ভালো থাকার প্রয়োজনে লোকগানকে নিজের মতো করে গড়ে পিটে নিয়েছে। এই যে ছাদ পেটানো গান, দেখুন ছাদ পেটানো গান আদপে কি? ওই গনগনে রোদে শ্রমিকরা কাজ করছেন, যাতে কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে না পড়েন এবং ক্লান্তি থেকে অসুস্থতা যাতে না আসে, নিজেদেরকে আরও শক্তি দেওয়ার জন্য, মানসিক শক্তি ধরে রাখার জন্য সমানে মুখে গান করছেন, সমানে হাতে কাজ চলছে কিন্তু মুখে সমানে গান হচ্ছে। সেখান থেকে জন্ম নিল ছাদ পেটানো গান। কতখানি সমৃদ্ধ! কাজেই শুধু প্রতিবাদ নয়, সুখ, আমোদ প্রমোদ নিজেদের মতো করে, সে স্বল্প পরিসরের হলেও কোনো অসুবিধা নেই, তাও থাকছে বাংলা লোকগানে। এবারের গানে ফরিদা পারভীন।

আমাদের এক শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? না, কোনো কারণে মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন।

0: সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, সুপ্রভাত দেবাসেতে দিদি ভাই।
0: সুপ্রভাত।
1: হ্যাঁ, আমি নদিয়ার করিমপুরের বাঁশপুরিয়া গ্রাম থেকে অনেকদিন পরে এলাম। রাজু দাস বৈরাগ্য, আপনার লোকসঙ্গীতের গানের ভেলায় উঠে বললাম। আসলে দেখুন, এই যে লোকসঙ্গীত বলতে গেলে আমাদের বাড়িতেও কিন্তু একটা লোকসঙ্গীতের চর্চা রয়েছে, আমাদের বাড়িতে সকলেই করেন, আমিও একটু আর দূর চেষ্টা করি আর কি। তো আমাদের দেখেছি যে যারা বাউলরা আসেন একেবারেই তারা সাদা মাটা, মানে সাধারণভাবে তারা এসে একতারা শুয়ে নানা ধরনের যখন গানগুলো করেন না, তখন আমরা দেখেছি যে গূঢ় তত্ত্ব কথা সেখানে অনেক রকমের গান, লালন ফকির বলুন, বিজয় সরকার, ভবা পাগলা, সেখানে নানা ধরনের গান আমরা শুনতে পাই। যেমন খুব গভীরে গিয়ে গানের কথাগুলো মনের মধ্যে স্পর্শ করে, মানুষের কথা বলে। লালন ফকরের গান তো বেশিরভাগই মানুষের কথা বলেন। যেমন লালন ফকরের একটা গানের কথা আমার খুব মনে পড়ছে, যে সব লোকে কয় লালন কি যাবে সংসারে। আসলে লালন ফকরকে হয়তোবা যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোথায়, মানে আপনি কি সজাতি, তখন উনি বলেছিলেন যে আমি আসলে মানুষ। তো উনি আসলে মানুষের কথা মানে বলে গেছেন লালন ফকির। লালন ফকির কথা মানে লোকসঙ্গীতের কথা বলে লালন ফকির কথা আসবে না, এটা তো হতেই পারে না। তো আসলে আমরা এই যে পৃথিবীতে আমরা মানুষেরা রয়েছি, মাত্র তো কটা দিনের জন্য আমরা এসেছি। তো আমরা যদি সকলে চাই যে শুভ বুদ্ধি সম্পন্ন ভাবে আমরা যদি চলতে পারি, তাহলে বোধ হয় পৃথিবীটা আরো সুন্দর উঠবে। আর মাটির গান, লোকগান, এই গানগুলো না মানুষের কোথাও মানে কি বলবো, একেবারে মনের কথাগুলো বলে। আপনি ছাদ পেটানোর গানের কথা বলছিলেন, সেখানে তারা মানে যখন অক্লান্ত পরিশ্রম করছে, মাথা ঘাম পায়ে পড়ছে, সেখানেও কিন্তু যখন সুরগুলো তুলে গানগুলো করছেন, সেখানে বোধ হয় কোথাও একটা ক্লান্তিটা দূর হয়। আমরা দেখেছি দিদি ভাই, গাছ যখন কাটে, আপনি দেখেছেন কিনা জানি না, আমাদের এখানে যখন গাছের গুড়িগুলো যখন তোলা হতো, তখন একটা কি বল বলে সেই গাছের গুড়িগুলো কিন্তু তোলা হতো, মানে গাড়িতে তোলা হতো। তো এটা কিন্তু আমরা দেখেছি, সেখানে বোধ হয় কোথাও একটা জোর পাওয়া যায়, মানে এই লোকসঙ্গীত গানে বোধ
0: হয়
1: মানসিক শক্তি একটা পাওয়া যায়। তো আপনার অনুষ্ঠান সত্যি খুব ভালো হচ্ছে, মানে সঙ্গে রইলাম, সকলে খুব ভালো থাকুন, এটুকুই বলে গেলাম,
0: অনেক ধন্যবাদ। আর একটি গান শুনি সুনীল পালের কণ্ঠে।

আবার কি অদ্ভুত বিষয় দেখুন, লোকগানে আমরা প্রতিবাদের কথা বলছিলাম, সমাজের বিভিন্ন সমস্যার কথা বলছিলাম, ভালোবাসার কথা বলছিলাম, বিরহের কথা বলছিলাম, আবার সেই লোকগানেই আমরা ঈশ্বরকেও পাই, পরমাত্মার সন্ধান পাই, খোঁজ পাই। এবং বিশেষ করে বাউল ফকির এই ধারায় যদি একবার চোখ রাখি, তাঁদের এক জীবনের সন্ধানই তো তাই, অনুসন্ধানই তো তাই, সেই পরমাত্মার খোঁজ। সমাজের তথাকথিত ভোগ সর্বস্ব জীবন থেকে নিজেদেরকে একটু সরিয়ে এনে, একটু একা করে সাধনার মাধ্যমে পরমাত্মার সন্ধান করা, সেই লোকগানে। আমি বলতে পারবো না যে সঙ্গীতের অন্য কোনো ধারায় বিষয়ের এত বৈচিত্র্য ধরা পড়ে কিনা। সেখানে যদি ঈশ্বর চেতনার গান শুনতে হয়, আমাদের ভক্তিগীতিতে যেতে হয়। সেখানে রাগরাগিনী শুনতে গেলে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে যেতে হয়। অন্য কোনো গান শুনতে গেলে তারও অন্য বিষয় ধরা পড়ে, কিন্তু একটা ধারায় শুধুমাত্র লোকসঙ্গীত, সেখানে এতগুলো বিষয় একসঙ্গে ধরা পড়ছে, কোনোটাই বাদ যাচ্ছে না। এই এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতেই হয় যে এত বিষয়ের বৈচিত্র্য, কিচ্ছু বাদ যাচ্ছে না। এখানেই বোধহয় দাঁড়িয়ে থাকে লোকসঙ্গীতের প্রাসঙ্গিকতা। যুগ বদলেছে, সভ্যতার অনেক উত্থান পতন হচ্ছে, হবে, প্রযুক্তি অনেক এগিয়েছে, কিন্তু আজও লোকসঙ্গীতের প্রাসঙ্গিকতা একটুও কমেনি। বলা ভালো, লোকসঙ্গীতকে যেন আরও বেশি বেশি করে প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে, মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষ এই ধারার গানে সম্পৃক্ত হতে পারেন। পরের গানে স্বাগতা মাইতি।

0: একটু একটু করে সময়টা প্রায় শেষের দিকে যাচ্ছে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি কপিলপুরের রাধামদা ফুড থেকে মামনি মুখার্জি বলছি, আকাশবাণীকে এবং সকল শ্রোতা বন্ধুদেরকে নমস্কার জানাই। একটু সংযোজন করছি, আমরা যে সমস্ত কর্ম করি সবই ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত, ঈশ্বরকে উপলব্ধি করবার জন্যই আমরা কর্ম করি, তাই লোকগানের মধ্যে দিয়েও আমরা পৌঁছতে পারি। তাই বলি যে উপলব্ধি ভজনা এগুলোর মধ্য দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়, এবং যে কোনো কর্মের মধ্যে ঈশ্বর রয়েছেন এই ভেবে যদি আমরা কর্ম করি তখন দেখা যায় যে আমাদের মনে একটা আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। তাই বলি লোকগানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে ব্রহ্ম সাধনা সবচেয়ে ভালো লাগে বা উপলব্ধির বিষয়, যেখানে ব্রহ্ম থেকে অক্ষর ব্রহ্ম ব্রহ্ম আর তারপর পূর্ণ ব্রহ্মে পৌঁছানো যায় এই লোকগানের মাধ্যমে। করি নাম দিয়ে কি হয় এই যে গানগুলি রয়েছে শোনালে উপকৃত হয়। নমস্কার,
0: ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আমরা আরো একটি গান শুনবো, এবারের গানে নির্মলেন্দু চৌধুরী।

দেখতে দেখতে সময়টা শেষ হয়ে গেল, এবার যে থামতে হবে। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই লোকগানের সুরে থাকবেন, কারণ লোকসঙ্গীতকে পাশে সরিয়ে রেখে আমাদের বাংলা তথা ভারতীয় সঙ্গীতের বলয় কোনোদিনই সম্পূর্ণ হতে পারে না। লোকসঙ্গীত তাকে সেখানে একটি অপরিহার্য অংশ।

রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catian.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: সকাল সকাল একদম ঘড়ির কাঁটা ধরে কিন্তু আমরা চলে এসেছি যুববাণীর অনুষ্ঠান নিয়ে একদম,
1: মানে ঘড়ির কাঁটা ধরে তো সায়নি এসেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যে পরিমাণ অপেক্ষা আমাকে করতে হলো কখন আসবে বলে, সেটা কি ঠিক হলো
0: না? মানে ব্যাপারটা হয়েছে কি বলতো, আমি একটু আর কি ওই লেট রাইজার, তো এবার বুঝে আমি ফোনে না অ্যালার্ম দিই প্রত্যেকদিন রাতের, কিন্তু আমি অ্যালার্ম দিয়েই ঘুমাই, কিন্তু যেটা হয় আমি না ওই যখনই অ্যালার্মটা বাজে আমি ঘুমের মধ্যে টুক করে কেটে দিয়ে আবার একটু দু মিনিট পরে অ্যালার্ম দিয়ে আবার ঘুমিয়ে পড়ি।
1: বাহ বাহ বাহ, মানে তুমি না
0: চলতেই থাকে
1: এই সময়ের জন্য, তুমি একদম মানে পারফেক্ট নও, তোমাকে বরঞ্চ আমি নিয়ে চলে যেতে পারি ধরো ওই 19th সেঞ্চুরির আয়ারল্যান্ডে বা ইংল্যান্ডে।
0: বাপরে, মানে 21 শতক থেকে সোজা একেবারে সেই তোমার 19 শতকের দিকে।
1: হ্যাঁ, কেন বলো তো, কারণ তখন অ্যালার্ম ক্লক আবিষ্কারই হয়নি, তখন এক ধরনের মানুষ ছিলেন যাদের পেশা ছিল এই ধরো লাঠি নিয়ে এই দরজায় দরজায় নক করে মানুষের ঘুম ভাঙানো, ক্লায়েন্টের ঘুম ভাঙানো,
0: এরকমও পেশা হয়। মানে ওই আমি কোনো সময়ের জন্যই পারফেক্ট না, তার মানে মানে ওই সময় যদি কেউ আমাকে এরকম লাঠি দিয়ে খোঁচা দিয়ে ঘুম ভাঙাতো,
1: তোমায় খোঁচা দেবেন না দরজায়
0: দরজায় খোঁচা, তাহলে মানে মোটামুটি শেষ সেদিন শেষ।
1: আচ্ছা, মানে
0: ঘুমে ব্যাঘাত ঘটানো এটা এটা কিন্তু অপরাধ।
1: আচ্ছা, বোঝা গেছে না, কিন্তু এখন তো ঘুমোলে চলবে না, এখন আড্ডা দিতে হবে। আর তোমাকে কি তাহলে আমি নিয়ে যাব সেই 19th সেঞ্চুরিতে, কি বলো?
0: হ্যাঁ, একটু চেষ্টা করতে ক্ষতি কি,
1: মানে এইটা সায়নী ভাবতেই পারছে না যে ঘড়ি ছিল না, অ্যালার্ম ক্লক ছিল না, কিন্তু ভাবো সায়নী যে একটা সময় এমনও ছিল শুধু অ্যালার্ম ক্লক কেন ঘড়িই ছিল না, এই যে আমরা এখন বন্ধুকে বলছি যে ঘড়ির কাঁটা একেবারে সময় দেখে আমরা চলে এসেছি, সেইটাও কিন্তু বলার খুব একটা কোনো উপায় ছিল না, তাই না?
0: হ্যাঁ, মানে এই যে তোমার সকালবেলা কোনো, এই যে তুমি এক্ষুনি বললে যে দরজায় আওয়াজ করে তার ঘুম ভাঙাচ্ছে, তো ঠিক সেরকম ভাবে আমরা যদি আরো বেশি না অত শতক পিছতে হবে না, কয়েক বছর আগেও যদি দেখি তখনও কিন্তু তোমার ওই মানুষজন সকালবেলা মোরগের ডাক কিংবা কলকারখানার হুটারের আওয়াজ এই সমস্ত কিছু শুনেই কিন্তু ঘুম থেকে উঠছে এবং বুঝতে পারছে যে না এবার সকালটা হয়েছে।
1: ঠিক, তার মানে এই যে এই আড্ডাটা শুরু হলো আড্ডার মধ্যে কিন্তু ঘড়ি বা সময় এসে পড়েছে, তাই না সায়নী?
0: এই তো তোমার একসঙ্গে প্যারালালি চলবে
1: একেবারে। ফলে আজকে যুববাণীর চলতে চলতে অনুষ্ঠানে আমরা

0: কথা বলবো ঘড়ি নিয়ে, ঘড়ির একাল সেকাল নিয়ে, কিভাবে মানুষ সময় দেখতেন, সময় সম্পর্কে সচেতন হতেন, সেই সমস্ত নিয়ে আজকে চলতে চলতে রাতটায় শুনছো সময়ের কাঁটায়। সঙ্গে রয়েছি তোমার যুবাণীর বন্ধু আমি স্বাগত, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সায়নী।
0: আর তোমরাও কিন্তু রয়েছো।
1: হ্যাঁ, তোমরা এই যে তোমাদের কিভাবে ঘুমটা ভাঙে, মানে অ্যালার্ম ক্লকে, দরজার আওয়াজে, নাকি অন্য কোনোভাবে, এবং সময় নিয়ে তোমাদের কি বক্তব্য রয়েছে, মতামত রয়েছে, তা কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো আমাদের আজকের ফেসবুক পোস্টারে। যুববাণী কলকাতার আমাদের যে পেজ রয়েছে সেখানে গিয়ে আমাদের আজকের পোস্টারের নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং জানাতে পারো সরাসরি আমাদেরকে ফোন করে। আমাদের ফোন নাম্বার হচ্ছে
0: 0332213 1342, আরও একবার বলে দিই 0332213 1342। তাহলে আজকের এই আড্ডায় সামিল হই আমরা। তবে হ্যাঁ, প্রথমেই কিন্তু আড্ডার একেবারে প্রথমে, এখন সময় বলছে যে এখন একটা গানের সময়, তাই আপাতত চমক হাসানের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য। গানের পর ফিরছি আবার আড্ডায়, শুনতে থাকো।

0: ফিরে এলাম গানের পর। আর আজকে যুববাণীর চলতে চলতে আড্ডায় তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে সায়নী। আজকে কথা বলছি সময়ের কাঁটায়, মানে ঘড়ি নিয়ে, ঘড়ির বিবর্তন, তার ইতিহাস নিয়ে।
1: আর এই যে একটা সুন্দর গান আমরা শুনলাম যে স্বপ্ন বোনার সময় এখন, মানে স্বপ্ন যে সময়টা আমরা বুনবো সেটাও কিন্তু তোমার ওই কোথাও একটা তাকেও যে একটা সময় দেওয়া, ঘড়ির কাঁটার হিসেব করে চলা জীবনে, এটার সঙ্গেও কিন্তু ওই কিছুটা তোমার দার্শনিক তত্ত্ব আর এই সমস্ত কিছু বেশ মিলেমিশে একাকার হয়ে গেছে
0: একদম। কিন্তু সেই দার্শনিক তত্ত্বগুলো তো রইলই, কিন্তু সায়নী যদি একদম প্র্যাকটিক্যালি বলি যে সকালবেলায় উঠে তোমার প্রথম কাজ কি হয়, চোখটা খুলে,
1: চোখটা খুলেই আমার প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা ঘড়ি, যেটা দেখে আমি সময়টা বুঝতে পারি ও আচ্ছা এখন এই টাইমটা,
0: মানে সময় বুঝতে পারো নাকি আটকে ওঠো,
1: আটকে উঠ, এটা ঠিক কথা। তো মানে সারাক্ষণ যখনই মানে ধরো ঘরের মধ্যে ঘোরাফেরা করছে এবং 14 বার আমাদের অনেকেই হয়তো এটা মানে রিলেট করতে পারবে ভীষণভাবে, যে কাজ করতে করতে বারবার ওই ঘড়ি দেখে এবং ঘড়ির সময়টা দেখে দেখে যে এই টাইমের মধ্যে আমি এই কাজটা করব।
0: এবং তুমি একটা মজার জিনিস দেখবে যে আমরা বাড়িতে দেওয়াল ঘড়িটা কখনো কখনো একটু ফাস্ট করে রাখি,
1: মানে আমিও করে রাখি,
0: হ্যাঁ বড়রাও বলতেন আগে যে একটু ফাস্ট করে রাখিস, তাহলে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারি। স্লো হলে কিন্তু ব্যাপারটা আমাদের মাথা ঘুরে যায় যে ঘড়ি স্লো হয়ে গেছে,
1: যারা আমার মতন স্লো তাদের অলরেডি মাথা ঘোরাচ্ছে অনুষ্ঠানটা শোনার শুরু থেকে
0: সেই।
1: কিন্তু এটাই হচ্ছে মানে ফ্যাক্ট যে আমাদের এই সময় ধরে ধরে কাজ করে এবং ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলা
0: ঠিক। কিন্তু একটা সময়ের কথা

0: যেটা আমরা বলছিলাম যে সেই সময় তো ঘড়ি ছিল না, তাই না? এই ঘড়ির গল্পটা কিরকম ভাবে শুরু হলো? মানে ধরো সূর্য ঘড়ি থেকে আজকের স্মার্ট ওয়াচ, মানে এই যে পুরো রাস্তাটা ঘড়ি পেরিয়ে এসেছে, প্রযুক্তি বদলেছে, মানুষের মানে জীবনযাত্রা বদলেছে, কিন্তু সময়কে জানার আগ্রহটা তো কখনো কমেনি, তাই না? সময় শব্দটা দেখো খুব ছোট্ট, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের পুরো জীবন।
1: মানে সেখানে তোমার ওই যে জন্মের সময়, যেটা হয়তো আমাদের এই মুহূর্তে মনে নেই কিন্তু আমাদের বাড়ির লোকজনদের মনে আছে, তাদের কাছে কিন্তু ওই সময়টা, ওই স্মৃতিটা এখনো যত্ন সহকারে তোলা হয়েছে। এবং ওই প্রথম দিন স্কুল যাওয়ার সময় আমাদের হয়তো মনে থাকবে যে আমরা প্রচন্ড কান্নাকাটি করেছিলাম। এবং তারপর প্রথম যেদিন চাকরির সময়, প্রথম দিন যেদিন আমরা আকাশবাণী এসেছিলাম সেই সময়,
0: এবং এই যে বন্ধু অনুষ্ঠান শুনছে, তার প্রিয় অনুষ্ঠানের সময়টা মনে রাখা,
1: ওই যে 11টার সময় যুববাণীর বন্ধুরা আসবে এবং সেই সময় রেডিওটা টিউন করা, সেই সময়টা, মানে প্রত্যেকটা কাজের সঙ্গে সময় ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে।
0: ঠিকই। আর এই সময়ে মাপার, সময় দেখার শুরুটা কিন্তু হয়েছিল প্রকৃতিকে দিয়ে। তখন কোনো যন্ত্র ছিল না, কোনো ডায়াল ছিল না, মানুষের তৈরি করা কিচ্ছু ছিল না, বরঞ্চ প্রকৃতি কিন্তু বলে দিত যে এখন সময় ঠিক কিসের, তাই না? বরঞ্চ বলা ভালো যে সূর্যি মামাকে আমরা দেখতাম সময় দেখার জন্য, তাই তো?
1: এবং এই সূর্যি মামা যে কথা তুমি বললে, মানে আগেকার দিনে মানুষ কিভাবে বুঝতো যে সকালবেলা সূর্য উঠেছে, সকাল হয়েছে, এবার সে যখন পশ্চিম দিকে ঢলে পড়ছে তার মানে এবার আস্তে আস্তে কাজ থেকে ফেরার পালা, সন্ধে হচ্ছে, এই সময়গুলো যখন সূর্য একেবারে মাথার উপরে তখন দুপুর হয়েছে। এবং এটা থেকে যে কনসেপ্টটা যে সূর্য ঘড়ি,
0: সূর্য ঘড়ি,
1: হ্যাঁ, একটা ওই তোমার খুঁটি মতন পোতা এবং তার ছায়া অনুসরণ করে করে সময় বোঝা,
0: একেবারে
1: ডায়ালেরও আগে, মানে তুমি ভেবে দেখো। এবং আমি যখন প্রথম সূর্য ঘড়ি দেখেছিলাম, আমার মনে আছে যে হুগলি মেম্বার আমি প্রথম প্রথম গিয়েছি এবং প্রথম আমার ওই সূর্য ঘড়ির কনসেপ্টটা দেখা চোখের সামনে, তো আমি না দেখছি যে একটা ছায়া মতন পড়েছে, ঠিক আছে, তো আমি তখন ঘড়ি, মানে আমি হাত ঘড়ি পড়তাম, তো হাত ঘড়িতে আমি যে সময়টা দেখছি সূর্য ঘড়ির এক্স্যাক্ট এক্স্যাক্ট, তো এই যে কনসেপ্টটা কি অসাধারণ, তাই না? মানুষের মাথায় আসেও যে কি সুন্দর সুন্দর জিনিস তারা আবিষ্কার করে ফেলে।
0: হ্যাঁ, এবং আরো একটা সিনেমার দৃশ্য আমার মনে পড়ে, সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমা, একদম শুরুতে যখন গান গাইছে, বেসুরে গান গাইছে গুপি, সেই সময় ওই গ্রামের সব যারা বয়স্ক মানুষ বসে রয়েছেন, ওই ছায়াটা হেলে পড়লো আর বললো যে বেলা হয়ে গেছে, রেওয়াজের সময় পেরিয়ে গেছে। মানে ওই যে গ্রামের মানুষের অভ্যাস প্রকৃতিকে দেখে, এবং শুধু দেখো সূর্যই কিন্তু নয়, তুমি একটু আগে বলছিলে যে প্রকৃতির বিভিন্ন জিনিসই কিন্তু আমাদের সময়ের ইঙ্গিত দিত, তাই না? যেরকম ধরো ওই মোরগের ডাক, মানে এখন আমার বাড়ির একটা ফোনে সেখানে অ্যালার্ম হিসেবে মোরগের ডাক রাখা রয়েছে, সেটা আর্টিফিশিয়াল, কিন্তু একটা সময় ছিল যখন সত্যি সত্যি তুমি মানে মোরগের ডাক শুনেই তোমার ঘুম ভাঙত সকালবেলায়।
1: মানে এটা কিন্তু বেশ ইউনিক, মানে ও সেই ওই সময়টাকে বেঁচে নেবে বলে, ওই সময়টাকে বাঁচিয়ে রাখবে বলে কি সুন্দর মোরগের ডাকটাকে অ্যালার্ম হিসেবে রেখে দিয়েছে, যাতে ওই ফিলটা পাওয়া যেতে পারে।
0: হ্যাঁ, এবং এত বিরক্তিকর অ্যালার্ম হিসেবে, মানে ঘুম না ভেঙে তোমার মনে
1: না, তাহলে এই অ্যালার্মটা দেওয়া উচিত হচ্ছে তোমার ভোরবেলা 4টার সময়।
0: হ্যাঁ,
1: আগেকার দিনে বড়রা বলতো না যে মোরগের ডাকের আগেই আমরা ঘুম থেকে উঠে পড়তাম, বা যখনই মোরগ দেখেছে আমি অমনি ঘুম থেকে উঠে পড়েছি,
0: এটা বোধহয় শারণীর কাছে রূপকথার মধ্যে আছে, মোরগের ডাকের আগেই ঘুম থেকে উঠে পড়তাম।
1: মানে ব্যাপারটা হচ্ছে যে যখন উঠতে হয় তখন বোঝা যায়, তখন রূপকথাটা থাকে না,
0: সেই সেই। এবং সত্যি দেখো মানুষের প্রথম ঘড়ি সেই আকাশ সূর্য, এবং সেইখান থেকেই সূর্য ঘড়ির কথা আমরা পেলাম। এবং আরো একটা জিনিস কিন্তু দেখো, জল ঘড়ি ছিল একটা সময়, বালি ঘড়ি ছিল, বালি ঘড়ি তো আমরা দেখেইছি, তাই না?
1: বালি ঘড়ি এখনো আমরা অনেকের বাড়িতেই কিন্তু দেখতে পাই।
0: হ্যাঁ, মানে সেটা একটা ভিনটেজ আর কি জিনিস হিসেবে আমরা
1: রাখি, মানে আজকের পোস্টারটা কেউ যদি খুব ভালো করে খেয়াল করে তাহলে কিন্তু সে একটা ডায়াল ঘড়ির সঙ্গে একটা বালি ঘড়িও দেখতে পাবে ওখানে,
0: একদম একদম।
1: এবং অনেক সিনেমাতেই কিন্তু আমরা ওই বালি ঘড়ির কনসেপ্টটা কিন্তু দেখেছি, সেখানেও তোমার ওই মানে মাঝখানে এই সরু পথটা দিয়ে টুক টুক টুক টুক করে বালি পড়ছে এবং সময়টা আস্তে আস্তে পেরোচ্ছে,
0: এবং একটা নির্দিষ্ট সময়ের পর সেটা উল্টে দিতে হতো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: মানে ভীষণ সুন্দর লাগে আমার বালি ঘড়ির কনসেপ্টটা। এবং এই যে সময়কে নির্ভুলভাবে মাপতে পারার পরেই মানুষের কাজের হিসেব, কোথাও যাওয়ার পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু আরও নিয়ম বেঁধে হতে শুরু,
1: একদম। এবং আজ আমাদের একটা জিনিস হয়ে গেছে, ট্রেন ধরতে ধরো কারো দেরি হয়ে গেল, যেটা আমার হয়। তো আমরা চিন্তা করি অফিসেও যদি কখনো মানে 5 মিনিট লেট হয়ে যায় তখন একটা অস্বস্তি হয়েছে, কখন পৌঁছবো কখন পৌঁছবো। এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে মানে এটা আমার খুব বোকা বোকা বিষয়, হয়তো আমি দেরি করেছি, দেরি আমি রোজই করি। তো আমি না হয়তো দেখলাম যে এখন এই টাইমটা বাজে, হ্যাঁ, আমি ফোনটা নিয়ে চুপচাপ বা হয়তো হাতে ঘড়ি রয়েছে আমি তাকাই না, আমি সময়ই দেখি না, মানে মনে হয় যেন ওখানেই সময়টা একটু কমে যাবে, আমি আরেকটু তাড়াতাড়ি পৌঁছে যাব, যেটা কখনোই সম্ভব না। কিন্তু
0: সেই মানে ঘড়ি পিছু নিচ্ছে সাইনি,
1: হ্যাঁ এটা এটা সব বোঝা যাচ্ছে, পিছু নিচ্ছে,
0: হন্ট করছে ওকে।
1: এবং আজকে যেটা হয়েছে যে আমি আজকে আমি যখন মেট্রো করে আসছি তখন আমি ওই যেহেতু মেট্রোর মধ্যে অনেক ভিড় হয় তো আমি ফোনটা ব্যাগের মধ্যে রেখেছি, এবার হাতে ঘড়ি নিয়ে তোমাকে সময় দেখতে হবে। আমি প্ল্যাটফর্মগুলোতে যে ডিজিটাল ঘড়িগুলো রয়েছে সেগুলোকে নোটিস করতে করতে আসি যে ঠিক এই মুহূর্তে কটা বাজে।
0: একদম, কিন্তু একটা সময় তো ছিল যখন ডিজিটাল ঘড়ি ছিল না, মানে সূর্য ঘড়ির পর মানুষ যখন এমনি ঘড়ি আবিষ্কার করলো, তার যে যন্ত্রটা সেইটা আবিষ্কার করলো, তখন ধীরে ধীরে ধরো পকেট ঘড়ি, দেওয়াল ঘড়ি, এবং একটা সময় এখন খুব একটা দেখা যায় না, আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি সেই সাদা সাদা প্লাস্টিক ধরনের টেবিল ঘড়ি, চৌকো চৌকো টেবিলে থাকতো এবং সেটাই অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার হতো,
1: মনে হচ্ছে মনে পড়ছে।
0: হ্যাঁ, বা ধরো কাঁটা ইয়ে রয়েছে,
1: পেন্ডুলাম,
0: পেন্ডুলাম ওয়ালা ঘড়ি, সেইটা ঢং ঢং করে বাজছে, এমন অনেক বাড়ি ছিল যাদের সেই ঢং ঢং করে ঘড়ির আওয়াজ সেটাই কিন্তু সময়টাকে বলে দিত, আশেপাশের বাড়ি থেকেও শোনা যেত, সেটাও আমরা দেখেছি।
1: এবং আরেকটা জিনিস হচ্ছে যে কটা বাজে সেই অনুযায়ী সেই কবারই ঢং ঢং
0: ঢং ঢং করতে, এটা খুব ইন্টারেস্টিং, মানে মন দিয়ে কিন্তু তোমাকে গুনে নিতে হবে কটা বাজে। এবং এইটা একটা খুব ভালো ব্যাপার, ধীরে ধীরে তারপরে রিস্ট ওয়াচ, হ্যাঁ তারপরে ধরো এখন আমাদের স্মার্ট ওয়াচ, ডিজিটাল ওয়াচ সবকিছুই আমরা পেয়েছি,
1: মানে এখন আমরা নানান ভাবে দেখতে পাই। আমি রিসেন্টলি দেখছিলাম একটা যে আংটি ঘড়ি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা খুব উঠেছে যে মানে আংটি হিসেবে অনেকে ঘড়ি পরছে, আংটিও পরা হলো ঘড়িও হয়ে গেল ব্রেসলেটের সঙ্গে,
0: একদম মানে অলংকারিক,
1: হ্যাঁ
0: মানে তুমি দেখো যে মানুষের প্রয়োজনে কিন্তু ঘড়িটা এসেছে, তারপরে আমরা এতটাই সৌন্দর্য প্রেমী আর কি যে সেইটাকে ধীরে ধীরে জুয়েলারিতে পরিণত করেছি।
1: এবং মানে জানি যে আমি যদি ঘড়ি পরতে ভুলেও যাই আমার তো এটা আছে, আমি এটা টুক করে গলিয়ে নিই, আমার মানে একদিকে মানে একদিকে কি দুদিকে তিনদিকে ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে।
0: এবং আরও একটা জিনিস খুব মানে মজা লাগে আমার দেখতে, হয়তো হাতে ঘড়ি পরে আছি এবং হাতে মোবাইল ফোনটাও আছে, কারণ না মোবাইল ফোনটাও কিন্তু এখন ঘড়ি,
1: ঘড়িরই কাজ করে,
0: তাই না? তো যখন কেউ সময় জিজ্ঞাসা করেন তখন হঠাৎ করে দেখবে আমরা মোবাইল ফোনটা অন করে সময় দেখি, অথচ হাতে ঘড়ি,
1: হাতে ঘড়ি রয়েছে
0: এই জিনিসটাও।
1: হ্যাঁ, আরেকটা জিনিস যে তুমি যে ঘড়ির কথা বললে যে আমাদের সৌন্দর্য বোধ, অনেক সময় আমি এরকমও দেখেছি অনেককে যে হাতে ঘড়ি রয়েছে,
0: হ্যাঁ
1: স্মার্ট ওয়াচ, কিন্তু তাতে চার্জ নেই, হ্যাঁ এবার সে ওটা পরে ঘুরছে কারণ তাকে দেখতে ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে,
0: ফ্যাশন,
1: তো হ্যাঁ ওটা ফ্যাশন সেন্স।
0: আচ্ছা,
1: তো এইরকমও কিন্তু মানুষজন আমাদের চারপাশে দেখা যায়,
0: ঠিক, এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার, মানে ঘড়ি আমরা অতটা তুলি হয়তো, ঘড়ি নিয়ে ভাবি না, ঘড়িকে সময় দিই না, কিন্তু ঘড়ি আমাদের বড্ড সময় দেয় এবং আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে বোধ হয় জড়িয়ে রয়েছে, এইটাই। এবং একটা সময় ঘড়ি নিয়ে একটা মজার ফ্যাক্ট আমার মনে পড়ছে, যেই যে আমরা এখন রিস্ট ওয়াচ পরি, যে তুমি স্মার্ট ওয়াচের কথা বলছো, এমন একটা সময় ছিল যখন বাইরের দেশে ঘড়ি রিস্ট ওয়াচ মেয়েরাই পরত, কেননা অনেক সময় পুরুষরা মনে করতেন যে এইটা খুব একটা পরার কোনো প্রয়োজন নেই, বা মেয়েরা বোধ হয় ওই ফ্যাশনের জন্য এই রিস্ট ওয়াচটা পরে, তখন কিন্তু ওইটা মেয়েদেরই দখলে ছিল এবং পুরুষরা খুব একটা ব্যবহার করতেন না।
1: এখন তুমি সবার কাছে ঘড়ি দেখতে পাবে এবং মানুষ না বিভিন্ন রকমের ঘড়ি জমায়,
0: হ্যাঁ
1: ভিনটেজ ঘড়ি থেকে শুরু করে বর্তমানে সুন্দর ঘড়ি দেখলেই
0: কিনে ফেলার একটা প্রবণতা
1: আছে, হ্যাঁ কিনে ফেলার একটা প্রবণতা, অনেকে হয়তো ইউজও করে না, হয়তো তুলেই রেখে দিয়েছে বছরের পর বছর ধরে,
0: কিন্তু ঘড়ি তারপর
1: ঘড়ির শখ,
0: একদম সেটাই হচ্ছে ব্যাপার, মানে ঘড়ি নিয়ে এই যে একটা মানে ভেতরে ভেতরে আমাদের ভালো লাগা আছে, সেইটা আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে আমরা খানিকটা বন্ধুদেরকে জানাতে পারছি এবং বন্ধু আমাদের সঙ্গে খানিকটা বোধহয় রিলেট করতে পারছে,
1: এবং বন্ধু কিন্তু চাইছে আমাদের সঙ্গে কথা বলতে।
0: বেশ, শুনে নেওয়া যাক। নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ,
2: আসলে ঘড়ির যে বিবর্তনের ইতিহাসটা তোমার তুলে ধরছো, এটা খুব ভালো লাগছে। আর আমার সময় আমার ঘুম ভাঙে ঘড়ি দেখেও নয়, মানে ঘুমটা জাস্ট

0: ভেঙে যায় এরকমই আর কি।
1: আচ্ছা,
0: আর এমনিতে আমিও মানে সারানিধির দলেই, আমি সকালে চাটা ভাবো। আমি জানি না সায়নিধি থাকে কিনা, কিন্তু আমার থাকে গো, চাটা দেবেন আমাকে কে, আর চা ছাড়া তো হবে না। আর স্বাগতা দি, তুমি মঙ্গলবারের দিন যুববাণীর অনুষ্ঠানে বলছিলে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা, সেখানে কিন্তু তুমি ঘড়ির কথা বলেছিলে, আমার মনে আছে, খুব সুন্দর
1: হয়েছে।
2: এই যে চায়ের কথাটা তোমার বললো, মানে ব্যাপারটা হচ্ছে যে চা পাবো না এরকম কোনো ব্যাপার আমার নেই, আমি নিজে উঠে চা করে নেব যদি আমার না দেয়।
1: কিন্তু তাও আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো না, এটাই হচ্ছে সায়নী। ফলে সায়নীর বাড়িতে পরের জন্মদিনে আমি উপহার হিসেবে একটা মোরগ পাঠাবো।
2: ঠিক আছে, সেটা কেটে আমি মাংস রান্না খাই।
1: যাকে আপাতত এই আড্ডাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তবে তবে এই যে চায়ের কথা উঠলো, মানে ঘুম থেকে উঠে চা যেরকম মন ভালো করে দেয়, সেরকম আড্ডার মাঝখানে একটা গানও কিন্তু মন ভালো করে দেয় একদম। ফলে আপাতত রূপম ইসলামের কণ্ঠে একটা গান শুনি, ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

0: ফিরে এলাম গানের পর। ঘড়ির সময় কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের আড্ডাও, আজকে যুবাণীর চলতে চলতে আড্ডায়।
1: এবং ঘড়ির সময় এগোতে এগোতে বলছে যে এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হতে চলেছে, আর তাই যুবাণী নিয়ে এসেছে একটা দুর্দান্ত ব্যাপার। কি
0: বলো বলো, কি যুবাণী নিয়ে এসেছে?
1: যুবাণী নিয়ে এসেছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: একদম, তাই আজকে সেইটা শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে।

0: এর জাদুতে কাঁপে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: এই যে ফুটবলের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে আসছে যুববাণী, এবং তার সঙ্গে যুববাণী কিন্তু আরেকটা জিনিসও নিয়ে আসছে এই মাসে। এই মাসে,
6: জুন মাসে,
2: জুন মাসে বলতে চাই, মানে ওয়ার্ল্ড কাপ আর তার সঙ্গে ফুটবল। তো এই যে ফুটবল একটা নস্টালজিক ব্যাপার আমাদের কাছে, বাঙালিদের কাছে, এবং সেখানে দাঁড়িয়ে মেসি, রোনাল্ডো, তারপরে আমাদের বাঙালিদের যদি দেখি আমরা, সেখানে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, এরকম অনেকজন রয়েছেন। তো তাদের মধ্যে একজন যে সেরার সেরা থাকে না, যে ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে আমাদের যে অমুক প্লেয়ারের মতন আমরা হব,
6: তো অমুক প্লেয়ার কি আমার ভীষণ ভালো লাগে, সেটা
2: তো সেই যে ব্যাপারটা, সেই ব্যাপার নিয়ে কিন্তু থাকছে এই মাসের বলতে চাই। তাই একবার চট করে শুনে ফেলো আর চিঠি লিখে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়।
7: বিশ্বকাপ আসছে ভাই, এইবারে আর্জেন্টিনাকেই আমার ভোট, বিকজ মেসি ইজ দা অনলি গোট।
8: গোফে তেল মেখে যতই দেখো গাছে কাঁঠাল, এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু পর্তুগাল।
7: আচ্ছা আচ্ছা, ওসব মেসি রোনালদো ছাড়ো ভাই, সেই এক ডায়লগ তোমাদের, একটু এই প্রজন্মে ফিরে এসো, এমবাপে কা নাম সুনা হ্যায় ক্যা?
8: দূর দূর, লামিন ইয়ামালের এক গোলে এসব এমবাপে বাপ বাপ বলে পালাবে।
7: মিলেনিয়ান হোক বা জেনজি, ফুটবলের প্রতি ভালোবাসা সেই একই, আফটারঅল বাঙালি বলে কথা।
8: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
7: স্কুল থেকে ফিরেই আগে ছিল মাঠে দৌড়ানো, এখন অফিস ফেরত চট জলদি টার্ফে পৌঁছানো।
8: ফুটবল মানে আবেগ, যে আবেগ স্বপ্ন দেখায়, পছন্দের খেলোয়াড়ের মতন একদিন আমি খেলবই।
7: পছন্দের খেলোয়াড়, সেরা সেরা ফুটবলে তোমার কাছে সেরা সেরা কে?
8: তোমার বয়স যদি হয় 16-30, তাহলে ফুটবলে তোমার কাছে সেরার সেরা কে জানিয়ে চিঠি লিখে পাঠিয়ে দাও আমাদের, অনধিক 300 শব্দে।
7: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন।

0: their mail ID yuvavainikolkata@gmail.com or that jubobanikolkata@gmail.com.
1: চিঠি পাঠানোর শেষ তারিখ 21 জুন 2026।
0: তাহলে আরো একবার জানিয়ে দিই জুন মাসের বলতে চাইয়ের বিষয়, সেরা সেরা।

0: কিভাবে এলো আজকের ঘড়ি? এই যে তোমার সূর্য ঘড়ি, তারপরে আস্তে আস্তে আমরা দেখছি যে জল ঘড়ি, বালি ঘড়ি, মানে প্রত্যেকবারই কিন্তু মানুষ তোমার এই প্রকৃতিকে ব্যবহার করেছে সময়টা বোঝার জন্য। এবং একটা সময় ধরো যে সবসময় যে তুমি প্রকৃতি দেখে বুঝতে পারছো তা কিন্তু নয়, কারণ যখনই ঝড় বৃষ্টি হবে তখনই তুমি কি সূর্য ঘড়ির উপর নির্ভর করতে পারবে?
1: তখন তো সূর্যের ছুটি, মেঘ করলেই ছুটি।
0: হ্যাঁ, তো তখন এই যে সমস্যাগুলো, তাহলে এই সমস্যাগুলো দেখো, যখনই আমরা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই তখনই আমাদের মাথায় চিন্তা ভাবনা আসে যে তার থেকে কি করে বেরোনো যায়।
1: ঠিক ঠিক,
0: তাই না? তাহলে একটা আমাদেরকে অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে, এবং সেইভাবেই আস্তে আস্তে কিন্তু ওই যান্ত্রিক ঘড়ির আবিষ্কার।
1: ঠিক, এবং ইউরোপের কথা আমরা যদি বলি, মধ্যযুগে সেই সময় কিন্তু শুরু হলো সেই যান্ত্রিক ঘড়ির আনাগোনা। বড় বড় যান্ত্রিক ঘড়ি তৈরি হতে শুরু করলো, এবং সেগুলো কিন্তু ওই মানে সাধারণ মানুষের কাছে খুব একটা যেত না, সেটা মূলত চার্চ আর টাওয়ারে বসানো হতো। কারণ সেই সময় দেখো ঘড়ি বানানো তো এত সহজ ছিল না, এখন যেমন আমরা চারদিকে ঘড়ি দেখতে পাই, তখন কিন্তু ঘড়ি বানানো ছিল অত্যন্ত জটিল, এবং সেই সঙ্গে যেহেতু প্রথম প্রথম সেজন্য খুব ব্যয়বহুল কাজও ছিল, ফলে শহরের মানুষ দূর থেকে সেই টাওয়ারের ঘড়ির ঘন্টা ধ্বনি শুনে সময়টা বুঝত। আর এখন যেমন ওই মোবাইলের অ্যালার্ম, তখন কিন্তু ঘন্টাটা বাজতো টাওয়ার থেকে, সেটাই ছিল অ্যালার্মের মতো।
0: এবং যেরকম বলছিলাম যে তোমার ওই আরেকটা নতুন মানে আরেকটা অন্য কোনো রাস্তা, সেটা হচ্ছে যে কলকারখানার যে হুটারগুলো চলতো সেগুলো শুনেও অনেক সময় মানুষ বুঝতে পারতো যে না, এইবার আমাকে কাজে বেরোতে হবে, সকাল হয়ে গেছে, কিংবা ওই যে দূর থেকে ঘন্টার ধ্বনি বাজছে, সেইগুলো মানে এই নানান রকম উপায়ে কিন্তু মানুষ সময়গুলোকে তোমার নির্ধারণ ঠিকই করে নিত।
1: ঠিক ঠিক,
0: এবং তারপরে প্রযুক্তি একটু একটু করে এগোলো, এবং ওই যে তোমার চার চার টাওয়ারে ঘড়ি রয়েছে, মানুষের ঘর অবধি তো আর ঘড়ি নেই, ফলে সময়ের আরেকটা অসুবিধে যে কারোর যদি এখন সময় দেখার হয় সে কি বারবার ওই চার্চ বা টাওয়ারের কাছে কি ঘড়ি দেখবে?
1: তার মানে কাছাকাছি
0: কাছাকাছি আমাকে নিয়ে আসতে হবে, যাতে আমি সময়টা আরেকটু ভালোভাবে দেখতে পাই।
1: এবার কাছাকাছি এলে তো আর ওই অত বড় ঘড়ি আমার দরকার নেই, ফলে ঘড়ি কিন্তু ছোট হতে শুরু করলো, আর তখনই এলো দম দেওয়া ঘড়ির যুগ।
0: এবং এই দম দেওয়া ঘড়ির সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো
1: মানে
0: স্মৃতি জড়িয়ে রয়েছে, এবং এখনো আমার বাড়িতে একটা হাত ঘড়ি রয়েছে যেটা কিন্তু তোমার দম দেওয়া, এবং প্রত্যেকের বাড়িতেই মনে হয়
1: রয়েছে। এবং আমাদের যারা দাদু মানে দাদুদের জেনারেশন, তাদের দেখেছি যে খুব যত্ন করে একটা চাবি দিয়ে ঘড়িটায় দম দিতেন। হ্যাঁ, মানে প্রত্যেকেরই বোধ হয় এটা দেখবার স্মৃতি কিন্তু রয়েছে, দম দেওয়া ঘড়ি। এবার দেখবে সেই দম দেওয়া ঘড়ি অনেক সময় পকেটে রাখা হতো।
0: পকেট ঘড়ি এখনো মাঝে মাঝে আমি কিছু জায়গায় দেখেছি যে তোমার কি সুন্দর
1: মানে দেওয়া পকেট ঘড়ি,
0: চেন দেওয়া, হ্যাঁ বিভিন্ন রকমের পকেট ঘড়ি।
1: এবং এটা যেমন স্টাইল স্টেটমেন্টও ছিল সেই সময়, এবং জানো তো যারা খুব বিত্তশালী মানুষ, ধরো জমিদার বা রাজা, এই জাতীয় যারা ছিলেন, তাদের কিন্তু এই ঘড়ির একটা ভীষণ মানে ফ্যাসিনেশন ছিল। কি রকম? সোনার পকেট ঘড়ি,
0: হ্যাঁ
1: রূপোর পকেট ঘড়ি, সেই চেনটা হয়তো সোনার বা ঘড়ির পিছনের অংশটা হয়তো সোনার, সেইটা কিন্তু সেই সময়ের একটা ট্রেন্ড ছিল। মানে তুমি কত শৌখিন সেইটা দেখানোর একটা জায়গাও কিন্তু ছিল ঘড়ি।
0: হ্যাঁ, মানে আমরা একটু আগে কথা বলছিলাম না যে তোমার ঘড়ি কতটা সৌন্দর্যবোধের জায়গা, তো সেইটা ওই শৌখিনতা বজায় রাখতে কিন্তু ঘড়ি বেশ একটা অন্য রকম মাত্রা এনে দিত, তাই না?
1: একেবারেই তাই। এবং দেখো এখন সেই দম দেওয়া ঘড়ির যুগ থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি,
0: দম দেওয়া থেকে এখন ওটা চার্জ দেওয়াতে
1: পরিণত হয়েছে, বা ব্যাটারি বদলে দেওয়াতে পরিণত হয়েছে। হ্যাঁ, কিন্তু তখন ঘড়িকে সচল রাখতে মানুষের স্পর্শটা দরকার হতো। দম দেওয়া ঘড়ির ভিতরে ছোট্ট ছোট্ট না অসংখ্য চাকা আর স্প্রিং কাজ করত, সেই স্প্রিং এ মানে শক্তিটা সঞ্চিত থাকতো, আর ধীরে ধীরে সেই শক্তি ব্যবহার করেই কিন্তু ঘড়ি চলতো।
0: হ্যাঁ, এবং এই আবিষ্কার হওয়ার পরেই কিন্তু ঘড়ি পৌঁছে গেল মানুষের ঘরে ঘরে, আর সেই সময়টাই কিন্তু জনপ্রিয় হয়ে উঠল তোমার দেওয়াল ঘড়ি।
1: একেবারে,
0: এবং সেই দেওয়াল ঘড়ি আমরা আরেকটা নমুনা দেখেছি যেটা হচ্ছে তোমার পেন্ডুলাম, তাই না?
1: এবং পেন্ডুলাম সমেত,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেন্ডুলাম সমেত। তো সেই সময় তো মানে এটা নিয়েও আমরা একটু আগেই কথা বলছিলাম যে একটা তোমার ওই কি বলবো, সামনের তোমার কাঁচ দিয়ে ঢাকা এবং ভিতরে ওই দোল খাচ্ছে কন্টিনিউ
1: পেন্ডুলাম, একটা মেটালের গোল্ডেন বা সিলভার মেটালের পেন্ডুলাম, এটাও আমরা বোধহয় দেখেছি সবাই ছোটবেলায়, তাই না?
0: এখনো অনেকের বাড়িতেই হয়তো দেখা যাবে, বা কোথাও না কোথাও কোনো কি বলবো অনেক মিউজিয়াম বা এইরকম যে জায়গাগুলো,
1: পুরনো জায়গাগুলো সেখানেও আমরা কিন্তু দেখতে পাই।

0: ঘড়ি সেই ঘড়ি। এবং সত্যি কথা বলতে কি, সেই যে ভিনটেজ ব্যাপারটার প্রতি আমাদের টান বোধ হয় আজও যায়নি। আমার লেক টাউনের বিগ বেনের কথা মনে পড়ছে। দেখো বর্তমানে কলকাতার সব থেকে মানে পরিচিত মডার্ন ল্যান্ডমার্কগুলোর একটা, লন্ডনের বিগ বেনের বদল মানে ওই রকম ধরনের আদলেই আর কি ভিআইপি রোডের মোড়ে এই ঘড়িটা কিন্তু তৈরি করা হয়েছে। সন্ধেবেলায় যখন এটাই আলো জ্বালানো হয় সেটা কিন্তু দেখতে দারুণ লাগে, তাই না?
1: এবং তারপরে যদি আমরা দেখি তোমার হচ্ছে যে জিপিও ঘড়ি,
0: হ্যাঁ
1: মানে আমাদের আমরা যেখানে রয়েছে সেখান থেকে খুবই কাছে,
0: খুবই কাছে,
1: খুবই কাছে। তো এই বিবাদী বাগ বা ডালহৌস স্কোয়ারে এই যে জিপিওর যে বিশাল এলাকায় মানে পোস্ট অফিসের কাছাকাছি, এইখানে তোমার 1896 সাল নাগাদ এই ঘড়িটা আনা হয়েছিল কিন্তু লন্ডন,
0: লন্ডন থেকে একদম।
1: এবং এর যে ভিতরের যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখনো চলছে এবং ঐতিহ্য মেনে যত্ন সহকারে এটাকে কিন্তু এখনো সচল রাখা হয়েছে।
0: ঠিক, বা তুমি দেখো ঘড়ি অনেক সময় ল্যান্ডমার্ক হয়ে উঠেছে, মানে আমরা এই বিশাল বড় হাওড়া স্টেশন সেইখানে গিয়ে কোথায় দাঁড়াবো খুঁজে না পেলে বলি এই বড় ঘড়ির সামনে আসবি, কিন্তু
1: হ্যাঁ
0: মানে হাওড়া স্টেশনের যে বড় ঘড়ি দেখেনি এরকম মানুষ, বাঙালি বাঙালি কেন, এরকম মানুষই খুঁজে পাওয়া বোধ হয় মুশকিল।
1: ওটা যেহেতু মানে ওইখান থেকে তো সারা ভারতের লোকজন যাতায়াত করেছে কখনো কখনো, তো প্রত্যেকেরই ওইটা মানে তাদের চোখে পড়েছে। এবং ওই যে তুমি যেমন ল্যান্ডমার্ক,
0: হ্যাঁ মিটিং পয়েন্ট বলতে পারো, যে এই বড় ঘড়ির তলায় দেখা করব কিন্তু কোথাও যাওয়ার সময় সেই বড় ঘড়িটাকে আমরা দূর থেকে দেখছি দাঁড়িয়ে রয়েছে কি, যার জন্য মানে যার সঙ্গে দেখা করব, যার সঙ্গে যাবো সেই সফর সঙ্গী ফলে সেটা কিন্তু একটা মিটিং পয়েন্ট। তো এইরকম দেখবে বহু ঘড়ি রয়েছে যেগুলো কিন্তু ল্যান্ডমার্ক মিটিং পয়েন্ট হয়ে উঠেছে, তাই না?
1: এবং তোমার দেখো ঘড়ি নিয়ে কথা বলতে বলতে আমরা আরেকটা যেটা দেখছি যে হুগলি জেলার চুচুড়ার যে ঘড়ির মোড়, ঘড়ির নাম দিয়ে আবার ঘড়ির মোড়, হ্যাঁ তো সেটা
0: চুচুড়ার ঘড়ির মোড়ে আমার এক রিলেটিভের বাড়ি। আমি ছোটবেলায় বহুবার বাবাকে জিজ্ঞেস করতাম আচ্ছা ঘড়ির মোড় নাম হয়েছে কেন,
1: হ্যাঁ মানে এটা আমাদের অনেকেরই কৌতূহল থাকে কোনো একটা জায়গার নাম নিয়ে যে কেন এই জায়গাটার নাম এইরকম
0: হলো।
1: তো এইটারও কিন্তু একটা তোমার বেশ ঐতিহাসিক কারণ রয়েছে, মানে এখানে একটা মানে বিশাল প্রাচীন ঘড়ি তার একটা টাওয়ার রয়েছে
0: একদম।
1: এবং ঘড়িটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখো, 1880 দশকে এই বিখ্যাত ক্লক টাওয়ারটা কিন্তু তৈরি করা হয়েছিল এবং সেই সময়ে চুচুড়া এবং হুগলি অঞ্চলের যিনি ব্রিটিশ কমিশনার ছিলেন স্যার এডওয়ার্ড বেকার, তার স্মৃতি রক্ষার্থে এই টাওয়ারটি কিন্তু নির্মাণ করা
0: তৈরি হয়। তাই এই মানে ঐতিহাসিকভাবে এটা কিন্তু আবার বেকার ফাউন্টেন ক্লক টাওয়ারও আমরা বলি, যেহেতু বেকারের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। তো ইংল্যান্ড থেকে আনা এই টাওয়ারের মাথায় না একটা চারমুখী বড় ঘড়ি বসানো আছে, যেটা সাধারণ নয় মানে ভীষণই অ্যাট্রাকটিভ, তুমি দেখলেই বুঝতে পারবে। 1882 সাল নাগাদ এটা সরাসরি ইংল্যান্ড থেকে নিয়ে এসে এইখানে কিন্তু স্থাপন করা হয় এবং এটা সেই সময়ের একটা ল্যান্ডমার্ক ছিল দৈনন্দিন কাজকর্মের হিসেব রাখার জন্য মানুষ নির্ভর করতেন এবং এখনও ওই ঘড়ির মোড় ল্যান্ডমার্কে কিন্তু পরিণত হয়ে গেছে। তবে আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নেব বন্ধু কি বলতে চায়।
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি নেমাই সাইবনে বলছিলাম মালদা থেকে। বলছিলাম আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, একটা বাহু বাজলে ভালো।
3: আপনি যে ব্যক্তি,
0: বেশ বেশ, তো আজকে আমরা সেই আড্ডাতেই রয়েছি যেখানে আমরা কথা বলছি সময়ের কাঁটায়, অর্থাৎ ঘড়ি নিয়ে, ঘড়ির সাতকাহ নিয়ে, ঘড়ির একাল সেকাল নিয়ে। এই ঘড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান গল্প। কলকাতা শহরে এমন বহু বহু বিখ্যাত ঘড়ি রয়েছে যাদের কথা আমরা বলছি, এরকম আরও ঘড়ির কথা কিন্তু বাকি রয়েছে, সে সমস্ত তো আমরা বলবই। তবে আপাতত কি একটা গানের সময় হয়েছে?
1: একদম, তাহলে চট করে বরঞ্চ আমরা একটা গান শুনে ফিরে আসি।
0: রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: পায়ের জাদুতে কাঁপে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: পকেটে বন্দি আর কিছু থাকুক না থাকুক, একটা ঘড়ি যেন থাকে। এবং আজকে তো সেই ঘড়ি নিয়েই আমরা কথা বলছি, কথা বলছি সময়ের কাঁটা নিয়ে। এবং তোমার সঙ্গে রয়েছি আজকে তোমার যুবাণীর দুই বন্ধু, আমি সায়নী এবং সঙ্গে রয়েছে স্বাগতা।
1: একদম, আর আজকে এই যে কথা বলছি ঘড়ি নিয়ে, দেখো ঘড়ি তো সাধারণ মানুষের ব্যবহারে লাগে, আমরা ঘড়ির ইতিহাস বলছি সমস্তটাই, কিন্তু ঘড়ি আমাদের ভীষণ নস্টালজিকও করে তোলে, মানে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু ঘড়ির একটা দারুণ ভূমিকা রয়েছে, তাই না? আমার মনে পড়ে যে আমার প্রথম হাত ঘড়ি, মানে আমাদের ছোটবেলাটা, আমরা যারা 90s বড় হয়েছি তাদের কিন্তু একেবারে ছোট থেকে হাতে ঘড়ি পরার খুব একটা পারমিশন থাকতো না বাড়িতে, তাই না? ঘড়ি বড়রা পরে, বড়দেরই ব্যবহারের জিনিস, এরকমই একটু শুনে শুনে বড় হয়েছি। তো প্রথম ঘড়ি পাওয়া ক্লাস 9-এ, কি জন্য না দরকারে, পরীক্ষার সময় দেখতে হবে, এবং মাধ্যমিক পরীক্ষার আগে একটা সুন্দর নতুন ঘড়ি আমরা পেতাম, আর সেই ঘড়িটা আমরা দেখাতাম সকলকে যে দেখ আমার নতুন ঘড়ি।
0: এবং ওই যে প্রথম মানে জন্মদিনে যখন আমরা সুন্দর হাত ঘড়ি বেশ রং বেরঙের এরকম যখন পেতাম, তখনও কিন্তু সেটা ওই তোমার স্কুলে নিয়ে গিয়ে বা কোচিং এ বন্ধুদেরকে দেখানোর মধ্যেও কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল। এবং তুমি যেটা বললে যে ক্লাস 9, আমার মনে আছে যে মাধ্যমিকের সময় আমাকে প্রথম একটা বেশ সুন্দর হাত ঘড়ি দেওয়া হয়েছিল বাড়ি থেকে, ওই পরীক্ষা দিতে যাব, তো সেই জন্য সেই ঘড়িটা এখনো রয়েছে। তো এরকম অনেক ঘড়ি মনে হয় এখনো খুঁজলে পাওয়া যাবে যেগুলো আমি যত্ন সহকারে তুলে রেখে দিয়েছি,
1: যেগুলো আসলে স্মৃতি বলে,
0: স্মৃতি, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওই স্মৃতি হিসেবে যে দেখলে এইটা অমুক সময় পাওয়া।
1: হ্যাঁ, সেই 3 Idiots এর কথা মনে পড়ে, করিনা কাপুরের হাতের সেই ঘড়িটা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: মায়ের ঘড়ি,
0: হ্যাঁ,
1: সেই নিয়ে কত কাণ্ড। মানে ঘড়ির কিন্তু আসলে কতটা দামি তার থেকেও মানে বড় প্রশ্ন হচ্ছে সেটা কতখানি আমাদের কাছে অন্যরকম ভাবে মূল্যবান, কতটা স্মৃতি জড়িয়ে রয়েছে তার সঙ্গে। আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নি বন্ধু কি বলতে চায়। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন।
2: হ্যাঁ বলছিলাম, ঘড়ি আমাদের আগে অনেক বৈজ্ঞানিক ছিল, এখন আর ঘড়ি তো নাই, এখন তো মোবাইল হয়ে গেছে, আগে ঘড়ি থেকে আমরা উঠতাম।
1: ঘড়ির সেই বিবর্তনের কথাই আমরা আজকে বলছি, ঘড়ি
0: বিশেষ
1: করে বাংলা ডায়ালের ঘড়ি।
0: হ্যাঁ, এরকম অনেক বন্ধুরা রয়েছে যাদের কিন্তু এই মানে ভালো লাগবে, এবং
1: এই ভালো লাগা গুলো রয়েছে, তাই না? একটা গল্প আমার মনে পড়ছে, বাংলা ডায়ালের ঘড়ি আমরা দেখতে পাই ভীমনাগের দোকানে, মিষ্টির দোকানে,
0: সবে এটাই বলতে যাচ্ছিলাম।
1: হ্যাঁ বলো সায়নী, এর পিছনের ইতিহাসটা কি সুন্দর।
0: হ্যাঁ, এই যে ভীমনাগের দোকানে আমরা যে এই যে বড় একটা ঘড়ি দেখতে পাচ্ছি বাংলা ডায়ালের,

0: 1858 সাল নাগাদ বা তার ওই কিছু পরের দিকে হবে, ব্রিটিশ ঘড়ি কোম্পানি একটা মানে এক বড় সাহেব ভীমচন্দ্র নাগের দোকানের মিষ্টি খেয়ে তিনি ভীষণ আর কি তৃপ্ত হন, তার খুব ভালো লাগে। এবং সেই সময় মানে সাহেব আফসোস করেন যে মিষ্টির স্বাদ এত অসাধারণ হলেও দেখছে যে এত বড় একটা দোকান সেখানে কিন্তু সময় দেখার জন্য কোনো ঘড়ি নেই। এবং তিনি রসিকতা করে বলেন, এত বড় দোকান অথচ একটা ঘড়ি নেই, তো কারিগররা বুঝবে কি করে সময়, তাই না? যে
1: একদম
0: ওই তোমার তাদের কাজেরও তো একটা সময় বেঁধে দেওয়া দরকার। তো সেই সময় ভীমচন্দ্রনাগ তিনি হেসে উত্তর দেন যে সাহেব, আমাদের কর্মচারীরা তো আর ইংরেজি সংখ্যা পড়তে পারে না, তাই তো ঘড়ি রেখে কোনো লাভ নেই,
1: ঠিক
0: তাই না? তো এই কথা শুনে সাহেব তখন তিনি কি করেন, সরাসরি ইংল্যান্ডের ডার্বিশায়ারে তিনি একটা চিঠি পাঠান এবং বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে দিয়ে খাঁটি বাংলা সংখ্যায় যে 1 2 3 এই সংখ্যায় ডায়াল লেখা একটা বিশাল আকার দেওয়াল ঘড়ি তিনি তৈরি করেন,
1: নিয়ে আসেন।
0: এবং সেই ঘড়িটি তৈরি হয়ে কলকাতায় এলে সাহেব সেটা নিয়ে ভীমচন্দ্রনাথকে উপহার হিসেবে দেন,
1: ঠিক।
0: এবং এই ঘড়ি কিন্তু 100 বছরেরও বেশি পুরনো।
1: সেই ঘড়ি তুমি ভাবো যে এখনো আমরা দেখতে পাই। আর আগেকার দিনে এই যে দম দেওয়ার কথা তুমি একটু আগে বলছিলে সায়নী, আগেকার দিনে ঘড়িতে দম দেওয়াও একটা পেশা ছিল, মানে ধরো বড় বড় জমিদার বাড়ি রাজবাড়ি এইরকম জায়গায় ঘড়িতে দম দিতেন, এটাই পেশা, এরকম মানুষও কিন্তু আমরা দেখেছি, মানে বড় বড় ঘড়িগুলোতে সেরকমও কিন্তু পেশার মানুষজন ছিলেন। তো সেইটা একটা ব্যাপারের, এই যে বাংলা ডায়ালের কথা আমরা বলছি না, বাংলা ডায়াল এখন আমরা শখ করে কিনতে চাই বা একটা সময় যে সাহেবরা উপহার দিয়েছেন, তো এইটার সঙ্গে আবার ওই স্বদেশি আন্দোলনও কিন্তু খানিকটা জড়িয়ে রয়েছে। কারণ যে সময় সেই বিদেশি দ্রব্য সমস্ত বর্জন করা হচ্ছে সেই সময় কিন্তু মানুষের এরকমটা মনে হয়েছিল যে আমাদের ঘড়িতে কেন ইংরেজির 1 2 বা রোমান হরফের 1 2 লেখা থাকবে, তো আমরা কেন ওই বাংলা ডায়ালের ঘড়ি পাবো না? তখন কিন্তু সেই সুইজারল্যান্ড থেকে ঘড়ির পার্টসগুলো নিয়ে আসা হতো আর এখানে বাংলা ডায়ালটা তৈরি করে ঘড়িটা তৈরি হতো। ফলে এই যে একটা অসাধারণ ব্যাপার, মানে ঘড়ির সঙ্গে কত রকমের ইমোশন, কত কিছু যে জড়িয়ে রয়েছে সেইটা ভাবতে কিন্তু সত্যি সত্যি অবাক লাগে। এবং সেখান থেকে আজকে এই স্মার্ট ওয়াচের যুগে এসে আমরা পৌঁছেছি, যেখানে কিনা ঘড়িতে শুধু সময় দেখছি না, ঘড়িতে আমরা আমাদের নানা রকম এক্সারসাইজের
0: কত ক্যালোরি ঝরছে, ইনফ্যাক্ট ফোনের সঙ্গে কানেক্ট করা থাকে, তো ফোন এলেও কিন্তু আমরা সেই স্মার্ট ওয়াচ দিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারি,
1: হার্ট বিট দেখতে পাচ্ছি,
0: হ্যাঁ হ্যাঁ
1: হার্ট রেট দেখা যাচ্ছে, এরকম নানান কিছু। মানে ঘড়ি শুধুই সময় দেখার প্রয়োজনে ব্যবহার হচ্ছে সেই দিনকে বোধহয় আমরা পিছনে ফেলে চলে এসেছি, তাই না?
0: হ্যাঁ একদম।
1: তো সেই কথা নিয়েই আমরা আলোচনা করছি আজকে, কথা বলছি ঘড়ির কাঁটায়।
0: হ্যাঁ, এবং এই মুহূর্তে আরেকবার তোমাদেরকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনিয়ে চট করে ফিরে আসছি সময়ে।
2: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব, শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
7: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: ফিরে এলাম আবার অনুষ্ঠানে। আজকে যুববাণীর চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছি সময় নিয়ে, ঘড়ি নিয়ে, সময়ের কাঁটায় শুনছো। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সায়নী। এবং এই যে তোমার আমরা কথা বলছিলাম এবং একটা যেটা সময় নিয়ে কথা বলতে বলতে আমার মনে পড়লো যে একটা প্রবাদ বাক্য আমরা খুব শুনি যে সময় বহিয়া যায় নদীর স্রোতে।
0: যোগীন্দ্রনাথ সরকারের কবিতার লাইন সম্ভবত।
1: হ্যাঁ, তো

0: এইটা এখন জীবনে একটা প্রবাদের মতন হয়ে গেছে যে যখনই আমরা ওই সময় নিয়ে কথাগুলো ওঠে, তো তখন জীবন কিভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে বা যখন তাল মেলাতে পারছে না সেই সময় জীবনটা কোন খাতে বইছে।
1: এবং জানো তো শায়নী, যে বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, এই কবিতাটা একটা লাইন আছে, তো আমার ছোটবেলায় খুব মনে হতো যে কেন সোনার ঘড়ি কেন, তো ভাবতাম বুঝি যার ঘড়ি সে খুব মানে ধনী ব্যক্তি আর কি, এরকম একটা ধারণা ছিল। কিন্তু না, আসলে সময় যে মূল্যবান,
0: হ্যাঁ,
1: সেজন্যই সোনার ঘড়ি।
0: হ্যাঁ, একদম,
1: মানে সময় আসলে অমূল্য। সোনার তো, সোনাকে তো দাম দিয়ে কিনতে পারি কিন্তু সময়কে পারি না, তাই মানে সেইটা কিন্তু একটা দারুণ ব্যাপার।
0: হ্যাঁ, মানে সময় কিরকম অমূল্য, এই যখন আমরা পরীক্ষার দিতে বসি এবং দেখছি যে আর এক মিনিট বাকি কিন্তু আমার লিখতে আরো দু তিন মিনিট লাগবে, তো ওই যে শেষ মুহূর্তে না না স্যার স্যার আর দু মিনিট, আর দু মিনিট একটু লিখে নি স্যার, এই যে একটা ব্যাপার,
1: ওই দু মিনিটের জন্য আমরা মানে জীবন লড়িয়ে দিতে রাজি, তাই না? একদম, মানে সেই যে সময়কে আমরা এত ভালোবাসি, কিন্তু দেখবে ওই অ্যালার্ম ক্লক আমরা স্নুজ করতেই থাকি সময়কে যতই ভালোবাসি না কেন। তবে আজকের মতো ঘড়ি কিন্তু বলছে সময় প্রায় শেষের পথে, মানে ঘড়ির খুব অসুবিধাও, ঘড়ি কিছু বলে না কিন্তু আমরা বলি ঘড়ি বলছে। ঘড়ি আসলে মায়ের মতো, মায়ের সেই সাইলেন্ট চোখটার মতো, বুঝেছো? মুখে কিছু বলে না কিন্তু আমরা বুঝতে পারি। আজকেও যেরকম বুঝতে পারছি যে সময়ের এই আড্ডা শেষের পথে এবং আপাতত বিদায় নেওয়ার পালা আমাদের, তবে এইটাই বলবো যে ঘড়ি তো আমাদের সঙ্গে থাকবেই, সময় থাকবে সঙ্গে, আমরাও যেন সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে পারি, আমরাও যেন ঘড়ি নিয়ে একটু নস্টালজিক হতে পারি, তাকে বাঁচিয়ে রাখতে পারি। যেতে যেতে এটুকুই বলার আজকে যুববাণীর চলতে চলতে অনুষ্ঠানে। তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে ছিল শায়নী, আর আমাদের সঙ্গে ছিল বন্ধুরা, তারা যোগ দিয়েছে ফোন লাইনে, ফেসবুক পেজে। আপাতত বিদায় নেওয়ার পালা, দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে। ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী। যেতে যেতে অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্যে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়কুপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অনিতা দত্ত মৃধা।

অতুল প্রসাদের গান শুনলেন অনিতা দত্ত মৃধার কণ্ঠে। এবার শুনবেন লোকগীতি, শিল্পী দেবলীনা সাহা চৌধুরী।

0: লোকগীতি শুনলেন দেবলীনা সাহা চৌধুরীর কণ্ঠে। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পিএম কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো উদ্যোগগুলি কেবল কৃষকদের আয়কেই সুরক্ষিত করছে না, বরং কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলেছে। পিএম কুসুম যোজনার মাধ্যমে কৃষকরা চাষাবাদের জন্য সৌরশক্তির সুবিধা পাচ্ছেন এবং ফলে আনুষাঙ্গিক খরচও কমেছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীরা কাজের জন্য কম সুদে ঋণ পাচ্ছেন। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের বীজ থেকে বাজার বা সিড টু মার্কেট উদ্যোগটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ড্রোন, সয়েল হেলথ কার্ড এবং প্রাকৃতিক সার সংক্রান্ত উদ্যোগগুলিও কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করেছে। একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি শুধু জীবিকার মাধ্যম নয়, বরং সমাজ ও জাতিকে পুষ্ট করার মৌলিক ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। এখন এই চারটি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এর পদক্ষেপ হল দেশে ইথানল মিশ্রিত কর্মসূচিকে আরও শক্তিশালী করে তোলা। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য সব জেলার শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য আজ উত্তরকন্যায় পৌঁছেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি উত্তরকন্যায় যান তিনি। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। আসন্ন রাজ্য বাজেটের প্রাক্কালে অর্থমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, সেখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা মেটানোর উদ্দেশ্যেই এই সফর। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় মাঠ থেকে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তে উঠে আসে বিপুল পরিমাণের বিভিন্ন রকমের ওষুধ। স্থানীয় থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণা করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। সেই ওষুধই আজ উদ্ধার হয়েছে বলে তাদের দাবি। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লা খা যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পুরুলিয়ার বাগমন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। মালয়েশিয়া, জাপান সহ বহু

0: পরিবেশের মাটিতে তিনি ছৌ নৃত্য পরিবেশন করেছেন। উত্তরবঙ্গে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কোচবিহারে মাথাভাঙায় সব থেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7-20 সেন্টিমিটার হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও, যার পরিমাণ 7-11 সেন্টিমিটারের মধ্যে হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার যুবা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়। আজ আমাদের আসর বসেছে উত্তর চব্বিশ পরগনার সাতগাছিতে। আমরা অনুষ্ঠান শুরু করছি সমবেত গিটার বাদনের মধ্য দিয়ে। অংশগ্রহণে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াসা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, সাগ্নিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, রায়ন মুন্সি, শ্রীলা দাস, শিবম আদিত্য, সুস্নাত গুপ্তা, অঙ্কুর কুণ্ডু, স্বস্তিক রায়, বেদব্রত কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ন পাল, উদীপ বিশ্বাস, সৌম্যজিৎ সাহা ও শুভম মণ্ডল।

এবার আবার চলে আসি গিটার বাদনে। অংশগ্রহণ করছে তৃষ্ণা মিশ্র, অন্বেষা গায়েন, তিয়াসা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, শাকনিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, রায়ন মুন্সি, শ্রীলা দাস, শিবম আদিত্য, সুস্নাত গুপ্তা, আদিত্য মিস্ত্রি, অঙ্কুর কুণ্ডু, স্বস্তিক রায়, বেদব্রত কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ন পাল, উদীপ বিশ্বাস, সমুচিত সাহা ও শুভম মণ্ডল।

এবার শুনবো আরেকটি গিটার বাদন, অংশগ্রহণে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াশা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, সাগ্নিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, রায়ন মুন্সী, শ্রীলা দাস, শিবমাদিত্য, সুস্নাত গুপ্তা, আদিতা মিশ্রী, স্বস্তিক রয়, বেদব্রত কুণ্ডু, দেবজ্যোতি বসাক, উদীপ বিশ্বাস, সৌম্যজিৎ সাহা ও শুভম মণ্ডল।

এবার একটি আধুনিক গানের সুর বাজিয়ে শোনাচ্ছে আমাদের বন্ধুরা তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াশা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, শাগ্নিক দাস, রোহিত মণ্ডল, চিরন্তন ঘোষ, শীলা দাস, শিবামাদিত্য, সুস্নাত গুপ্তা, আদিত্য মিস্ত্রি, স্বস্তিক রায়, বেদব্রতী কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ন পাল, উদীপ বিশ্বাস, সৌম্যজিৎ সাহা ও শুভম মণ্ডল।

এবারে গিটারে আরেকটি আধুনিক গানের সুর বাজিয়ে শোনাচ্ছে আমাদের বন্ধুরা তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াসা সেনগুপ্তা, সুনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, সাগ্নিক দাস, রায়ন মুন্সি, শ্রীলা দাস, সুস্নাত গুপ্তা, আদিত্য মিস্ত্রি, বেদব্রতী কুণ্ডু, দেবজ্যোতি বসাক, অয়ন পাল, উদীপ বিশ্বাস ও শুভম মণ্ডল।

এবার শুনে নি আরেকটি গিটার বাদন, পরিবেশনে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াসা সেনগুপ্তা, সোনিয়া মণ্ডল, শ্রেয়সী মণ্ডল, সাগ্নিক দাস, সুশান্ত গুপ্ত, বেদব্রতী কুণ্ডু, দেবজ্যোতি বসাক, আয়ন পাল, উদীপ বিশ্বাস ও শুভম মণ্ডল।

এবার চলে আসি আরেকটি গিটার বাদনে, পরিবেশনে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, তিয়াশা সেনগুপ্তা, আয়ান পাল, শুভম মণ্ডল ও শাগনিক দাস।

আমরা আজকের অনুষ্ঠান শেষ করব একটি দেশাত্মবোধক দিয়ে। বাজিয়ে শোনাচ্ছে তৃষ্ণা মিশ্রা, অন্বেষা গায়েন, পিয়াসা সেনগুপ্তা, আয়ন পাল, শুভম মণ্ডল ও শাগনিক দাস।

0: আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে তার আগে আমাদের অনুষ্ঠানে যারা সহযোগিতা করলেন তাদের নামগুলো একটু বলে দিই। হারমোনিয়ামে বনশ্রী চক্রবর্তী ও তবলায় অলোক বিশ্বাস। অনুষ্ঠানটি নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
1: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে পরপর দুটি গান পীযূষকান্তি সরকারের কণ্ঠে।

0: এই গানটি দিয়ে শেষ হল নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পায়ের জাদুতে কাঁপে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
1: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
2: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
5: তাহলে আর দেরি কেন।

0: যুববাণীর সঙ্গে। আর শুনতে ভুলো না
1: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার চার ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে, জবাবে ইরানের ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার খবর। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকই প্রাণ হারিয়েছেন, শোক প্রকাশ কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়ে আলোচনা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলি ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে যৌথভাবে কাজ করছে। এবারের বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। এই বৈঠকে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখনই চারটি গ্রেডের জ্বালানির উপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা, আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে একথা জানান। তিনি আরও উল্লেখ করেন, 2017 থেকে 2025 সালের মধ্যে বেকারত্বের হার 6% থেকে কমে 3.1% নেমে এসেছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার 22% থেকে বেড়ে 38.8% হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হলে এই সম্পর্ককে আরও গতিশীল এবং ভবিষ্যৎমুখী রূপ দেওয়া।

0: সার্বিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী ভেলিস্ত্রাভা পেত্রোভা চামুজার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসেছে। প্রথমত, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব। এবং শেষত, বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, সেই বিষয়টিও উঠে এসেছে তাদের আলোচনায়।
1: First, the bilateral cooperation between India and the US. Second, the partnership between India and the European Union. And third, what our two countries can do together in the world for the world.
0: অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে 8 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভারতীয় মানবাধিকার কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সাইবার জালিয়াতি মামলার সঙ্গে যুক্ত গণেশ বালাসোকালেকে সফলভাবে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করেছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যর্পণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষদের এই প্রতারণা চক্রে যুক্ত করে একটি সাইবার জালিয়াতি নেটওয়ার্ক চালাত। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়। 2 সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি প্রকাশ চিক বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং বাহরিন, কুয়েত ও জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাবে তারা এই নিয়ে টানা দ্বিতীয় দিন আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়। এই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গণমাধ্যমগুলি বন্দর আব্বাস, কেসামদ্বীপ, মিনাব এবং সিরিক সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি নৌ সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর এই ধারাবাহিক হামলা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেল্লোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া 3 ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে 2 দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী সোনোয়াল জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেল্লোর ওপর হামলার ঘটনায় গতকাল ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করেছে। মন্ত্রক এক বিবৃতিতে এই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাহাজে থাকা 24 ভারতীয় নাবিকের মধ্যে 21 জীবিত উদ্ধার করা হয়েছে। ওমানের সিনাস বন্দরের কাছে আজ একটি জাহাজের বিষয়ে ধরনের খবর পাওয়ার কথা জানিয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমের বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও দূতাবাস উল্লেখ করেছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা ও মাহে, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কণ ও গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ধ্বংস হয়েছে এমন দাবি করা একটি ভিডিও সরকার ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পাকিস্তানের অপপ্রচারমূলক কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। এছাড়া জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য পিআইবি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াইয়ে আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। এবারের বিশ্বকাপেই সবথেকে বেশি 48টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল 19 জুলাই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে সভাপতিত্ব করছেন। সরকার 4 ধরনের ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন সন্ধে ৬টার মধ্যে তাকে হাজির হতে হবে, তদন্তে সহযোগিতা করলে আগামী তিন সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলে জানানো হয়। ২ সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওইদিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। এদিকে আদালতের নির্দেশ সামনে আসতেই আজ অভিষেক কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। অন্যদিকে অন্য আইনজীবী আনায় অভিষেকের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শ্রীস্বর্ণ। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অয়ন ভট্টাচার্য। সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বড়াইক আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পাশাপাশি প্রকাশ সিং বড়াইক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এই নিয়ে গত ৪ দিনে তৃণমূল কংগ্রেসের ৩ সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে হল ১০। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ সিং বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তাঁরই সিদ্ধান্ত।
1: पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১১তম নীতি আয়োগের পরিচালন পর্ষদে বৈঠকে সভাপতিত্ব করছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বৈঠকে দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক উদ্যোগকে বাড়িয়ে তোলা এবং স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে যোগ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেশের বিকাশ যাত্রাকে ত্বরান্বিত করতে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্য আজ উত্তরকন্যায় পৌঁছেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি উত্তরকন্যায় যান তিনি। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন তিনি। আসন্ন রাজ্য বাজেটের প্রাক্কালে অর্থমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, সেখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা মেটানোর উদ্দেশ্যে তাঁর এই সফর। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় মাঠ থেকে মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তে উঠে আসে বিপুল পরিমাণে বিভিন্ন রকমের ওষুধ। স্থানীয় থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণা করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। সেই ওষুধই আজ উদ্ধার হয়েছে বলে তাদের দাবি। আলিপুরে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের ৩টি তলা সম্পূর্ণ ভস্মীভূত। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও কিভাবে আবার

0: বিধ্বংসী আকার নিল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ওই ভবনেই ছিল ধৃত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের অফিস। বিপুল সংখ্যক নথিপত্র আগুনে নষ্ট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। নেজার থানার খড়িহাট গ্রামের একটি পুকুর থেকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে 174 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মর্মন বাড়ি তৈরির জন্য নেওয়া কাটমানির প্রায় 2,90,000 টাকা ফেরত দিয়েছেন। 88 জনকে গতকাল এই টাকা ফেরত দেওয়া হয়। রাতভর তল্লাশি চালিয়ে উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়া হর্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে গতকাল 1,77,00,000 টাকা পুলিশ উদ্ধার করেছে। 3টি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। এই ঘটনায় ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে আটক করেছে পুলিশ। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লা খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পুরুলিয়ার বাগমুন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। আকাশবাণীকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
1: আমাকে বিসমিল্লা খাঁ অ্যাওয়ার্ডে ঘোষিত হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি বিদেশেও গেছি, কয়েকশালায় গিয়েছিলাম, মালয়েশিয়া, জাপান, পুরুলিয়া সহ গিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, রাষ্ট্রপতির কাছে প্রোগ্রাম করেছি।
0: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। কোচবিহারের মাথাভাঙায় গতকাল সব থেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়াও দার্জিলিংয়ের সেবকে বৃষ্টি হয়েছে 113 মিলিমিটারের বেশি। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 ঘণ্টায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া ও বীরভূমে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সাম্প্রতিক র্যাডার পর্যবেক্ষণে দেখা গেছে। আন্তর্জাতিক যোগ দিবসের আগে আজ বাঁকুড়া সদর শহরে আজ বিশেষ যোগাভ্যাস করা হয়। জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই কর্মসূচিতে যোগ দেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকায় আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এর লড়াই আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: ১০ লাখের লটারি জিতেছি আমি।
4: জাল অফার থেকে সাবধান,
5: আরবিআই এ কথা বলে।
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে সোমা সাহা।

বন্ধুরা নমস্কার। আজকের মহিলা মহলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, কি তাই তো বন্ধুরা? আচ্ছা, প্রথমে আমরা একটা এমন একটা গান শুনে নিই যেই গানটা শুনে আমাদের মন ভালো হয়ে যায়, বা বলতে পারি সেই গানটা আমাদের সকলেরই প্রায় মনের কথা। আসুন শোনা যাক।

0: আচ্ছা, এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল, বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কি অন্ধকারেরও একটি ভাষা থাকে? কিংবা ধরুন কখনো লক্ষ্য করেছেন নীরবতারও একটি দীর্ঘ ইতিহাস আছে? কত শত নারী, কত সহস্র কণ্ঠস্বর, কত বিন্দু বিন্দু অশ্রু আর অব্যক্ত বেদনা যুগের পর যুগ ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থেকেছে। কখনো সংসারের নামে, কখনো সামাজিক প্রথার নামে, কখনো বা নিছক ক্ষমতার দম্ভে তাদের স্বপ্ন, তাদের ইচ্ছে, তাদের আত্মসম্মান বার বার আহত হয়েছে, তাই না বলুন? কিন্তু ইতিহাস তো আমাদের এটাও শেখায়, অন্ধকার যতই গভীর হোক না কেন, একটি ছোট্ট প্রদীপ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। একটি হাত অন্য একটি হাতকে স্পর্শ করলে জন্ম নিতে পারে সাহস। একটি কণ্ঠ আর একটি কণ্ঠস্বরের সঙ্গে মিললে তৈরি হতে পারে আন্দোলন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা, ভালোবাসা এবং গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সেই আলোর পথ চলাকে, যার নাম স্বয়ং। 31 বছর আগে কয়েকজন মানুষ স্বপ্ন, মমতা এবং অদম্য প্রত্যয়ের ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হয়েছিল এই সংস্থার যাত্রা। সেই যাত্রাপথে অসংখ্য নির্যাতিত, অবহেলিত, গার্হস্থ্য হিংসার শিকার নারীরা খুঁজে পেয়েছেন নতুন করে বাঁচার সাহস, আত্মবিশ্বাস এবং নিজের পরিচয় ফিরে পাওয়ার শক্তি। পেয়েছেন সংস্থার কাছ থেকে মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তা। আর সেই শক্তিরই আর এক অনন্য দলিল প্রয়াস পত্রিকা, 1995 সালে যার প্রথম প্রকাশ, আর গত 31 মে 2026 প্রকাশিত হল তার 100তম সংখ্যা। এই পত্রিকার পাতায় পাতায় শুধু যে কিছু লেখায় লিপিবদ্ধ রয়েছে এমনটা নয়, রয়েছে জীবন সংগ্রামের দলিল, রয়েছে পুনর্জন্মের গল্প, রয়েছে কান্না থেকে হাসিতে ফিরে আসার ইতিহাস। এখানে লিখেন সেই সব মেয়েরাই যারা ভেঙে পড়েননি, বরং নিজেদের অভিজ্ঞতাকে শব্দে, সাহিত্যে, ছবিতে সৃজনশীলতায় সাজিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে ভাষা, বদলেছে প্রকাশের ভঙ্গি। ছোট্ট গণ্ডির অন্তরঙ্গ কথোপকথন আজ পৌঁছে গেছে বৃহত্তর সমাজের কাছে। ব্যক্তিগত যন্ত্রণার গল্প আজ হয়ে উঠেছে সামাজিক চেতনার অংশ। সেই দিনের অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী যশোধরা রায়চৌধুরীকে, তারই হাতে প্রকাশিত হলো এই পত্রিকার 100তম সংখ্যা। শুনব তার মূল্যবান বক্তব্য।
1: প্রয়াসের 100তম সংখ্যার উদ্বোধনে এসে আমি খুব খুশি। আমরা জানি যে স্বয়ং নামের যে গোষ্ঠীটি, সেটি একটি এনজিও হিসেবে 31 বছর ধরে কাজ করছে। 30 মে তাদের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো প্রয়াসের 100তম সংখ্যা। সামাজিকভাবে খুবই তাড়িত যে মেয়েরা, যাদের কোনো না কোনো ভাবে পরিবারে নানা রকম হিংসার ঘটনা অথবা পরিবারের বাইরে হিংসার ঘটনার সম্মুখীন হতে হয় এবং তাদেরকে মনস্তাত্ত্বিক ও আইনি সহায়তা দেওয়া হয়েছে একটি এনজিওর পক্ষ থেকে, সেই মেয়েদের হাতে কলমে তৈরি করা পত্রিকা প্রয়াস, এটি চলছে 90-এর শেষ দিক থেকে এবং 90 দশক থেকে আজ অবধি 100টি সংখ্যার মধ্যে 100তম সংখ্যায় আগের সংখ্যাগুলি থেকে বাছাই করা লেখা রাখা হয়েছে। এই বাছাই করা লেখার মধ্যে দেখা যাচ্ছে যে মেয়েরা কিভাবে নিজেদের সমস্যার কথা লিখতে লিখতে ক্রমশ আরো বেশি বড় জায়গায় চলে গেছেন, আরো পরিণত হয়েছে তাদের লেখা, তারা আরো সাহিত্য গুণ সম্পন্ন লিখছেন এবং তারা আরো অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত জায়গায় চলে গেছেন, মেয়েদের সমস্যা নিয়ে কথা বলতে পারছেন। এই প্রগতির পথটি দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছে এবং এরকম একটি পত্রিকা যে 100তম সংখ্যা পেরোতে পারলো সেটাও খুব আনন্দের। আর এর প্রচ্ছদগুলিও খুব চমৎকার। প্রচ্ছদেও শুরুতে একটু ভীরু পায়ের চলার ছাপ ছিল, কিন্তু ক্রমশ পদক্ষেপ আরো বেশি পরিণত হয়েছে এবং শিল্পবস্তু পরিপূর্ণ হয়েছে। সবটা দেখে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি।

0: এই কাগজে যারা লেখেন তারা নিজেরা লড়াকু এবং সার্ভাইভার, এই মেয়েদের প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা।
1: সত্যি এই সব যোদ্ধাদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। কথা হলো এই সংস্থার কেস ওয়ার্কার সুরমা ঘোষের সঙ্গে, যিনি এই সংস্থার সঙ্গে দীর্ঘ 18 বছর ধরে কাজ করে চলেছেন। শুনব ওনার অনুভূতি।
2: খুব আবেগপ্রবণ লাগছে। আমি প্রায় 47 সংখ্যার পর থেকে প্রয়াস দেখছি। আজকে 100 সংখ্যা এডিটোরিয়াল বোর্ড আমরা একসাথে কাজ করে এই জায়গায় পৌঁছেছি। খুবই আনন্দ লাগছে, এক্সাইটিং। আশা করছি আরও প্রয়াস এগোবে, মেয়েদের কথা আরও তুলে ধরবে, সেই আশা।
1: বেশ, এই যে প্রয়াসের শুরু, শুরুর যাত্রাটা কীভাবে হয়েছিল সেটাকে একটু আমাদের বলেন বন্ধুদের।
2: শুরু হয় 1998 সালে, আমাদের সংস্থায় 1995 সালে তৈরি হয়, এবং মেয়েদের চাহিদা থেকেই একটা কর্মশালায় গিয়ে মেয়েরা সেখানে তাদের মনের কথা লেখে। তখনই মেয়েদের ভিতর থেকে উঠে আসে যে এই লেখাগুলোকে যদি একজোট করে কোনো পত্রিকা হিসেবে তুলে ধরা যায় আরও মানুষের কাছে তাদের কথাগুলো। সেইভাবেই যাত্রা শুরু হয় 1998 সাল থেকে মার্চ মাসে।
1: বেশ, এবারে যেটা জানতে চাইবো আপনার কাছে, যেহেতু আপনারা সম্পাদকীয় বোর্ডে রয়েছেন আর কি, সম্পাদনার কাজটা আপনারা করছেন, তো আপনারা যখন এই পত্রিকার জন্য কোনো লেখা নির্বাচন করছেন, তখন আপনাদের মাথায় কী থাকে, কী ধরনের লেখা আপনারা নির্বাচন করেন?
2: আসলে আমরা কাজ করি মহিলাদের অধিকার নিয়ে, মহিলাদের ওপর নির্যাতন বন্ধ করা এবং মহিলাদের অধিকার প্রতিষ্ঠা, এটাই আমাদের সংগঠনের কাজ। তো আমরা লেখা বাছার ক্ষেত্রে সেই বিষয়গুলোরই মাথায় রাখি, যে লেখাগুলো অধিকারের কথা বলে, মেয়েদেরকে সমানাধিকারে প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই জিনিসগুলোই আমরা লক্ষ্য করি। এবং এক থেকে একাধিক হওয়ার যে কথা, সেইটা আমরা চেষ্টা করি তুলে ধরার। আমরা জোটের কথা বলি, মেয়েদের অধিকারের কথা বলি।
1: অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
2: ধন্যবাদ।
1: আমরা যেদিন এক থেকে একাধিক সত্যি সত্যি হতে পারবো, যেদিন আমরা একজোট হতে পারবো, সেদিন আমাদের পথ চলাটা হয়তো অনেকটা সহজ হয়ে যাবে, তাই না বন্ধুরা? এই পত্রিকার সম্পাদক মণ্ডলীতে আছেন প্রায় 7 বছর এবং গৃহহিংসার শিকার জয়শ্রী পাল জানান এই সংস্থা এবং এই পত্রিকার সঙ্গে তার আন্তরিক সম্পর্কের কথা। আসুন শুনি।
3: এই সংস্থার সাথে আমি আজ প্রায় 20 বছর রয়েছি। মেয়েদের যে ডোমেস্টিক ভায়োলেন্স, সেই এ থেকেই আমি খোঁজ খবর করতে করতে, এখানে একজন উকিল আছে, তিনি আমাকে এখানে ঠিকানা দেন। প্রথমে তো আমি ডিভোর্স চেয়েছিলাম, কিন্তু আসার পর যেভাবে আস্তে আস্তে বদলে গেল কথাগুলো, কি থেকে কি হতে পারে, কি আমি ছিলাম আর কি হলাম। আমার বিয়ে হয়েছিল প্রেম বিবাহ, বিয়ের পরই হঠাৎ 1 বছরের মধ্যেই তার মুখোশটা খুলে যায়। আমি বুঝতে পারি আমি ভুল করে ফেলেছি, সেই পথে কেউ ছিল না, মা বাবা সব ছেড়ে এসেছিলাম, তারা বলেছিল আর ফিরে দেখবে না। তো সেইখানেতে মার পিট, গালাগাল, অত্যাচার, প্রতিনিয়ত 2-3 দিন না খেতে দিয়ে রাখা, এইভাবে অনেকগুলো সময় কেটেছি। ভেবেছি কোথাও যাবার নেই, সহ্য করতেই হবে, করেছি সহ্য, কিন্তু করতে করতে করতে করতে কোথাও একটা যেন মনের কোণে স্বাদ জেগেছিল যে আমিও বাঁচবো। আমার যে সেই বাঁচার ইচ্ছা, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, সেখান থেকে রুকে দাঁড়ানো, তারপরে এই সংস্থা আমার পাশে দাঁড়ায়, আমাকে সাহস যোগায় আমার লড়াইয়ের পথে, তারপরে আমি সেখান থেকে অল্প অল্প করে বেরোতে শুরু করি।
1: বেশ, সেইখান থেকে হঠাৎ করে এই একটা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া, লেখালেখি সঙ্গে যুক্ত হওয়া, এই তুলি এবং কলমের সঙ্গে এই যে সম্পর্ক স্থাপন হওয়া, সেটা কীভাবে হলো?
3: আমার চিরকালই লেখালেখিতে খুব মন ছিল, মানে আমি ছোট থেকে ডায়েরি লিখতাম, আর সেই ডায়েরির কোথাও পাতায় পাতায় কবিতা গল্প থাকতো। তো এখানে যখন আমি জানতে পারলাম যে প্রয়াস নামের একটি পত্রিকা আছে এবং সেখানে লেখালেখি হয়, তো প্রথমে আমি সম্পাদক মণ্ডলীতে আসিনি, তখন আমি প্রথমে আমার নিজের লেখা দিই এখানে, সেই লেখা পড়ে খুব পছন্দ হয় ওদের, ওরা ছাপে। সেই যে প্রথম কোনো বইতে নিজের লেখা ছাপা, সেই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
1: তারপর থেকে এই দীর্ঘ পথ,
3: তারপরে সম্পাদক মণ্ডলীতে আমাকে বলা হয় আসার জন্য, আমি যোগ দিই। 2-3টা কথা না বললেই নয় এই সম্বন্ধে, সেটা হচ্ছে একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মেয়েরা যে এই দুঃখ কষ্ট বেদনা লড়াই সব চেপে রাখে চিরকাল, সেই না বলা কথা বলতে পারার একটা মাধ্যম।

0: বলে না কলমের জোর, সেই কলমের জোরেই সে তার না বলা কথা বহু লোকের কাছে পৌঁছে দিয়েছে। আর যদি বলি লক্ষ্য, এই পত্রিকা যখন পৌঁছে যায় দূর প্রান্তরে বসে থাকা আরেকটি মেয়ের কাছে, যে কিনা জীবনের লড়াই সবে শুরু করেছে, সে আমাদের পত্রিকা যখন হাতে পায় সেটা তার কাছে হয়ে ওঠে সাহস। আর আমাদের এই পত্রিকা কলম ধরিয়েছে বহু মানুষকে, যারা হয়তো স্বপ্নেও ভাবিনি যে কলম ধরবো, তাদেরকে ধরিয়েছে এই পত্রিকা। আর শেষে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই সাদা কালো পত্রিকায় আমরা মেয়েরা আমাদের রঙিন মনের ছাপ ছেড়ে যাই যা চিরন্তন।
1: ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
0: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।
2: এই পত্রিকাটির সম্পাদক মণ্ডলীর আরও এক সদস্যা সুমনা সোম জানান,
3: আমার নাম সুমনা সোম, আমি এখানে এডিটোরিয়াল বোর্ডেরই একজন মেম্বার হিসেবে আছি 2016 সাল থেকে।
1: বেশ, এবারে একটু যদি বলেন, এই যে আপনাদের সংস্থা, যেই সংস্থা থেকে আপনাদের এই পত্রিকাটি বেরোচ্ছে, সেই সংস্থার সাথে আপনার যোগাযোগ কীভাবে স্থাপন হলো?
3: আমি অ্যাকচুয়ালি আসামের মেয়ে, বিবাহ সূত্রে আমি এখানে আসি। যখন আমি এখানে আসি, বিয়ে হলো আমার পত্রিকা দেখে, এবং আমার এক্স হাজব্যান্ড ছিলেন হলো কেন্দ্রীয় সরকারের কর্মী, অফিসার ছিলেন উনি, কিন্তু সামহাও উনি ইম্পর্টেন্ট ছিলেন, এবং সেটা ওনারা লুকিয়ে বিয়ে দেন, একমাত্র সন্তান ছিল, এবং বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে নানা রকমের মানসিক শারীরিক অত্যাচারের শিকার হই। তখন আমি যেহেতু আসামের মেয়ে এবং আমার মানে ওয়েস্ট বেঙ্গলে আসাটা থাকাটা সম্পূর্ণ নতুনভাবে, আমার কাছে সম্পূর্ণ শহরটা ছিল একদম নতুন একটা শহর,
1: একেবারে অপরিচিত,
3: একেবারেই অপরিচিত। এবং এমনকি আমাকে যদি তখন রাসবিহারিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে কেউ বলে যে এটা নিউ মার্কেট, আমি বলবো আচ্ছা এটা নিউ মার্কেট, মানে আমার পজিশনটা সেরকম ছিল। তা সেই সময় আমি এখানে কেন্দ্রীয় সরকারির আবাসনে থাকতাম, আর এরকম করেই চলছে 2 বছর আড়াই বছর। এর মধ্যে আমার মায়ের হলো হার্ট অ্যাটাক, মানে বাইপাস সার্জারির মাধ্যমে আমার মাকে যেতে হয়। আমার বাবা নেই, আমরা হলাম কিনা 3 বোন, 2 দিদি থাকেন আসামে, আমি এখানে একা মাকে নিয়ে লড়ছি।
1: আচ্ছা, আপনার মা এখানেই থাকতেন?
3: না, মা থাকতেন ব্যারাকপুরে, আর আমি থাকতাম কলকাতা টালিগঞ্জে। ঠিক আছে, বাপের বাড়ি হচ্ছিল আসামে। সেই সময় মাকে নিয়ে লড়তে লড়তে ব্যস্ত, সেই সময় আমার হাজব্যান্ড এক্সপার্টি অর্ডার করে ডিভোর্স করানোর চেষ্টা করে। ওই যে মায়ের অসুস্থতার জন্য যে আমার গ্যাপিংটা, সেটাকে ওরা লয়ারের সঙ্গে যুক্তি করে সেটা আইনের ফাঁক দিয়ে, যাতে কোনো অ্যালিমনি না দিতে হয় বা না কিছু করতে হয়, তার জন্য আমার সঙ্গে ডিভোর্সটা করানোর চেষ্টা করে। এবং ওরা প্রথম থেকেই আমাকে খুব একটা কাজের লোক হিসেবে ট্রিট করার জন্য চেষ্টা করেছিল, মানে বিয়েটা দিয়েছি, ছেলের সামাজিক সম্মানটাও থাকলো, বাড়িতে একটা চাকরানিও থাকলো, কিন্তু স্ত্রী হিসাবে আমার কোনো অধিকার সম্মান কিচ্ছু ছিল না। ঠিক আছে, যখন নাকি ওই এক্সপার্টি অর্ডারের মাধ্যমে ডিভোর্স করার চেষ্টা করে, তখন প্রথম আমি আইনের মুখ দেখি, কোর্টে যাই, থানায় যাই। আমাদের পরিবারের কেউ কোনোদিনও থানায়ও যায়নি, কোর্টেও যায়নি। সেই সময়টা আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আমার কাছে আমার মোবাইল ফোনটাও ছিল না, আমার কাছে 10টার টাকাও ছিল না যে আমি বাড়ি যাব। তবে বার্ষিকরা আমাকে যখন যথেষ্ট সহায়তা করে, তালাঠালা ভেঙে আমাকে ঢোকায়। আইনের লড়াইটা তো আর তারা করতে পারবে না, তারপরে হলো নতুন লড়াই। সেই আমার আইনের সঙ্গে আর থানা পুলিশের সঙ্গে পরিচয় ঘটলো প্রথম। তারপরে আমি এই সংস্থা সম্বন্ধে জানতে পেরেছিলাম এবং ডায়েরিতে ছোট্ট করে লিখে রেখেছিলাম। এর মাঝখানে আমি চাকরির খোঁজ করছি, তবে তখন থেকে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম।
1: কী ব্যবসা করতাম?
3: গার্মেন্টস, জুয়েলারি, পার্স, এগুলো। তখন এখানে আসি, তারপরে এখানে এসে দিদিদের সঙ্গে আলোচনা হয়, কেস ওয়ার্কার দিদির সঙ্গে বসি। তারপরে আস্তে আস্তে আমার ওই আইনের সহায়তা আমি পেলাম, আমি আস্তে আস্তে এম্পাওয়ারমেন্ট ওয়ার্কশপে গেলাম, সাইকোলজিক্যাল কাউন্সেলিং হলো, বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পরে আমি কিন্তু আমার একটা নতুন আমিকে খুঁজে পেলাম। তখন আমার যুদ্ধ অন্যরকমভাবে আবার শুরু হলো। আমি মন্টেসরি ট্রেনিং করলাম, দেন আমি স্কুলে পড়ানো শুরু করলাম, ওখান থেকে আবার টিচার্স ট্রেনিং কলেজেও পড়ানো শুরু করলাম। আমি প্রথম ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপে যখন লেখা শুরু করলাম, তখন আমাদের এখানে যে এই এডিটোরিয়াল ডিপার্টমেন্টে যিনি চালান সুরমাদি, উনি আমার লেখা দেখে আমাকে এখানে যোগদানের পরামর্শ দিলেন। তখন আমি বললাম যে আমার এত ফুল ফ্লেজেড চাকরি রয়েছে, বিজনেস রয়েছে, তা দিয়ে সময় দিতে পারবো? ওকে হ্যাঁ পারবে। তারপরে সেই মতন করে যোগ দিলাম, নতুন করে আবার লেখালেখির কাজ শুরু করলাম।
1: বেশ, এবার একটা কথা জিজ্ঞেস করি, আপনি এই যে লেখালেখি কাজ এখানে শুরু করলেন, আপনি কি ছোটবেলা থেকে লিখতেন?
3: আমি লিটারেচারেরই স্টুডেন্ট, আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী।
1: বেশ, তো লেখালেখি করা আর একটা পত্রিকা চালানোর মধ্যে দুটো বিশাল পার্থক্য রয়েছে। একটা পত্রিকার যে এডিটোরিয়াল দিকটা দেখাশোনা করা একটা বিশাল বড় দায়িত্ব। তো আপনি কিরকম ফিল করেছিলেন, কোনো পার্থক্য বোধ করেছিলেন?
3: প্রচণ্ড পার্থক্য, কারণ যখন নাকি প্রথম যোগদান করলাম আমি সুরমাদিকে সরাসরি বলেছিলাম আমার এই কাজে কোনো অভিজ্ঞতা নেই, তখন সুরমাদি বলেছিল তুমি

0: আমাদের থেকে শিখবে এবং শিখিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তা সেই অনুযায়ী কিন্তু নিজের যোগ্যতাকে বজায় রেখে আজকে 10 বছর হয়ে গেল কাজ করছি। পত্রিকারও অনেকগুলো রূপ বদলালো দেখলাম, কালো সাদা থেকে রঙিন হলো, 75তম সংখ্যা বেরোলো, কবিতার সংকলন, গল্পের সংকলন, 100 সংখ্যায় পা দেওয়া, এক সত্যিকার একটা মানে অন্যরকমের অনুভূতি, অনেক গুণীজনদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ, নিজেকে মেলে ধরবার সুযোগ, অনেক জানবার সুযোগ। তারপরে আমাদের বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আমাদের যখন ওয়ার্কশপে যেতে হয়েছে বাইরে, আউটস্টেশন ওয়ার্কশপ, সেখানে এতজন মিলে শুধু তো তখন সেখানে ঘর সংসার নেই, সেখানে সম্পূর্ণটাই শুধু শুধু নিজেদের লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত থাকা। এরকমভাবে পুরো দিনটাই লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত থাকা আর প্রতিনিয়ত শিখছি এবং নিজেও সমৃদ্ধশালী হচ্ছে এবং পত্রিকাকেও চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার।
1: বেশ, আজকে যারা বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের কথা যারা শুনছেন, তাদেরকে কি বলবেন?
0: তাদেরকে বলবো, জীবনে যতই বাধা আসুক, বিপত্তি আসুক, প্রথম কথা প্রত্যেকটি মেয়েকে আমি এটাই বলবো, নিজেদেরকে দুর্বল ভাববেন না আর নিজেদেরকে পিছিয়ে পড়া একজন মানুষ বলে ভাববেন না। ভাববেন জীবনটা ছোট নয়, রাস্তা অনেক বড়, এগোতে হবে, এগোতে পারতেই হবে। যতই যাই হোক না কেন, প্রথমেই হতে হবে মেয়েদেরকে স্বাবলম্বী এবং প্রত্যেকটা মেয়েকে নিজের ভেতরে যেই গুণটা লুকিয়ে আছে সেই গুণটাকে পাথেয় করে জীবনে আগাতে হবে। আগানোর জন্য প্রথমে হোঁচট খেতে হবে, কিন্তু একটা দিন যদি ধৈর্য ধরে লেগে থাকা যায় প্রত্যেকটা মেয়েই নিজের গোল অ্যাচিভ করবে। এটা আমার বিশ্বাস থেকে বলা, আমি যদি পারি আপনারাও পারবেন, প্রত্যেকটা মেয়ে পারবেন, এবং একটা মেয়ে আরেকটা মেয়ের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুন, এটাই আমাদের অঙ্গীকার আজকে এই সংস্থার থেকে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ আপনাদেরকেও, আমার কথাটা বলার সুযোগ পেলাম।
2: এই সংস্থাটির প্রতিষ্ঠাতা শ্রীমতী অনুরাধা কাপুর, যার হাত ধরে শুরু হয়েছিল এই দীর্ঘ পথচলা 31 বছর আগে। তিনি আমাদের শোনালেন সেই প্রথম দিনের গল্প, প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর ইতিহাস, সংগ্রামের, স্বপ্নের, মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য কাহিনী।
3: এই প্রয়াসটা শুরু হয়েছে 1998 সালে। আমাদের কাছে যখন মহিলারা আসতেন তাদের নির্যাতনের কাহিনী নিয়ে, আমরা তাদের সাথে কাজ করতাম, কিন্তু একটা জিনিস সবসময় আমাদের মনে হতো যে ওদের মধ্যে অনেক সৃজনশীলতা ছিল, অনেক ক্রিয়েটিভ ওরা ছিল, অনেক সুন্দর সুন্দর কথা বলতো, গান লিখতো, তারপরে নাটক করতো, অনেক ওদের মধ্যে জায়গা ছিল যেটা কিন্তু প্রকাশ সবসময় পেত না। ওরা বলতো যে আমাদের কোনো জায়গা নেই এইসবগুলোকে এক্সপ্রেস করার, তাই আমরা মনে করলাম যে কিছু কিছু আমরা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে ওরা ওদের সৃজনশীলতাটাকে প্রকাশ দিতে পারে। তো আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম যেখানে আমরা ওদের সবাইকে ডেকে স্বপ্ন নিয়ে একটা কিছু প্রক্রিয়ার মাধ্যমে ওদেরকে বলেছিলাম যে আপনারা একটু স্বপ্ন ভাবুন, একটা স্বপ্ন দেখুন, আর ওটার উপরে আপনারা কিছু লিখুন, বা যারা লিখতে পারে না তারা ড্র করবে এই রকম। সেইখানে আমরা দেখলাম যে জিনিসগুলো বেরিয়েছিল এত সুন্দর, আমাদের মনে হয়েছিল যে এটাকে শুধু একটা ওয়ার্কশপ হিসাবে রাখা উচিত নয়, মেয়েদের মনের কথাটা এত সুন্দর করে ওরা প্রকাশ করেছিল যে এটা সমাজে, বৃহত্তর সমাজের কাছে যাওয়া উচিত যে মেয়েদের জীবনে ওরা কী ভুগছে, ওদের চিন্তা ভাবনাটা কী। আর ওই সময়ে মেয়েদের উপরে অত্যাচার এইটা নিয়ে আলোচনা হতো না, মানে মিডিয়াতে এটা কথা বলা হতো না, লোকেদের মধ্যে এটার চর্চা ছিল না। তাহলে ওদের আওয়াজটা আমরা যদি ওখানে নিয়ে যেতে পারি তাহলে একটা চর্চাও শুরু হয়ে যাবে, তাই আমরা সেটাকে শুরু করলাম। আর এত সুন্দরভাবে ওরা কিন্তু সেই দিন থেকে আজকে 100তম সংখ্যা আছে তারা যে শুরু করেছে, আর এই পুরো জায়গাটাতে ওদেরই কিন্তু সব লেখা যে মেয়েরা আমাদের কাছে আসেন। তো এখন 31 বছর স্বয়ামে হয়েছে আর 28 বছর ধরে ওরা এই কাজটা করে যাচ্ছে। তাহলে বিভিন্ন মেয়েরা এসছে বিভিন্ন সময়, তাদের সবার লেখা আছে, আর আমাদের একটা সম্পাদকীয় মণ্ডলী আছে, আর সেইটাও যারা আমাদের কাছে আসে সেই মহিলাদের নিয়ে আমরা সেটা তৈরি করেছি।
1: মানে তারা প্রত্যেকেই সার্ভাইভার?
3: হ্যাঁ, তারা প্রত্যেকেই সার্ভাইভার। আর ওরা এখন যে কর্মশালাগুলো হয়, কি লেখা হবে কি না, কর্মশালাকে চালানো, মেয়েদেরকে প্রভাবিত করা, মানে যে ওরা লিখবে ওই সব ওরাই করে, তারপরে পুরো জিনিসটাকে মানে লেখাগুলোকে বাঁচা, তারপরে ওটাকে এডিট করা, সব ওদের কাছ থেকেই হয়। কি যাবে এই পত্রিকার মধ্যে সব কিছু ওরাই করে,
1: মানে বিষয়বস্তু থেকে শুরু করে সাজিয়ে তোলা পর্যন্ত সবটাই তারা।
3: হ্যাঁ, শুধু আমাদের কাজটা হচ্ছে ওটাকে প্রকাশনের জন্য যা যা লাগে সেটা আমরা করি, বাকি ওরা সব কিছু করে। আর একটা জিনিস যেটা মানে খুব ভালো লাগে যে শুরুয়াতে কিছু মেয়ে ছিল, আজকে কিন্তু ওই সম্পাদকের মণ্ডলীতে 9 জন আছে, আর অনেক নতুন নতুন মেয়ে আসছে, সেটা দেখে খুব ভালো লাগে। আর আমার মনে হয় আজকে একজন মেয়ে

0: বলেছিল যে আগে আমরা যেটা করতাম হয়তো এখন আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। তো আমি দেখতে চাইছি যে এই 100 পরে ওরা হয়তো এটাকে অন্যভাবে ভেবেও এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যেটা সুন্দর লাগে যে আগে ওরা নিজের মনের কথা, দুঃখের কথা বলতো, এখন সেটা নয়। এখন ওরা পুরো সমাজের মধ্যে যেটা হচ্ছে তার উপরে চর্চা করে। এইটা হচ্ছে খুবই সুন্দর জিনিস, যেটা হতে পারে ধরুন কোনো একটা কিছু ঘটলো সমাজের মধ্যে, তার উপরে ওরা ওদের কথাটা বলবে, বা ধরুন এনভায়রনমেন্টের উপরে ওরা কথা বলবে, বা কোনো ভায়োলেন্স হলো সেটার উপরে বলবেন। মানে যে জিনিসগুলো আমাদের সমাজে হচ্ছে সেটার উপরে কিন্তু ওরা এখন বলে, শুধুমাত্র ওদের উপরে যেটা হচ্ছে সেটা নয়। তো এইটা দেখতে খুব ভালো লাগছে যে ওদের লেখাটা তো অনেক উন্নতি করেছে, ওদের ড্রয়িংগুলো, অনেকেরা ড্রয়িং করে যারা লিখতে পারে না, ওটাও খুব সুন্দর হয়ে গেছে। বড় জায়গা এটাও হচ্ছে যে ওরা এটাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে পৌঁছে দেয়, শুধুমাত্র মেয়েরা যারা এখানে আসে তাদের মধ্যে নয়, কিন্তু ওরা বইমেলাতে গিয়ে এটাকে ডিস্ট্রিবিউট করে, যেন ওদের কথাটা বৃহত্তর সমাজে যেতে পারে। তো এটা একটা বিরাট বড় আমাদের পাওনা।
1: আরেকটা কথা জানতে চাইবো, আপনাদের এই পত্রিকা কটা ভাষায় বেরোয়, শুধুই কি বাংলা ভাষা?
0: বাংলা ভাষাতে বেরোয়, কিন্তু তার মধ্যে আমাদের এখন শুরু হয়েছে ইংরেজি, উর্দু, হিন্দি, মানে প্রাইমারিলি বাংলা থাকে, কিন্তু এটার মধ্যে আরও তিনটে ভাষাও এখন ঢুকেছে। যে মেয়েরা আসছেন সবাই নিজেদের কথা বলতে চাইছে, তো সেই সব কিন্তু ওটার মধ্যে আসছে।
1: এটা সত্যি খুব ভালো কথা। আর আপনার আজকে এই যে সংস্থার আপনি শুরু করেছিলেন, আপনার হাতে ধরে তৈরি করা এই সংস্থা আজকে এরকম একটা সাফল্য পেয়েছে, কেমন লাগছে?
0: ভীষণ ভালো, কি বলবো। আমি কিন্তু 4 বছর আগে সংস্থাটাকে আমার কলিগসদের হাতে দিয়ে চলে গেছি, আর এত ভালো লাগে যে সংস্থাটা ভালো করে চলছে, এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের দরকার, কেননা এই সংগঠন অনেক মেয়েদের পাশে দাঁড়িয়েছে, আর অনেক মেয়েরা এখনও সাহায্য চায়। তো এই সংগঠনকে চলতে হবে, এটাই আমার আশা।
1: সবশেষে আজকে যারা বন্ধুরা শুনছেন তাদের জন্য, যারা, কারণ আমরা মহিলা বিভাগ মহিলাদের জন্য অনুষ্ঠান করি, আপনারা মহিলাদের জন্যই কাজ করেন, তো সে জায়গা থেকে আজকে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের জন্য আপনি কী বলবেন?
0: আমি এটা বলবো মেয়েদের, যে নিজেদেরকে সবসময় মনে করো যে তোমরা পারবে। অনেক সময় আমাদের বলা হয় যে তুমি পারবে না, বা আমাদের মতে কোনো মূল্য দেওয়া হয় না, তো আমরা সবসময় মনে করি আমি পারবো না, কিন্তু এইটা নয়, মেয়েরা অনেক কিছু পারে। আমাদের ভেতরে আমি যেটা শিখেছি এখানে যে মেয়েরা আসেন তাদের কাছ থেকে, যে আমরা যতই অসুবিধার মধ্যে থাকি না কেন, আমরা যখন মন আর জোর আর একটু সাপোর্টটা পেয়ে যাই, আমরা কিন্তু সব অসুবিধেগুলোকে পেরিয়ে নিজেদের জীবনটাকে সুন্দর করতে পারি। তো আমাকে নিজের ভিতরে, আমাকে নিজের ওপরে বিশ্বাস করতে হবে। আমি এইটাই মেয়েদেরকে বলবো যে নিজের ওপরে বিশ্বাস করো, এইটাই সব থেকে বড় জিনিস, তারপরে পথটা এগিয়ে যাবে।
1: অসংখ্য ধন্যবাদ দিদি,
0: থ্যাংক ইউ।
2: অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে আজ যেন আরও একবার উপলব্ধি করি, পরিবর্তনের শুরু হয় একজন মানুষের সাহস থেকে, আর সেই সাহসই ছড়িয়ে পড়ে বহু মানুষের জীবনে। এই সংস্থার 31 বছরের পথ চলা এবং এই পত্রিকার 100তম সংখ্যা আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। তাই আজকের অনুষ্ঠানে যারা তাদের মূল্যবান ভাবনা ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, আমাদের শ্রোতা বন্ধুদের তরফ থেকে এবং আমার তরফ থেকে তাদের জন্য রইল আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধুরা, এবার সময় হয়েছে আপনাদের এই মাসের এক কলমে দুই নারীর বিষয় জানিয়ে দেওয়ার। এ মাসে এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস, সোনা ও টিয়া নামে দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প, পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আর এ মাসে আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, তাই না? প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছেন আমাদের গল্প করার সেই আবহ, পাল্টে গিয়েছে, তাই না? কিন্তু বদলায়নি সেই ঝড়া পাতায় উড়ে যাওয়ার ইচ্ছে।

আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যার আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা দুটি ক্ষেত্রেই আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি mohilamahol.air@gmail.com। আর আপনারা যদি মনে করেন আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আপনাদের জানা, তবু বলে দিই দুটি ক্ষেত্রেই চিঠি পাঠানোর ঠিকানা একই, আমার কলম কিংবা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা মনে রাখবেন দুটি ক্ষেত্রেই 23 জুন 2026। মনে রাখবেন বন্ধুরা, দুটি ক্ষেত্রেই চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। বন্ধুরা, এবার বিদায়ের পালা। বিদায়ের আগে শুধু এইটুকুই বলি, মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় শক্তি কিন্তু আর নেই, আর নিজের মনের কথা বলার চেয়ে বড় মুক্তিও নেই। তাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: Durga Chowk and others 2 centimeters. In sub-Himalayan West Bengal and Sikkim area, Mathabhanga and others 16 centimeters, Shebok 11 centimeters, Mekhli Ganj 9 centimeters, Shingi Mari and others 7 centimeters, and Chalauni T estate and others 3 centimeters each. In Andaman and Nicobar Islands, Mayabandar 13 centimeters, Long Island 11 centimeters, Port Blair and others 8 centimeters each. In Bihar area, Taipur 15 centimeter, Shoraigarh, Bhaptiahi and others 11 centimeters, Andar and others 7 centimeters, and Saraya and others 4 centimeters. In Jharkhand area, Dhanbad 4 centimeters, Jamtara and others 3 centimeters each. Weather forecast for today and tomorrow: light to moderate rain or thundershower likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuch Bihar district of Sub-Himalayan West Bengal, East Bardhaman, West Bardhaman, Purulia, Bakura, Jharkhand, West Midnapur, East Midnapur, Hooghly district of Gangetic, West Bengal, Andaman and Nicobar Islands, Bihar and Sikkim. Light to moderate rain or thundershower likely to occur at places over rest of the district of Sub-Himalayan West Bengal and Gangetic West Bengal, also in Jharkhand and Orissa. No large change in day temperature over West Bengal and Bihar, and for the next 24 hours thereafter, fall by 2 to 3 degrees Celsius subsequent 4 days. Weather warning for today and tomorrow: heavy to very heavy rainfall, that is 7 to 20 centimeter, very likely to occur at 1 to places over Bihar, Jalpaiguri, Alipurduar district of Sub-Himalayan West Bengal. Heavy rainfall, that is 7 to 11 centimeter, likely to occur at 1 to places over Sikkim, Andaman and Nicobar Islands, Darjeeling, Kalimpong, Kuch Bihar, North Dinajpur district of Sub-Himalayan West Bengal, and Bakura, East Burdwan, West Midnapur district of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind 40 to 60 km per hour and lightning likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, Andaman and Nicobar Islands, and East Burdwan, West Burdwan, Purulia, Bakura, Jharkhand, East Midnapur, West Midnapur, Hooghly district of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind, that is 40 to 50 km per hour, and lightning very likely to occur at one or two places over the district of Sub-Himalayan West Bengal and the rest of the districts of Gangetic West Bengal. You are listening to Midday Weather Bulletin. And now forecast for Kolkata neighborhood for today and tomorrow: rain or thunder shower with strong gusty wind, maximum and minimum temperature likely to be around 34 degrees Celsius and 24 degrees Celsius respectively. Weather warning for fishermen of Andaman and Nicobar coast, valid for the next 5 days commencing from the noon of 11th June 2026. Fisherman's warning: due to squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting up to 60 km per hour, likely to prevail along and off Andaman and Nicobar coast from 11th to 15th June 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 11th to 15th June 2026. Well, surge alert: swell waves in the range of 16 to 18 sec period with 1.6 to 2.0 meter height are forecasted during 14:30 hours on 11th June to 23:30 hours on 12th June 2026. It is advised that there will be a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin.
1: Akashbani, Kolkata, Gitanjali. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় ঝড় বয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আলিপুরের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 কিলোমিটার বেগে বিকেল 4:48 থেকে 4:49 পর্যন্ত পাটনার উপর দিয়ে ঘন্টায় 70 কিলোমিটার বেগে 6:42 থেকে 6:44 পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও, ওড়িশা এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। দমকা হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে। রাতে অত্যন্ত গরম অনুভূত হয়েছে ওড়িশার দু একটি জায়গায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমিতে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জে 43.2 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার সিকিমের ট্যাডংয়ে 27.5 ডিগ্রি সেলসিয়াস।

সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ আমতা 5 সেন্টিমিটার, কল্যাণী 5 সেন্টিমিটার, দমদম 3 সেন্টিমিটার, সল্টলেক 3 সেন্টিমিটার, কৃষ্ণনগর 3 সেন্টিমিটার, উলুবেড়িয়া 3 সেন্টিমিটার, আলিপুর 3 সেন্টিমিটার, এএমএফইউ কাকদ্বীপ 2 সেন্টিমিটার, দুর্গাচক 2 সেন্টিমিটার, বসিরহাট 2 সেন্টিমিটার, মন্টেশ্বর 1 সেন্টিমিটার, হাটবে 3 সেন্টিমিটার,

পিঁপড়া 4 সেন্টিমিটার, জামতারা এফএমও 3 সেন্টিমিটার, রাইঘর 2 সেন্টিমিটার, সেমেলিগুড়া 1 সেন্টিমিটার, মালকানগিরি 1 সেন্টিমিটার, বড়িগুমা 1 সেন্টিমিটার, লামাটাপুট 1 সেন্টিমিটার, কাশীপুর 1 সেন্টিমিটার, কোটরাগুড়া 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলার বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার ও সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশার কোনো কোনো জায়গায়। আগামী 7 দিনে দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না পশ্চিমবঙ্গ এবং বিহারে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টি হতে পারে সিকিমের দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার ওপর দিয়ে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বজ্রপাত, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের পূর্বাভাস বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ কিছুটা মেঘলা থাকবে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টিও হতে পারে আগামীকাল, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে আজ থেকে 15 জুন পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঝোড়ো হাওয়া থাকবে, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, কখনো কখনো ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ থেকে 15 জুন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে একটু জানিয়ে দিই, একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আধুনিক গান, বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা অঙ্কুর কুণ্ডু, বিদ্যার্থীদের জন্য 5:30টায় দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে আলোচনা, অংশ নেবেন শিবপুর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী সিংহ এবং 2 শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 থেকে 6:38 কৃষি কথার আসর, অপ্রচলিত সবজি চাষ এই বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 মহাভারত থেকে পাঠ করে শোনাবেন সুবল চন্দ্র রানা। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, অন্বেষা, 8:30 থাকবে বিজ্ঞানের খবর, জলাভূমি কেন প্রয়োজন এ বিষয়ে বলবেন তপন সাহা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন স্বপন মজুমদার। 9:30 নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথনাথ বিশি, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণের স্বাস্থ্য, স্বেচ্ছায় রক্তদান, ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, সংকলন ও সম্পাদনা রূপময় কোলে।

সাড়ে দশটায় নজরুল গীতি শোনাবেন জয়া ভট্টাচার্য, দশটা পঁয়তাল্লিশে রজনীকান্তের গান শিল্পী অনিতা দত্ত মৃধা, লোকগীতি শুনবেন দেবলীনা সাহা চৌধুরীর কণ্ঠে রাত এগারোটায়। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন তবলা শিল্পী সুরজিৎ সাহা। শুনলেন আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

0: আধুনিক গান শুনলেন শুভ মেতা, রাঘব চট্টোপাধ্যায় ও লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের

0: টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
1: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
3: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
4: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
0: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
1: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
4: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
0: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন এ পর্যন্তই। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন 3:08।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:05। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান

রিলিকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলিকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলিকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলিকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে অঙ্কুর কুণ্ডু।

নমস্কার, শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। আমি অঙ্কুর, আর প্রথমেই শুনে নেব এক নজরে। আজ রাত থেকেই শুরু হচ্ছে ফুটবল মহারণ, অর্থাৎ ফিফা ফুটবল বিশ্বকাপ। যদিও ভারতীয় সময় ধরলে 12 তারিখ পড়েই যাচ্ছে, রাত 12:30 মেক্সিকো নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এবং আগামীকাল সকাল 7:30 দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে চেকিয়ার, যাকে আমরা সকলেই জানি বলা হয় চেক প্রজাতন্ত্র। দুটি ম্যাচই কিন্তু গ্রুপ এর ম্যাচ।

আগামীকাল অর্থাৎ 12 জুন থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় সময় রাত 11টায় প্রথম ম্যাচ খেলতে নামবে স্বাগতিক ইংল্যান্ড বিপক্ষে শ্রীলঙ্কা। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে 14 জুন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাত্র 5 রানে পরাজিত হল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম একদিনের ম্যাচে 86 রানে জয়ের পর বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা ভালো করেছে বলাই চলে দ্বিতীয় ম্যাচে। এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, অবশ্যই এটি বৃষ্টির বিঘ্নিত ম্যাচই ছিল, কিন্তু অস্ট্রেলিয়াকে খুব বেশি রান কিন্তু বাংলাদেশ করতে দেয়নি। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে মাত্র 187 রান সংগ্রহ করতে পেরেছে 42 ওভারে। নির্ধারিত 42 ওভার অবশ্যই বলা চলে, কারণ 50 ওভারে খেলা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিল। 8 উইকেটের বিনিময়ে 187 রান সংগ্রহ করে, জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিমের উইকেটটি হারায় বাংলাদেশ এবং এই মুহূর্তে 3 ওভারের শেষে 1 উইকেটের বিনিময়ে 7 রান সংগ্রহ করতে পেরেছে। 41 ওভারে খেলা হবে বলে জানা যাচ্ছে এবং DLS মেথডে টার্গেট দেওয়া হয়েছে 192 রানের। বেঙ্গল প্রো টি-20 লিগ 2026-এর কথা বলবো। দুটি ম্যাচ ছিল গতকাল। একটি ম্যাচে ইসরাচি রার টাইগার্স ডাকওয়ার্থ লুইস নিয়মে 59 রানে জয় পেয়েছে মুর্শিদাবাদ কিংসের বিরুদ্ধে। অপর ম্যাচে নোভাস পুরুলিয়া রয়্যালস 7 উইকেটে জয় পেয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের বিপক্ষে। আর আজকের কথা যদি বলি, বেঙ্গল প্রো টি-20 লিগে অ্যাডামস হাওড়া ওয়ারিয়র্স নেমেছিল সর্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের বিপক্ষে, যেখানে কিন্তু শিলিগুড়ির করণ লালের 145 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারে 2 উইকেটের বিনিময়ে 231 রানের একটি পাহাড় সম রান সংগ্রহ করেছে দলটি। জবাবে ব্যাট করতে নেমে অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্স 8 উইকেটে বিনিময়ে 132 রান করে ধুঁকছে বলা চলে। অপরদিকে মহিলাদের ক্রিকেটের কথা যদি বলি, অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্স 17 রানে জয় পেয়েছে স্ট্রাচি রার টাইগার্সের বিরুদ্ধে। ইউএসএর জা কোব থর্প পুরুষদের 110 মিটার হার্ডলস বিশ্ব রেকর্ড ভাঙলেন NCAA আউটডোর চ্যাম্পিয়নশিপে। 2012 সালে যুক্তরাষ্ট্রেরই এরিজ মেরিতের 12.80 সেকেন্ডের রেকর্ড টোপকে থর্প করলেন 12.75 সেকেন্ডের নতুন রেকর্ড।

0: অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা একটা অভূতপূর্ব দিন কিন্তু উপহার দিয়েছে, বিশেষ করে মহিলারা, কারণ পি ভি সিন্ধু, তানভি মালভিকা, ইশারানি বড়ুয়া, তানিয়া হেমন্ত সকলেই রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করেছেন। অপরদিকে ভারতীয় পুরুষরা হতাশ করলেন, করণ কিরণ জর্জ, তরুণ মানেপল্লি, সনিত দয়ানন্দ পরাজয় স্বীকার করলেন। স্টেট র্যাঙ্কিং টেবিল টেনিসে অনূর্ধ্ব ১৩ বিভাগে অক্ষিতা মাহাতোকে 3-2 ব্যবধানে পরাজিত করে সেরা হলেন উত্তর চব্বিশ পরগনার দেবন্না আরি। এবার সরাসরি চলে যাব আতুষ কাঁচের তলায়। আতুষ কাঁচের তলায় আর বলার অপেক্ষা রাখে না, আর কয়েকটা ঘন্টা, তারপরে ফুটবলের মহাযুদ্ধ, ফুটবলের মহারণ যাকে বলা চলে,
1: ফুটবলের মহাযজ্ঞ।
0: আর সেখানেই কিন্তু মুখোমুখি হতে চলেছে প্রথম ম্যাচেই মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু 14 নম্বরে আছে, পয়েন্টস তাদের 1687.48। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা এই দুটি দল কিন্তু এর আগেও মুখোমুখি হয়েছিল মোট চারবার। 2010 ফিফা ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা এবং মেক্সিকো 1-1 ড্র করে, তার আগেও কিন্তু 2005 তারা মুখোমুখি হয়েছিল কনকাকাফ গোল্ড কাপে, যেখানে সাউথ আফ্রিকা 2-1 ব্যবধানে জয় পায়। তারও আগে 2000 মেক্সিকো 4-2 ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 4-0 জয় পায় 1993 মেক্সিকো। মেক্সিকোর যদি আমি শক্তির কথা বলি মেক্সিকো দলটা, তাহলে অবশ্যই গোলকিপিং, তাছাড়াও ফরমেশনের বদলের সঙ্গে সহজেই খাপ খাওয়াতে পারে তারা। সেন্টার ব্যাকের অভিজ্ঞতা 4-3-3 থেকে 4-2-3-1 এর সহজেই শিফট করতে পারে। দুর্বলতাও আছে কিন্তু এই দলটার, কোনো দলের কম্প্যাক্ট ডিফেন্সের সামনে অ্যাটাকাররা ভেঙে পড়ে, মিডফিল্ড হাই প্রেসিং ফুটবলের সামনে ছন্ন ছাড়া হয়ে পড়ে। যদি আমি এখন এবার কাদের দিকে চোখ থাকবে মেক্সিকোর সেই কথা বলি, তাহলে অবশ্যই স্ট্রাইকার সান্তিয়াগো গিমেনেজ এবং মিডফিল্ডার এডসন অ্যালভারেজের দিকে চোখ থাকবে, আর গোলকিপার গিলেরমো ওচোয়া তার দিকে তো চোখ থাকবে। মেক্সিকোর প্রাণ ভোমরা কিন্তু তিনি, সেটা বলাই চলে।

অপরদিকে সাউথ আফ্রিকার যদি শক্তির কথা বলি, তাহলে অ্যাটাকিংয়ে তাদের গতি আছে, শৃঙ্খলাবদ্ধ তাদের রক্ষণভাগ আছে, দুর্বলতা অবশ্যই আছে, শক্তপোক্ত রক্ষণের সামনে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার দল। উচ্চ পর্যায়ের ফুটবল শিল্প দেখানোর মতো একক ক্ষমতাবান ফুটবলারের কিন্তু অভাব আছে দলটায়। তাও পার্সি তাওয়ের মতো সৃজনশীল অ্যাটাকার আছে, গোলকিপার রনভেন উইলিয়ামসের অভিজ্ঞতা আছে, এবং মাঠে খেলা তৈরি করার জন্য অবশ্যই থেম্বা জুয়েনকে তো দেখাই যাবে। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা ষাটে আছে অবশ্যই, তবে কিন্তু চাপ দিতে পারে মেক্সিকোকে। অপর একটি ম্যাচ যেটি আগামীকাল সকালবেলা অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা অবশ্যই এশিয়ার একটি দল দক্ষিণ কোরিয়া এবং তার সঙ্গে তার বিপক্ষে যে দলটিকে খেলতে দেখা যাবে চেকিয়া, অতএব চেক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার কথা যদি আমি বলি, র্যাঙ্কিংয়ে 25 নম্বরে আছে। তাদের শক্তিশালী অবশ্যই শক্তি বলতে তাদের স্টার পাওয়ার যারা আছে, এছাড়াও ডিফেন্সিভ স্ট্রাকচার এবং অ্যাটাকিং একটা থ্রেট বলা চলে, সেটা কিন্তু বিপক্ষের দিকে তারা ছুঁড়ে দেয়। দুর্বলতা 3-4-3 ফরমেশনে খেললে ভালো উইঙ্গ ব্যাক কিন্তু তাদের নেই এই মুহূর্তে যে একা ম্যাচটাকে টেনে নিয়ে যেতে পারবে। কোন কোন খেলোয়াড়ের দিকে চোখ থাকবে? প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট বিজয়ী এবং ইউরোপা লিগে বিজয়ী দলের অধিনায়ক সন ইয়ং মিন, এছাড়াও ও ইয়ং কিউ এবং লি জিয়া সং, এদের দিকে তো চোখ থাকবেই। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া বেশ ভালো জায়গাতেই আছে। এর আগে 11 বার ওয়ার্ল্ড কাপে যে অ্যাপিয়ারেন্স তাদের হয়েছিল, তার মধ্যে 2002-এ তাদের চতুর্থ স্থান কিন্তু অবশ্যই সেরা। দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া এই দুটি দলের মুখোমুখি এর আগে একবার হয়েছিল, সেটি 2016 সালে, যেখানে দক্ষিণ কোরিয়া 2-1 ব্যবধানে জয়ী হয়েছিল চেকিয়ার বিরুদ্ধে। আর এছাড়া অবশ্যই বলবো চেকিয়া দলটার কথা।

0: ফিফা র্যাঙ্কিংয়ে 40 নম্বরে আছে চেকিয়া, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চেকিয়া খুব একটা ভালো যে অবস্থায় আছে সেটা না বলা গেলেও অপরাজিত কিন্তু তারা বেশ কয়েকটি ম্যাচে আছে। 2022-এর যে বিশ্বকাপটা হয়েছিল গত বছরে সেটাতে তারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু বিশ্বকাপে এসেছে শেষ 5-6টা ম্যাচে অপরাজিত থেকে, যার মধ্যে 95% ম্যাচেই জয় পেয়েছে দলটা। তবে এই ফিফা ফুটবল বিশ্বকাপে যে দলটা নামছে প্রায় 20 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নামছে, এই দলটাই কিন্তু দুবার রানার্স আপ হয়েছিল 1934 এবং 1962-এর বিশ্বকাপে। সেই দল এই মহাযজ্ঞের চাপ সামলাতে পারে কিনা সেটাই দেখার। প্যাট্রিক স্কিক ম্যাচ উইনার, বিপক্ষের ডিফেন্সকে একাই নাড়িয়ে দিতে পারে, বক্সের মধ্যে প্রচণ্ড শক্তিশালী, এছাড়া অভিজ্ঞ ম্যানেজার মিরোস্লাভ কুবেককে প্রথম দুয়ের মধ্যে থাকতে হলে অবশ্যই প্যাট্রিকের ওপর কিন্তু দলটাকে নির্ভরশীল হতেই হবে। আজকে তো অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন, অবশ্যই অ্যাডভেঞ্চার স্পোর্টস বৃহস্পতিবার, তবে আজকের অ্যাডভেঞ্চার স্পোর্টস আলাদা। কেন আলাদা বলছি এক্ষুনি। তবে তার আগে একটা ছোট্ট ভূমিকা দিয়ে দিই, আসলে এবার থেকে কলকাতায় আমাদের শ্রোতা বন্ধুরা অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়েছে এক নামী সংস্থা, যারা মানে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কিন্তু স্বাদ নিতে পারে তারা, একটা নামী সংস্থা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে, সেখানে আকাশবাণীর তরফ থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা উপস্থিত ছিলেন। শুনে নিই নতুন এই উদ্যোগ নিয়ে বিস্তারিত কিছু কথা।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা শুনব সাম্প্রতিক কলকাতার বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়ে গড়ে ওঠা নানান ধরনের বিনোদন কেন্দ্রকে ঘিরে একটি বিশেষ প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, প্রাণীর শহর কলকাতা, আর সেখানে বাঙালিদের মধ্যে অ্যাডভেঞ্চারের নেশা সেটা প্রায় জন্মসূত্র থেকেই। এখানে স্পোর্টসের মাধ্যমে যাবতীয় বিনোদন কেন্দ্র গড়ে তুলতে চলেছেন অ্যামোজি স্পোর্টস, আর আমাদের সঙ্গে রয়েছেন এই অ্যামোজি স্পোর্টসের কর্ণধার রাজীব ঘোষ। রাজীববাবু, এই যে পুরো পরিকল্পনাটা, এটা যদি আমাদের বিস্তারিত বলেন।
2: আমাদের ওটিটি চ্যানেল লাস্ট 3 বছর ধরে চলছে, নানা রকম স্পোর্ট দেখাই, কিন্তু আমাদের দেশে স্পোর্ট মানেই ক্রিকেট, সব কিছু ক্রিকেটের দিকে অ্যাটেনশন চলে যায়। তো আমাদের ওটিটি প্রথম থেকে যখন আমরা শুরু করেছিলাম, এটা আমাদের মাথায় ছিল যে আমরা ক্রিকেট সেন্ট্রিক হব না, ক্রিকেট থাকবে ডেফিনেটলি, কিন্তু খালি ক্রিকেট সেন্ট্রিক হব না, যার জন্য আমরা নানা রকমের স্পোর্ট দেখিয়েছি। এবং আমাদের আগে চলার যে অ্যাসপিরেশন সেটা হচ্ছে যত বেশি স্পোর্ট দেখানো যায় সেরকমভাবে আমাদের জিনিসটা তৈরি করা। তো আমাদের জুডো, কারাটে, তাইকোয়ান্ডো, সেগুলোও আমাদের কাছে যতটা ইম্পর্টেন্ট ক্রিকেট, ফুটবল, হকি ঠিক অতটাই ইম্পর্টেন্ট। সো এটা আমাদের ইচ্ছে যে স্পোর্ট বলতে যা বোঝায়, অলিম্পিক স্পোর্ট, নন অলিম্পিক স্পোর্ট, সব কিছু মিলে তো আমরা একটা এক্সপোজার দিতে পারি। আরেকটা যেটা জিনিস হয়, এক হচ্ছে স্পোর্ট একটা সাস্টেনেবল মডেল তৈরি হয়, নানা রকমের স্পোর্ট এলে নানা রকম জায়গায় এক্সপোজার, নানা রকমের লোকেরা সেটার সঙ্গে জুড়তে পারে, পয়সা কামাতে পারে। সেকেন্ড হচ্ছে এটার হেলথ বেনিফিটস অনেক বেশি, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ স্পোর্টসের সঙ্গে জুড়ে আসে। প্লাস সবচেয়ে ওপরের এন্টারটেনমেন্ট হয় রিয়েল এন্টারটেনমেন্ট, সেটা হচ্ছে স্পোর্টস। তো আমরা সেটাকেও আরও বেশি এক্সপোজার দিতে চাই।
1: এই যে পুরো পার্টটা আপনাদের পুরো বিনোদনের যে কতগুলো সেন্টার করছেন, কী কী পরিকল্পনা রাখছেন সেটা যদি বিস্তারিত।
2: আমাদের সেন্টারগুলোতে মাল্টি স্পোর্টের ইচ্ছে আছে, যত রকমের স্পোর্ট করা যায় সেটা আমাদের ইচ্ছে, ইনডোর আউটডোর মিলে নানা রকমের স্পোর্টস। কেন বাচ্চাদের খালি একরকমের স্পোর্ট খেলতে হবে তা তো না, তারা খেলতে ভালোবাসে সব কিছুই, এবং সেটা খেলতে খেলতে তাদের হয়তো এক্সপার্টিস কোনো একটা স্পোর্টে চলে আসে, সেটা প্রথম দিকে আমরা হয়তো বুঝতেই পারি না। তো সেটার জন্য আমরা মাল্টিপল স্পোর্ট দিতে চাই, যতগুলো সেন্টার্স আমরা করতে পারি বা অ্যাসোসিয়েট করতে পারি, জুড়তে পারি যে কোনো রকমভাবে, সেটাতে উই উইল বি হ্যাপি। কোনো ক্লাবসরা যদি চায় যে আমরা তাদের সঙ্গে জুড়ি, বা কোনো অ্যাসোসিয়েশন চায় আমরা তাদের সঙ্গে যদি জুড়তে পারি আমরা জুড়ব, এবং হেল্প করব যাতে যতটা বেশিভাবে আমাদের স্পোর্টসের সঙ্গে এক্সপোজার দেওয়া যেতে পারে।
1: এই মুহূর্তে কলকাতায় কতগুলি জায়গায় আপনারা এটা শুরু করছেন?
2: আমরা 104 জায়গায় তো শুরু করেছি, করছি, ওরকম ব্যাপার আছে। আমাদের যেহেতু এতগুলো স্পোর্ট আছে, কোনোটাই আমরা শুরু করে উঠে সবসময় সম্পূর্ণ

0: পূর্ণ হয় না, আমাদের কনস্ট্যান্ট আপগ্রেডেশন হয়। তো এই সময় আমাদের চারটে লোকেশন আছে কলকাতায়। আমাদের জাস্ট শিলিগুড়িতে একটা লোকেশনের সঙ্গে কথা শেষ হয়েছে, তো ওখানে আমরা এটা শুরু
1: করি। কলকাতার চারটে
0: কলকাতার চারটে হচ্ছে আমাদের, দুটো হচ্ছে নর্থ কলকাতায় আর একটা হচ্ছে সাউথ কলকাতায়, একটা হচ্ছে সেন্ট্রাল ময়দান এরিয়াতে।
1: তো এখানে সাধারণ মানুষরা এলে সারাদিন কীভাবে তাদের বিনোদন বজায় রাখতে পারে?
0: আমাদের সব রকম সেন্টারগুলোতে একই রকম ফ্যাসিলিটিস নেই। কিছু কিছু সেন্টারে একটু বেশি ফ্যাসিলিটি আছে, কিছু সেন্টারে কম ফ্যাসিলিটি আছে। কিন্তু যেটা আমরা চেষ্টা করি, যাতে ফ্যামিলিরা যদি আসে তারাও যাতে এন্টারটেইনড হয়, তারাও খেলতে পারে। আবার যারা হাই লেভেল প্রফেশনাল ট্রেনিং নিতে আসছে তাদের জন্য সিরিয়াসনেসটাও আছে, তারা যেন সিরিয়াস সেশনসগুলো করতে পারে। সব কিছু টাইম ভাগ করা আছে, প্রফেশনাল লেভেল ভাগ করা আছে, আবার এলিমেন্টারি লেভেলও ভাগ করা আছে, আবার বিনোদনের লেভেলও ভাগ করা আছে। তো এরকমভাবেই করা আছে। তো আমরা চেষ্টা করছি যতটা পারি মিক্স অ্যান্ড ম্যাচ করে জিনিসটা।
1: এই যে আজকের যে অনুষ্ঠানে আমরা হাজির ছিলাম, এবার এখানে আমাদের মধ্যে আছেন একজন যিনি এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন, রয়েছেন সন্দীপ সিনহা আমাদের সঙ্গে। সন্দীপবাবু, বাঙালিদের মধ্যে একটা ইয়ে থাকে যে থাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। তো জগৎকে দেখার এবং তাকে দুর্নিবারভাবে জয় করার একটা অদম্য ইচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে সুপ্তভাবে থাকে। তো তারই একটা ছোটোখাটো মক আমরা দেখতে চলেছি কলকাতার বুকে, যেখানে বিনোদনের মধ্যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি পাওয়া যায়। তো এটা নিয়ে কী বলবেন?
2: একদমই, আপনি একদম ঠিকভাবেই বলেছেন যে জগৎটাকে দেখতে চায়। মানে বাঙালি চিরকালই ঘরের বাইরে বেরোয়, সব থেকে বেশি ভ্রমণ বিলাসী, এবং সেই ভ্রমণের সাথে সাথে ভবিষ্যৎ কিন্তু সবাই বুঝতে পারছে। ট্যুরিজমের ভবিষ্যৎ হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কারণ এখন মানুষ যে হারে ঘুরতে যায়, প্রতিটি ডেস্টিনেশন সে দুবার তিনবার চলে গেছে, তাহলে এই দুবার তিনবারের পরে করবে কি? তাহলে তাকে অ্যাক্টিভিটি দিতে হবে, কারণ আমরা এটা বিশ্বাস করি এবং মার্কেটেও তাই খবর যে মানুষ কিন্তু আর কমফর্ট চায় না, মানুষ চায় অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স ক্রিয়েট করবার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি পাহাড়ে গেলে বা একটু দূরে কোনো ডেস্টিনেশনে গেলে পেয়ে থাকতাম, এখন সেই সমস্ত রকম বন্দোবস্ত আমরা শহরের মধ্যে করতে পেরেছি। তার প্রধান কারণ তাদের থেকে যাওয়া ইনফ্রাস্ট্রাকচার, মানে একটা বিশাল বড় জলাশয় এবং দিগন্ত বিস্তৃত মাঠ, অজস্র গাছ। আমরা এই সমস্ত ন্যাচারাল রিসোর্সকে ইউজ করে তার মধ্যে প্রচুর ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেমন রক ক্লাইম্বিং ওয়াল, টায়ার ক্লাইম্বিং ওয়াল, কমান্ডো নেট ক্লাইম্বিং, ফ্রেন্ডশিপ ল্যাডার, জিপ লাইন, লোড অফ স্কোর্স, এদিকে আর্চারি রাইফেল শুটিং, বাচ্চাদের জন্য কিড জোনে বাউন্সি ট্যাম্পোলিন, মিনি অবস্টাকেল কোর্স, এগুলো তো আছেই। এর সাথে এই যে বললাম এত বড় জল, সেখানে কায়াকিং, কায়াকিংকে কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সর্বোত্তম ডিস্ট্রেসিং অ্যাক্টিভিটি বলা হয়। এছাড়া আছে ওয়াটার স্কুটার, ওয়াটার রোলার, ওয়াটার জর্ব, মানে অজস্র অ্যাক্টিভিটি। এছাড়াও আমরা কোনো টিম যদি একসাথে আসে গ্রুপ হিসেবে, তাহলে তাদের জন্য আরও বিভিন্ন ধরনের গেমস, অ্যাক্টিভিটি এবং কার্নিভাল, যে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট ওখানেই করতে পারি।
1: শ্রোতা বন্ধুরা শুনতেই পাচ্ছেন, বিনোদনের সাথে অ্যাডভেঞ্চারকে নেওয়া, সেটাও কিন্তু আমাদের এই প্রাণের শহর কলকাতার বুকে। এটা কোথায় কোথায় আপনারা এই ইউনিটটা চালাতে চলেছেন এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন তো দেখতেই পেলাম আজকে থেকে শুরু হলো?
2: যদিও আনুষ্ঠানিক উদ্বোধন বলতে এখানে কিন্তু বেসিক্যালি আজকে যেটা হলো সেটা হচ্ছে খেলা, মানে যেগুলো স্পোর্টস একদম, মানে টেনিস, পিকেল বল, এগুলোর অ্যাডভেঞ্চার স্পোর্টসটা কিন্তু আমরা অলরেডি ইনগ্রেট করে শুরু করে দিয়েছিলাম। আমাদের এরকম সেট আপ কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু রিসর্টে আছে, কিন্তু সেই সমস্ত রিসর্টগুলোতে পৌঁছতে মিনিমাম 2 ঘন্টা হলেও লাগে, আর এই কিন্তু শহরেই অবস্থিত। যদিও উত্তর কলকাতার লোকের জন্য খানিকটা দূর, কিন্তু যেহেতু কলকাতার একদম পাঁচিল, আটের পাঁচিল এক জায়গায়, এটা লোকেশনটা হচ্ছে পৈলান দিয়ে যেতে হয়। কিন্তু আমরা যদি মানে বাস্তবিকভাবে দেখি, তাহলে কলকাতা IIM, মানে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তার ঠিক পিছনে জোকাতে, এবং আপনারা গেলে দেখতেও পাবেন কলকাতা মিউনিসিপ্যালিটির পিলার শেষ, আর আমাদের পিলার কিন্তু শুরু হয় ওখানে, মানে একদম কলকাতায় থেকেই অ্যাডভেঞ্চার। আর সব থেকে বড়ো এই তার যিনি রূপকার, তার ভাষাতেও এটা কিন্তু একটা সাউন্ড পলিউশন ফ্রি জোন। যদিও আমরা ডিউরিং অ্যাক্টিভিটি শব্দ তৈরি করি, কিন্তু রাত এবং ভোর কিন্তু এখানে আজও পাখির ডাক শুনেই ঘুমোতে যেতে হয় এবং পাখির ডাক শুনেই ঘুম থেকে উঠতে হয়।
1: এই যে অ্যাক্টিভিটিগুলো এগুলো বলছেন, সেগুলো সাধারণ মানুষ কীভাবে উপভোগ করবে?
2: এখানে সাধারণ মানুষ এক তো হচ্ছে যারা হোটেল বোর্ডার, তারা তো উপভোগ করতেই পারছে। এছাড়াও আমাদের কাছে ফ্যাসিলিটি এটাও আছে, কেউ হয়তো হোটেলে যায়নি, খাবারও খাবে না, শুধুমাত্র খেলার জন্য যাচ্ছে। এছাড়া যেটা আমরা এখনও শুরু করিনি, হয়তো খুব শীঘ্রই শুরু করব, আমরা এগুলোর উপর প্রশিক্ষণ ক্যাম্প শুরু করব। মানে এই যে কায়াকিং, এটা তো একটা ন্যাশনাল স্পোর্টসও, তাহলে কেন একটা মানুষ ওখান থেকে

0: কায়াকিং শিখে ন্যাশনাল কায়াকিংয়ে পার্টিসিপেট করবে না। ক্লাইম্বিং যেটা আজকে একটা অলিম্পিক স্পোর্টস, তাহলে কেন আমরা এখান থেকে একটা অলিম্পিয়ার ক্লাইম্বার পাবো না? এরকমভাবে প্রতিটি আলাদা আলাদা স্পোর্টসের আলাদা আলাদা ট্রেনিং, এবং আমাদের আরেকটা দীর্ঘায়িত ট্রেনিং আছে, আমি বলতে গিয়ে বলেই ফেলি, সেটা হচ্ছে আমরা হয়তো ওখানে একটা গলফেরও রেসিডেন্সিয়াল ট্রেনিং ইনস্টিটিউট করবো, কারণ ওখানে কিন্তু একটা গলফের ড্রাইভের ইনফ্রাস্ট্রাকচার অলরেডি রেডি আছে, এবং আমাদের সিইও মিস্টার নীলর নিজে একজন গলফার, তাহলে আরেকটা গলফের না তৈরি করা, শুধু আমাদের একটা সময়ের অপেক্ষা।
1: শুনেছি এখানে নাকি আপনারা মোটর স্পোর্টসকে নিয়েও ডেভেলপ করছেন।
0: হ্যাঁ অবশ্যই, মোটর স্পোর্টস আমি বললাম না, কারণ মোটর স্পোর্টসের বিশেষজ্ঞরা মোটর স্পোর্টস বললে আপনাদের ভালো লাগবে। তবে অবশ্যই আমরা যখন দেখলাম অ্যাডভেঞ্চার, যেটা আমি বলছিলাম যে মানে যাপন করা অ্যাডভেঞ্চারকে, তাহলে এই যাপন করতে গিয়ে আমরা দেখতে থাকছি যে কোথায় কোথায় গ্যাপ আছে। এটা আমরা কিন্তু শুরু করি ইকো পার্ক থেকে। ইকো পার্কে আপনারা জানলে খুশি হবেন, কলকাতাতে পার্কার গ্রুপও আছে। পার্কার মানে হচ্ছে যে ফ্রি রানিং, মানে আমরা দেখি এক বিল্ডিং থেকে ঝাঁপিয়ে অন্য বিল্ডিংয়ে চলে যাচ্ছে বা একটা উঁচু দেওয়াল লাফিয়ে উঠে যাচ্ছে, এদেরকে বলে পার্কার। এদেরকেও কিন্তু নীলদা একসময় জায়গা দিয়েছিল ইকো পার্কে, তারা আজও ইকো পার্কে প্র্যাকটিস করে। বিভিন্ন রকম মাউন্টেন বাইকিং স্টান্ট করার ছেলেরা, তারা নীলদার মেন্টারশিপেই আজও পর্যন্ত ইকো পার্কের পার্কিং এরিনাতে প্র্যাকটিস করে, কারণ বাকি জায়গায় কিন্তু এরা প্র্যাকটিস করতে গেলেও পুলিশের তাড়া খায়। আমরা এই সমস্ত রকম স্পোর্টসকে একদমই নিজেদের মতো যে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট ওখানেই করতে পারি, এবং যে কর্মকর্তারা তারা এত বেশি ওয়েলকামিং। আরেকটা জিনিস হচ্ছে এখানে গেলে খুবই সস্তায় থাকা খাওয়াটাও পেয়ে যাওয়া যায়, তাহলে একটা মানুষ যদি একটা উইকেন্ডে যায়, হয়তো বা পেরেন্টরা মোটর স্পোর্টস এনজয় করলো, আরেকজন পেরেন্ট হয়তো ওয়াটার স্পোর্টস এনজয় করলো, সেম টাইমে বাচ্চারা হয়তো বাকি অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যান্ড কিডস জোন এনজয় করলো, তাহলে এর থেকে ভালো উইকেন্ড বা একটা ছুটি আর কি হতে পারে?
2: হ্যাঁ বন্ধুরা, সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে কিংবা নিজের মধ্যে রোমাঞ্চকর খেলার অভিজ্ঞতাকে পরখ করতে বেরিয়ে পড়ুন এই ধরনের কোনো অ্যাডভেঞ্চার ক্রীড়াক্ষেত্রের অঙ্গনে।
3: এতক্ষণ শুনলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরার বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বিশেষ প্রতিবেদন। ফুটবল মহাযজ্ঞের পাশাপাশি কিন্তু শুরু হয়ে গেছে ক্রিকেট মহারণও। দুই বিশ্বকাপ চলবে সমান দালে। একদিকে যেমন ফুটবল প্রেমী বাংলা একে একে নিজের প্রিয় দলকে সাপোর্ট করবে, তেমনি মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারতের জন্য গলা ফাটাতে প্রস্তুত তারা। 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ডে আয়োজিত হতে চলেছে এই টি-20 বিশ্বকাপ। এবার বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে হয়েছে 12। 6টি করে দল 2টি গ্রুপে বিভক্ত হয়েছে, তবে গ্রুপ এ কে অবশ্যই গ্রুপ অফ ডেথ বলা যেতেই পারে। দুর্ভাগ্যক্রমে সেই গ্রুপেই আছে ভারত। ভারতের সঙ্গে গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে একটি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। এরপর নকআউট পর্যায়ে 4টি দল সেমিফাইনাল 1 ও 2 খেলবে, এবং 2 ফাইনালিস্ট তাদের মধ্যেই হবে ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বে গ্রুপ এ ও বি থেকে যথাক্রমে শীর্ষে থাকা 2টি করে দল পৌঁছাবে সেমিফাইনালে। সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ এর 1 নম্বর ও গ্রুপ বির 2 নম্বর, এবং গ্রুপ বির 1 নম্বর ও গ্রুপ এর 2 নম্বর। এবার সরাসরি চলে আসব ভারতীয় দলের খবরে। ম্যাচের যদি কথা বলি, তাহলে প্রথম ম্যাচ 14 জুন, মুখোমুখি তারা পাকিস্তানের। এই ম্যাচটি হবে বার্মিংহামে। দ্বিতীয় ম্যাচ 17 জুন লিডসে, বিপক্ষে নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচ 21 জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যানচেস্টারে, এবং ম্যানচেস্টারেই তাদের চতুর্থ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে 25 জুন। 28 জুন লর্ডসে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। অমল মজুমদারের কোচিংয়ে ভারতের 15 জনের স্কোয়াড একবার শুনে নেওয়া যাক। অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা, উইকেটরক্ষক বাঙালি রিচা ঘোষ, অপর উইকেটরক্ষক ইয়স্তিকা ভাটিয়া, জেমিমা রড্রিক্স, দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রীচরণী, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, রবি রাধা যাদব এবং নন্দিনী শর্মা।
4: আহ
3: কাগজে কলমে দেখলে মনে হতেই পারে যে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ধারাবাহিকভাবে সফল নয়, কিন্তু একদিনের ক্রিকেটের বিশ্বকাপে অবশ্যই তারা সফল। তবে ভারতের কিন্তু বেশ কিছু এবার

চমক দেখা যেতেই পারে। যেমন ফুলমালির কথা বললাম, তিনি অনেক বছর পর দলে এসেছেন। এছাড়া স্মৃতি মন্দানা শেফালি বর্মা জুটি কিন্তু বেশ বরাবরই দ্রুত রান তুলতে সক্ষম হয়। তবে অস্ট্রেলিয়া জুজু কাটানোটা দরকার এটুকু বলে দিতেই পারি, কারণ এর আগে অনেকগুলো বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে, এবং ছবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী, কিন্তু ভারত এবার টেক্কা দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। ঘড়ির কাঁটা বলছে আজকে সময় একদম শেষ, কেমন লাগছে জানাতে ভুলবেন না। জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

ক্রীড়াঙ্গন শেষ হলো। উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: এখন বিদ্যার্থীদের জন্য
2: নমস্কার। আজ এখানে আমরা এই বিদ্যার্থীদের জন্য যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে চলেছে সেখানে এসে উপস্থিত হয়েছি আমি শ্রীমতী নন্দিনী সিং, শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল। এটি একটি 150 বছরেরও বেশি পুরনো প্রাচীন বালিকা বিদ্যালয়।

0: হাওড়া জেলায়। আমি স্কুলের জীববিদ্যার শিক্ষিকা। আজ আমার সঙ্গে উপস্থিত হয়েছে দ্বাদশ শ্রেণী বিজ্ঞানের দুটি ছাত্রী। তোমাদের নামগুলো বলো।
1: প্রিয়াঙ্কা দাস। আমি সৌমিলি মাইতি।
0: আচ্ছা, এখানে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি, যেহেতু এবারে দ্বাদশ শ্রেণী তোমরা জানো

0: বিভক্ত করে দুটি সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে, এটা জানো তো তোমরা?
1: হ্যাঁ ম্যাম।
0: তো এখানে আমরা আজকে এই যে আমাদের তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা যেটা আমাদের দ্বাদশ বিভাগের দ্বাদশ শ্রেণীর বা এইচএস এর থার্ড সেমিস্টার, এটা কিন্তু একদম তোমাদের এইচএস এর যে মার্কশিটে এর নম্বরটি উঠবে, এটি এমসিকিউ লেভেলে এবং এসএকিউ স্মল আনসার এবং বহু প্রশ্ন নির্ধারিত তার মধ্যে থেকে সঠিক বেছে নেওয়ার যে পদ্ধতি, সেই পড়ার ভেতর থেকে তোমাদের আলোচিত হবে আজকে। হিউম্যান রিপ্রোডাকশনের কিছুটা পার্ট আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে বলবো, বুঝতে পারছো তো?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, প্রথমেই তোমরা যেহেতু জনন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, তোমরা ক্লাস টেনে পড়েছ, জননের উদ্দেশ্য কি? জননের উদ্দেশ্য হল যে প্রজাতি সে তার প্রায় অনুরূপ প্রকৃতির জীব সৃষ্টি করবে এবং সেই জীবটি তার যে প্রজাতির ধারা সে অক্ষুণ্ণ রেখে যাবে, এটা একটা জীবের বিশেষ বৈশিষ্ট্য। মানে জীবের যে জৈবিক যে কটি আমাদের বৈশিষ্ট্য পড়তে হয় তার মধ্যে জনন একটি অন্যতম। জনন বহু প্রকারের হয়, কিন্তু আমরা যেহেতু আজকে হিউম্যান রিপ্রোডাকশনের পার্ট পড়ব, সেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। যৌন জননে দুটি তোমার পার্টনার লাগে, দুটি জীব, একই প্রজাতিভুক্ত দুটি জীব, তারা মিলিত হয় এবং তারা তাদের শরীর থেকে উৎপন্ন গ্যামেটের মাধ্যমে তারা নিষেক ক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, এখানে বলি গ্যামেট কি? গ্যামেট হচ্ছে জনন কোষ। আচ্ছা, এই গ্যামেট কোথায় উৎপন্ন হয় বলতে পারবে? গ্যামেট উৎপন্ন হয় গোনাট বা জননাঙ্গে। তাহলে গোনাট বলতে কি বোঝো বলো?
1: গোনাট হলো একটি জননাঙ্গ।
0: তাহলে গোনাট মানব দেহে কয় প্রকারের হয়?
2: দুই প্রকারের, ডিম্বাশয় ও শুক্রাশয়।
0: ভেরি গুড। এবারে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু উৎপন্ন হবে, এটি একটি গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া, এবং ঠিক একইভাবে শুক্রাশয় থেকে উৎপন্ন হবে বহু শুক্রাণু অ্যাট এ টাইম। ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু উৎপন্ন হয় একবারে একটি প্রক্রিয়ায়, এবং এই প্রক্রিয়াগুলির নাম হচ্ছে জিস্টে যদি বলি একে বলা হয় গ্যামেটোজেনেসিস, অর্থাৎ গ্যামেট উৎপন্ন হওয়ার পদ্ধতি। এবারে এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো?
1: ওজেনেসিস।
0: আর তোমার শুক্রাশয় থেকে যে শুক্রাণু উৎপন্ন হওয়ার পদ্ধতি সেটি হল স্পার্মেটোজেনেসিস, বুঝতে পারছ?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, এবারে দেখো এই যে ডিম্বাশয় এবং শুক্রাশয়, এটা তোমরা কিন্তু শুনেছ যে ডিম্বাশয় এবং শুক্রাশয় মিশ্র গ্রন্থি, এটা কেন বলা হয় বলো তো?
2: হ্যাঁ ম্যাম, যেহেতু ডিম্বাশয় এবং শুক্রাশয় থেকে ডিম্বাণু এবং হরমোন দুই উৎপন্ন হয় এবং তারা অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটিরই কাজ করে, সেহেতু তাদের মিশ্র গ্রন্থি বলা হয়।
0: ভেরি গুড। তাহলে আমরা এখানে বুঝতে পাচ্ছি যে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটি করে কাজ করে, একটি হচ্ছে তাদের অন্তঃক্ষরা কাজ বা হরমোন তৈরি করার কাজ, এবং একটি হচ্ছে বহিঃক্ষরা যা হল শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন করার কাজ। বোঝা গেছে তো?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, এবারে আমি বলি আমাদের যে পুং জননতন্ত্র, এটি প্রাথমিক জননাঙ্গ হল শুক্রাশয় এবং কিছু গৌণ আনুষঙ্গিক জননাঙ্গ নিয়ে, যথা কিছু নালিকা রয়েছে, ভাসা এফিরেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজেকিউলেটরি ডাক্ট, ইউরেথ্রা ইত্যাদি, এবং কিছু খুব ইম্পর্টেন্ট গ্রন্থি যেরকম সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এই সবকটি নিয়ে এগুলি কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমাদের এই যে পুরো পুং জননতন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটি সামগ্রিকভাবে এতগুলি ভীষণ ইম্পর্টেন্ট বস্তু নিয়ে একসঙ্গে গঠিত। আচ্ছা, এবারে শুক্রাশয় যেটি পুরুষের দেহে একজোড়া করে থাকে, এবার ভ্রূণাবস্থায় শুক্রাশয় কিন্তু উদর গহ্বর

0: অবস্থান করে। কিন্তু যখন সে পূর্ণাঙ্গ দশা মানে একটি যখন বয় বেবি একটি পুরুষ সন্তান সে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সময় কিন্তু তার জন্মগ্রহণের কিছু সময় আগে থেকে ইনগুইনাল ক্যানেলের মাধ্যমে উদর গহ্বর থেকে শুক্রাশয় দুটি বেরিয়ে আসে স্ক্রোটাম নামক থলির মধ্যে এবং শুক্ররজ্জু বা স্পার্মেটিক কর্ড দ্বারা তারা ঝুলন্ত অবস্থায় থাকে।
1: আচ্ছা ম্যাম, শুক্রাশয় দেহের ভিতরে থাকে না কেন?
0: ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুক্রাশয় কেন দেহের ভিতরে থাকে না, অর্থাৎ উদর গহ্বরের যে কোটি অঞ্চল তার সামনের দিকে সম্মুখ ভাগে থাকে জননতন্ত্র, এখানে ডিম্বাশয় যেরকম শরীরের ভিতরে থাকে, কেন শুক্রাশয় শরীরের ভিতরে থাকে না ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে কি হয় জানো, শুক্রাশয় থেকে তো শুক্রাণু উৎপাদিত হয়, এবার শুক্রাণু উৎপন্ন হবার একটি সর্বোত্তম তাপমাত্রা থাকে। সর্বোত্তম তাপমাত্রা ব্যাপারটা কি বোঝো?
1: হ্যাঁ ম্যাম।
0: এটি হলো যে তাপমাত্রায় অপটিমাল টেম্পারেচার যেখানে শুক্রাণুগুলো সর্বোৎকৃষ্ট উপায়ে সবচেয়ে বেশি সংখ্যক উৎপন্ন হতে পারে। এবার উদর গহ্বরে কিন্তু এই অপটিমাল টেম্পারেচারের থেকে 2-3 ডিগ্রি বেশি টেম্পারেচার থাকে, তাই জন্য ওখানে উদর গহ্বরের ভিতরে যদি শুক্রাশয় থাকতো তাহলে কিন্তু এই শুক্রাণু উৎপন্ন হওয়ার ঘটনাটি ব্যাহত হতো। বোঝা গেছে? তাই জন্য কি হয় বলো, শুক্রাশয়
1: উদর গহ্বরের বাইরে থাকবে।
0: ভেরি গুড। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, অনেক সময় অনেকের এই শুক্রাশয়গুলি ঠিক সময় কিন্তু উদর গহ্বর থেকে বাইরে আসতে পারে না, পারে না। তার মানে এটা একটা ডিফেক্ট বা ডিফল্ট, এটি একটি ডিজিজ। এই রোগটির নাম কি জানো?
1: হ্যাঁ ম্যাম।
0: কি বলো?
1: ক্রিপ্টোক্রিটিজম।
0: ক্রিপ্টোক্রিটিজম। ক্রিপ্টোক্রিটিজম রোগে কি হয় বলো তো? এখানে শুক্রাশয়গুলি, একটি শুক্রাশয় বা দুটি শুক্রাশয়, এরা উদর গহ্বর থেকে বাইরে আসতে পারে না, ফলত শুক্রাণু উৎপাদিত হয় না এবং সেই পুরুষ বন্ধাত্বে ভোগে বা স্টেরিলিটিতে ভোগে, অর্থাৎ তারা প্রকৃত পরিমাণে পরিণত শুক্রাণু উৎপন্ন করতে পারে না। হলো, ব্যাপারটা বোঝা গেছে?
1: হ্যাঁ ম্যাম। আচ্ছা ম্যাম, অ্যান্ড্রোজেন শব্দের অর্থ কি?
0: ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড্রোজেন হলো সেই সমস্ত পুং হরমোনগুলি যা শুক্রাশয় উৎপন্ন করে। অ্যান্ড্রোজেন হলো একটা গ্রুপ অফ মেল হরমোনস। মেল হরমোনটা কি? সব থেকে প্রধান হরমোন পুরুষ হরমোন কি? টেস্টোস্টেরন। এবার এই টেস্টোস্টেরন হরমোনটির প্রধান কাজ হলো প্রকৃত পরিমাণে এনাফ অ্যামাউন্টে শুক্রাণু উৎপন্ন করা এবং গৌণ যৌন যে লক্ষণগুলি রয়েছে পুরুষের শরীরের, যে পুরুষোচিত যে সমস্ত ক্যারেক্টার্স সেগুলিকে প্রতিভাত করা, এটা হচ্ছে টেস্টোস্টেরনের মেইন কাজ। এর সাথেও কিন্তু শুক্রাশয় উৎপন্ন করে অনেকগুলি হরমোন, যেমন ইস্ট্রোডায়াল, ইনহিবিন, অ্যাক্টিভিন, এগুলি সব একত্রে এদেরকে কি বলা হয়? অ্যান্ড্রোজেন। তাহলে আবার আমরা বলি, অ্যান্ড্রোজেন কি? সমস্ত পুং হরমোনগুলিকে একসঙ্গে অ্যান্ড্রোজেন বলে। তোমরা বলো একবার।
1: সমস্ত পুং হরমোনগুলিকে একসাথে অ্যান্ড্রোজেন বলা হয়।
0: ভেরি গুড। আচ্ছা,
1: তবে কি ম্যাম, শুক্রাশয় সব কোষ থেকে অ্যান্ড্রোজেন নির্গত হয়?
0: কখনো নয়। শুক্রাশয়ের যদি আমরা আণুবীক্ষণিক গঠনটা ভালো করে দেখি, যেটা তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবে, পার্মানেন্ট স্লাইডে আমি দেখাবো তোমাদের, সেখানে হচ্ছে তোমাদের যে মাইক্রোস্কোপিক গঠন, শুক্রাশয়ের ভিতরে কোষগুলি কিভাবে সজ্জিত রয়েছে, এখানে সেমিনিফেরাস টিবিউল বা শুক্রোৎপাদক নালিকা থাকে এবং তার মাঝে মাঝে থাকে লেডিগের আন্তরকোষ। কি থাকে?
1: লেডিগের আন্তরকোষ।
0: ভেরি গুড। এই লেডিগের আন্তরকোষ থেকে হরমোনগুলি তৈরি হয়। এদের কিন্তু শুক্রাণু উৎপন্ন করার পদ্ধতির সঙ্গে এরা ডাইরেক্ট যুক্ত নয়, এরা হরমোন তৈরি করে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। এরপর হচ্ছে, বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করো।
1: আচ্ছা ম্যাম, তাহলে সার্টোলি কোষটা কোথায় থাকে?
0: ভেরি গুড কোয়েশ্চেন। সার্টোলি কোষ হচ্ছে এই শুক্রাৎপাদক নালিকাগুলির মধ্যে যখন শুক্রাণুগুলি তৈরি হয় তারা অপরিণত দশায় থাকে। এবার যখন তোমরা ওই

0: মানে টিএস অফ তোমার টেস্টিস বা শুক্রাশয়ের প্রস্থচ্ছেদের আণুবীক্ষণিক গঠন দেখবে, সেখানে দেখবে শুক্রোৎপাদক নালিকাগুলির মধ্যেখানে অনেকগুলো ত্রিভুজাকৃতির বড় বড় কোষ রয়েছে। এগুলিকে বলা হয় সার্টোলি কোষ। এরা কি করে? এরা পুষ্টি প্রদান করে। এরা কি করে বলো?
1: পুষ্টি প্রদান করে।
0: কাকে করে? অপরিণত শুক্রাণুকে পুষ্টি প্রদান করে এবং পরিণত স্পার্মাটোজোয়া উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে সার্টোলি কোষের কাজ কি বলো?
1: শুক্রাণুগুলোকে পুষ্টি প্রদান করা।
0: ভেরি গুড, বোঝা গেল ব্যাপারটা?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, এবারে আমরা চলে আসতে পারি। খানিকটা আমরা তাহলে বুঝলাম যে এই শুক্রাশয়ের ব্যাপারগুলি কি। আরো আমরা ডিটেলসে পড়বো যখন শুক্রাণু কি করে উৎপাদিত হয় স্পার্মেটোজেনেসিস পদ্ধতি, তখন আমরা সেটি বিশেষ করে জানব। এবারে আমরা চলে আসি আমাদের ডিম্বাশয়ের যে গঠন, অর্থাৎ আমাদের মানে যেটা হচ্ছে নারী গঠন, নারী জননতন্ত্র বা স্ত্রী জননতন্ত্রের যে অঙ্গগুলি সেগুলি সম্পর্কে আমরা এবারে জানব। স্ত্রীদেহের শ্রোণিগহ্বরে অবস্থিত ডিম্বাকৃতির যে দুটি ডিম্বাশয় রয়েছে, এ দুটি হল প্রধান স্ত্রী জনন অঙ্গ। দুটি ডিম্বাশয়, এদের অবস্থান হচ্ছে স্ত্রীদেহের উদরগহ্বরের নিচের দিকে, শ্রোণিগহ্বরে জরায়ুর দুই পাশে, বোঝা গেছে? আর জরায়ু হচ্ছে সেই মধ্যবর্তী স্থান যেখানে সন্তান যখন জন্মলাভ করে সে সেখানে অবস্থিত হয়। জরায়ু গাত্রেই এই যে নিষিক্ত ডিম্বাণু সে প্রথিত হয় এবং সেখান থেকে ভ্রূণ উৎপন্ন হয়। আচ্ছা, এবারে দেখো ডিম্বাশয়ও কিন্তু হরমোন তৈরি করে। আমি বলেছি ডিম্বাশয়ও কিন্তু মিশ্র গ্রন্থি। এদের দ্বারা উৎপাদিত দুটি প্রধান হরমোনের নাম ইস্ট্রোজেন, বলো, তোমরা জানলে বলো।
1: ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।
0: ভেরি গুড।
2: আচ্ছা ম্যাম, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই হরমোন দুটির কাজ কি একই?
0: না না না, ডিম্বাশয়ে যে দুটি হরমোন প্রডিউসড হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এদের কাজ কিন্তু পরিপূরক। আমি বলতে পারি এরা একত্রে কাজ করে এবং আমাদের যে শরীরে, মেয়েদের শরীরে যে 28 দিনের রজতচক্র নিয়ন্ত্রিত হয় সেই সময় এরা দুজনে পরিপূরকভাবে কাজ করে ঠিকভাবে শরীরে যেভাবে ডিম্বাণু উৎপাদিত হয় এবং রজতচক্র বা আমাদের যে ডিম্বাশয়ের ভিতরের এন্ডোমেট্রিয়াল ওয়াল সেটি কিভাবে ডেভেলপড হবে, সেটি যখন মানে যখন আমাদের রজস্রাব হয় শরীরের থেকে, তো অনেকটা তোমার ওই অংশটা বেরিয়ে আসে, কলাগুলি ধ্বংস হয়, সেটিকে রিপেয়ার করা, এই সবটা নিয়ে কিন্তু দুজনে পরিপূরক একটা রোল প্লে করে। ইস্ট্রোজেনের কাজ প্রধানত হচ্ছে এই যে নারী দেহের যে বিকাশ, নারীর যে গঠন, অর্থাৎ আনুষঙ্গিক অঙ্গ, স্তনের গঠন বা কটিদেশীয় অঞ্চল বা মেয়েদের যে সাবলীলত্ব, তাদের যে নিজস্ব কণ্ঠস্বর, তাদের যে অভিব্যক্তি, এই ইস্ট্রোজেন হরমোন এর সাথে অনেক অন্য ধরনের মেটাবলিজমও নিয়ন্ত্রণ করে। সেই জন্য যখন মেয়েদের মেনোপজ হয়, অর্থাৎ অ্যাডাল্ট ফেজে গিয়ে যখন তাদের মেনোপজ হয়ে যায়, এই ইস্ট্রোজেন হরমোনের অভাব ঘটে। ইস্ট্রোজেন তখন আর তৈরি হয় না এবং ইস্ট্রোজেনের অভাবে কিন্তু তখন অনেক ধরনের নারী দেহে সমস্যা আসে। আর প্রোজেস্টেরন হচ্ছে যখন নারী গর্ভ মানে ধারণ করে, সেই সময় গর্ভ ধারণের সময় এর রোলটা প্লে করে বেশি। কর্পাস লিউটিয়াম বলে একটি মানে তৈরি করে সে, গ্রাফিয়ান ফলিকল। আমি যখন তোমাদের আণুবীক্ষণিক গঠনটা পড়াবো, এটাও তোমাদের আছে এলএস অফ ওভারি, তোমাদের ওভারির যে ছেদ সেখানে তোমাদের দেখবে যে গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি থেকে যখন একটি ডিম্বাণু বেরিয়ে আসে সে তাকে কি বলবো আমরা? ওজেনেসিস আমরা আগে পড়লাম। এবং এটা যখন বেরিয়ে আসে তখন কি হয়, ওই ডিম্বাশয়ের যে অঙ্গগুলি, ভিতরের যে অবস্থানগুলি চেঞ্জ হয় সেটাকে আবার তৈরি করা, সেকে আবার রিপেয়ার করা এবং সেখান তখন একটা পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম তৈরি করা, এগুলি প্রোজেস্টেরনের কাজ। অর্থাৎ আমরা বলতে পারি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পরিপূরক হিসেবে কাজ করে।
1: আচ্ছা
0: আচ্ছা, এবারে তাহলে আমরা একটা একটুখানি এই ডিম্বনালী বা ডিম্বাশয়ের থেকে উৎপন্ন

0: হওয়া যে নালী, যে কিনা ডিম্বকে সে প্রেরণ করতে পারে নিষেক স্থলে, এই ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো। একটুখানি আমরা এগোই, ডিম্ব নালী বা ফেলোপিয়ান টিউব ব্যাপারটি কি? স্ত্রীদেহের উদর গহ্বরের নিচে পেরিটোনিয়াল গহ্বরে জরায়ুর দুপাশে যে পেশিবহুল নাড়ি রয়েছে, নালী রয়েছে, আরেকবার বলছি, এখানে জরায়ুর দুপাশে যে পেশিবহুল নালী রয়েছে তাকে বলা হয় ডিম্ব নালী বা ফেলোপিয়ান নালী। প্রসঙ্গত একটি কথা বলি, যদি কোনোভাবে এই ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউবের ভিতরে নিষেক্রিয়া সম্পন্ন হয়ে সেখানে গর্ভাধান হয় তাহলে তাকে বলে এক্টোপিক প্রেগনেন্সি। সেক্ষেত্রে কিন্তু ভ্রূণ পরিস্ফুটিত হতে পারে না, নালীর মধ্যে ভ্রূণ পরিস্ফুটিত হয় না এবং মায়ের মৃত্যুর কারণ ঘটে। এই রোগটিকে কি বলে? এক্টোপিক প্রেগনেন্সি। তোমরা বলো একবার,
1: এক্টোপিক প্রেগনেন্সি।
0: প্রিয়াঙ্কা বলো,
2: এক্টোপিক প্রেগনেন্সি।
0: এই প্রেগনেন্সিতে কি হয়, মানে এই যে আমাদের ডিম্ব নালীটা রয়েছে, ফেলোপিয়ান টিউবটা রয়েছে, তার ভিতরে ভ্রূণটি গঠিত হওয়া শুরু করে এবং সে তো যেহেতু বাড়তে পারে না, ফেলোপিয়ান টিউব বার্স্ট করে যায় এবং মায়ের প্রাণ সংশয় ঘটে।
1: আচ্ছা, তাহলে নিষেক ঘটে কোথায়?
0: ভেরি গুড কোয়েশ্চেন। এবার দেখো, এই যে ফেলোপিয়ান টিউব, এটি ডিম্ব হচ্ছে, ব্যাপারটা হচ্ছে শুক্রাশয় থেকে উৎপন্ন শুক্রাণু কিন্তু চলতে সক্ষম, মানে সে যখন জরায়ু মুখ দিয়ে প্রবেশ করে শরীরে, সে কিন্তু 48 ঘন্টা বেঁচে থাকতে পারে শুক্রাণু, এবং সে কিন্তু ওই যে বললাম শুক্রাণুর গঠনটা হচ্ছে ব্যাঙাচির মতো, তোমাদের একবার বলেছিলাম, ছবিও দেখিয়েছিলাম, সেখানে দেখবে লেজের মতন একটি অংশ রয়েছে এবং এরা সন্তরণক্ষম। হ্যাঁ, কিন্তু ওই যৌনজননের এটা হচ্ছে তোমার সেই পদ্ধতি যেখানে এটা হচ্ছে ওগ্যামাস রিপ্রোডাকশন, ওগ্যামাস রিপ্রোডাকশন, যেখানে ওফামটি সে কিন্তু চলনক্ষম নয়। আমরা জানি কি হয় ওগ্যামাসে, কি হয়, ডিম্বাণুটি
1: নিশ্চল এবং বড় হয় এবং শুক্রাণুটি ওই ডিম্বাণুকে নিষিক্ত করে, সেটি সঞ্চরণশীল হতে পারে।
0: ভেরি গুড। তাহলে এক্ষেত্রে মানবদেহের ক্ষেত্রেও ঠিক তাই, ঠিক তাই। এবারে কি হচ্ছে, ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি বেরোচ্ছে, যখন বেরোচ্ছে সে একটা ফোর্সে বেরিয়ে আসছে, সে কিন্তু আর চলতে পারে না। ডিম্বাশয়ের এই যে ফোর্সে সে বেরিয়ে আসছে, সে এসে পৌঁছচ্ছে ডিম্বচুঙ্গি দিয়ে, সে এসে পৌঁছয় অ্যাম্পুলা ইস্থমাস জাংশন। ফেলোপিয়ান টিউবের কোনখানে পৌঁছয়? অ্যাম্পুলা ইস্থমাস জাংশন। একবার বলো,
1: অ্যাম্পুলা ইস্থমাস জাংশন।
0: এইখানে অবধি এসে পৌঁছয় হচ্ছে ডিম্বাণুটি, এবং ওইখানে যদি কোনো শুক্রাণু, ডিম্বাণু উপস্থিত হওয়ার সময় সে ওখানে এসে পৌঁছয়, তবেই সে নিষিক্ত করতে পারে ডিম্বাণুটিকে। বোঝা গেছে?
1: হ্যাঁ ম্যাম।
0: অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই শুক্রাণু যদি প্রবেশ করে শরীরে, সে কিন্তু সব ক্ষেত্রেই উৎপন্ন করতে পারে না, মানে ভ্রূণ উৎপন্ন করতে সক্ষম হয় না, বা তাদের ক্ষেত্রে নিষেক কিন্তু সবসময় ফ্রুটফুল হবেই, বা সেটা যে ঘটবেই তার কোনো নিশ্চয়করণ নেই। কারণ এক মাসে মাত্র একটি, 28 দিনের রজচক্রে একটি মাত্র সক্ষম ডিম্বাণু উৎপন্ন হয়। সে যদি ওই অ্যাম্পুলার ইস্থমাস জাংশনে উপস্থিত থাকে তবেই গ্যামেট বা শুক্রাণু সেখানে পৌঁছে তাকে নিষেক্রিয়া ঘটাতে পারে, তাকে নিষিক্ত করতে পারে।
1: আচ্ছা আচ্ছা ম্যাম, এখন যে আমরা শুনি যে অনেকেরই নাকি ওভারিয়ান সিস্ট হয়, এটি আসলে কি?
0: এটা এক ধরনের, এটা যে আজকাল বিভিন্ন ধরনের হরমোনের কি বলবো অস্বাভাবিক ক্ষরণের দ্বারা ডিম্বাশয় তরলপূর্ণ কিছু থলি বা সিস্ট তৈরি হয়, এগুলিকে বলা হয় ওভেরিয়ান সিস্ট। দেখবে এখন এই একটি শব্দ পিসিওএস, পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম, এটিতে অনেকেই আমাদের মেয়েরা, বিশেষত যারা মানে এখনকার মেয়েরা যারা খুব একটা খেলাধুলো বা মাঠে ঘাটে যে দৌড় বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে না বা জন্মগত কোনো কারণেও হতে পারে, তাদের মধ্যেই PCOS এর সম্ভাবনা বেশি থাকে। এদের কি হয়, শরীরে ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং রজচক্রের সময় অসম্ভব

0: তাদের একটা ব্যথা হয় এবং রজচক্রটা তাদের টাইমলি হয় না, বিঘ্নিত হয়, ফলে তাদের সন্তান ধারণেও অসুবিধা হয়।
1: আচ্ছা ম্যাম, গতকাল আমাদের স্কুলে সার্ভাইকাল ক্যান্সার নিরাময়কারী ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এর ব্যাপারে যদি আপনি কিছু বলেন।
0: দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এটি একদম নতুন একটি বিষয়। HPV ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যা হচ্ছে মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের একটি বিশেষ কারণ, একে প্রতিরোধ করার জন্য আমাদের ভারত সরকারের তরফ থেকে একটি ভ্যাকসিন প্রদান করা হচ্ছে আপাতত 15 বছর বয়সী মেয়েদের অবধি। এটি আমাদের বিদ্যালয়গুলিতে দেওয়া হচ্ছে এবং আমাদের স্কুল শিবপুর হিন্দু গার্লসেও এই কাজটি হয়েছে। এর একটি মানে সুবিশাল আমরা একটা প্রকল্প নিয়েছিলাম এবং প্রায় 500 মেয়ের এই প্রকল্পের আন্ডারে ক্লাস 9 অবধি প্রচুর মেয়ে এই ভ্যাকসিন, যারা তাদের অভিভাবকরা রাজি ছিলেন, তারা সকলে নিয়েছে। এটি জরায়ুমুখ ক্যান্সার, যা কিনা পরবর্তীতে 45 থেকে 55 বছর বয়সেই মেয়েদের শরীরে অত্যন্তভাবে একটা সংক্রামক অতিমারির জায়গায় চলে যাবে, এরকম একটা জরায়ুমুখ ক্যান্সারের সম্ভাবনা রয়েছে, বিশেষত আমাদের মতো দেশে যেখানে যৌন স্বাস্থ্য সম্পর্কে মেয়েরা অনেক ক্ষেত্রেই অবহিত নয়, সেক্ষেত্রে এটি ঘটতে পারে। এবং সেই জন্য আমাদের কিন্তু এটা সিনসিয়ারলি জানতে হবে কি করে এর প্রতিরোধ হওয়া সম্ভব। আচ্ছা, বোঝা গেল এই পার্টটা?
1: হ্যাঁ ম্যাম,
2: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, এবারে দেখো এখানে আমরা আজকে যেগুলো পড়লাম আরেকবার করে আমি তোমাদের বলে দিই। আজকে আমাদের যে পার্টটা হলো, যেটুকুনি লেসন আজকে, আজকের মতো প্রকল্পে তোমরা যে লেসনটা নিলে তাতে তোমরা পুং জননতন্ত্রের বিশেষ কিছু গঠন এবং এর আণুবীক্ষণিক গঠন এবং গ্যামেটোজেনেসিস, অর্থাৎ যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয় তোমার প্রথমে শুক্রাশয়ের যে আদিশুক্র কোষ, আদিশুক্র মাতৃকোষ, যেগুলো যার থেকে কিনা মিওটিক ডিভিশন বা হ্রাস বিভাজন হয়ে শুক্রাণু উৎপন্ন হবে, বা ডিম্বাশয়ের ভিতরেও গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে কি করে ডিম্বাণু গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হবে, এই বিষয়গুলি কিন্তু এখনো বাকি রয়ে গেল। এর পরবর্তী যে লেসন আমরা তৈরি করব সেখানে আমরা এই বিষয়গুলি সম্পর্কে তোমাদেরকে আরো ডিটেলসে আলোচনা করে দেখাবো, ঠিক আছে? এবারে আমি তোমাদেরকে কতগুলি প্রশ্ন আমি তোমাদেরকে করব, যেগুলি খুবই সরল প্রশ্ন, তোমাদের কোনো সেই রকম অসুবিধের কারণ নেই, একটু তোমরা দেখো তো, কারণ তোমাদের তো এটা বুঝতেই পারছো MCQ ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে কিছু অ্যাসারশন রিজনিং, অর্থাৎ উক্তি এবং যুক্তি, তাদের মধ্যে যে সম্পর্ক সেগুলোকে নিরূপণ করতে হবে। কিছু তোমাদের MCQ রয়েছে, অর্থাৎ বহু যে প্রশ্নের উত্তর থাকবে তার ভিতর থেকে বেছে নিতে হবে, ইত্যাদি রয়েছে। আচ্ছা, এখানে তোমাদের আমি কতগুলি আলোচনা করে দিচ্ছি, বইতে রয়েছে, দেখো একটুখানি। প্রিয়াঙ্কা, বলো তো মানুষের ক্ষেত্রে রজচক্র সাধারণত কতদিন পরে পরে হয়?
2: হ্যাঁ ম্যাম, 28 থেকে 29 দিন।
0: ভেরি গুড। এই রজচক্রে তোমাদের আমি কি বললাম, কোন দুটি হরমোন নিয়ন্ত্রণ করে বা পরিপূরকভাবে কাজ করে?
2: ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।
0: ভেরি গুড। আচ্ছা, ঋতুচক্র কাদের বৈশিষ্ট্য?
2: সমস্ত স্তন্যপায়ী স্ত্রীলোকের।
0: ভেরি গুড। তাহলে স্তন্যপায়ী যে স্ত্রীলোকগুলি রয়েছে তাদের হচ্ছে ঋতুচক্র কিন্তু থাকবে, ঠিক আছে? এবারে পুরুষের যে স্পার্মেটোজোয়া তৈরি হয় বা পরিণত শুক্রাণু যে তৈরি হয় তাতে কটি ক্রোমোজোম থাকবে?
2: 23টি ক্রোমোজোম থাকবে।
0: কেন বলো তো?
2: কারণ মিওসিস কোষ বিভাজন করার ফলে ওদের ক্রোমোজোমগুলোর হ্রাস বিভাজন হয়, তাই
0: একদম ঠিক বলছো, একদম ঠিক তোমার অ্যানালিসিস, এইভাবেই তোমরা ভেবে ভেবে উত্তর দেবে। আচ্ছা, এখানে আরো দু একটি বলি যে গর্ভকালীন সময় কিন্তু এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়া আরো দুটি ইম্পর্টেন্ট হরমোন মেয়েদের শরীরে নির্গত হয়, একটি হচ্ছে HCG আর একটি হচ্ছে রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন প্রসবকালীন সময় কিন্তু কাজে লাগে, বোঝা গেছে? কি দুটি হরমোন?
2: HCG হরমোন ও রিল্যাক্সিন হরমোন।
0: ভেরি গুড। আচ্ছা, আবার তোমাদের একটি প্রশ্ন করি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এটি পাবে, সেটা হচ্ছে মাতৃ

0: মাতৃদুগ্ধ তো জানো সব থেকে ইম্পর্টেন্ট একটি শিশুর জন্য, এবং এখন কিন্তু ছমাস অবধি বাচ্চাদের জল অবধি খাওয়ানো বারণ করা হয়। মাতৃদুগ্ধে তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু উপাদান থাকে। সেই মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে শিশুকে রক্ষা করে? মাতৃদুগ্ধে অবস্থিত কোন অ্যান্টিবডি বলতে পারো? এখানে তোমাদের ধরো অপশানে দেয়া রয়েছে IgA, IgD, IgE এবং IgM।
1: IgA,
0: ভেরি গুড, মানে ইমিউনো, আচ্ছা আইজি স্ট্যান্ড ফর এখানে কি? ইমিউনোগ্লোবিন। এটি প্রচুর পরিমাণে থাকে এবং এটি কিন্তু আমাদের কি করে, অনাক্রম্যতা সৃষ্টি করতে সাহায্য করে। ঠিক আছে, এবারে তাহলে তোমরা নিজেরা কিন্তু দেখবে ছোট ছোট প্রশ্ন কিভাবে এই লেসনটুকু থেকে তোমরা তৈরি করে নিতে পারো। ভালো লেগেছে আজকের পড়াটি তোমাদের?
1: হ্যাঁ ম্যাম, আপনার ক্লাসটা আমাদের খুবই ভালো লেগেছে, আমরা সবকিছু খুব ভালো করে বুঝতে পেরেছি।
0: ভেরি গুড। আচ্ছা, এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে পরের দিন যখন আমরা পড়াশোনা করব, তখন সেগুলি তোমরা আমাকে করবে এবং উত্তর দিয়ে আমি সেটিকে তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। আর পরে কিন্তু আমরা এবারে নিষেক, এবং আগে আমরা গ্যামেটোজেনেসিসগুলি পড়ব পরের দিন যে পড়ার, এবং তার সঙ্গে আমরা মানব নিষেক প্রক্রিয়াটি সম্পর্কে অবহিত হব।
1: হ্যাঁ ম্যাম, পরবর্তী ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব।
0: থ্যাংক ইউ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলের জীববিদ্যার শিক্ষিকা, আমি শ্রীমতী নন্দিনী সিং, এবং আমার সঙ্গে উপস্থিত ছিল আমার দুটি ছাত্রী, দ্বাদশ শ্রেণীতে তারা পড়ে বিজ্ঞান বিভাগে, তাদের নাম হল সৌমিলি মাইতি এবং প্রিয়াঙ্কা দাস। ধন্যবাদ।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হল।
3: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব, শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
8: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি শোনাবেন মুদাম সরেন ও সহশিল্পীবৃন্দ 6:15। সমাজের প্রতি শিক্ষিত নারীদের দায়িত্ব কর্তব্য এ বিষয়ে বলবেন কাপুরমণি টুডু। এরপর লোকগীতি পরিবেশনায় কার্তিক মুর্মু।

সবিতা রানী হাসদা ও সহশিল্পীরা। কৃষি কথার আসর 6:38 অপ্রচলিত সবজি চাষ, এ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 মহাভারত থেকে পাঠ করে শোনাবেন সুবল চন্দ্র রানা। সমীক্ষা 7:30। রাত 8:00 অনুরোধের আসর, অন্বেষা 8:30 থাকবে বিজ্ঞানের খবর, জলাভূমি কেন প্রয়োজন এ বিষয়ে বলবেন তপন সাহা। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন স্বপন মজুমদার। 9:30 নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথ নাথ বিশি, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। রাত 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণী স্বাস্থ্য, সংকলন ও সম্পাদনা রূপময় কোলে। 10:30 নজরুল গীতি শুনবেন জয়া ভট্টাচার্যের কণ্ঠে। 10:45 রজনীকান্তের গান, শিল্পী অনিতা দত্ত মৃধা। 11:00 লোকগীতি শোনাবেন দেবলীনা সাহা চৌধুরী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সুরজিৎ সাহা।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সাড়ে ছটায় গুলগুলশান, উপস্থাপনায় প্রীতি মুরারকা, সাতটা দশে আধুনিক গান শোনাবেন অনিতা দত্ত মৃধা, দর্পণ সাড়ে সাতটায়, আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়, রাত এগারোটা দশে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। জানিয়ে দিই আবহাওয়ার খবর, আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে চৌত্রিশ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা ৯৮ ভাগ আর সর্বনিম্ন শতকরা ৬৭ ভাগ। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

0: ᱢᱩᱫᱚᱢ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱩᱫᱚᱢ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱱᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবেন জিতেন্দ্রনাথ টুডু। মারাং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদি নীতি আয়োগ রেয়া গেল মিদ আনা কামি চাচালাও পর্ষদা দুপুরুব রে সেলেদ আকানা। নাওয়া দিল্লি রেয়া দিশম গমকে বাখলরে সাপড়াও নয়া দুপুরুব রে ব্যবসা বাণিজ্য বাবদে উদ্গাও বাড়াও আর থাই চাকরি রেয়া সংযোগ তেয়ার সাতাম বাবদে গাপালমারাও হয়ে গো কানা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী সাথে জুদা জুদা পনত রেন মুখ্যমন্ত্রী আর শাসনতারি রেন চেতান ধাপ অফিসার কহ নয়া দুপুরুব রে কো সেলেদ আকানা। চাষি কোয়া ভালেই গে সরকারা লাহা হোক আর উনকোয়া জীবন নাপায় সুগুড় আর সহাড় হরাতে খাঁড়াও দিছে সরকার দো যতম লেকানায় কুরুমুটুইট আমেনতে মারাং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদি মেনাকাটা। পিএম কিষাণ সম্মান নিধি আর ফসল বিমা যোজনা লেকান পান্থা কদো এখেন চাষি কোয়া আয় সুরক্ষিয়া সুমুং দো বাং সাঁও সাঁতে চাষ পাহাটা হো আডিতে কেটেজিত আমেনতে মানতান মোদি মেনতরা কেটা।

0: ᱠᱟᱨᱛᱤᱠ ᱢᱩᱨᱢᱩᱣᱟᱜ ᱦᱩᱞ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱ ᱦᱟᱸᱜ ᱱᱤᱛᱚᱜ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱥᱟᱶᱛᱟ ᱪᱮᱛᱟᱱ ᱥᱤᱠᱷᱱᱟᱹᱛ ᱟᱨ ᱛᱤᱨᱞᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤ ᱛᱷᱩᱛᱤ ᱮᱫᱟᱭ ᱠᱟᱯᱩᱨᱢᱩᱱᱤ ᱴᱩᱰᱩ
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরা অনড়হে সবল আখন তুমুল হাতাও আকান অনারেনাগে তর্জমা তিরলা আয়াং ভাগ্য জিতকর চেদা বাই এমায়া ঐদর হে সৃজনীয় তিরুপ তিনয় বহ হর মুচরে চেদা ইন তাহেনা এভেন লাঙ্গা হারকেত আস পূরণ লাগিদ সগুন পারমক দিন শুধু চেতান ইনকয়োগ কা চেদা ইঞ্জ বাঁ হাতাওয়া চিহ্নপ সরিরেনা হর মেটাং দিশমরে তিরলক সিকনত সেতে যাহা তিনক ক লাহা অনা দিশম দ উতনৌ সেতে উনগে লাহা আর কিশড়া নিদ নেলক কানা অল পড়াও অল বেল সাহেব চর্চা গবেষণা কমিরে তিরলক কমি আডি সরেস আর সারহাওয়ানা আধুনিক সমাজ সাঁওতারেন তিরলক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভারেন স্পিকার বিরোধী দলনেত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল সাঁওতে আডি গুণানাং কমি ঠাঁওরে সাজাও সাপড়াও কাতে অঙ্গীভার ক গ আকাদা আর মন মচিক সভা ধ আকাদা

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি জমি খুঁড়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থমুহার দিয়ে মাটি খুঁড়তে বিভিন্ন রকমের ওষুধ উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে ওষুধ কালোবাজারির অভিযোগ তুলেছে বিজেপি। এইসব ওষুধ সেবাশ্রয় প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে তাদের দায়ী। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় গতরাতেও প্রবল বৃষ্টি হয়। কোচবিহারের মাথাভাঙায় সবথেকে বেশি 161 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়াও দার্জিলিংয়ের সেবকে বৃষ্টি হয়েছে 113 মিলিমিটারেরও বেশি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী দু তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা। দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং হুগলি জেলার দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ

0: ছাও বৃষ্টির কমলো সতর্কতা রয়েছে। কলকাতা ও আশেপাশে জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী দু তিন ঘন্টায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া ও বীরভূমে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের 174 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন বাড়ি তৈরির জন্য নেওয়া কাটমানির প্রায় 2,90,000 টাকা ফিরিয়ে দিয়েছেন। 88 জনকে গতকাল এই টাকা ফেরত দেওয়া হয়। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যের বাড়ি ঘেরাও করে আজ বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গেছে, বিশ্বজিৎ শিকদার নামে ওই ব্যক্তি সরকারি আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা নিয়েছিল। রেশনে পোকা ধরা, গম এবং নিম্নমানের সামগ্রী বিতরণের অভিযোগ তুলে জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়িতে আজ বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহকেরা। কোচবিহারে আকরার হাটে ভয়াবহ বাস দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, মাথাভাঙা থেকে কোচবিহার গ্রামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তটের ওপর উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। টোটোর যাত্রী দশম শ্রেণীর ওই ছাত্রীটির ঘটনাস্থলে মৃত্যু হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলের ধেমোমেন এলাকায় বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গতরাতে দলীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় ওর কর্মীদের ওপর 25-30 জনের একটি দল চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতা ভিকি যাদব ও বাবলু যাদবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের আগে বাঁকুড়া সদর শহরে আজ বিশেষ যোগাভ্যাস কর্মসূচি পালন করা হয়। জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওই কর্মসূচিতে যোগদান। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের যোগাভ্যাস ও প্রাণায়াম অনুশীলন করানো হয়। গ্রামীণ সংবাদ এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও, তারই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো অঞ্চলে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারবে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত, ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান করি তাতে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকেন। তারা চাষবাস নিয়ে নানান রকম প্রয়োজনীয় এবং আপনাদের অর্থাৎ চাষি ভাইদের উপকারী নানান তথ্য দেন এবং বিজ্ঞানকে সাথে রেখে কী করে আমরা ভালো চাষাবাদ করতে পারি, কী করে আমাদের আরও লাভের মুখ দেখতে পারি, সেসব নিয়ে আমরা অনেক অনেক অনুষ্ঠান করি। কিন্তু আজকে যে অনুষ্ঠানটি আমরা আপনাদের কাছে নিয়ে যাব বা যার কথা আপনাদের কাছে পৌঁছে দেব, সেই মানুষটি কিন্তু একেবারে মাঠে নেমে কাজ করেন। এবং তার পাশাপাশি যেটা একেবারে খুব বলার মতন বিষয়, যেটা না বললে আজকের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো যে তিনি কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়েই এগিয়ে চলেছেন। আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কান্না এক নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের একজন একেবারে প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখকে। আমি প্রথমেই বাপিবাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: আমি যখন অনুষ্ঠানটা আপনার সঙ্গে করব এই কথা জানতে পারলাম, তখন দেখছিলাম যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আপনি পেয়েছেন কৃষক রত্ন পুরস্কার, পেয়েছেন কৃতি কৃষক পুরস্কার, এরকম আরও অনেক পুরস্কার আপনার ঝুলিতে রয়েছে, এবং মূলত আপনি বিজ্ঞান নির্ভর কৃষি নিয়ে এগিয়ে চলেছেন। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিতে চাইছেন বা ভবিষ্যৎ প্রজন্মকে কৃষিকাজে আসতে দিতে চাইছেন না, তারা চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে তাদের ছেলেমেয়েকে, সেখানে দাঁড়িয়ে আপনি বিজ্ঞানকে সাথে নিয়ে কৃষি কাজ করছেন। এবং বিশেষভাবে আপনি যে কাজটি করছেন সেটা হচ্ছে অপ্রচলিত সবজি চাষ। তো এই যে অপ্রচলিত সবজি চাষ, এই যে ধারণাটা, মানে ধরুন এই গরমকালে মানুষ পটল ঝিঙে খাচ্ছে, কিন্তু সেই সময়টা আপনি তার কাছে ধনে পাতা তুলে দিচ্ছেন, মূলো তুলে দিচ্ছেন, পালং শাক তুলে দিচ্ছেন, এই যে বিষয়টা, এই ধারণাটা বা এইভাবেও যে কাজটা করা যায়, কাজ করলে বেশি লাভবান হওয়া যায়, সেটা আপনি কি করে বুঝলেন বা কিভাবে আপনার কাজটা শুরু করলেন, এটা যদি প্রথমে একটু বলেন।
3: প্রথমত বলি যে আমরা চাষ কেন করছি, আমাদের পয়সা ইনকামের জন্য আমরা চাষ করছি। তো সেটা প্রতিটা চাষি কিন্তু সিজনাল করে, এবং সেটা মার্কেটে নিয়ে গেলে সবাই যখন একসাথে বাজারে তোলে তখন তার দাম কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু সেটাই যদি আমরা অসময়ে করি, এই যে অসময়ে করলে আমাদের যে লাভাংশটা বেশি হবে সেই ধারণা, সেটা কিন্তু আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি, এবং এটা করার জন্য যে উন্নত টেকনোলজি সেগুলো আমাদের কাছ থেকে পেয়েছি, স্যারেদের কাছ থেকেই। এবং এই যে অসময়ে ধনে পাতা, যখন এখন আমি যে ধনে পাতা তুলছি, পাইকারি কেজি হচ্ছে 90 টাকা প্রতি কেজি, কিছুই না, একটা উঁচু জমি আপনাকে সিলেকশন করতে হবে, যেটা আমি করেছি, এবং সেখানে শেডনেট তৈরি করে যাতে আপনার রোদের যে প্রকোপ এবং বৃষ্টির যে যাতে না আসে বা নষ্ট না করে ফসল, তো সেই পরিচর্যাগুলো যদি করা হয় সেক্ষেত্রে অসময়ে এই যে সবজি, ধনে পাতা বলুন, পালং শাক বলুন, সেটা কিন্তু বাজারে নিয়ে গেলে সবার আগে বেশি মূল্যে আপনি কিন্তু বিক্রি করতে পারছেন বা বিক্রি করছি, এবং প্রফিটটা কিন্তু বেশি আসছে।
2: মানে কি কি চাষ করে ফেলেছেন, বাজারে দিচ্ছেন, কি কি চলছে
3: এখন? আমার যেটা ধনে পাতা যেটা আমি বাজারে নিয়ে যাচ্ছি এখন বিক্রি চলছে, পালং শাকও আমার বাজারে বিক্রি চলছে, মূলোটাও চলছে, আমার ফুলকপি এবং বাঁধাকপি যেটা অসময়ে, যেটা আপনার আষাঢ় মাসের শেষের দিকে আমরা ওটাকে বাজারজাত করবো, এবং যার মূল্য মিনিমাম থাকবে আপনার 30-35 টাকা পার পিস।
2: এছাড়াও আপনি লাইন সুইংয়ের মধ্যে দিয়ে পাট চাষ করছেন। এই যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আপনি সাথে নিয়ে এগিয়ে চলেছেন চাষের ক্ষেত্রে, এইটা করার জন্য যে সম্যক ধারণার প্রয়োজন হয়, সেটার জন্য কি আপনি কোথাও কি ট্রেনিং নিয়েছেন, বা এই ধরনের আর কি কি কাজ আপনি করছেন, কিভাবে করছেন?
3: প্রথমত বলি যে এই যে আমরা বিজ্ঞানভিত্তিক যে চাষগুলো আমাদের বিভিন্ন দপ্তর, যেমন রয়েছে হর্টিকালচার, এগ্রিকালচার, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, ICAR, ক্রাইজাব, IAR, তো বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রশিক্ষণ আমরা নিয়েছি, এবং সেখান থেকে এই টেকনোলজিগুলো আমরা নিয়েছি এবং সেগুলো আমরা আমাদের মাঠের মধ্যে অ্যাপ্লাই করছি। তাতে দেখা যাচ্ছে যে এই যে লাইন সোয়িং, যে আপনার সিড ড্রিলের মাধ্যমে পাট লাইনে বুনলে তার যে বীজের অনেকটা কম, অর্থাৎ আমরা এখন বীজের কিছু সাশ্রয় করতে পারছি, এবং এই যে নিড়ানো যন্ত্র, অর্থাৎ এখন লেবার কন্ট্রিবিউট কিন্তু অনেকটা কমে গেছে, লেবার পাওয়া যায় না বলেই চলে, সেক্ষেত্রে যদি আমরা যন্ত্রের মাধ্যমে যদি নিড়ানো কাজটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষের যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তার সাথে আমরা লাভাংশটা বেশি পাচ্ছি, পাটের ফলনটাও বেশি পাচ্ছি, এবং এই যে যারা ছড়িয়ে বুনছে, যারা গতানুগতভাবে চাষ করছে, তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ক্রাইজাব বা আপনার ICAR বা কেবিকের মাধ্যমে আমরা এই পদ্ধতিগুলো আমরা নিচ্ছি।
2: আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি মানে কৃষক পরিবার থেকেই এসেছেন?
3: একদম।
2: তো যখন আপনি এই প্রথাগত চাষের পাশাপাশি বা প্রথাগত চাষটাকে একটু সরিয়ে রেখে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষের দিকে এগোলেন, তখন যে আপনার বাবা কাকা তারা রয়েছেন, তারা কি কখনো আপনাকে আটকাননি, বলেননি যে এটা করলে কিন্তু লাভ হবে না বা যা করছি সে ঠিকঠাক হবে না, এভাবে কি কেউ আটকায়নি?
3: একদম ঠিক বলেছেন, যখন এই বিজ্ঞান ভিত্তিক যখন চাষটা আমি আমার মানে চাষের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে গেছি, তখন কিন্তু বাবা বলেছিল যে এইভাবে চাষ করলে জমি জায়গা বিক্রি করে দিতে হবে, এভাবে চাষ কিন্তু মানে লাভবান করা যাবে না। তো আমার পাশে যে আপনার চাষিগুলো রয়েছে তারাও কিন্তু হাসাহাসি করেছিল যে এইভাবে চাষ করলে চাষে লাভ হয়, এমনিতেই চাষে লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন আমি ওটাকে পরিচর্যা করলাম এবং

0: খুব যত্ন সহকারেই পরিচর্যা করে যখন আমি ওটাকে আস্তে আস্তে বড় করলাম, তখন দেখা গেল যে আমার পাশে যে জমিগুলো ছিল তারা দেখে অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদেরটাই আমরা ভুল পথে দেখেছি। এবং আমার যে বাবা তিনি বলেছেন হ্যাঁ এইভাবে চাষ করলে কিন্তু ভালো বা লাভবান করা যাবে।
1: এবারে এখান থেকে জিজ্ঞেস করি যে এই যে এখন আপনার কাছে সবাই আসছে, শিখতেও আসছে অনেকে যে কিভাবে করছো, আমরাও শিখবো, আমরাও দেখে করব। এবং এই যে এত পুরস্কার আপনি পেয়েছেন, সেই কথাটা একটু শুনি, কী কী পুরস্কার পেয়েছেন, কবে কবে পেয়েছেন?
0: প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম বর্ষাকালীন পেঁয়াজ চাষ, যেটা আমাদের ওখানে একদম প্রচলিতই ছিল না যে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা যায়। আমরা মূলত চাষ করি শীতকালে, তো আমার এক বিঘা জমিতে বর্ষাকালের পেঁয়াজ প্রথম আমার জমিতে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা এত ভালো হয়েছিল যার জন্য 2016 সালে আমাকে কৃষক রত্ন হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। আমাদের যে মাটি মেলা উৎসব সেখান থেকে পুরস্কৃত করা হয়েছিল। আর পেয়েছিলাম আপনার ন্যাশনাল অ্যাওয়ার, অর্থাৎ এই যে আপনার এই লাইন সুইং পাট এসআইআর পদ্ধতি, তারপর আপনার এই যে অসময়ে সবজি চাষ, আপনার হাইটেক আলুর সিড প্রোডাকশন, পলিহাউসের মাধ্যমে যে অসময়ে সবজি চাষ, এই সব কিছু নিয়ে আমাকে দিল্লিতে 2021 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং ওখানে গিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গিয়ে আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম, তাতে খুব ভালো লেগেছিল এবং খুব আনন্দিত হয়েছিলাম যে চাষিদেরকে এইভাবে পুরস্কৃত করা হয়
1: 2021 সালে, যেটা আমরা পুষা বলে জানি, তাই তো? সেইখান থেকে আপনি পুরস্কার পেয়েছেন। তো এখন আপনি তো পলি হাউস চাষও বলছিলেন এবং তার সাথে শেড নেটের ব্যবহার করছেন, সেটা দিয়ে আপনি কি করছেন সেটা যদি একটু বলেন।
0: এই যে আমার যে পলি হাউসটা করেছি হর্টিকালচার মাধ্যমে, এটা আপনার আমাদের এই টেকনোলজিটা আমরা নিয়ে এসেছিলাম এখানে। এই যে অতিরিক্ত বর্ষাতে যে চারা তৈরি একটা সমস্যা থাকে, সেটা আমি যদি পলি হাউসের মাধ্যমে করি তাহলে আমার চারার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এবং অসময়ে যে আপনার ধনে পাতা বা পালং শাক বলুন, সেটা যদি আমি ওই পলিহাউসের মাধ্যমে করি কিন্তু বর্ষাতে সেটা নষ্ট হচ্ছে না। এবং ইনসেক্টিসাইড নেট দিয়ে যেটা ঘেরা আছে আমার রোগ পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে তার যে কোয়ালিটি, মানে এই যে আপনার শেডের মধ্যে হচ্ছে পোকা লাগছে না, তার কোয়ালিটি বাজারে নিয়ে গেলে সবার আগে কিন্তু আমার সবজিটা বেশি বিক্রি হচ্ছে। আর পলিহাউস তো একটা সীমাবদ্ধের মাধ্যমে, কিন্তু তার মানে বাইরে যে আমার নেট হাউস আছে বা শেড নেট আছে তার মাধ্যমে করে কিন্তু তার ফসলের কোয়ালিটি কিন্তু খুব ভালো হচ্ছে। এবং এই দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু মানে এই পদ্ধতি অবলম্বন করছে।
1: আচ্ছা, এবারে জিজ্ঞেস করি যে এক্ষেত্রে কি খরচ কখনো কোনো বেশি হচ্ছে?
0: না, খরচ কিন্তু বেশি হচ্ছে না, কারণ আমরা যেভাবে করছি, ধরুন আমরা সার বীজ ওষুধ অ্যাপ্লাই করছি, তার সেক্ষেত্রে যদি আমরা শেড নেটটা যদি এর মধ্যে একটু ইনক্লুডিং করে দিই সেক্ষেত্রে তো আমার ফসলের যে কস্ট সেটা তো আমার বিক্রি করে আমার উপার্জন তো বেশি আসছে। এছাড়াও আমাদের যে সেচের যে একটা সমস্যা থাকে, আমাদের যে আমরা ডুবিয়ে সেচ দিই বলি, সেক্ষেত্রে আমাদের সরকারি সাবসিডিতে আমরা স্প্রিংলার ইরিগেশন, আপনার ডিপ ইরিগেশন, মাইক্রো স্প্রিংলার ইরিগেশন আমরা কিন্তু আমি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করছি। এবং আমার দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু ওই সরকারি সাবসিডি নিয়ে তারাও কিন্তু আপনার স্প্রিংলার ইরিগেশন পেঁয়াজ এবং সবজিতে কিন্তু ব্যবহার করছে।
1: বর্তমানে বারবারই বলা হচ্ছে যে জৈব উপায়ে চাষ করার কথা এবং কেমিক্যালের বা রাসায়নিকের ব্যবহারটা যতটা সম্ভব কমিয়ে আনার কথা কিন্তু বারবারই বৈজ্ঞানিকরা বলছেন। সেক্ষেত্রে ভার্মি কম্পোজেরও একটা কথা চলেই আসে, তো আপনি সেই দিকে কি নজর রাখছেন?
0: ভার্মি কম্পোস্ট আমি নিজে তৈরি করি এবং সেটা আমার জমিতে ব্যবহার করি। এই যে আমরা ফুলকপি বাঁধাকপি করছি তার অবশিষ্ট অংশ আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করছি। এই যে আপনি বললেন যে রাসায়নিক সার, রাসায়নিক সার যদি আমরা জমিতে কম ব্যবহার করি তাহলে আমার মাটির কিন্তু যে উর্বর শক্তি আমরা অনেকটা বৃদ্ধি করাতে পারছি এই জৈব সার দিয়ে, আমার চাষের খরচটাও কিন্তু কমছে। সেক্ষেত্রে এই যে আপনার বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা যে নিম অয়েল বাড়িতে তৈরি করে নিম বীজ থেকে নিম অয়েল বা পঞ্চগব্য এইগুলো ব্যবহার করে আমরা যখন আমরা আমাদের সবজিতে ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু চাষটা অনেকটাই কমছে। এবং এই যে কীটনাশকের ওষুধের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা অনেকটাই কম করতে পারছি,
1: মানে যে ফসলটা আপনারা পাচ্ছেন তার গুণগত মানটা অনেকটা ভালো হচ্ছে। তো আপনি মাটির কথা বলছিলেন, সেক্ষেত্রে তো মাটি পরীক্ষাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: চাষ করতে গেলে সবার আগে আমাদের তিনটি জিনিস প্রয়োজন, সার বীজ আর আপনার মাটি। মাটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু একবার মানে কি বলবো খারাপ অবস্থায় চলে আসবে। তো সবার আগে চাষ করার আগে আমার মাটিতে কি কি সার রয়েছে আর কি কি আমার প্রয়োজন মাটি পরীক্ষা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদের বিনা পয়সা বা আপনার সরকারি সহায়তাতে আমাদের কিন্তু মাটি পরীক্ষা করানো হয় এবং প্রতিবার আমি মাটি কিন্তু পরীক্ষা করি
1: যে কোনো চাষ করার আগে।
0: তো আমাদের একটা এপিও রয়েছে, তার মাধ্যমে আমরা ক্যাম্পিং করি এবং চাষিরা সবাই একত্রিত হয়ে সেখানে মাটি কালেক্ট করে নিয়ে আসে এবং সেটাকে ওরা স্যারেরা নিয়ে গিয়ে বাড়ি পরীক্ষা করান।
1: এই যে ভার্মি কম্পোস্টের কথা আপনি বললেন, সেই ভার্মি কম্পোস্টের উপকরণগুলো গোবর সেই সমস্ত জিনিসগুলো আপনারা কোথা থেকে পাচ্ছেন?
0: ভার্মি কম্পোস্ট করতে গেলে আমাদের প্রধানত গোবর দরকার এবং তার সাথে আমাদের যে ধান চাষ করছি তার খড় অবশ্যই

0: সৃষ্ট আমাদের যে সবজিগুলো রয়েছে সেই কম্পোস্টগুলো আমরা পচিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি। এই যে গোবর যেটা আমাদের পাশের যে গোয়ালা রয়েছে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি, এবং আমাদের দুটো গরু রয়েছে সেখান থেকে আমরা যেটুকু পাই সেটা আমরা ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করি।
1: আর আপনি চাষ করার ক্ষেত্রে মানে কিভাবে চাষটা করছেন?
0: আমরা চাষ করি, আমাদের ট্রাক্টর রয়েছে এবং একটা পাওয়ার টিলার আছে, সেইগুলো দিয়ে আমরা চাষবাস করি।
1: তো ট্রাক্টর দিয়ে আপনি চাষ করছেন?
0: একদম।
1: ট্রাক্টরটা কি নিজের?
0: আমাদের নিজের, এবং আমরা নিজেই ওটাকে মাঠে পরিচালনা করি এবং চালাই।
1: কটা ট্রাক্টর আছে?
0: একটা আপনার বড় গাড়ি আর একটা আপনার পাওয়ার টিলার।
1: মানে এটা কি ছিল না এটা আপনি নিজেই আস্তে আস্তে কাজ করতে করতে কিনেছেন বা করেছেন?
0: আমরা এই চাষ করতে করতে আমাদের যে মানে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা চাষ থেকেই কিন্তু উপার্জন করেই কিনেছি।
1: এর পাশাপাশি আপনি মাছ চাষের সঙ্গেও যুক্ত রয়েছেন, তো সেই যে মাছ চাষ করছেন সেটা কিভাবে করছেন বা আপনার নিজের কি পুকুর রয়েছে?
0: আমার মোট 2 বিঘা জলকর রয়েছে, তার পাশে আরো 2 বিঘা জমি রয়েছে। মানে আমার ওখানে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করা আছে, মানে 2 বিঘা জলকর, সেখানে আমার জলের মাছগুলো আপনার রয়েছে, তার পাশে ভার্মি কম্পোস্টের আমার বেড রয়েছে, ফলের বাগান রয়েছে, 4টি মৌমাছির বক্স রয়েছে যেগুলো কিনা আমার ফসলের ক্ষেত্রে পলিনেশন এবং মধু আমি দুটোই কালেক্ট করতে পারছি, এবং তার পাশে এই যে পুকুরে জলটা রয়েছে সেটা আমি সেচের কাজে ব্যবহার করছি, তার পাশে যে আমি অসময়ে সবজি বা সিজনাল যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আমার ওই পুকুরে জল থেকে কিন্তু চাষবাস হচ্ছে।
1: একটু সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলুন যে কিভাবে ধাপে ধাপে আপনি কাজগুলো করছেন।
0: এই যে আমার পুকুরটা রয়েছে, পুকুরে আমি মাছ চাষ করছি।
1: কি কি মাছ চাষ করছেন?
0: আপনার রুই আছে, মৃগ রয়েছে, কাতলা রয়েছে, আপনার বাটা রয়েছে, হ্যাঁ কিছু আপনার চিংড়ি মাছ সেটাও রয়েছে এর মধ্যে। এর পাশে যেটা রয়েছে আপনার ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যে ওয়াশটা যেটা রয়েছে, ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য যে একটা নির্যাস যেটা সেটা পুকুরে আসছে সেটা মাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে।
1: আচ্ছা।
0: পুকুর পাশেই আমার হাঁসের একটা ফার্ম রয়েছে, হাঁস এবং গরুর বাথান রয়েছে, সেখানে যা অবশিষ্ট রয়েছে সেটা আমার পুকুরে চলে আসছে।
1: বেশ।
0: তার পাশে আমার যে 2 বিঘা আপনার জমি রয়েছে সেই এই পুকুরের জল দিয়ে কিন্তু আমি ওটা চাষবাস করছি। টোটাল 4টে মৌমাছির বক্স রয়েছে, যারা কিনা ওই আপনার সর্ষে বা অন্যান্য ফসল চাষ করলে যে পলিনেশন দরকার হয়, যে ফলের বাগান রয়েছে সেটা হচ্ছে, তার সাথে আমি মধু পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার চাষবাসটা রয়েছে।
1: এবারে একে একে আসি, এই যে মাছ চাষ করছেন সেখানে কি মানে চারাপোনা তৈরি করছেন না সেখান থেকে বড় মাছও তৈরি হয়ে বাজারে যাচ্ছে?
0: চারাপোনা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দিয়ে আমি মাছ বড় করে বাজারে বিক্রি করি।
1: সেখান থেকে কিরকম রোজগার হচ্ছে?
0: সেখান থেকে আমার বার্ষিক মোটামুটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা ইনকাম করি মাছ বিক্রি করে।
1: আর এর পাশাপাশি আপনি মাচায় সবজি চাষ করছেন?
0: একদম।
1: মাচায় কি কি সবজি চাষ করছেন?
0: মাছে আছে আপনার লাউ আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, লাফা রয়েছে, উচ্ছে রয়েছে। এই যে পুকুরের পাড়টা রয়েছে এই পাড়টাকে যদি আমরা বাঁশ দিয়ে মাচা করে যদি আমরা এই ফসলটা করি সেক্ষেত্রে আমার পাড়টাও কিন্তু একটা আয়ের একটা উৎস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আয়টা কিন্তু বাড়ছে।
1: মানে পুকুরের পাড়ে যে জলাজঙ্গল জায়গাগুলো থাকে সেটাকে আপনি পরিষ্কার করছেন এবং সেখানেই চাষাবাদের কাজে সেটাকে ব্যবহার করছেন। এবার তার পাশাপাশি আপনি মৌমাছি চাষও করছেন?
0: এই যে আমার মৌমাছি বক্সটা রয়েছে যেটা আপনি বলেন যে পলিউশনের জন্য আমার অনেকটা কাজ করছে, এখান থেকে আমরা 4টেতে মোটামুটি 2.5 থেকে 3 কিলো আমরা মধু পাই, এটা আমরা বাড়ির খাবার হিসাবে ব্যবহার করি, কিন্তু মেইনলি মধুর জন্য নয়, যেটা আমরা পলিউশন সরিষা বলুন বা আরও যেসব ফসলগুলো আমরা তৈরি করি তার পলিউশনের জন্য সবচেয়ে বেশি উপকৃত হয়। যেমন পেঁয়াজের বীজ, এখন যে সমস্যা হয়েছে আপনার মৌমাছি নেই বললেই চলে,
1: একদম,
0: তো সেক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম উপায়ে কিন্তু পরাগমিলন করতে হচ্ছে, তার জন্য কিন্তু মৌমাছির বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ক্ষেত্রে।
1: আপনি বলছিলেন যে আপনি আলুর বীজ তৈরি করেন।
0: দেখুন, আমাদেরকে আলু চাষ করার জন্য আমাদের পাঞ্জাব থেকে বেশিরভাগ বীজটাই আনতে হয় এবং পাঞ্জাবের উপর নির্ভরশীল করতে হয়, তো সরকারি উদ্যোগে আমরা নেট হাউসের মাধ্যমে আলুর কন্দ অর্থাৎ আলুর ডক কেটে আমরা ওটাকে যখন প্ল্যান্টিং করছি সেখান থেকে যে দানাটা আসছে বা যেটা আমরা আলু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের G0। এটা কিন্তু একটা পুরোটাই সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং টোটাল আমার 2খানা ইউনিট রয়েছে যার মাধ্যমে আমরা টোটাল 6খানা ভ্যারাইটি আমরা করেছি আলুর বীজ, যেটা হচ্ছে আমরা কুফরি জ্যোতি, কুফরি পোখরাজ, কুফরি হিমালিনী, আপনার সুরিয়া, হিমা, এই যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই নেট হাউসের মাধ্যমে করছি। প্রথমত হচ্ছে আপনার কন্দটাকে আর্মি বেডের মধ্যে ওটাকে আপনার প্ল্যানিং করা হচ্ছে, তারপর একটা ট্রেতে ওটাকে 5 দিন রাখা হচ্ছে, তারপর একদম মূল জমিতে যেটা আপনার নেট হাউস করা হয়েছে বা পুরো জালের মধ্যে ঘেরা রয়েছে তার মধ্যে প্ল্যানিং করা হচ্ছে, বা বসানো হচ্ছে মোটামুটি আপনার 30 থেকে আপনার 45 দিনের মধ্যে কিন্তু গাছটা একদম পুরো ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং যে আলুটা পাচ্ছি সেটা আমরা জিজির হিসাবে ব্যবহার করছি, যেটা আমাদেরকে পাঞ্জাবের পরে নির্ভরশীল করতে হচ্ছে না। আমরা কিন্তু এখানে পুরো রোগ মুক্ত বা জীবাণু মুক্ত আমরা আলুর বীজ কিন্তু এখানে তৈরি করছি
1: এবং সেটা সংশিত হচ্ছে।
0: হ্যাঁ,
1: সেটা কিভাবে করছেন?
0: সেটা আমাদের

0: যে আত্মা প্রকল্প রয়েছে আমাদের এগ্রিকালচার দপ্তরে, ওনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করছেন এবং যে প্রশিক্ষণগুলো সেগুলো ওনারা দিচ্ছেন আমাদের ZRS যেটা কৃষ্ণনগরে রয়েছেন রিসার্চ সেন্টার, ওখান থেকে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে এটা করতে হয় এবং সেটা আমরা পুরো কালেক্ট করে নিচ্ছি। দিয়ে আমাদের যে স্টোর রুম, যেটা স্টোর রুম যে আলু স্টোর, সেখানে আমরা এটাকে রেখে দিচ্ছি।
1: তো আপনি যে এত রকমভাবে চাষ করছেন, কিছু লোককে সাথে নিয়ে তো আপনাকে কাজটা করতে হচ্ছে এবং বারবারই এখন বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে সংঘবদ্ধ চাষ করেন, তো সেক্ষেত্রে আপনি কি করছেন?
0: এই যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে 10 FPO-র যে কথা বলা হচ্ছে বারবার করে, যে চাষিরা সংঘবদ্ধ হন এবং আপনারা একত্রিত চাষবাস করুন, নিজেদের পণ্য নিজেরা বিক্রি করুন, ইনাম, এই তার জন্য আমরা কিন্তু একটা FPO গঠন করেছি যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, যেখানে আমার 942 জন মেম্বার রয়েছে যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন রকম এই কর্মকাণ্ডগুলো করে আসছি। যেমন সিড প্রোডাকশন ক্ষেত্রে আমার একার পক্ষে সম্ভব নয়, সেখানে আমার কিছু FPO মেম্বার রয়েছে যারা আপনার কিছু সিড কালেক্ট করছে, তারা লেবারে কাজ করছে, তাদের কিছু আর্ন হচ্ছে, কিছু আপনার বিক্রির জন্য যে বস্তা বা ব্যাগগুলো রয়েছে সেগুলো কিছু সাপ্লাই করছেন, বিভিন্ন এই যে চাষের যেরকম আপনার ইনাম বা আপনার এই যে এগ্রি মার্কেটিং, যারা আপনার সুফল বাংলাতে যে সবজি আছে তার জন্য কিছু ছেলে আমাদের কাজ করছেন, যারা আমাদের ফার্মারের কাছ থেকে খুব ভালো এবং ফ্রেশ সবজিটা নিয়ে আমাদের সুফল বাংলাতে আপনার এক্সপোর্ট করছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলোতে এগিয়ে চলছে এবং এখানে আমার যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে চাষিদেরকে উদ্বুদ্ধ করে যে আপনারা এই পদ্ধতিতে চাষ করুন, তাহলে লাভ্যাংশ বাড়বে, আপনারা এই বীজটা আপনারা করুন। তার জন্য আমাদের একটা দোকানও নেওয়া হয়েছে যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রডিউসার, আপনার সার বীজ ফার্টিলাইজার, এখানে আমরা চাষিদেরকে কম দামে এবং সঠিক সময় আমরা কিন্তু সার বীজ ওষুধ সাপ্লাই করে থাকি। তো এইভাবেই কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু এগিয়ে রয়েছে।
1: আচ্ছা, এক্ষেত্রে আমরা তো আরো কিছু কথা, যেমন ধরুন আমরা সবসময় বলি মাটির নাইট্রোজেনকে বজায় রাখতে হবে, তো সেই নাইট্রোজেন বজায় রাখার জন্য বিশেষ কিছু চাষের প্রয়োজন হয়, সেই ধরনের কি চাষ করছেন আপনি?
0: হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেগুলো একদম মানে অনুর্বর জমি যেগুলো নাইট্রোজেন অনেক কমে গেছে বা আপনার মাটি অনেকটা খারাপের দিকে চলে এসছে, সেক্ষেত্রে আমাদের KBK-র উদ্যোগে আমরা ধনিচার বীজ কিন্তু আমাদের চাষিদেরকে প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে এবং তারা এই যে ধনিচার বীজ যখন জমিতে এরা লাগাচ্ছে নাইট্রোজেন বাড়ানোর জন্য 40-35 দিনের মধ্যে এটাকে যখন ওরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তখন কিন্তু তার নাইট্রোজেন পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করছি। এছাড়াও আমাদেরকে কিছু আপনার ওই ডাল শস্য বা আপনার এই যে লাফা বরবটি কিন্তু আমরা চাষ করছি। এই যে চাষিদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি যে
1: আপনার বেড়া চাষের যে ব্যাপারটা রয়েছে সেখানে কি কি চাষ করছেন বা কিভাবে?
0: এখানে বেড়া চাষ বলতে এই যে আমরা অসময়ে যে সবজি চাষ করছি, পালং শাক বলুন, ধনে পাতা বলুন, মূলো বলুন, সেক্ষেত্রে কিন্তু রোগ পোকার অসময়ে যেহেতু রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে যদি আমরা ভুট্টা বা গামার একটা বেড়া দিয়ে দিই, যেহেতু এরা সবুজ এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেক্ষেত্রে রোগ পোকা লাগলে কিন্তু আগে সবার আগে ওই আপনার ভুট্টা গাছে লাগবে বা আপনার এই যে গরু ছাগল এখন যে উৎপাদ, তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে ফসল নষ্ট করার আগে কিন্তু ওই বেড়া যেটা রয়েছে তাতে কিন্তু আগে আক্রমণ করে তারপর আমার ফসলে নষ্ট হবে, তো সেক্ষেত্রে বেড়া হিসাবে আমরা কিন্তু ভুট্টার প্রচলনটা কিন্তু করছি এবং তাতে চাষের আয়টা বা ফসলটা কিন্তু গুণগতমান ভালো থাকছে।
1: আপনি তখন কথায় কথায় বলছিলেন যে ড্রাম সিডার টেকনোলজিতে আপনি চাষ করছেন, তো এই ড্রাম সিডার টেকনোলজি তো একেবারে অত্যাধুনিক একটা পদ্ধতি, সেটাতে আপনি কিভাবে চাষ করছেন, কি চাষ করছেন, কতটা লাভ পেয়েছেন একটু যদি বলেন?
0: এই যে ড্রাম সিডারের মাধ্যমে আমরা চাষ করছি, আমাদের বর্ধমানে আমরা ট্রেনিং নিয়ে এবং ওনাদের কাছ থেকে সমস্ত টেকনোলজি নিয়ে এবং ওই ড্রাম সিডার ওনাদের কাছ থেকে নিয়ে এসে আমরা আমার প্রথম জমিতে এটাকে অ্যাপ্লাই করি এবং চাষিদেরকেও ডাকা হয়েছিল যে কিভাবে মানে বিস্তলা না করে আমরা ডাইরেক্ট সোয়িং করতে পারি। প্রথমে আমরা জমিকে কাদা করে নিলাম, তারপর মই করে সমান করে নিলাম, তারপর একটা ড্রাম সিডার যেখানে আপনার টোটাল 6টা ব্যারেল রয়েছে, মানে টোটাল 4টে আপনার ড্রাম রয়েছে, 8টা আপনার লাইন রয়েছে, একবার টানলে আমার একসাথে 8টা লাইন। সেক্ষেত্রে কী হচ্ছে, যখন আমি এই ড্রাম সিডারে আমার সিডটাকে ডাইরেক্ট আমি বপন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার লেবার কস্ট অনেকটা কম হচ্ছে, সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, কারণ আমাকে আবার বিস্তালা করতে হবে, সেখানে সার দাও, আবার রোগ পোকার আপনার ওষুধ দাও, পরিচর্যা করো, সেক্ষেত্রে না করে আমি ডাইরেক্ট যখন সুইং করছি আমার লেবার কস্টটা অনেক কম হচ্ছে এবং যেহেতু ডাইরেক্ট আপনার সুইং হচ্ছে এর গোছ এবং পাশ কাটি এবং যে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে
1: এবং দূরত্বটাও ঠিক,
0: দূরত্বটা একটা ডিস্টেন্সে রয়েছে এবং ম্যানেজমেন্ট যে কস্ট সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
1: কিন্তু সেক্ষেত্রে এই যে ড্রাম সিডারের যে যোগানটা আপনাদের লাগছে সেটা কোথা থেকে পাচ্ছেন বা সেক্ষেত্রে কি কোনো সরকারি সহযোগিতা আসছে?
0: সরকারি সহায়তা বলতে আমাদেরকে এই যে আমরা এখন যে কৃষি যন্ত্রপাতি যে সাবসিডিতে পাওয়া যাচ্ছে ওখান থেকেও চাষিরা নিচ্ছে আর আমাদের FCRS থেকে ওটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল।
1: আর একেবারে আধুনিক কৃষি পদ্ধতিতে ড্রোনের ব্যবহার একেবারে অনস্বীকার্য, সেই ব্যবহার কি আপনি করছেন?
0: এই ড্রোনের যে ব্যবহার এটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম মানে বিভিন্ন কৃষি মেলাতে গিয়ে দেখেছিলাম যে ড্রোন কীভাবে ব্যবহার করতে হয়। একটা হেলিকপ্টার আমাদের একটা যন্ত্র যেখানে আপনার পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড দিয়ে আমরা স্প্রে করছি,

0: এখন এই যে জমিতে যাচ্ছি, সবার আগে একটাই ভয় সেটা হচ্ছে সাপের। তো এই যে সাপের ভয়, অনেক আমাদের ওখানে অনেক চাষি আছে যারা সাপের দংশনে কিন্তু মারাও গেছে। তো এই ভয়ের প্রকোপ থেকে আর এই ড্রোনের মানে অতি অল্প সময়ে এবং খুব ভালোভাবে স্প্রে করা যায়। আমরা কিন্তু ব্যবহার করছি সভায় সমিতিতে সরকারি মাধ্যমে, আমরা ভাড়া নিয়ে এসে আমরা কিন্তু ড্রোনের ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে স্প্রে করা হচ্ছে এবং বিভিন্ন আমাদের ট্রেনিংও দেওয়া হয়েছে এর উপরে।
1: সেক্ষেত্রে খরচাটা
0: অনেক কম, অনেক
1: অনেকটাই কম।
0: একটা লেবার করতে গেলে যে আপনার 250 টাকা বা 300 টাকা একটা লেবারের দাম, তার সাথে এই আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমাকে অ্যাড করতে হচ্ছে, সেখানে 150 টাকা এক বিঘে জমি উইথ আপনার ওষুধ সহ স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে।
1: মানে সেক্ষেত্রেও লাভবান হওয়া যাচ্ছে,
0: সেক্ষেত্রেও লাভবান হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে স্প্রে হচ্ছে।
1: এই যে এত রকম পদ্ধতিতে আপনি চাষ করছেন, কিন্তু তারপরেও আমরা শুনি যে ধানের নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, তাতে মাটির যে উপরের অংশটা সেটা তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন আপনি ভুট্টা চাষ করেন, এবার ভুট্টা চাষের পরে যে অবশিষ্টাংশ রয়েছে সেই যে তার যে একটা সঠিক ব্যবহার প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না, সেটা নিয়ে আপনি কিছু ভাবছেন বা আপনি আপনার পাশাপাশি যে ভাইরা রয়েছে তাদেরকে বলছেন কিছু?
0: এটা আপনি ঠিকই বলেছেন যে এই যে নাড়া পোড়া বা এই যে এখন হারভেস্টার চলে এসছে, যেহেতু অতি বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনার লেবার পাওয়া যাচ্ছে না বা লেবার কেটে ওটাকে আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার কাটার পরে আমাদের যে অবশিষ্ট অংশটা রয়েছে বেশিরভাগ চাষি কিন্তু পুড়িয়ে দেয়, যেটা আমাদের মাটির পক্ষে খুব ক্ষতি হচ্ছে। আমরা কী করছি, চাষিদেরকে অ্যাওয়ারনেস করছি বা ক্যাম্পেইন করছি যে আপনার ওটাকে এক জায়গায় জড়ো করুন, জড়ো করে এটা ডিকম্পোস্ট বলে একটা ট্যাবলেট রয়েছে যেটা আমাদের কেমিক্যালের মাধ্যমে সাপ্লাই দেয়, এটাকে আপনারা কম্পোস্ট সার হিসাবে আবার জমিতেই আপনি ব্যবহার করুন। তাতে কি আমাদের যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে যেমন জিঙ্ক বোরন, সেটার ঘাটতিটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা এটা অ্যাওয়ারনেস করছি এবং এটা চলছে। আর ভুট্টার ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে যে পশু খাদ্য হিসাবে কিন্তু ভুট্টার অবশিষ্ট অংশ দারুণ কাজে লাগে এবং সেটাকে চাপার হিসাবেও আপনার ব্যবহার করেন, যেটা 6 মাস পর্যন্ত রাখা যায় এবং এটা বিক্রিও হয়, অবশিষ্ট অংশ বিক্রিও হয়। আর যারা একদম দানা করে সেটা আপনার বাড়িতে নিয়ে এসে ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, কিন্তু মাঠে কিন্তু আর কেউ আর পোড়াচ্ছে না, তার জন্য আমরা ক্যাম্পিং করছি আমাদের এপিও থেকে।
1: বেশ, এবার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের ভারতবর্ষে একেবারে শুরু থেকেই কৃষিকাজের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত রয়েছে এবং বারবার সরকারও বলে থাকে যে কৃষি আমাদের প্রধান, কৃষিভিত্তিক দেশ, কিন্তু তারপরেও কৃষকের মুখ কিন্তু আলো ঝলমল করে না, কৃষক কিন্তু মঞ্চের নিচে থাকে, সেটা আপনি কি বলবেন?
0: দেখুন, এই যে বলছেন কৃষক সবসময় মুখ ঝলমল করে না, এটা কিন্তু এখন কিন্তু আর সেটা নেই, কারণ আপনি যদি গতানুগতিকভাবে চাষ করেন তাহলে কিন্তু চাষির মুখ কিন্তু এরকম মানে অনুজ্জ্বল হয়ে থাকবে। আজকে এই যে অসময়ে সবজি চাষ বা বিভিন্ন রকম যে টেকনোলজিতে ব্যবহার করে তাহলে চাষে কিন্তু ওই মঞ্চের পিছনে নয়, মঞ্চের একদম নিচে থাকবে না, মঞ্চের ওপরেই থাকবে, এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ আমি চাষ করছি এবং বিভিন্ন চাষিদেরকে আমি উদ্দীপনাও করছি বা উৎসাহিত করছি যারা কিছু পয়সার মুখ দেখছেন।
1: তো এখান থেকে আরও একটা কথা জানতে চাইবো, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা হচ্ছে কর্মসংস্থানের বড্ডই অভাব এবং চাষাবাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে পরবর্তী প্রজন্ম বা ধরুন আপনার বাবা কাকারা চাষ করে এসেছে, আপনার পাশাপাশি আপনারই প্রজন্মের অনেকে হয়তো চাষাবাদের কাজে আর নেই, তারা হয়তো ভিন রাজ্যে কোনো কাজ করতে চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা আয় আপনি করছেন যে আপনি এই একেবারে গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আসুন কৃষিতে, আসুন কৃষিতে, উন্মুক্ত জায়গা রয়েছে, অনেকটা মাঠ সত্যিই ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে কাজ করা যায়।
0: এই যে আমার যে টোটাল ফার্মিংটা রয়েছে, মানে আমি যে ইন্টিগ্রেটেড ফার্মিং করছি আপনার গরু ছাগল হাঁস মুরগি থেকে আমার মাছ চাষ থেকে শুরু করে সমস্ত টোটালটা নিয়ে আমার বার্ষিক আয় রয়েছে 14-15 লক্ষ টাকা, যেখানে খরচ খরচা বাদ দিয়ে আমি 7-8 লক্ষ টাকা প্রতি বছর আমি ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো যে এই যে চাষের ক্ষেত্রে যে চাষি বলছে যে লাভ হচ্ছে না বা পিছিয়ে পড়ছে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে চাষে এসে এই যে বিজ্ঞানভিত্তিক চাষ করে দেখুন, তাতে কিন্তু লাভ রয়েছে। ঠিক আছে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে চাষের ক্ষেত্রেও তাই, আজকে এই যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু চাষে কিন্তু ভালো একটা আয়ের দিক রয়েছে।
1: আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য আপনি ভবিষ্যতে কি ভেবেছেন, তারা কি চাষের সাথে যুক্ত থাকবেন নাকি অন্য কোনো ভবিষ্যৎ তাদের জন্য আপনি ভাবছেন বা স্বপ্ন দেখছেন?
0: বর্তমানে এই যে চাষের যা দিক এবং চাষের যা লাভ্যাংশ রয়েছে তাতে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে কিন্তু আমি চাষের ক্ষেত্রেই নিয়ে আসবো, কারণ আমি দেখেছি বিভিন্ন ট্রেনিংয়ে গিয়ে দেখেছি বা দিল্লি থেকে আমি দেখেছি বিভিন্ন সায়েন্টিস্ট বা আপনার ডক্টরেট বা আপনার যারা কৃষি বিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু বড় বড় ফার্ম খুলে কিন্তু চাষবাসের দিকেই যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার চাষের দিকেই আসুক।
1: খুব আশার কথা বললেন এবং

0: আশার আলো থাকুক, দিগন্ত বিস্তৃত হয়ে থাকুক, খোলা মাঠের একটা পাশে যেমন ঠিক ঝলমলে আলো ঝলসে ওঠে ঠিক তেমনি এটা থাকুক, এই আশায় আমরা থাকি। এবং আমাদের ভারতবর্ষের কৃষির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক, আপনাদের মতন মানুষরা আরও আরও যুক্ত হন এই বিজ্ঞান ভিত্তিক চাষের সঙ্গে। বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম অপ্রচলিত সবজি চাষ এই বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের সাথে সাথে আরও অনেক বিষয় আজকে উঠে এলো আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন পূর্ব বর্ধমান জেলার কান্না এক নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখ। বাপিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন মহাভারত থেকে পাঠ, পরিবেশনায় সুবল চন্দ্র রানা।
0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের চাষী ভগিনী স্বাগতা বলছি। বন্ধুরা, আজ চারপাশে যদি আমরা তাকাই, চারপাশে বলতে আমি সারা বিশ্বের কথা বলছি। হ্যাঁ, বহির বিশ্বের দিকে তাকালেও আমরা দেখতে পাই দিকে দিকে অশান্তির দাবানলে জ্বলিছে পৃথিবী। অন্যায়, রাহাজানি, হিংসা, মারামারি আর খুনোখুনি, এর হাত থেকে পৃথিবীর কবে হবে নিস্তার? প্রাচুর্যের অন্ধ মোহে মাতিয়াছে মানুষের মন। আরো চাই, আরো চাই, যত পাই তত চাই। কবে শেষ হবে এই বাসনার? চাই না বিত্ত, অর্থ, সম্পদ, চাই শুধু শান্তি। অর্থ তুমি শান্তি দিতে পারো না, বিত্ত, বৈভব, ধনসম্পদ শুধু বঞ্চিত করেছে মানবের মন। কবে আসিবে সেই শান্তি, যার ছায়াতলে বসি জোড়াইব মন প্রাণ? তাই চাই না অর্থ, চাই না বিত্ত, ধন দৌলত সম্পদের প্রাচুর্য, শুধু চাই শান্তি। হিংসা, ঈর্ষা, বিদ্বেষ ভুলি, ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধিব সবারে গাহি তব জয়গান। শান্তি তুমি কোথায়? তুমি অনন্ত আকাশবাসী, পরমাত্মার চরণ তলে আছো যে লোকায়। হে ধর্মাত্মা, মহাপ্রাণ, এসো মোর দ্বারে। আসুন বন্ধুরা, সেই শান্তির খোঁজে মহাকাব্য মহাভারতের শান্তি পর্বে করি বিচরণ, ভক্ত ধ্রুবের উপাখ্যান করি শ্রবণ। ওম শান্তি, শান্তি, শান্তি, শান্তি দেব শান্তি, হরি ওম তৎসৎ। এবারে মহাকাব্য মহাভারতের শান্তি পর্বে ভক্ত ধ্রুবের উপাখ্যান পাঠ করে শোনাচ্ছেন সুবল চন্দ্র রানা।

চম্পায়ন মহারাজ জন্মে জয়কে শান্তির বাণী শোনানোর জন্য মহাভারতের শান্তি পর্বে ভক্ত ধ্রুবের মহিমা কথা শ্রবণ করাইলেন। যে কথা শুনিলে হয় পাপ বিমোচন, সেই কথা মহারাজ শোন দিয়া মন, শান্তির বাণী আজ শোনাব তোমায়, ভক্ত ধ্রুবের কথা শোন দিয়া মন। স্বয়ম্ভুব মন্বন্তরে পৃথিবীর রাজা ছিলেন ধর্মাত্মা মনু, তার দুই পুত্র ও তিন কন্যা ছিল, প্রিয়ব্রত উত্তানপাদ, আকুতি, প্রসূতি এবং দেবহূতি। মহারাজ মনুর পর রাজ সিংহাসনে বসেন উত্তানপাদ। উত্তানপাদের দুই পত্নী জ্যেষ্ঠা সুনীতি এবং কনিষ্ঠা সুরুচি। ন্যায় নীতি ধর্মে মতি, তিনি হলেন সুনীতি, কি খাই কি করি করি এই নিয়ে সুরুচি। সুনীতির পুত্র হলেন ধ্রুব, আর সুরুচির পুত্র হলেন উত্তম। ব্রহ্মর্ষি কন্যা সুনীতি ধর্মশীলা ন্যায়পরায়ণা, নিত্য ভগবানের আরাধনা উপাসনা করেন, নিত্য রাধা গোবিন্দের চরণ ভজনা করেন।

কবে হেরি মুখ চন্দ্র গাথিয়া মালতি মালা দিব তোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় পালিব সেবা চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। পঞ্চম বৎসরের বালক ধ্রুব এমনি করে মায়ের কোলে বসে নিত্য করে কৃষ্ণ নাম। পৃথিবীর শ্রেষ্ঠ পাঠশালা হল মায়ের কোল। মা যেমন করে তার সন্তানকে শেখায়, সন্তানও তেমনি করে শিখতে থাকে। যাহা গত হয়ে যায় তাহাই জগৎ। সংসারের সংটিকে সার করে ইহ জগতে মানুষ রঙে ঢঙে সুসজ্জিত হয়ে কামনা বাসনার দাস হয়ে যায়। বিষয় আসক্তিতে মত্ত হয়ে জাগতিক সুখের সন্ধানে হন্যে হয়ে ছুটতে থাকে। সুখ সুখ করি মরি গভীর দুঃখে পরাণ ভরে সুখের লাগিয়া ডুবে মায়ার অন্ধকারে। সে ভুলে যায় সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু। সব ফুলে কি ভ্রমর বসে গো,

যে ফুলে বসে সেই অমৃত রসালো ফলে পরিণত হয়ে শ্রী ভগবানের প্রসাদিতে পরিণত হয়। সব মানুষের কি গুরুর কৃপা হয়? যার হয় সেই অমৃতের সন্ধান করে নিজেকে শ্রী ভগবানের চরণে উৎসর্গ করে। একদা পিতার কোলে বসি উত্তম আদর খাচ্ছে, এমন সময় হঠাৎ ধ্রুব পিতার কোলে উঠে পড়ল। আর বিমাতা সুরুচি ধ্রুবকে তিরস্কার করতে করতে পিতার কোল থেকে নামিয়ে দিলেন, বললেন, পিতার কোলে বসতে গেলে রে বালক বনে গিয়ে শ্রী ভগবানের তপস্যা করতে হবে। তিরস্কার পুরস্কারে পরিণত হল, মনের দুঃখে কাঁদতে কাঁদতে মাকে গিয়ে সব কথা বলল। তাই মাতা সুনীতি ধ্রুবকে সান্ত্বনা দিয়ে বললেন, এ নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম পিতা হলেন অনাদির আদি শ্রী ভগবান, আর তাকে পেতে হলে সত্যি তো বনে গিয়ে নিরালায় তপস্যা করতে হবে।

এর জলে বদনে তে হরি বলে ভাসে নয়নের জলে বদনে তে হরি বলে কৃপা করে রাখো প্রভু

যাও ফিরে যাও বৎস, এ গভীর অরণ্যে হিংস্র জন্তু জানোয়ারির বাস। তুমি রাজার দুলাল, কেমনে সহিবে যন্ত্রণা লাঞ্ছনা? যাও যাও যাও ফিরে যাও, রাজসুখ কর ভোগ। আসিয়াছি যাবি

মনুষ্য দেহটি একটি গভীর অরণ্য। এখানে হিংস্র জন্তু রূপেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু নিত্য কামড় দিতেছে, তবুও মানুষের মন চৈতন্য হয় না, সে কাম ক্রোধের দাস হয়ে ভোগে মত্ত রয়। অশান্তির দাবানলে দগ্ধীভূত হয় তার মনপ্রাণ, তাই সে খুঁজতে থাকে চিরশান্তি চিরনির্বাণ।

মন্ত্রের সাধনে কিংবা শরীর পতন, দাও প্রভু কৃপা করি তব শ্রী চরণ। তাই বলো ধ্রুব বলো

তাই দেবর্ষি নারদ বললেন, শোনো ধ্রুব, যমুনার কূলে মধুবনে যাও চলি,

যাও গৃহে ফিরে যাও বৎস, শুধু মন রাখো মোর চরণে। তাই প্রভুর আশীর্বাদে গৃহে ফিরে এসে 36 সহস্র বৎসর রাজত্ব করেছিলেন অনাসক্ত চিত্তে। মন ছিল শ্রী ভগবত শ্রীপাদ পদ্মে, সুখ শান্তিতে রাজত্ব করে অন্তিমে ধ্রুব লোকে গমন করে আজও চিরভাস্বর ধ্রুব তারারূপে। মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কাহে শুনে।

এতক্ষণ আমরা শুনলাম মহাকাব্য মহাভারতের শান্তি পর্বে ভক্ত ধ্রুবের উপাখ্যান থেকে পাঠ করলেন সুবল চন্দ্র রানা।

0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
3: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম পান পুরুষ। বলছেন ভবেশ দাস।
1: শব্দ নিয়ে মশকরা সুযোগ পেলে আমরা কম বেশি সবাই করে থাকি। কেউ তাকে বলতেই পারেন শব্দ কৌতুক। এই কৌতুকটুকু করার জন্য কৌতুকী মন চাই, হিউমার বোধে টইটম্বুর রাখা চাই সেই মনকে। এসব স্কুলে পড়ে বা বলে কয়ে হয় না, যার হবার তার এমনি হয়। কথার তোড়ে ঠোঁটের ডগায় এমনি এসে যায় মজিয়ে দেবার জন্য মজার শব্দ। ইংরেজিতে যাকে বলে পিইউএন পান, সেই পান করার সহজাত রসবোধ ছিল আমার দেখা একজন মানুষের। তাকে জানেন সবাই, হিমানীশ গোস্বামী। জন্মশতবর্ষে তার কথা বিশেষভাবেই মনে পড়ে গেল। তিনি যদি আজ আমাদের মাঝে থাকতেন, তাহলে চারপাশে সমাজে রাজনীতিতে যা কিছু ঘটছে তা নিয়ে কথার মোচড়ে, বর্ণ বিপর্যয়ে, শব্দের বিচিত্র অর্থ উদ্ভাবনে নিশ্চয়ই অভাবিত মজায় আমাদের মাতিয়ে রাখতেন। একবার মেয়ের এমএ পরীক্ষার সময় নিজেই তাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে এলেন হিমানীশদা। বাড়ি ফিরে এলে স্ত্রী জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? হিমানীশদা বললেন, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ওখানে দেখলাম বেশ কিছু উগ্রপন্থী বসে আছে। তাই শুনে মেয়ের মা উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষে জানা গেল পরীক্ষার্থীদেরই হিমানীশদা উগ্রপন্থী বলছেন, কারণ একটু পরেই তারা মুখস্থবিদ্যা পরীক্ষার খাতায় উগরে দেবে। একবার হিমানীশদা আকাশবাণীতে এসেছেন প্রযোজক স্বপ্নময় চক্রবর্তীর ঘরে।

ঢুকেই বলেন, আরে এ যে দেখি কাঁচকলা। কেন বললেন? কারণ তার টেবিলের কাঁচটা ভেঙে এমন একটা নকশা তৈরি হয়েছে যে সে যেন এক কলা শিল্প। জীবনের শেষের দিকে বেশ কয়েকটা বছর হিমানিশদা থাকতেন দক্ষিণ কলকাতার বাবুবাগান লেনে একটি ফ্ল্যাটে। মাঝে মাঝে অদূরেই পণ্ডিতিয়া রোডে মেয়ের বাড়িতেও যেতেন। একদিন বললেন, আমি বাবুবাগানে পণ্ডিতি করি আর পণ্ডিতিয়ায় করি বাবুগিরি।

0: গোমরা থেরিয়ামদের মাথায় সহজে আসে না। মুম্বাইয়ে একবার এক ফুটপাথ থেকে কিনেছিলেন গুস্তাফ ফ্লবেরের একটি বই, এ ডিকশনারি অফ অ্যাকসেপ্টেড আইডিয়াস। তারই অনুসরণে হিমানিশদা লিখলেন শব্দের পান করা একটি মজার বই অভিধানাই পানাই। সেই অভিধানে বাদ্যশব্দের অর্থ যা বাদ দেওয়া চলে। বাক্য লিখে উদাহরণ দিয়েছেন, লোক তো অনেক কিন্তু কাজের লোক কোথায়, প্রায় সকলেই বাদ্য। আবার যেমন বাসযোগ্য অর্থ হল বাস চলার যোগ্য। বাক্য গঠন, কলকাতা শহরে বহু রাস্তা বাসযোগ্য নয়। মেধার দীপ্তি, বুদ্ধির তীক্ষ্ণতা এবং চটজলদি রসিকতার মধুময় উপস্থাপনায় হিমানিশ গোস্বামী ছিলেন স্বতন্ত্র এক মানুষ। তার হাতের কার্টুনও ছিল ভিন্ন ভঙ্গির, হালকা রেখার পলকা ছোঁয়ায় তা ছিল বিচিত্র ব্যঙ্গ আর শ্লেষে ভরপুর। একসময় শঙ্কর উইকলিতে তার কার্টুন বেরিয়েছে। কার্টুনিস্ট কুট্টি ছিলেন তার গলায় গলায় বন্ধু। দাবা খেলার ব্যাকরণে তার ছিল সিদ্ধ মস্তিষ্ক। এই খেলার মজা নিয়ে বইও লিখেছেন। তাছাড়া বাবা পরিমল গোস্বামীর মতো ফটোগ্রাফিতে তার হাত ছিল অসামান্য। বাংলা ভাষাও তার উচ্চারণ নিয়ে ভেবেছেন আজীবন। কান পেতে রাখতেন রেডিওয়ে, চোখ ছিল দূরদর্শনের পর্দাতেও। ভাষা, শব্দ ও উচ্চারণের উদাসীন প্রয়োগ সইতে পারতেন না। সম্প্রচারের ভাষা নিয়ে তার ভাবনার কথা বলতে গেলে সে অনেক কথা, দু তিনটে সমীক্ষাতেও কুলবে না। তিনি রেডিওতে প্রথম অনুষ্ঠান করেন 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রযোজক ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। দাদা শতদল গোস্বামী হিমানিশকে একবার নিয়ে গিয়েছিলেন শিবরাম চক্রবর্তীর কাছে। তার লেখা পড়েই হিমানিশ তাকে গুরু মেনেছেন। গুরুর নামের সঙ্গে মিলিয়ে হিমানিশ লিখেছিলেন একের পর এক জীবরামের গল্প। আর শিবরাম বলেছিলেন, আমি মরে গেলেও আমার হর্ষবর্ধনরা মারা পড়বেন না। শিবরাম যে ছোটদের জন্য গল্প সংকলন সম্পাদনা করেছিলেন, সেই সংকলনে তরুণ হিমানিশের বাড়ি কিনলেন হর্ষবর্ধন গল্পটি নিয়েছিলেন। শিবরামের কথা, এই এক লেখাতেই তিনি আমার যাবতীয় সহর্ষ কাহিনীকে টেক্কা মেরেছেন। শিবরামের গল্পতরুর ছায়ার নিচে হিমানিশের গল্পের হাতও যেন খুলে যেত। শব্দের মজায় মজে হিমানিশদার ওই যে শব্দ নিয়ে পান করা, তার জন্য তাকে বলতেই পারি পান পুরুষ। কিন্তু হিমানিশদা তাকে মানতেন, হয়তো বলতেন শব্দের রঙ্গলোকে ঢুকে একটু মজাই করি মাত্র, তাই পান পুরুষ নয়, ফান পুরুষ।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল পান পুরুষ, বললেন ভবেশ দাস।
2: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করায় ভারতের UPI এবং নেপালের NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থালির কাজ হিসেবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman, in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.

0: বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান যে আজ ওমানের সিনাস বন্দরের কাছে গিনি বিসাওয়ের পতাকাবাহী বিটুমিন ট্যাঙ্কার এমটি জালবির নিরাপত্তা সংক্রান্ত ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে 20 জন ভারতীয় নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদ বলে জানা গেছে এবং বর্তমানে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তা নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং ভিশান মহাসাগর এর ক্ষেত্রে মালদ্বীপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সংকটকালে দ্রুত সাড়া প্রদানকারী এক বিশ্বস্ত সহযোগী হিসেবে এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারতে নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের NPI-এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবেন। UPI ও NPI-এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও ডিজিটাল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। মন্ত্রক জানিয়েছে, সহজলভ্য, নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ। এটি দুই দেশের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ডিজিটাল পেমেন্ট করিডোরটি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এই উদ্যোগটি পর্যটকদের সুবিধা বাড়াবে, স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার 0 হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক ঐতিহাসিক রায় বলেছে, গৃহিণীদের কাজকর্ম শুধুমাত্র গৃহস্থলের কাজ হিসাবে নির্ধারণ করলেই চলবে না, তাদের ভূমিকা পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারুল এবং N Kateshwar Singh বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লিখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। উল্লেখ্য, 2001 সালে পাঞ্জাবে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলা প্রসঙ্গে বিচারপতিদের এই অভিমত। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কাছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির এই যুগে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য ডিজিটাল ফার্স্ট চিন্তাভাবনার উপর জোর দিতে হবে।
1: हम एक नए तरीके से सोचे आकाशवाणी के बारे में। हम आज के समय के हिसाब से आकाशवाणी को डिजिटल फर्स्ट और हाइपर लोकल इन दो सूत्रों में बांधे। जो भी डिजिटल प्लेटफॉर्म हमारे पास आज अवेलेबल है, अपना खुद का वेव्स OTT है, उस प्लेटफॉर्म को यूज करें। लोकल आर्ट, लोकल संस्कृति, लोकल खान पान को आगे लाने का एक बहुत बड़ा प्लेटफॉर्म बनाएं। अगले 1000 दिनों में एक मास्टर प्लान बना के आकाशवाणी और दूरदर्शन का पूरा ट्रांसफॉर्मेशन करें। आपको पूरा फ्रीडम है, जो आप कहोगे वो पॉलिसी बनेगी। पॉलिसी बनाने वाले आप, इंप्लीमेंट करने वाले आप।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 3রদশতম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7ম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সইজালকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে CID ডাকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবনী ভবনে হাজিরা দিয়েছেন। সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হাইকোর্ট নির্দেশ দেয়। যদিও আগামী 21 দিন তার বিরুদ্ধে CID কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও আদালত জানিয়েছে। এই সময়কালে তদন্তে সহযোগিতা করলে অভিষেককে গ্রেপ্তারও করতে পারবে না CID। 2 সপ্তাহ পর হাইকোর্টে মামলার রিপোর্ট দেবে তারা, সেদিনই মামলার পরবর্তী শুনানি। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের PV সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালভিকা বানসোদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে AMR অর্জুন ও হরিহরন আমসা কারুনান এই জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডাইলান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ মেক্সিকোর সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় আজ রাতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গ্রুপের লড়াই আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপর জলাভূমি কেন প্রয়োজন, এই বিষয়ে বলবেন তপন সাহা। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন হাওয়াইন গিটার শিল্পী স্বপন মজুমদার। 9:30 নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথনাথ বিশি, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। রাত 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণের স্বাস্থ্য, প্রথমে স্বেচ্ছায় রক্তদান, এরপর ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে প্রসঙ্গে, সংকলন ও সম্পাদনা রূপময় কোলে। 10:30 নজরুলগীতি জয়া ভট্টাচার্যর কণ্ঠে, 10:45 রজনীকান্তের গান শিল্পী অনিতা দত্ত মৃধা, রাত 11:00 লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুরজিৎ সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনায় প্রতীক ঘোষ, রাত 11:10

রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রাক বাজেট এক বিশেষ পরামর্শ বৈঠকে যোগ দিয়েছেন তিনি। রাজ্য সরকার কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে কংগ্রেস। বিধানসভায় সইজাল কাণ্ডে হাইকোর্টের নির্দেশে আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির খবর মিলেছে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের উপরেখা তৈরি করতে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। এদিনের বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও ওই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং মতামত জানতেই সরকারের এই উদ্যোগ। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। তিনি কটাক্ষ করে বলেন, আগের সরকারের আমলে বাজেট তৈরি হতো ট্রেডমিলে।
1: আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কোথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন, সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন।
0: এদিনের আলোচনায় মূলত উত্তরবঙ্গের অর্থনীতির উন্নয়নে চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং পর্যটন শিল্পের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসবেন। আগামীকাল দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত ওই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আজ জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পরিবর্তন করা হবে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার তালিকায় অনেক ভুয়ো নাম থাকার সম্ভাবনার প্রেক্ষিতে সেই তালিকা পুনরায় যাচাই করা হবে বলেও তিনি জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় থাকা উপভোক্তাদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে হলে পুনরায় আবেদন করতে হবে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। এদিকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি বিধাননগরের ঐক্যতান সভাগৃহে 20 জুন বিকেল 4টা নাগাদ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এতে সহযোগিতা করছে। জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ। আজ দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেসের সংক্রান্ত কোনো বিষয় আলোচ্যসূচিতে ছিল না বলে দুই নেতাই জানিয়েছেন। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভা সাংসদ প্রকাশ শিখ বড়াই কাজে ইস্তফা দিয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ চিক বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তার এই সিদ্ধান্ত।
2: पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया।
0: उल्लेखो এই নিয়ে গত চার দিনে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 13 থেকে কমে হল 10। বিধানসভায় বিরোধী দল নেতার স্বীকৃতির বিষয়ে স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দল নেতা হিসেবে স্বীকৃতি দেবার বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় অধ্যক্ষ আগামী 16 জুন নিজের বক্তব্য আদালতকে জানানোর কথা বলেছেন। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও মামলাটিকে ওই দিন শুনানির জন্য নির্দিষ্ট করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য বিধানসভাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনমুখী করে তুলতে একগুচ্ছ উদ্যোগের কথা ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিধানসভায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 100 দিনের মধ্যে বিধানসভাকে সম্পূর্ণ কাগজবিহীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
3: আমরা এই বিধানসভাকে ই বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। এর আগে 32টা জায়গায় হয়ে গেছে, আমরা 33 করে সেই মৌ সাইন করেছি। আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব, অর্থাৎ এখানে কোনো পেপারের কাজ হবে না। সাধারণের পক্ষে সুবিধা হবে, তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন

0: করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন। বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরো ব্যাপকভাবে হবে।
1: নবনির্বাচিত বিধায়কদের দক্ষতা বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অধ্যক্ষ বলেন, 200 জনের বেশি নতুন বিধায়ক প্রথমবার বিধানসভায় এসেছেন, তাদের জন্য বাজেট অধিবেশনের পর দুদিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে 3বার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। এদিন বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়। সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। এরপর কালীঘাট রোডে নিজের বাড়িতে যান তিনি, সেখান থেকেই ভবানী ভবনে পৌঁছয় অভিষেকের গাড়ি। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। এদিকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শীর্ষান্ন অভিষেকের মামলাগুলি থেকে সরে দাঁড়িয়েছেন। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অন্য আইনজীবী।
2: ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে সেটা যদি না বোঝে তাহলে কিছু করার নেই। দিদি অভিষেককে নিয়ে চলো, অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি আমি দিদির পাশে আছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, হবে না এসব, আমি পারবো না। আমি
1: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি জমি খুঁড়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়ায়, আর্ধমুভাত দিয়ে মাটি খুঁড়তেই বিভিন্ন রকমের ওষুধ উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এইসব ওষুধ সেবাশ্রয় প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে দাবি বিজেপির। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। আগামীকাল উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার কৃষক বন্ধু বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরের প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে। শুনতে চেয়েছেন কাজুরা গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে নিমাই মিশ্র ও মীনাক্ষী মিশ্র।

আলমবাজার বরানগর কলকাতা ৩৫ থেকে দিলীপ কুমার পারুই শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায় ও অজয় দাসের দ্বৈত কণ্ঠে এই গানটি।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন গ্রাম ও পোস্ট উলকুণ্ডা বীরভূম থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী ও অহুনা চক্রবর্তী।

ছত্রি এগরা পূর্ব মেদিনীপুর থেকে সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা ও সুজাতা, আপনাদের সবার অনুরোধে রুনা লায়লার গাওয়া

0: হয় বন্ধু দিন দিন।
1: দেউরা আমতা হাওড়া থেকে আলাউল মল্লিক শুনতে চেয়েছেন পিন্টু ভট্টাচার্যের গাওয়া এই গানটি।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এবারের গানটি মান্নাদের কণ্ঠে শুনতে চেয়ে অনুরোধ করেছেন কলকাতার বড়বাজার এবং নৈহাটি থেকে মিতা মল্লিক, মিঠু ও মীরা। আপনাদের সবার অনুরোধে মান্নাদের গাওয়া এই গানটি।

শিশির দাস ও মণিমালা দাস প্রান্তিক নগর মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন বাণী জয়রামের গাওয়া এই গানটি।

স্টুডিওর ঘড়ি বলছে অনুরোধের আসরের শেষ গানটি শোনানোর সময় হয়ে গেছে। তালিত পূর্ব বর্ধমান থেকে, সুবীর কুমার ঘোষ ও চন্দনা ঘোষ, আপনাদের অনুরোধে আশা ভোঁসলের গাওয়া এই গানটি রাখলাম।

আশা ভোঁসলের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অন্বেষা।
2: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে বিজ্ঞানের খবর থাকছে, থাকছে জলাভূমি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, আর অবশ্যই থাকছে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা, অবশ্যই বিজ্ঞানের কথা, চিকিৎসার কথা। শুরু করা যাক বিজ্ঞানের টুকরো খবর দিয়ে।
3: এই প্রথম দেশ পেল হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন। সম্প্রতি রেল বোর্ড বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য এহানো ট্রেনকে অনুমোদন দিল। রেল বোর্ড জানাচ্ছে এটি 10 কোচের ট্রেন, এর মধ্যে যাত্রীবাহী কোচের সংখ্যা 8। এই ট্রেনে 2টি 1200 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ড্রাইভিং পাওয়ার কার বা DPC থাকছে। সব মিলিয়ে এর এঞ্জিন 2400 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। এই ট্রেন চলবে ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক বা DPRS প্রযুক্তির সৌজন্যে। যেহেতু এই ট্রেনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হচ্ছে, সেহেতু এই ট্রেনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের পরিমাণ 0, অর্থাৎ এই ট্রেন পুরোপুরি দূষণমুক্ত। দূষণভারে জর্জরিত পরিবেশে এ যে এক বড় প্রাপ্তি তা বলাই বাহুল্য। বিশ্বে এ ধরনের ট্রেন আছে জার্মানি, সুইডেন, জাপান এবং চীনে। ভারতে বাণিজ্যিক ভিত্তিতে এই ট্রেন চালু হলে ভারত হবে বিশ্বের 5ম দেশ। এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 75 কিলোমিটার। এই ট্রেন চলতে পারে হরিয়ানার ঝিন্দ সোনপথ রুটে। প্রসঙ্গত, রেল বোর্ড অনুমোদন দিলেও এর বাণিজ্যিক পরিষেবা এখনই শুরু হচ্ছে না, বেশ কিছু যাচাই পর্ব বাকি আছে। গোটা ব্যবস্থা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা বিশদ করে

0: খতিয়ে দেখার পরই যাত্রী পরিবহনের জন্য সবুজ সংকেত মিলবে।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। জলাভূমির গুরুত্ব, এ সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি, তবুও বারবার ফিরিয়ে আনতে হয় এই বিষয়টিকে, পৃথিবীর স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে।

হিসাবে পালন করা হয়। সারা পৃথিবীর মধ্যে কোনো একটি দেশ বা রাজ্যে এটি প্রথম জলাভূমি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। অনেক পরে আন্তর্জাতিক স্তরে 1997 সাল থেকে প্রতি বছর 2রা ফেব্রুয়ারি সারা পৃথিবী জুড়ে জলাভূমি দিবস পালন করা শুরু হয়। সভ্যতার বিকাশে জলাশয় বা জলাভূমির গুরুত্ব অপরিসীম। কুয়ো বা নলকূপের মতো ভূগর্ভস্থ জল ব্যবহার শুরুর আগে নদী নালার পাশাপাশি প্রাকৃতিক জলাভূমিগুলি ছিল একমাত্র ব্যবহারযোগ্য জলের উৎস। জলাভূমিগুলিকে কেন্দ্র করেও গড়ে উঠেছে মানুষের বসবাস এবং তার জীবন জীবিকা ও সংস্কৃতি। যেখানে নদী নালা ও প্রাকৃতিক জলাভূমি ছিল না, মানুষ বসবাস করার ক্ষেত্রে জলের উৎসের জন্য মাটি খনন করে ছোট থেকে বড় কৃত্রিম জলাশয় সৃষ্টি করেছে। তাই শহর থেকে গ্রাম সর্বত্র আমরা ছোট ছোট পুকুর সহ বড় বড় বিল, ঝিল, বাউর, হ্রদ ইত্যাদি দেখতে পাই। প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়গুলি শুধুই মানুষের চাহিদা মেটায় না, সার্বিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, শামুক, কীটপতঙ্গ, সাপ, ব্যাং, জলজ উদ্ভিদকণা, জলজ প্রাণীকণা, বিভিন্ন জলজ উদ্ভিদ ও জলাভূমি কেন্দ্রিক পার্শ্ববর্তী উদ্ভিদ ও প্রাণী নিয়ে জলাভূমির নিজস্ব একটা বাস্তুতন্ত্র আছে। 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি নিয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অনেক তর্ক বিতর্কের পরে জলাভূমির একটি সংজ্ঞা নির্ধারণ করা হয়। সেই সংজ্ঞাটি হচ্ছে স্থায়ী বা প্রবাহমান, প্রাকৃতিক বা কৃত্রিম জলা, বিল, আংশিক অঙ্গারীভূত জলা, যেগুলো স্বাদু বা লবণাক্ত জলের দ্বারা সম্পৃক্ত এবং উপকূলবর্তী অঞ্চলে ভাটা জলরেখা থেকে 6 মিটার পর্যন্ত গভীর, তাকেই জলাভূমি বলা হবে। জলাভূমির ধরন ও প্রকৃতিও বিভিন্ন রকমের। আয়তন, গভীরতা, জল থাকার সময়, জলের গুণ, প্রাকৃতিক বা কৃত্রিম, জলজ উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা, ব্যবহার ও কোন ভৌগোলিক জলবায়ু অঞ্চলে অবস্থিত ইত্যাদির উপরে জলাভূমির ধরন ও প্রকৃতি নির্ভর করে। 1971 সালে ওই কনভেনশন থেকে রামসার কনভেনশন ব্যুরো নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়। আবেদনের ভিত্তিতে রামসার ব্যুরো বিভিন্ন দেশের জলাভূমিকে যাচাই করে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি দেয়, যাদেরকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়। ভারতবর্ষে 1981 সালে উড়িষ্যার চিল্কা লেক ও রাজস্থানের কেওলদহ ন্যাশনাল পার্ক, এই দুটি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়। তারপর 1990 সালে 4টি ও 2002 সালে ভারতের 13টি জলাভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। এই 13টির মধ্যে অন্যতম হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত সারা পৃথিবীতে 2550টি জলাভূমি এবং ভারতে 99টি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। মানুষের দৈনন্দিন চাহিদা সহ জীবন জীবিকায় জলাভূমির ভূমিকা অপরিসীম। যেমন পানীয় জল, স্নান, শৌচকর্ম, কাপড় কাচা, বাসন ধোয়া, বাড়িঘর পরিষ্কার, অন্যান্য প্রাত্যহিক কাজে জলের ব্যবহার ছাড়াও সেচের জন্য জল ব্যবহার ও ছোট থেকে বৃহৎ শিল্পে জলের ব্যবহারে জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, চিংড়ি, মাকনা, বিভিন্ন শাক, পানিফল, শালুক সহ বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদের খাদ্য হিসাবে ব্যবহার ও ভেষজ ঔষধ হিসাবে ব্যবহারের উপরে বৃহৎ অংশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে। তাছাড়াও জলাভূমিতে বিভিন্ন ফুল চাষের ওপরে অনেকের আয় নির্ভর করে। জলাভূমিতে উৎপন্ন বেত, উলুখাগড়া, হোগলা, শোলা, ম্যানগ্রোভের মোটাকাণ্ডের গাছ ইত্যাদি আসবাবপত্র, বাসস্থান, সাজসজ্জা ও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যার উপরে অনেক ছোট থেকে মাঝারি শিল্প নির্ভর করে। শোলা দিয়ে বিভিন্ন সাজসজ্জা বানানোর শিল্পটি বৃহৎ কুটির শিল্প হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। সারা পৃথিবী জুড়েই অনেক জলাভূমি কেন্দ্রিক পর্যটন কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গেও এই ধরনের অনেক পর্যটন কেন্দ্র আছে, যেমন সুন্দরবন, মিরিক লেক, কোচবিহারের রসিক বিল, বর্ধমানের পূর্বস্থলীর চুপিচর, উত্তর দিনাজপুরের কুলিক, কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর, গার্ডেন রিচ এলাকার ন্যাচারাল পার্ক, পূর্ব কলকাতা জলাভূমির অন্তর্গত নলবন সহ অনেক ভেড়ি, মুর্শিদাবাদের আয়রন বিল, কাটিগঙ্গা ও মতিঝিল ইত্যাদি অনেক জলাভূমি ও জলাশয় পর্যটন ও বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া

0: কাঁচরাপাড়ার মথুরা বিল, সাঁতরাগাছি ঝিল এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট থেকে বৃহৎ জলাশয়গুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে উপযুক্তভাবে গড়ে তুলে উপার্জনের ব্যবস্থা করা যায়। জলাভূমি বাস্তুতন্ত্র তার নিজস্ব বাস্তুতান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের সার্বিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলচক্রকে নিয়ন্ত্রণের পাশাপাশি নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, অন্যান্য চক্র নিয়ন্ত্রণ করে আবহাওয়া মণ্ডলের ভারসাম্য রক্ষা করে। জলাভূমির জলজ শৈবাল ও জলজ উদ্ভিদ শালক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন নদীর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক জলজ উদ্ভিদ জলের দূষিত পদার্থ শোষণ করে জলকে পরিষ্কার রাখে। জলাভূমির জল মাটির গভীরে চুইয়ে গিয়ে ভূগর্ভস্থ জলের পরিমাণকে বৃদ্ধি করতে সাহায্য করে। সমুদ্রের কাছের জলাভূমি নির্ভর বনাঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য সমুদ্র উপকূলে ক্ষয়রোধ ও ঝড়ঝঞ্ঝার হাত থেকে মানুষকে রক্ষা করে। আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন এই ভূমিকা পালন করে। জলাভূমিগুলি বৃষ্টির জল গ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ ও জল জমাকে হ্রাস করতেও সাহায্য করে। অনেক জলাভূমি আছে যারা শহর নিষ্কাশিত ময়লা জলকে প্রাকৃতিক উপায়ে পরিশোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্ব কলকাতা জলাভূমি কলকাতা শহরের ময়লা জলের বৃহদাংশকেই শুধু পরিশোধন করে না, ওই পরিশোধিত জলাভূমিতে মাছ চাষের মাধ্যমে অনেক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ময়লা জল পরিশোধনের জলাভূমি। এই ভূমিকার জন্যই পূর্ব কলকাতা জলাভূমিকে 2002 সালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি দেয় রামসার সাইট হিসাবে ঘোষণা করার জন্য। সাম্প্রতিককালে বিভিন্ন চাষে জৈব সার প্রয়োগের প্রচলন শুরু হয়েছে। অনেক জলাভূমিতে এখন অ্যাজোলাসহ অনেক সবুজ শৈবাল জৈব সার হিসাবে উৎপাদনে ব্যবহার করা হয়। বর্তমানে মানুষের অবিবেচনা প্রসূত ভূমিকার জন্য যে হারে জলাভূমির ধ্বংস ঘটছে তাতে বিভিন্ন জীববৈচিত্র্য সহ মানুষের অস্তিত্বকেই সংকটাপন্ন করে তুলছে। জলাভূমির গুরুত্ব সম্বন্ধে মানুষকে সচেতন করে তুলতে হবে এবং মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থেই জলাভূমিকে রক্ষার জন্য সমাজের সমস্ত অংশের মানুষের এগিয়ে আসাটা খুবই জরুরি।
1: জলাভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করলেন তপন সাহা। অন্বেষায় এবারে বিশ্বকাপ ফুটবলের কথা। মাঠে খেলবেন খেলোয়াড়রা, তাদের শেখাবেন তাদের প্রশিক্ষক, কোচ, সমগ্র সিস্টেমটাকে একটা ব্যবস্থার মধ্যে, ভারসাম্যের মধ্যে রাখবেন ম্যানেজমেন্ট। কিন্তু চিকিৎসকদের একটা বড় ভূমিকা থাকে সেখানে। খেলোয়াড়রা চোট পাচ্ছেন, তারা হঠাৎ করে এমন অবস্থায় চলে যাচ্ছেন যাতে পরের অর্ধটা হয়তো খেলতে পারছেন না। এরকম অবস্থায় তাদের কিছু না কিছু করে পুরো ব্যাপারটাকে ফিরিয়ে আনতে হয় আবার সাম্যাবস্থায়। আমরা জানতে চেয়েছিলাম বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তীর্থঙ্কর ভট্টাচার্যের কাছে এই সম্পর্কিত কিছু কথা। আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু কথা বলেছেন তার সঙ্গে।
2: আগামীকাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। ফুটবল তো একদম পুরোপুরি বডি কন্টাক্ট একটা গেম, সেই গেমে চোট আঘাত ইত্যাদি খুব স্বাভাবিক একটা ঘটনা। যে কোনো বডি কন্টাক্ট গেমেই যে চোট আঘাত যেগুলো হয় সেগুলোর চিকিৎসা পদ্ধতি আধুনিকভাবে কিভাবে করা হচ্ছে প্রথম সেটা একটু জানতে চাইব, এবং তারপরে এই বিশ্বকাপ ফুটবলে মানে কোনো স্পেশাল পদ্ধতি প্রয়োগ করা হবে কি। প্রথম প্রশ্নটাই আগে আসি যে এই চোট আঘাত এ ধরনের বডি কন্টাক্ট গেমে সেটাকে কি করে রিকভারি করার প্রসেসটা একটু বলবেন স্যার আধুনিক পদ্ধতিতে।
3: তার আগে আর একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আপনি সঠিকভাবে বলেছেন যে ফুটবল খেলা বডি কন্টাক্ট গেম, তাতে নানা রকম চোট আঘাতের সম্ভাবনা যথেষ্ট থাকে। এবং তার সঙ্গে আর একটা বিষয় খুব জরুরি, এই চোট আঘাতের একটা বড় অংশ সেটা প্রতিরোধ করা যায়, প্রিভেন্ট করা যায়, সেইটা খুব জরুরি কথা। ইনফ্যাক্ট সেইটার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ, তাদের একটা ফিফা মেডিকেল সেকশন আছে যারা এগুলো সমস্ত নজরদারি করে। আজ থেকে প্রায় 24 বছর আগে 2002 সালে জাপান কোরিয়া ওয়ার্ল্ড কাপে তারা শেষ হয়ে যাওয়ার পরে হিসেব করে দেখেছিলেন গোটা ওয়ার্ল্ড কাপে সে বছর 64টি ম্যাচ ছিল।

তাতে প্রায় 171টা ইঞ্জুরি, তার মধ্যে একটা বড় অংশ প্রায় 25টা হচ্ছে হেড ইঞ্জুরি, মাথায় চোট লেগেছে, তারপরে নেক্সট হচ্ছে থাই, হাঁটুতে 22টা, উচকি পিঠে নানা জায়গাতে। তো এইগুলো দেখে তারপরে ফিফা যেটা করেছিল যে কি করে তিনটে অংশ, একটা হচ্ছে কি করে এই চোট লাগার যে কারণগুলো রিস্ক ফ্যাক্টর সেগুলোকে আইডেন্টিফাই করা যায়, দ্বিতীয় হচ্ছে কি করে সেগুলোকে যথাসম্ভব এলিমিনেট মানে বাদ দেওয়া যায়, আর তিন নম্বর সেই স্ট্র্যাটেজিটাকে কি করে খেলার মাঠে কাজে লাগানো যায়। এবারে সেইটা করতে গিয়ে তাদের প্রথম যেটা দেখা গেল যে কি কি কারণে চোট লাগে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে লেভেল অফ কম্পিটিশন, একদম যদি স্কুলের খেলা হয় সেখানে চোটের পরিমাণ কম, আবার এখন দেখুন ওয়ার্ল্ড কাপের ফ্রেন্ডলি গেম যেগুলো তো হচ্ছে সেগুলোতে চোটের পরিমাণ ভালো, আবার কন্টাক্ট যখন একদম কোন ফাইনাল কম্পিটিশন গেম হবে সেখানে চোটের পরিমাণ বেশি, এবং সিমিলারলি যত ইন্টেন্সিটি অফ গেম বাড়বে সেখানে চোটের পরিমাণ বেশি, এটা একটা কমন জিনিস। দ্বিতীয় কথা দেখা গেছিল কি কি সাজসজ্জা, যেমন প্রপার জুতো, এখন প্রায় এটা ইউনিভার্সাল, জুতো আর ফুটবল বুট যেটা হয় তার তলায় স্টাড, ছোট ছোট উঁচু উঁচু এগুলো থাকে যেটা দিয়ে তাহলে আপনি দৌড়তে গেলে মাঠের ঘাসের উপরে ভালো গ্রিপ হবে, পা স্লিপ করবে কম, চোট লাগবে কম, এবং তাতে পা ঘুরে যাবে বা গোড়ালি ইত্যাদি চোট অনেক কম হবে। কিংবা অ্যাঙ্কেল সাপোর্ট, বিভিন্ন রকমের চোটের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাঙ্কেল সাপোর্ট, এবং খুব জরুরি আর একটা হচ্ছে শিন গার্ড। সমস্ত প্লেয়াররা দেখবেন তাদের মোজার তলায় এই সামনে যে আমাদের পায়ের যে হাঁটুর তলার অংশ যেটা সামনে থাকে সেখানে হাড় লাগলে ভয়ঙ্কর ব্যথা লাগে, সেখানে একটা গার্ড আছে, ক্রিকেট খেলার প্যাড আর সমতুল্য মোজার তলায় তারা পড়ে থাকে, সেইগুলো পড়া, এবং সেইগুলোর ভিত্তিতে ফিফা মেডিকেল অ্যাসেসমেন্ট রিসার্চ সেন্টার এফ মার্ক তার নাম, তারা একটা সাজেশন দিয়েছিল, তাকে বলে সেভেন ব্রিক্স, সাতটা ইট সাজিয়ে এই কাজটি ভালো করে করা যাবে, প্রিভেনশন স্ট্র্যাটেজি। সেইটা সাতটা খুব ইন্টারেস্টিং, কোনটাই কোন হাতি ঘোড়া কঠিন ব্যাপার নয়। ফিফার রেকমেন্ডেশন এক নম্বর হচ্ছে কারেক্ট ট্রেনিং, বিশেষ করে হঠাৎ করে দৌড়ে মাঠে নেমে পড়লাম, হঠাৎ করে খেলা থেকে উঠে এসে বসে পড়লাম, সেটা হলে চলবে না, তার আগে কিছু প্রস্তুতি দরকার, বিশেষ করে ওয়ার্ম আপ ঠান্ডার দেশে আরো বেশি দরকার, দেখেছেন ঠান্ডার দেশে যখন খেলা হয় ইউরোপে তার আগে প্লেয়াররা মাঠে নামার আগে কতক্ষণ ওয়ার্ম আপ, অল্প অল্প জগিং, বিভিন্ন স্ট্রেচিং এগুলো করে, তেমনি খেলা শেষ হলেই তখন শরীর একেবারে উত্তেজনা তুঙ্গে, আপনি যদি ধপাস করে বসে পড়েন তাহলে শরীর এই অংশটাকে অবস্থাটাকে ভালো করে সামাল দিতে পারে না, তার জন্য কিছু বিশেষ ব্যায়াম আছে তাকে বলে কুল ডাউন এক্সারসাইজ, শরীরটা আস্তে আস্তে ঠান্ডা করার জন্য। দ্বিতীয় এটা হচ্ছে কারেক্ট ট্রেনিং এর কথা বললাম, দু নম্বর কারেক্ট ইকুইপমেন্ট বললাম সে কথা, যাদের নাকি শিন গার্ড প্রত্যেকে পরে, এখন একজনও বারণ নেই, ফুটবলের যিনি গোলকিপার তিনি প্যাডেড গ্লাভস পরেন, তার সঙ্গে বুট সঠিক সে কথা বললাম। তিন নম্বর হচ্ছে প্রোফাইল, একটি ফুটবল খেলায় গোড়ালি অ্যাঙ্কেলে চোট ভীষণ কমন, এবং এটাও দেখা গেছে যাদের একবার চোট থাকে তাদের দ্বিতীয়বার চোট লাগার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা আমরা সকলেই জানি প্রফেশনাল খেলোয়াড় যারা তাদের তো যথেষ্ট রিকভারির সময় অনেক সময় পান না, সামনে ম্যাচ আছে নামতে হবে, যাদের কিছুমাত্র পুরনো চোট আছে তাদেরকে যথাসম্ভব সুস্থ করিয়ে মাঠে নামানো, এবং তারপরে মাঠে নামাতে গেলে এই যাদের গোড়ালির চোট আছে তাদের বিশেষ ধরনের অ্যাঙ্কেল টেপিং, অ্যাঙ্কেলে সেই ইলাস্টোপ্লাস্ট বা রিপোপ্লাস্ট টেপ দিয়ে সাপোর্ট দেওয়া, যাতে ফার্দার চোট কম লাগে, এবং যাদের নাকি হাঁটুতে বা মাসেলে ডেফিনিট চোট আছে, চোট লুকিয়ে খেলবো না, প্লেয়ারদেরও এই শিক্ষা দেওয়া, কোচেদেরও এটা বলা। আজকে নেইমারের মতো এত নাম করা ব্রাজিলের প্লেয়ার, তার দু মাস আগে খেলতে গিয়ে চোট লেগেছে মাসেলে, তাকে এখনো ব্রাজিল কোনো প্রস্তুতি ম্যাচে নামায়নি,
তাকে আরো সুস্থ হওয়ার সুযোগ।

0: আচ্ছা, কাজেই তার চোট লাগার সম্ভাবনা অবশ্যই কমবে, এবং উল্টোটা হলে চোট লাগার সম্ভাবনা বেশি।
1: একেবারে
0: 3 নম্বর হচ্ছে প্লেয়ারদের এবং কোচেদের খেলার নিয়ম কানুন এবং চোটের এই সম্ভাবনা সম্পর্কে অবহিত করা, ইনফরমেশন তাদেরকে যথাযথ জানানো, যে এই রকম ভাবে পা চালালে, যেভাবে পা চালালে একজনের চোট লাগতে পারে, সেইটা চালালে সেই প্লেয়ারও কিন্তু রেড কার্ড দেখবে, যে পাটি চালালো তাকে যদি এটা জানানো হয় যে তুমি বাবা রেড কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যাবে, 2টো ম্যাচ খেলতে পারবে না, তাহলে সেও সাবধান হবে। আর তার উল্টো দিকে যে বেচারি চোট লাগলো, সেরকম আরো দুজনের চোট লাগার সম্ভাবনাও কমে যাবে। প্লেয়ারদেরও এইটা অবহিত করা যে এইভাবে করলে তোমার চোট লাগবে বেশি, এইভাবে করলে তুমি তার জন্য পানিশ পাবে, শাস্তি পাবে, সুতরাং এটা করো না, তাহলে তারাও সাবধানে থাকবে। আর শেষ কথা হচ্ছে, এই গোটা অবস্থা সেইটা টিমের যে ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট থাকবেন, তিনি কনস্ট্যান্টলি মনিটর করবেন এবং সেই মতো অ্যাডভাইস দেবেন যে আজকে এর চোট লেগেছে, এই ম্যাচটা খেলবে না, কি অমুকের চোট 12 আনা খেলবে, ঠিক আছে এটা খুব জরুরি ম্যাচ, সেমিফাইনাল সেটা খেলতে পারে, কিন্তু এটা সাধারণ গ্রুপ লিগের ম্যাচ সেটাও খেলবে না। এই যে সঠিক যে উপদেশ, সেইটা টিমের কোচ এবং প্লেয়ারদের, টিমের ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট যথাযথভাবে দেবেন, এইগুলো হচ্ছে বিষয়।
1: এটা তো প্রিভেনশনের পার্ট গেল, ট্রিটমেন্টের পার্টটা
0: চিকিৎসার অংশ। অ্যাবসলিউটলি, এবারে ট্রিটমেন্টের পার্ট, ট্রিটমেন্টের পার্ট গত 15-20 বছর ধরে আস্তে আস্তে এই খেলোয়াড়দের নানা রকম চোটাঘাত চিকিৎসায় অনেক রকম উন্নতি হয়েছে, যেগুলো আগে ভাবাই যেত না। যেমন গত বছরই ওয়ার্ল্ড কাপে, সেখানে আজকে উরুগুয়ের প্লেয়ার লুইস সুয়ারেজ, সে 3 সপ্তাহ আগে খেলার একটা কার্টিলেজ বা মেনিসকাস অপারেশন করে সে এসে মাঠে নামলো ইংল্যান্ডের বিরুদ্ধে এবং গোলও করলো, এটা প্রায় অকল্পনীয় ছিল। এইটা এখন সুবিধা হয়েছে মাইক্রো সার্জারি বা আর্থ্রোস্কোপির দৌলতে।
1: আচ্ছা,
0: তেমনি বিভিন্ন রকম মাসল ইঞ্জুরি, সেগুলোরও রিহ্যাবিলিটেশন এবং চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকম ইঞ্জেকশন এবং যেখানে মাসেল টেয়ার, মাসেল ছিঁড়ে গেছে তার রিপেয়ার, সেগুলো একটা বিশাল ভূমিকা পালন করে। এছাড়াও যখন ফ্র্যাকচার ইত্যাদি হচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গে ডিটেক্ট করা, MRI এবং CT স্ক্যান, উচ্চ পর্যায়ের সমস্ত পরীক্ষা নিরীক্ষা জিনিস দিয়ে এবং তাদের যথাযথ চিকিৎসা করলে, তাহলে রুগী অনেক তাড়াতাড়ি আবার খেলায় ফিরে আসতে পারবে। এগুলো সমস্ত গত 15-20 বছরে অনেক তফাৎ হয়ে গেছে।
1: আচ্ছা, খেলার তো চোটাঘাত থাকবে, কিন্তু এইভাবে বিভিন্ন প্রিভেনশন এবং এই রকম ভাবে ট্রিটমেন্টে সেটার রিকভারির চান্স অনেকটা বেশি,
0: রিকভারি অনেক বেশি এবং অনেক তাড়াতাড়ি,
1: অনেক তাড়াতাড়ি।
0: প্রফেশনাল প্লেয়ারদের ক্ষেত্রে টাইম ইজ মানি, সময়ের নেই, বাকি সবকিছু আছে, সময় নেই, সেই সময়টা তাদেরকে অনেক বাঁচানো সম্ভব।
1: মানে এই যে ধরুন ফিফা ওয়ার্ল্ড কাপ একদম শুরু থেকে প্রায় একদম ফাইনাল অবধি যে ম্যাচ গুলো হবে, তাতে এই ধরনের চিকিৎসা পদ্ধতি বা প্রিভেনশন,
0: এবং এখন সেইগুলো আরো বলি, এখন সেগুলোর জন্য এগুলো তৈরি করা হয়েছে যে ফিফা একদম স্ট্যান্ড বাই, সেখানেই তাদের এমার্জেন্সি সাপোর্ট টিম থাকবে, তারপরে পরের লেভেলে তাদের নিয়ারেস্ট রেফারেল সেন্টারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে, প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে সেইটা এখন করার ব্যবস্থা হয়েছে সমস্ত জায়গাতে। গত প্রায় বছর 5-6 ধরে ফিফা আর একটা জিনিস চালু করেছে, হেড ইঞ্জুরি রুল, মাথায় যদি কোনো খেলোয়াড়ের চোট লাগে, আমরা আগেই বলেছি মাথার চোট ফুটবল খেলায় সব থেকে বেশি সংখ্যায় লাগে, এটা প্রমাণিত, এবং তাতে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। এখন ফুটবল খেলার নিয়মে ফিফা এই বদল করেছে, কোনো মাথায় যদি কোনো প্লেয়ারের চোট লাগে, রেফারি তাহলে খেলা বন্ধ করে দিতে পারবেন এবং তার মাথার সেই চোটের সম্পূর্ণ স্যাটিসফ্যাক্টরি চিকিৎসা না হলে সেই প্লেয়ারকে বাইরে বার করে দিয়ে তার বদলি একজন অন্য প্লেয়ারকে নামানোর বন্দোবস্ত তিনি করতে পারবেন। এই সমস্ত বিভিন্ন খেলার নিয়ম কানুনেরও যে অদল বদল, ফিফা সেগুলো করেছে,

0: খেলোয়াড়দের সুস্থতা এবং চোটাঘাতের দিকে নজর রেখে, সেগুলো একটা জরুরি বিষয়।
1: আমাদের কথা বলার সুযোগ হয়েছিল স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনিও আলোকপাত করলেন এই ব্যাপারে।
2: ফিফাতে সাধারণত দু তিন রকমের প্লেয়ার পাবে। এক হচ্ছে যারা তাদের কেরিয়ারের শেষের দিকে আছে, মেসি রোনাল্ডো এই গ্রুপে পড়বে। এক হচ্ছে যারা একদম ইয়াং, মানে কিছুদিন আগে এমবাপ্পে যেরকম ছিল।
3: হ্যাঁ।
2: আর তিন নম্বর হচ্ছে যারা মাঝামাঝি কেরিয়ারের মাঝামাঝি আছে। কেমন, এবারে খুব স্বাভাবিক যারা কেরিয়ারের এন্ডে আছে, একটা ফুটবল কেরিয়ারে ইঞ্জুরি হয়নি এরকম হয় না,
3: স্বাভাবিক
2: তো। এবং এদের মধ্যে অনেকেরই রিহ্যাবিলিটেশন আছে। এবং যে যে ইয়াং, ধরো যে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে 18-19 বছরের যে ছেলেটি, সে নিজের দেশে যথেষ্ট নাম করেছে ঠিকই, কিন্তু তার ইঞ্জুরি থাকার চান্স কম। এবারে ফিটনেস কিরম ভাবে রাখতে হবে যদি বলো, এটা সাধারণভাবে একটা ইন্ডিভিজুয়ালাইজ করা হয়। মানে যেদিন মেইন ম্যাচ তার আগের দিন শুধুমাত্র একটু স্ট্রেচিং স্ট্রেন্থেনিং এবং এমন কিছু করা হয় না যাতে এরা হাঁপিয়ে যায়। এবং যাদের ইঞ্জুরি আছে বা একটু সিনিয়র প্লেয়ার যারা, তাদের দিকে ফিজিও একটু স্পেশাল মনোযোগ দেন, যেন ঠিক মতো ঠিক যেই যেই জায়গাগুলোতে এর আগে চোট আঘাত লেগেছিল সেগুলো আবার আরেকবার পরীক্ষা করা হয়, যেই যেই এক্সারসাইজ তাদের সেই সময় রিহ্যাবিলিটেশনে দেওয়া হয়েছিল সেগুলো আবার রিপিট করা হয়, এবং দেখে নেওয়া হয় প্রতিটি প্লেয়ার 100% ফিট আছে কিনা
3: প্রত্যেকটি ম্যাচের আগে।
2: এটা ভয়ঙ্কর, মানে আগের ম্যাচে যে ভয়ঙ্কর ভালো খেলেছে, দেশের আবেগ সেখানে আছে, কিন্তু ফিজিও কে দেখলো যে না, তার হাঁটুটি বাকি ছেড়ে দাও, 95% ফিট আছে, সেক্ষেত্রে তাকে দুটো জিনিস ইয়ে করতে হবে। সেই ম্যাচে নামালে ওই 95টার নেমে আরেকটা চোট পেয়ে সে পুরো বসে যেতে পারে।
3: আচ্ছা।
2: অথবা তাকে সেই ম্যাচটা রেস্ট দিয়ে তার পরের ম্যাচ যেখানে 100% হবে সেটা হতে পারে। এবারে এটা ওয়ার্ল্ড কাপ, সুতরাং এমনও হতে পারে যে সেই ম্যাচটাই হচ্ছে মননবাচন ম্যাচ। তখন কোচের কাছে সেই খবরটি যায়, এবং খুব স্বাভাবিক সেই প্লেয়ারটিকে পুরো সময়টা খেলানো হয় না। এবং প্লেয়ারটি যেই বৈশিষ্ট্য, ধরো ফ্রি কিক মারতে পারদর্শী বা একজন ফরওয়ার্ড গোল করতে পারদর্শী, তাকে স্পেসিফিক্যালি সেই গোলটার জন্যই নামানো হয়। এবং কোচেদের নির্দেশই থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে, তার উদ্দেশ্যটা পূরণ হয়ে গেলে তাকে তুলে নেওয়া।
3: আচ্ছা।
2: কারণ সাধারণভাবে ডিফেন্সে যেই প্লেয়ারের সামান্যতম চোট আছে তাদের ডিফেন্সের খুব একটা নেওয়া হয় না, কারণ ডিফেন্সে ট্যাকেল ছাড়া ডিফেন্স হয় না। মানে আইডিয়াল পরিবেশে তাদের কারোরই কিছু হওয়ার কথা না, মানে যার সামান্যতম চোট আছে তার লাগার কথা না, কিন্তু বহু সময় বিশেষ করে যেসব দেশ প্রথমবার খেলতে এসছে, মানে ধরো এশিয়া আফ্রিকা এসব থেকে, তারা অনেক সময় এদিকটা করে। কিন্তু যদি ইউরোপ ল্যাটিন আমেরিকা বলো, তারা কিন্তু বিখ্যাত প্লেয়ার হলো তাকে বসিয়ে দিয়ে শেষের দিকে হয়তো 15 মিনিট নামানো বা এরকম করে।
3: এই প্রসেসটা যেটা আপনি বললেন যে একদম 100% ফিটনেস এর এটাই চলতে থাকবে, কিন্তু ধরুন এরকম কোন হলো যেটা আপনি বলছিলেন, ধরুন লিওনেল মেসি, সেনি যখন মানে তার তো ধরুন একটা শুধু আবেগ বলে নয়, তার একটা রীতিমতন ভ্যালু আছে। এবার সেমিফাইনালে ধরুন সে কোন রকম ভাবে কোনো চোট ফেল, এবার ফাইনালে যখন আসছে তার জন্য আলাদা করে কি ফিটনেসের
2: একেবারে, তার ধরো একটা চোট পেয়েছে, সেই চোটটা পারলে পরে ঘন্টায় ঘন্টায় অ্যাসেস হয়, এবং তাতে একজন বড় কন্ট্রিবিউটর প্লেয়ার তিনি যে।
3: আচ্ছা।
2: মানে তাকে যিনি কোচ তিনি সিমুলেশন করি নেন আর কি, সে কোন স্পিডে দৌড়চ্ছে, কারণ সবসময় মনে রাখতে হবে যে একটা ইঞ্জিওর্ড প্লেয়ার আবেগের বশবর্তী হয়ে কোথাও নামলো এবং সেটি তার কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে।
3: আচ্ছা।
2: সুতরাং মানে এখানে আবেগের থেকে বিজ্ঞান অনেক বেশি গুরুত্ব পাবে।
3: একদমই তাই।
2: মানে হতেই পারে যে লিওনেল মেসি দুর্দান্ত খেলেছেন এবং সেমিফাইনাল থেকে তিনি ফাইনালে উঠেছেন, কিন্তু তিনি প্রথম একাদশে থাকলেন না, মানে দেশ জুড়ে সেই কোচকে প্রবল গালাগাল দেওয়া হলো, তার দেশে ঢেউ উঠে গেল, যদি হেরে যায় তা তো হয়েই গেল। কিন্তু এটা সবসময় কোচ, ফিজিও, ডাক্তার এবং প্লেয়ার, এই চারজনে যদি হ্যাঁ বলেন তবেই সেই প্লেয়ারটি খেলতে নামবে।
3: বুঝতে পেরেছি। আর সেরকমই মানে তাদের ডায়েট বা ইয়ে সেরকমভাবেই চলে?
2: দেখো ডায়েট ওয়ার্ল্ড কাপে তো ডায়েট প্রত্যেকে তার স্পেসিফিক ডায়েট নিয়ে আসে।
3: একদম।
2: ধরো যে লোকটা আফ্রিকান কোন দেশ থেকে খেলতে যাচ্ছে সে যা খায়, আর যে লোকটা সাউথ কোরিয়া থেকে খেলতে যাচ্ছে সে সম্পূর্ণ আরেকটা জিনিস।
3: একদমই তাই,
2: তাই না? সুতরাং খানটা একটা বিশাল টিম যায় যারা তাদের স্পেসিফিক ডায়েট ঠিক করে দেয়।
3: আচ্ছা। বুঝতে
2: পারি। সুতরাং এক্ষেত্রে ডায়েটটা খুব

0: সমস্যা নয়, কারণ এই যে জিনিসগুলো, এই যে টিমটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তো প্রচুর প্রিলিমিনারি ম্যাচ হয়, সেই সময় করতে করতে এরা তৈরি হয়ে যায়, এবং এমন কখনো হয় না যে একদম একদম নতুন ফিজিও, নতুন কুক, নতুন কোচ নিয়ে একটা টিম খেলতে এলো। সুতরাং প্রত্যেকে প্রত্যেকের এর সম্বন্ধে জানে, দুর্বলতা সম্বন্ধে জানে, এবং সেই অনুযায়ী কাজ করে।
1: বিশ্বকাপের ফুটবল যুদ্ধ, প্লেয়ারদের ভালো মন্দ, তাদের ফিটনেস, তাদের চোট আঘাত, এইসব নিয়ে আমরা শুনলাম দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, ডাক্তার তীর্থঙ্কর ভট্টাচার্য এবং ডাক্তার দেবাশিস চট্টোপাধ্যায়। তাদের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন হাওয়াইন গিটার, শিল্পী স্বপন মজুমদার, রাগ বাগেশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। বাগেশ্রী রাগে হাওয়াইন গিটার, শিল্পী স্বপন মজুমদার।

এতক্ষণ বাগেশ্রী রাগে হাওয়াইন গিটার শুনলেন। শিল্পী স্বপন মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক।
1: এখনকার নিবেদন, প্রমথনাথ বিশ্বের কাহিনী অবলম্বনে মনোজ মিত্রের বেতার নাটক চোখে আঙুল দাদা। সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে, প্রযোজনা জগন্নাথ বসু। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। অনিবার্য কারণে আজকের নাট্যানুষ্ঠান বাতিল করা হচ্ছে। এইমাত্র একটি আকস্মিক মৃত্যু সংবাদ আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। আজ সন্ধে ৬টায় আজকের নাটকে যিনি নায়ক, শ্রী চোখে আঙুল দাদা, সামান্য ঝিনঝিনি রোগে আক্রান্ত হয়ে সজ্ঞানে ইহলোক ত্যাগ করেছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে অভিনয় বন্ধ করতে হচ্ছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য শ্রোতাদের কাছে আমরা মার্জনা চাইছি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
2: আকাশবাণী কলকাতা, নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে এখন শুনতে পাবেন একটি রানিং কমেন্ট্রি। পরলোকগত চোখে আঙুল দাদার স্বর্গলাভের ওপর এই ধারা বিবরণী প্রচার করা হচ্ছে। ওভার টু।

0: লোকটা সজ্ঞ সজ্ঞ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে, ধরুন স্বর্গ না নরক কোথায় যে বেটাকে পাঠায়।
1: তার কর্মাকর্ম স্থির করে দেবে স্বর্গ না নরক কোথায় যাবে। কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পাচ্ছে নামের পাশে কি লেখা রয়েছে।
0: আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না।
1: সে কি ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মায়ের নেশাটি সবই তো তোমার খাতায় লেখা থাকার কথা চিত্রগুপ্ত।
0: আগে সবারই আছে আর সকলের আছে, ধরুন শুধু এই একটা
1: নামের তার লোকই বা বাদ পড়বে কেন। সে কি জগৎ ছাড়া কাজকর্ম না পোষায় ছেড়ে দাও।
2: প্রেম প্রেম একটু যে বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না।
0: কি করে রাখবো, সোজা সুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম চোখে আঙুল দাদা।
1: কি নাম?
0: চোখে আঙুল দাদা, বাপের কালে শুনেছেন?
2: চোখে আঙুল দাদা বলো কি চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া?
0: মা বাপ কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠত, দিয়েছে ওর দেশবাসী, ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ, বোধ হয় টাইটেল।
1: মহাকালে কত টাইটেল ঘাঁটলাম, এমন বিটকেল তো একটাও শুনিনি।
2: চোখে আঙুল দাদা, ও মানে কি চিত্রগুপ্ত?
0: কে জানে, ও তো বলছে প্যাঁড়দার। হ্যাঁ হ্যাঁ, মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে, ধরুন পরনে ঢলা প্যান্টালুন আর রং ছকা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বটে ঝুড়ির মতো চুল, ছাগুলের দাড়ি আর রুটি শাঁকা চাঁচুর মতো, দু চোখে দুখানা বেগনি রঙের কাঁচ, আর ধরুন সর্বদাই দাঁতে চুরুট কামড়ে আছে, খালি আঁতলেমি করে বাড়া। আগে হ্যাঁ, যত তেলের আমদানি হয়েছে।
2: কি তেল?
0: হ্যাঁ তেল।
1: চিত্রগুপ্ত কোথেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো বলতো?
0: আমি কোথায় জোগাড় করছি, ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে দিয়ে আসছে। ধরুন নাগারে চেল্লাচ্ছে, আমি স্বর্গ দেখব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল।
2: চোয়াল?
0: হ্যাঁ ধরেছেন ঠিক প্রভু, যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে।
2: কই কই সে কই চিত্রগুপ্ত, এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছে করছে চিত্রগুপ্ত। ও বুদ্ধি কিনা চোয়ালে, কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজই দিয়েছিলাম।
0: কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে এনেছে।
2: হ্যাঁ
0: আগে হ্যাঁ, এমনিতে রোগা প্যাংলা, ধরুন সভ্য শরীরে মুখ ছাড়া কিচ্ছু নেই, সারাক্ষণ খালি মুখ বাজি, চোয়াল চলছে আর ঝুর ঝুর করে জ্ঞান গর্ভ বাকি ফুল ঝুড়ির মতো ঝরে পড়ছে।
3: এই শোনো, এই ননসেন্স শোনো,
0: তবু এই সেই মাল
3: অসভ্য পাজি আমাকে বসিয়ে রেখে গুলদানি করছে, ননসেন্স, আমার স্বর্গের দরজা খুলবে কে?
0: স্বর্গ স্বর্গ তোমার রেলের কামলা, টিকিট থাক আর না থাক লাফিয়ে চড়ে বসলাম, স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি, ব্যাটার WT, ভগবান বিধাতাকে পেন নাম করবে কে?
3: বিধাতা? Who is Vidhata? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি?
2: এসো এসো বাবা চোখে আমল দাদা, আমার কাছে এসো, তোমার কথা শোনা অব্দি চাতকের মতো হয়ে আছি বাবা, স্বর্গে যাবে না?
3: শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানেই থাকবো।
2: ভেবে রেখেছ? বাবা বাবা বাবা, কাজ কমিয়ে নিয়েছো বাবা। তা বাবা চোখে আমল দাদা, বড় কৌতূহল হচ্ছে আমার অদ্ভুত টাইটেলটি বাগালে কি করে, কোন মহাকর্মে ধরাধামে এমন টাইটেল পেয়েছো গো?
3: কর্ম কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুল ধরিয়ে দেওয়া।
2: বহুপ্রী বহুপ্রী, ওহে চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুপ্রী সমার। ও জগতের লোক আমার কাছে কত কর্মের কথা শোনায়, অফিস কাচারি চুরি জচ্চুরি কোনোদিন শুনিনি পরের ভুল ধরানোটা কারোর কর্ম। আমার পাশটিতে বসে তো বাবা কি তেল? আতেল। ও আতেল, আমাদের আবার হয়েছে কি তোমার রেকর্ডপত্র সঙ্গে ইঁদুরে খেয়ে নিয়েছে, সব ভালো করে না জেনে তো স্বর্গের দরজা খোলা যাবে না, তা বলে যা বলে ঝটপট লিখে নাও। হে চিত্রগুপ্ত বলো, ভোরবেলা উঠে কি করতে বাবা আতেল?
3: ভোর ভোর কি বলো তো, কেমন দেখতে ভোর, কাকে বলে ভোর, ভোরের সংজ্ঞা কি বিধাতা?
0: আতেল একদিন জগতে থেকে এলে প্রভুর অত বড় সূর্যিটা রোজ উঠছে, কোনোদিন সূর্যোদয় দেখনি?
3: আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি না, ছাড়লেই নিজেদের কিরকম হতাশ লাগে বিধাতা।
2: তা বেলা 10টায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা?
3: প্রথমে প্রথমে চা খেতুম, ডিমের পোচ
0: খেতুম,
3: আবার চা খেতুম, হালুয়া খেতুম, আবার চা খেতুম, চুরুট ধরাতুম, আবার চা খেতুম,
0: খেতুম খেতুম কতবার খেতুম, করতে থাকি।
3: কেন নানসেন্স, ধরতুম।
0: কি ধরতে?
3: ভুল ধরতুম, খুঁত ধরতুম।
0: কার খুঁত?

0: মায়ের বলতুম ওহে বৃদ্ধা শোনো কি ননসেন্সের মতো চা করো তোমরা, চা হয়েছে এটা, চা চা চা চা বানাতে শেখনি, এদেশের কেউ কি কখনো চা বানাতে শিখবে না, রাবিশ গতু হ্যাঁ
1: বাবা সোননাথ ছেলে সকাল থেকে খেতে খুঁটে বুড়ি এক রাস রেঁধে আনলো আর বেলা দশটায় সহ্যে ছেড়ে সর্বস্ব সেঁটে পুটে খেয়ে গেল তার খোঁজতে হুতম প্যাঁচাটি।
2: শাগ বাজাও চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের শাগ বাজাতে বলো, কে এসেছে গো মত্ত থেকে মহাকর্মী, ইনি ভুল ধরিয়ে এসেছেন, আমরা ফুল বিছিয়ে বাবাকে সঙ্গে তুলব।
0: এই ননসেন্স ভেঙাচ্ছ কেন?
2: তা বাবা চোখে আঙুল দাদা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে?
0: তারপর চুরির ধরা তো
2: বেশ
0: টানতুম,
2: বেশ
0: আবার টানতুম,
1: কলা পোড়া টানতে টানতে যে ফুঁকে গেল।
0: ননসেন্স, আর একটা ধরা তুম
1: বুষ্টির পিণ্ডি, এক কথা কতবার লিখবো, চুরুর ছাড়া আর কি ধরাতে?
0: কেন ননসেন্স, পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুব ধরতুম। এই শোনো, এই ননসেন্স, আও আও ইধর আও, ইধর আও, এ ক্যা হুয়া, ঝাড়ু হুয়া, ইসকো ঝাড়ু বলতে হ্যায়, ঝাড়ু দিনা নেই শিখা তুম লোক, ফাঁকি বাদ দেশ কো ডুবাতা হ্যায় বুড়বক কাহা কা।
2: তা বাবা তুমি আপিস যেতে কখন?
0: আপিস কোন সংকীর্ণ আপিসের চার দেয়ালের মধ্যে, আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা, মেডিকেল লিভ নিয়ে ভজার রেস্তোরাঁয় বসতুম।
2: বাবা বাবা বাবা বাবা,
0: ফরেন পলিসির খুদ বার করতুম।
1: প্রভু, ফরেন পলিসিও চেঁদা বার করেছে, তাও লিখব?
0: লেখো, শুধু বার করেই থামিনি ননসেন্স চিত্রগুপ্ত, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, ভজার টেবিলগুলো চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো চা আর কয়েকটা চুরুট ফরেন পলিসিটাকে টেবিলের ওপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি।
1: অফিস থেকে মেডিকেল নিয়ে
2: চিত্রগুপ্ত, বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও।
0: আনো আনো শরবত, শুনলে তুমি বমকে যাবে বিধাতা, আরো বমকে যাবে, খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুঁত বার করেছি।
2: অহো অহো, একে একে চিত্র, একে প্যাঁড়দার না কাশির বানাদার।

0: বিউটিফুল। হ্যাঁ, তারপর যা বলছিলাম, কলকাতায় যখন কাচ্ছি মাটি দেখবি আয় প্রকল্প শুরু হলো, পথের জল তাড়াবার জন্য রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো, সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য আমি এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলাম, কিছু কিছু অঞ্চলে মাটি কাটা তো বন্ধই হয়ে গেল।
1: বেশ হলো, পাইপ বসিয়ে পথে জল সারাচ্ছিল, দিলে কাজ পণ্ড করে পথে জল বাঁধি।
0: নন-সেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাধা দেখে আমি চুপ করে রইলাম?
1: না,
0: আমি তখন তীব্র ভাষায় গর্জন করলাম, দেশটা কি নন-সেন্স, একটু মাটি খুঁড়ে পাইপটাও বসাতে পারে না?
1: ও বাবা, উল্টো গাইলে, শাঁকের করা, পাইপ বসাতে গেলেও বসাতে দেবে না, না বসালেও ছেড়ে কথা কইবে না। তাকে শরবত কেন খাওয়ালেন প্রভু?
2: বাবার কাছে কারোর রোগকে নেই চিত্রগুপ্ত।
1: বেড়ে ওস্তাদ, তুমি কি করেছো, তুমি কি করেছো? এক মুঠো ধান কি গম ফলিয়েছ? হ্যাঁ, নিজের নর্দমায় কোনোদিন অসুস্থ টসুস্থ ঢেলেছ? দান ধ্যান পুণ্যটুণ্য আছে কিছু? ভিকিরি টিকিরির হাতে দু পাঁচ পয়সা ছেড়েছ? সমানে চোয়াল চলছে স্পুটনিকের মতো।
0: স্পুটনিক? আচ্ছা বিধাতা, আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক, এই দুটোকে লক্ষ্য করেছ? দেখেছ আমাদের আর্যভট্ট মাত্র দু মাইল পথ গিয়ে কিরকম কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিক শৌ শৌ করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে।
1: কামাই নেই প্রভু।
0: আর্যভট্ট তৈরি করার সময় কি ওদের একটুকু খেয়াল হলো না, সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন, কোন বিজ্ঞানী কি বলেছিলেন আমার ঠিক মনে পড়ছে না।
2: না না, খোকা আমার খুব লেখাপড়া করে এসেছি গো।
0: লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা।
2: কেন কেন?
0: কি পড়বো, এ পর্যন্ত জগতে যা লেখা রয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো,
2: বই বলো, তুমি কি বলো?
0: বাউন্ডেড ইগনোরেন্স। তোমার খাতায় লিখে নাও, সুশোভন ছাপায়।

0: আমন্ত্রণে ঢাকা ওগুলো বই নয়, বিশুদ্ধ নিরক্ষরতা। এত কাগজ কলম ওরা নষ্ট করলো।
1: নিজের কথা বলে লিখেছ?
0: কাজ নিয়ে লিখবো, কে আমাকে বুঝবে? সব তো নিরক্ষর, নন্সেন্স। চলো আমাকে স্বর্গের সিঁড়িটা দেখিয়ে দেবে।
2: একটু বাবা, একটু সবর করো। তা বাবা, নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগে না? তোমার দেশে কি ভালো কিছুই হচ্ছে না? কেউ কিছু করছে না, কোন সুকাজ? ধরো পথঘাটের একটু উন্নতি, কি গায়ের গরিবদের একটু সুবিধে, কি ধরো নদীর উপর একখানা সেতু।
0: সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? তুমি কি মনে করো সেটা শেষ হবে?
2: হবে না।
0: নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। বাদ বাদ, ঠিক কোনখানটায় সেতুটা তৈরি হচ্ছে বলো তো বিধাতা?
1: সে কি সব জানো, হবে না তাও জানো। একদিন কলকাতায় চলে এলে পুলটা যে কোথায় হচ্ছে জায়গাটাই চলো না।
2: একে চিতু, একে চোখে আমল দাদা না চোখে আমল জ্যাঠা? বিয়েটা হয়েছিল?
0: বিয়ে? কাকে বিয়ে করবো?
1: ছেলে যখন একটা মেয়েকে করলে পারতে।
0: মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা?
2: কোথায় রাখবো একে, কোন সঙ্গে তুলবো? ও হে চিত্রগুপ্ত, মেয়ে কাকে বলে?
0: কলকাতার পথে পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো বিধাতা?
2: তুমি কি বলো বাবা?
0: লালিপপ, বিশুদ্ধ লালিপপ। শাড়ি আর গয়নার মোড়কে রং চঙা লালিপপ, দেখলে আমার এমন হতাশ লাগে বিধাতা।
1: রামপাক্কা ঝুনো কোথাকার, ভগবান অন্তত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছেন, ধরো নারী, তাকেও নিন্দে করছে?
0: ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, এই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে,
2: হয়নি?
0: ওই বিশ্ব সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো।
1: সব কথা হাসবে না।
0: ট্রাশ ট্রাশ, ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে?
1: আসপত্তা, ভগবানও খুব ধরছে।
0: আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিশ্বটার গায়ে অসংখ্য ভ্রান্তির জীর্ণ নামাবলী।
2: ওই চিত্রগুপ্ত, সত্যি নাকি আমি কি ঠিক মতন সৃষ্টি করতে পারিনি?
1: কে বললে পারেননি?
2: ওই যে ও বলছে।
1: ও বললেই হয়ে গেল, আপনি চেপে বসুন তো।
0: ওল্ড গড, কিচ্ছু হয়নি। সৃষ্টির আগে যদি তুমি আমার সঙ্গে একটু কনসাল্ট করতে, আমার একটা কুৎসিত বিশ্বের জন্ম হতো না।
2: সত্যি নাকি চিত্রগুপ্ত? কুৎসিত?
1: প্রভু, ওর কথায় আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, ধরুন এমন গ্রহ তারকা সাগর পাহাড়ে ঘেরা পৃথিবী।
0: কিন্তু জোনাকি?
2: জোনাকি?
0: জোনাকি? জোনাকিটা কি ঠিক মতো হয়েছে, যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে?
1: কি করে হাইনি ছিল?
0: টিপ টিপ জ্বলছে, নিপছে জোনাকি। জ্বলছে যদি নিপছে কেন? এটা তোমার মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো, গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যা কি সহজ সমাধান হয়ে যেত।
2: চিত্রগুপ্ত, জোনাকিটা বলতে ঠিক মতো গড়তে পারেনি।
1: পেরেছেন, যা করেছেন ঠিক করেছেন, আপনার ভুল হতেই পারে না।
0: স্রষ্টা হিসেবে ইউ গড, ইউ থার্ড গ্রেড গড, তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর।
2: চিত্রগুপ্ত, আমার বুকের ভেতরটা ধড়ফড় করছে।
1: না না প্রভু, প্রভু,
2: কি গড়তে কি গড়েছি চিত্রগুপ্ত?
1: শিব গড়তে বানরই গড়েছেন।
2: বাবা বাবা চোখে আমার দাদা, একটা শুধু একটা জিনিস তুমি বলো, আমার অমন অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই? বাবা, এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটা প্রশংসা শুনবে আর স্বর্গের দরজা খুলে দেবে। বলো বাবা, আমি কি কিছুই ভালো করিনি?
0: ট্র্যাশ ট্র্যাশ, বুড়ো ভাম, রিটায়ার করনি কেন? গো টু হেল।
2: চিত্রগুপ্ত, আমি সব ভুল করে বসে আছি।
1: ভগবান অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙুল ধরো তাকেও টরিয়ে দিলে।
3: ভাই, ভগবান ওকে চিনতে পারছেন না?
4: না সখি, ও ভগবানের চেনায় কোনো ফাঁক থাকে না, উনি সব বুঝে নিচ্ছেন।
3: কিন্তু দেখছো না ভাই, ভগবান ওর কথায় তুলে দিয়েছেন।
4: না সখি, ভগবান ছল ধরেছেন, উনি যে ছলনাময়।

0: মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। আরোগ্য ব্যাধি, নির্বোধ্য, বুঝতো না কিছু, বলতো সব, তৃণটিও স্পর্শ করেনি, অকারণ নিন্দামন্দয় দক্ষ। বুঝতে পারছি এর এই খর জিহ্বার তাড়নায় পৃথিবীর মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য আশ্চর্য এইসব মানুষ, যে পৃথিবী ওদের লালন করে পালন করে অকৃতজ্ঞরা তার একটিও গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে।
1: আমি জানতে চাই আর কতক্ষণ আমায় স্বর্গের দরজায় বসিয়ে রাখা হবে? কোথায় স্বর্গের কফি হাউস? আমি ডিম খাবো, আমি ডিমের পাঁচ খাবো, তোমাদের এখানে বাচ্চারা আছে কি বিধাতা? রাবিশ, এত বড় স্বর্গে একটা বান নেই, আবাসযোগ্য, একটু মদ্যপান না করলে আমি পদ্য লিখতে পারি না, ব্যবস্থা হবে?
0: হচ্ছে, চিত্রগুপ্ত একটা ধান্দা নিয়ে এসো তো।
1: বাই দা বাই, আজ কথায় উর্বশীর ডান্স, উর্বশীর বয়স কত হলো?
0: আর একটা করাতি।
1: তোমাদের নাচে মেয়েরা কোথায় গেল? রাবিশ, ওটা একটা নাচ হলো?
0: কয়েক ঝুড়ি মাটি, পেরেক আর হাতুড়ি, যাও যাও।
1: এই বিধাতা দা, ওকে ওসব তুমি কি আনতে বলছো?
0: মাল মশলা।
1: কিসের?
0: বজ্জ, বাবার চোখে আউন, আমাদের গোলমালটা হয়েছে কি, তোমার মতন দেবকান্তি পুরুষকে কে অভ্যর্থনা করবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, একটা উপযুক্ত চেয়ার খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম, মাল মশলা, মাটি, করাতি এসব দিচ্ছি, তুমি যদি একটা উপযুক্ত মানুষ গড়ে নিতে পারো।
1: সে কি, আমাকে এখন মানুষ গড়তে হবে?
0: পারবে পারবে বাবা, জগতের এত লোকের সৃজনের খুদ ধরিয়ে এলে তুমি কি একটা নিখুঁত মানুষ গড়তে পারবে না? ঠিক পারবে, বসে যাও। বাবা চোখে আঙুল, দাদা আমার চোখে আঙুল দিয়ে তুমি তো অনেককে অনেক ভুল ধরলে, এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো, তুমি কোন শ্রেণীর কারিগর?
2: প্রভু
0: এনেছ, দাও দাও, ওকে দাও। বাবা যদি দেখাতে পারো সর্বাঙ্গ সুন্দর, তোমার সব বাসনা পূর্ণ করব। চাই কি আমরা দুই ওল্ড ফেলা, আমি আর চিত্রগুপ্ত স্বর্গটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাব।
1: অল রাইট অল রাইট, এক্ষুনি তোমার পারফেক্ট হিউম্যান বিং গড়ে দেখাচ্ছি, তোমার মানুষ করায় কত ফাঁকি ছেনিয়ে এনেছ, পাটালি কই গড, একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো তো।
3: মানুষ গড়তে ঢোল লাগবে?
1: লাগবে, ননসেন্স, পেটটা আমি একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ফাঁকা রাখতে চাই, তোমাদের মতো একগাদে কিডনি লিভার ঢুকিয়ে গুদম ঘর বানাতে চাই না। কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি দেয়, আর আমার চোয়া ঢেকুর ওঠে, হাঁটাও কিডনি।
3: ফটফট না করে হাত লাগাও, এই যে ঢোল
1: দেখো, দেখি শেখো মানুষ কি করে গড়তে হয়।

0: প্রভু, আপনি এখনো কি করে সইছেন?
1: আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত।
0: বিশ্বলিঙ্গটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না?
1: শাস্তি তো আমি কাউকে দিই না চিত্রগুপ্ত। যে যার নিজে অপকর্মে শাস্তি পায় ও তাই পাবে।
0: আর কখনো পাবে?
1: শিগগির পাবে। ওহাতে রুখিবে যে গোকুলে বাড়ি থেকে হয়ে গেছে।
2: একটা মানুষ তো লুক লুক হাউ বিউটিফুল ইউ নন্সেন্স চিত্রগুপ্ত, কেমন লাগছে? পছন্দ হচ্ছে?
3: কত বড় গোড়ালি থেকে গলা অব্দি পেট।
2: এই হাই নন্সেন্স, পেট বাজাচ্ছ কেন জানো? ফেটে যেতে পারে, কাঁচা রয়েছে না?
3: বাবা বাবা বাবা, বড় সুন্দর তোমার হাত তো
1: বাবা, চোখে আমল। এবার তোমার এই মানব পুত্তলিতে আমি প্রাণ দান করি।
2: কারো কারো প্রাণ যুগ দাও, প্রাণং দেহি ও উঠুক ও দাঁড়াক, জীবনের প্রথম।

0: ওই ওই তো প্রাণটুকু সঞ্চার হচ্ছে, বুকের ধুকপুকুনি স্টার্ট করলো, এইবার চোখ মিটমিট করছে, এইবার আঙুল নাচছে নাচছে, এই এই হাঁটু ভাঙছে, হাঁটু ভাঙলো, দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, আমার সৃষ্টি, আমার সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, নাটক আছে, নাটক আছে, কাটাবল কাটাবল কাটাবল, এই পিটপিট করছিস কেন? ওকে পিটপিট করছিস কেন? আমি তোর পিতা, আমি তোর পিতা,
1: শালা
0: তুই পিতাকে শালা বলছিস? অসভ্য, এই তোকে তোকে আমি কি শিক্ষা দিলাম?
1: পিতা পিতা শালা, তুমি পিতা, আমার হাতের জায়গায় পা বসিয়েছো আর চোখের উপরে নাই কুণ্ডলি, শালা এই তোমার ছদ্মাঙ্গ সুন্দরের নমুনা।
0: চোখের নাই কুণ্ডলি, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, নাই কুণ্ডলিটা কারেকশন করে দিচ্ছি, কয় চিত্রগুপ্ত বেলচাটা দাও। ওকে আবার ফিটফিট পাচ্ছিস কেন?
1: করবো না, নাকের ফুটোটা একটু বড় করতে পারো নি,
0: সরি, নাকের ছেঁদা কই, এই নানসেন্স, তাই কি করছো? হ্যাঁ করতে দাও ছেঁদা কই, এই ওকে, এই ঘুরছিস কেন, ঘুরছিস কেন?
1: কোমরে ডিসির ফ্যানের বল বিয়ারিং দিয়েছে, দিয়ে বলে কিনে ঘুরছিস কেন? হ্যাঁ শালা, আমার হাত পা কোমর কিচ্ছু ঠিক রাখেনি, শালা আমাকে পিসেস করে ঘোরে বলে আমি তোর পিতা।
0: ওকে এই এমন করে হাত বাড়াচ্ছিস কেন?
1: দেখিবি,
0: এই দেখিবি, এই আমার দিকে বাড়াচ্ছিস কেন? ধরবি নাকি, এই মারবি নাকি?
2: দেখতে পাচ্ছ বৎস, লোকের কাজে ভুল ধরা কত সোজা, আর নিজের কাজ করার কত জ্বালা।
3: ভগবানের মার দুনিয়ার
0: বাড়ি
1: ঘরে পাকে দেব তোকে সালাম চোখে আঙালা,
2: আগে ওর হাত থেকে রেহাই পাও তবে তো সবকে যাবে,
0: দাদা।

আকাশবাণী কলকাতা। যান্ত্রিক গোলযোগে ধারা বিবরণী প্রচার সম্ভব হচ্ছে না। যে মুহূর্তে স্বর্গের সঙ্গে কানেকশন ফিরে পাব, আবার শ্রী চোখে আঙুল দাদার স্বর্গারোহণের লেটেস্ট সংবাদ দেব। ততক্ষণ যন্ত্রসঙ্গীত শুনুন।

এতক্ষণ প্রমথনাথ বিশির কাহিনী অবলম্বনে মনোজ মিত্রের বেতার নাটক চোখে আঙুল দাদা নাটকটির অভিনয় শুনছিলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বিধাতা গৌরসী, চিত্রগুপ্ত ভানু বন্দ্যোপাধ্যায়, চোখে আঙুল দাদা চিন্ময় রায়, চোখে আঙুলের সৃষ্ট মানব অমূল্য সন্ন্যাল। দুই সখীর গানে কণ্ঠদান করেছেন রুমা গুহঠাকুরতা ও হৈমন্তী শুক্লা। আবহ

0: সঙ্গীতের সহযোগী শিল্পীরা অমর লাহা, অমিয় মণ্ডল, নালু মিত্র, শোভেন দে, ডলি চন্দ্র, সমীর শীল, সমীর খাসনবিশ, দিলীপ রায়। শব্দ সংযোজনা সমরেশ ঘোষ, সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে। নাটকটি প্রযোজনা করলেন জগন্নাথ বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে শ্রবণে স্বাস্থ্য।

0: নমস্কার বন্ধুরা, শ্রবণের স্বাস্থ্যের আসরে আপনাদের স্বাগত জানাই। এই শ্রবণের স্বাস্থ্যে আমরা কথা বলি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা এবং তার প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, থাকে তাঁদের সুচিন্তিত পরামর্শ। আজকের শ্রবণের স্বাস্থ্যের আসরে আমরা আলোচনা করব তেমনই দুটো বিষয় নিয়ে। প্রথমেই আসি সেতি রোগের কথায়। সাধারণত সেতি এক ধরনের চর্মরোগ, কিন্তু এই রোগ নিয়ে সমাজের নানান স্তরে ছড়িয়ে রয়েছে বহু প্রচলিত ধারণা, অনেক রকম সংস্কার। সেই কারণে এই রোগের বিষয়ে মানুষকে সচেতন করার জন্য প্রতি বছর সারা বিশ্বজুড়ে পালন করা হয় ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে। এই দিনকে মাথায় রেখেই আজকের শ্রবণের স্বাস্থ্যে প্রথমেই কথা বলব সেতি রোগ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপিকা হালদার। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব সেতি রোগ কি এবং ঠিক কি কি কারণে এই রোগ হয়ে থাকে সেই সম্পর্কে।
1: সেতি রোগটি কি? এটা একটা এমন কন্ডিশন যেখানে আপনার গায়ে বিভিন্ন রকম সাদা প্যাচেস আসতে পারে। সেটা শুধু স্কিন নয়, আপনার প্রাইভেট এরিয়া, আপনার মুখের মিউকোসা, নাকের ভেতরের স্কিন এবং চুল, আইব্রোজ, আই ল্যাশেস সবকিছুকেই সাদা করে দিতে পারে। কারণ হিসেবে অনেকগুলো ফ্যাক্টরস ইনভলভ থাকে। মোস্ট কমনলি ভাবা হয় এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন মানে হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধক যে সেলসগুলো আছে তারাই ভুলবশত আপনার রং তৈরি করার সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেজন্য সেই এরিয়াতে আপনার রং তৈরি হচ্ছে না, তার জন্য সাদা সাদা প্যাচ তৈরি হচ্ছে। এর সাথে সাথে বিভিন্ন জেনেটিক ফ্যাক্টরস ইনভলভ থাকে। ফ্যামিলিতে বাবা মায়ের সেতি থাকলে ছেলে মেয়েদেরও সেতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু বেশ কিছু জিন এই রোগের সাথে সম্পর্কিত। মানসিক চাপ, বিভিন্ন রকম অক্সিডেটিভ স্ট্রেস এই রোগের ট্রিগার হিসেবে কাজ করতে পারে এবং অটোইমিউনিটিটাকে বাড়িয়ে দিতে পারে। অনেক সময় বেশ কিছু কেমিক্যালের সংস্পর্শে আসার পরেও এই রোগটা শুরু হতে পারে। চোট আঘাত যে সমস্ত জায়গায় লাগে, অনেক সময় পুড়ে যায়, তারপরেও কিন্তু সেতি রোগ শুরু হতে পারে। এবং অনেকেই যারা বেশিক্ষণ ধরে সূর্যের রশ্মিতে কাজ করেন, ইউভি রেডিয়েশনের লং এক্সপোজারের পরেও কিন্তু সেতি রোগের ট্রিগার হতে পারে। সেতি যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, অন্যান্য অনেক অটোইমিউন ডিজিজ এর সাথেও এটা আসতে পারে। স্পেশালি থাইরয়েড গ্রন্থি রিলেটেড বেশ কিছু রোগ রয়েছে এবং প্যাচি হেয়ার লস, যেটাকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলি, যেখানে মাথায়ও বিভিন্ন জায়গায় চুল চলে যায়, তার সঙ্গেও অনেক সময় সেতি রোগ আসতে পারে। সেতি রোগ হয়ে গেলে সেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সব সাদা দাগই যে সেতি তা নয়,

0: সেটি হলে আপনারা বিশেষজ্ঞের কাছে যান, পরামর্শ নিন, এবং এটা আদৌ সেটি কিনা সেইটা ডায়াগনোসিস হওয়াটা ইম্পর্টেন্ট। কারণ বিভিন্ন রকম ইনফেকশনস অনেক সময় সাদা দাগ হিসেবে আসতে পারে, বা রোদের থেকে বিভিন্ন রিয়াকশনসেও কিন্তু সাদা দাগ হিসেবে আসতে পারে। সেটিতে একদমই পিগমেন্ট থাকে না, মানে জায়গাটা পুরোই সাদা হয়ে যায়। অনেক সময় কিছু রোগে পিগমেন্ট কমে, পুরোপুরিভাবে হয়তো সাদা হয় না, কিন্তু সেটি রোগে কিন্তু পুরোপুরিভাবে সাদা হয়ে যায়। এবং একবার সেটি হলে সেটা যে কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় এরকম নয়। বর্তমান যুগে বেশ কিছু চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু সেটি রোগের খুব ভালোভাবে চিকিৎসা করতে পারি, এবং রং যাতে চলে আসে তার জন্য বেশ কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে।
1: পাশাপাশি চিকিৎসার মাধ্যমে এই রোগের প্রতিরোধ সম্ভব কিনা, এই রোগের প্রতিকার কি, সেই বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার দীপিকা হালদার কাছ থেকে।
0: ক্ষতিরোগের প্রতিরোধ ওইভাবে সম্ভব নয়, কারণ এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ এর ক্ষেত্রে যেগুলো ট্রিগার, মানে যেটার জন্য এই রোগটা শুরু হতে পারে, সেই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন অনেকক্ষণ সূর্যের রশ্মিতে না থাকা, বিভিন্ন রকমের কেমিক্যালস না ইউজ করা যেটাতে আমাদের ক্ষতিরোগ শুরু হতে পারে, বা রেগুলার বেসিসে সানস্ক্রিন ইউজ করা, বাড়িতে যদি কারো ক্ষতি থাকে সেক্ষেত্রে অন্যান্য অটোইমিউন রোগ নির্ণয়টা আগে শুরু করে দেওয়া, সেগুলো দেখতে হবে। এবং একবার যদি ক্ষতি ডায়াগনোসিস হয়ে যায় যে আমার ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কি ধরনের সেটি তার উপরে ট্রিটমেন্ট রেসপন্স ডিপেন্ড করে। যদি সেটা লোকালাইজড হয়, অল্প জায়গায় সীমিত থাকে, ছোট বাচ্চাবেলায় হয়, এবং সেটা শরীরের যে কোনো একটা সাইডকে ইনভলভ করে, সেটা কিন্তু একটা সার্টেন নিজের পরে আর বাড়ে না, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণভাবে সেটাকে কিওর করে দিতে পারি। এবং মুখে, গায়ে, গলায় এই সমস্ত জায়গা যখন সেটি হয়, সেগুলো কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে ভালো রেসপন্স করে, রং চলে আসে। কিন্তু আমাদের ঠোঁটে, আঙুলের ডগায়, পায়ের ডগায় বা প্রাইভেট এরিয়াতে যখন সেটি হয়, তখন ট্রিটমেন্ট রেসপন্সটা একটু ভ্যারিয়েবল হয়। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় তত তাড়াতাড়ি এই রোগের ছড়ানোটাকে আমরা আটকাতে পারি, খাবার ওষুধের মাধ্যমে, বিভিন্ন রকম মলমের মাধ্যমে, বিভিন্ন রকম রশ্মির মাধ্যমে। ইউভি রেডিয়েশন রিলেটেড বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে, তার মাধ্যমে আমরা কিন্তু এর স্প্রেডটাকে আটকাতে পারি। বর্তমানে বেশ কিছু নতুন ওষুধ এসছে যেগুলো আমাদের স্পেসিফিক্যালি সেলুলার লেভেলে গিয়ে সেই মলিকিউলসগুলোকে, যারা এই ধরনের অটোইমিউন প্রক্রিয়াটাকে শুরু করছে, সেটাকে ডাইরেক্টলি আটকাতে পারি এবং এই রোগের ছড়ানোটাকে আমরা প্রতিরোধ করতে পারি। তো সেই জন্য ট্রিটমেন্টটা ডিপেন্ড করে যে আপনার কোন বয়সে শুরু হলো, কি ধরনের শুরু হলো, কোন কোন জায়গায় ইনভলভ হলো, এবং আপনি কত তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে এলেন, তার উপরে কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে। সেই জন্য কখনোই যদি মনে হয় যে আমার শরীরের বা চুলের কোনো অংশ সাদা হয়ে গেছে, সেটি হলে সঙ্গে সঙ্গেই পরামর্শ নেবেন। এবং চুল সাদা হওয়াটা এটা একটা পোর প্রগনোস্টিক মার্কার হিসেবে আমরা ধরে নিই, যে চুল সাদা হয়ে গেছে মানে সেখানে রং আসানোটা খুব ডিফিকাল্ট। কিন্তু এখন বেশ কিছু আমাদের মেলানোসাইট ট্রান্সফার বেশ কিছু অপারেশন হয়, তার মাধ্যমে আমরা যেখানে রং রয়েছে এরম জায়গা থেকে কোষগুলোকে, যেখানে রং নেই এরম জায়গায় আমরা স্থানান্তরিত করতে পারি, করে সেখানে কিন্তু রং তৈরি করে দিতে পারি, এবং সম্পূর্ণভাবে সেখানে রং আগের মতোই চলে আসে। সেটা অবশ্যই সার্জিক্যাল এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে, এবং আপনার কত দিন ধরে সেটিটা স্টেবল আছে এবং ওষুধের মাধ্যমে সেটা আর কত ছড়াচ্ছে না, আর একেবারেই ছড়াচ্ছে না বা একটা লিমিটেড জায়গাতেই রয়ে গেছে, সেরকম একটা ফেজে নিয়ে যাওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। তারপরে আমরা যদি ট্রিটমেন্ট করি, সার্জারি করি, তাহলে কিন্তু আউটকাম বেশ ভালো। সুতরাং সেটি আমি বলবো না যে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব, কিন্তু হ্যাঁ, এটার ট্রিটমেন্ট প্রচুর আছে, এবং বর্তমান যুগে সেই অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা একটা মানুষের কোয়ালিটি অফ লাইফ, তার মেন্টাল হেলথ, কারণ এই যে সাদা একটা রং আপনার মনকে বিভিন্ন রকম ভাবে বিপর্যস্ত করে দেয়, আপনার রেগুলার অ্যাক্টিভিটিস বলুন, সব দিক থেকে এটা কিন্তু আপনাকে অ্যাফেক্ট করতে পারে। তো সেই জন্য এর কিন্তু বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে, ইভেন কসমেটিক ক্যামোফ্লাজ, সেটাকে আমরা হাইড করার জন্য বিভিন্ন ধরনের শেডস, কালার্স এখন ইউজ হয়, সেগুলো দিয়েও কিন্তু ক্যামোফ্লাজ করা যায়। ধরুন যে জায়গাটাতে আমি অপারেশন হয়তো করাতে চাই চাইছি না, কিন্তু সেটা আমার ক্রিম বা ওষুধের মাধ্যমে সম্পূর্ণভাবে রং আসেনি, সেটা কিন্তু আমরা ঢেকে, বিভিন্ন রকম কালার দিয়ে ঢেকে সেটাকে কিন্তু একদম স্কিন টাইপ, আমরা নর্মাল স্কিন কালারের মতো আনিয়ে দিয়ে কিন্তু আমরা রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিস মেনটেন করতে পারি। তো সুতরাং এটা কোনো রকম স্টিগমা নয়, এটা কোনো রকম ছোঁয়াচে রোগ নয়, এটা আপনার যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। তো এই নিয়ে অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট, যে হ্যাঁ, আমার হলে চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করাটা জরুরি, এবং

0: বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী চিকিৎসা আমাকে অনুসরণ করে ট্রিটমেন্টটা কিন্তু করতেই হবে।
1: এই শেতিরোগ সম্পর্কে নানান ধারণা সমাজের বহু মানুষের মধ্যে প্রচলিত আছে, যেমন এই রোগ ছোঁয়াচে কিংবা এই রোগ থেকে ক্যান্সারের আশঙ্কা আছে ইত্যাদি। এই সমস্ত প্রচলিত ধারণাগুলো কতখানি বিজ্ঞানসম্মত সেই বিষয়েও আমাদের জানালেন ডাক্তার দীপিকা হালদার।
0: শেতি রোগ নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা সংস্কার এগুলো রয়েছে, তার মধ্যে প্রথম যেটা যে অনেকেই মনে করে রোগটি ছোঁয়াচে। শেতি রোগ কিন্তু একেবারেই ছোঁয়াচে নয়। সুতরাং একটা পেশেন্টের যদি সেটি থাকে, তার এরকম মনে করার কোনো কারণ নেই, আমার আছে বলে আমার বন্ধু বান্ধব পরিবার পরিবেশন সবার হয়ে যাবে, এটা একেবারেই নয়। সুতরাং আপনারা নির্দ্বিধায় মেলামেশা করতে পারবেন এবং সংস্পর্শের মাধ্যমে কিন্তু এই রোগ ছড়ায় না। দ্বিতীয়ত হচ্ছে সেটি রোগ হলে আমরা মনে করি যে বেশ কিছু খাবার, মনে করে সাদা দুধ, কোন সামুদ্রিক মাছ, মাংস, ডিম, এগুলো থেকে সেটি রোগের সম্ভাবনা বেড়ে যায়, বা এই আমিষ জাতীয় খাবার খেলে সেটি রোগ হয়, বা অনেকে মনে করেন টক জাতীয় খাবার খেলে সেটি রোগ হয়, এটা কিন্তু একেবারেই নয়। খাবারের সাথে কিন্তু সেটি রোগের কোনো সম্পর্ক নেই, তাই সেটি হলে কোন রকম খাবারের রেস্ট্রিকশনস এর কিন্তু কোন রকম দরকার পড়ে না। তৃতীয়ত সেটি রোগ মনে করে যে অনেকে ভাবেন যে এটা জিনগত, অবশ্যই জেনেটিক ফ্যাক্টরস আছে কিছু কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে, কিন্তু সবারই যে আমার বাবা মায়ের সেটি আছে বলে আমার সেটি হবে এরকম কিন্তু বাধ্যতামূলক কিছু নয়। সুতরাং 100% কেসেই যেটা জেনেটিক এটা কিন্তু নয়। অনেক সময় পরিবারে কারোর সেটি না থাকার সত্ত্বেও হঠাৎ করে কিন্তু একজনের সেটি হতেই পারে, তো সুতরাং এটা কিন্তু জিনগত ব্যাপার সমস্ত ক্ষেত্রেই পুরোপুরি ভাবে সত্যি নয়। যে কোনো সাদা দাগ মানে সেটি, এরকম একটা ভ্রান্ত ধারণা আছে, তো সুতরাং সেটাও কিন্তু নয়। সাদা দাগ মানেই যে সেটি সেটা নয়। আপনি যদি নিজে বুঝতে পারেন বা সন্দেহ হয় তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন, এবং সাদা দাগের অন্যান্য যে সমস্ত চামড়ার রোগ হতে পারে সেইটা আগে রোগ নির্ণয় করে ডায়াগনোসিসটা কনফার্ম হওয়ার পরেই কিন্তু বলা সম্ভব যে এটা সেটি না সেটি নয়। অনেক সময় আমরা সেটি হলে সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা বা একটা লো এস্টিম কাজ করা, যে না আমি বিভিন্ন ভাবে আমাকে সবাই বাজে বলবে, আমাকে দেখতে খারাপ লাগছে, এই ধরনের বিভিন্ন রকম মানসিকতায় পরিবর্তন আসে এবং নিজেকে গুটিয়ে ফেলে, এরকম কিন্তু কোন রকম ভাবার বা নিজেকে আলাদা করে রাখার কোন রকম কারণ নেই। যেহেতু এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, সেটি হলে সেটার সঠিক সময়ে রোগ নির্ণয় করা এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করলে এই ধরনের কিন্তু সমস্যার মধ্যে পড়ার কোনো কারণ হয় না। আরেকটা, যেমন সেটি হলে আমরা মনে করি যে সূর্যের রশ্মি লাগলে সেই সমস্ত জায়গায় আমার ঘা হবে বা সেখানে কোন রকম ক্যান্সার হতে পারে, এই ব্যাপারটা নিয়ে অনেকে বিভিন্ন রকম চিন্তার মধ্যে থাকে। হ্যাঁ, সেটি হলে সেই জায়গায় যেহেতু রং তৈরি হয় না, সেই জায়গাগুলোতে কিন্তু সূর্যের রশ্মি লেগে ভবিষ্যতে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে, কিন্তু সেখানে ক্যান্সার যে হবেই এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই। সেই জন্য প্রপার একটা সান প্রোটেকশন নেওয়া, রেগুলার বেসিসে সানস্ক্রিন ইউজ করা, এই জিনিসগুলো কিন্তু করতে হবে।

0: এতক্ষণ শ্রবণে স্বাস্থ্যের আসরে আমরা কথা বলছিলাম সেতি রোগের বিষয়ে। সঙ্গে ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপিকা হালদার।
1: নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিম বাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে, প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে,

0: এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়, তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।
1: এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে। কথায় বলে রক্তদান জীবনদান, সঠিক সময়ে সঠিক রক্ত মরণাপন্ন মানুষের জীবন বাঁচিয়ে তুলতে পারে, তাই রক্তদান খুবই গুরুত্বপূর্ণ। এই রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 14 জুন তারিখটি সারা বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসেবে। এই দিনটি স্মরণে রেখেই এখন শ্রবণে স্বাস্থ্যের আসরে আমরা কথা বলব রক্তদানের গুরুত্ব নিয়ে। সঙ্গে রয়েছেন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুংপালি ঘোষ। প্রথমেই তার কাছ থেকে জেনে নেব ঠিক কি কি রোগে নিয়মিত রক্ত নেওয়ার প্রয়োজন হয়।
2: আমরা যদি হিমাটোলজির রোগের কথা বলি, সেক্ষেত্রে আমরা রোগকে দুই ভাবে ব্যাখ্যা করতে পারি, একটি হচ্ছে ম্যালিগন্যান্ট, একটি বেনাইন। ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সার। ম্যালিগন্যান্ট হিমাটোলজি আমরা যে সমস্ত রোগকে বলি যাদের মধ্যে আসে অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অন্যদিকে লিম্ফোমা, মাইলোমা, এই সমস্ত রোগও আছে। বিনাইন হিমাটোলজির কথায় যদি আসি, তার মধ্যে হয় থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। মূলত থ্যালাসেমিয়ার আক্রান্ত যে সমস্ত থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট, তাদের ক্ষেত্রে প্রতিনিয়ত রক্ত লাগে। এবং এই যে প্রতিনিয়ত রক্ত লাগা, সেটা শুরু হয় অতি অল্প বয়স থেকে, মানে জন্ম থেকে 6 মাসের মধ্যে থেকে রক্ত লাগতে পারে। থ্যালাসেমিয়া একটি জেনেটিক ডিজিজ, যেটি বাবা মা বাহক হওয়ার সূত্রে বাচ্চার মধ্যে আসে এবং পরবর্তীকালে সেই বাচ্চাকে সারা জীবন রক্ত নেওয়ার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়, বা প্রতি মাসে এমনকি মাসে দুবার করে এই পরিমাণেও রক্ত নিতে হতে পারে। এটা ছাড়াও যদি আমরা আসি ম্যালিগন্যান্সির ক্ষেত্রে, যে সমস্ত অ্যাকিউট লিউকেমিয়া, প্রথমেই অনেক ক্ষেত্রে অ্যাকিউট লিউকেমিয়া যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে ধরা পড়তে পারে, বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়। এবং মেইনলি মূলত বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা ALL বা AML আমরা পাই, তাদের ক্ষেত্রে প্রথম প্রেজেন্টেশন বা প্রথমেই হয়তো ধরা পড়ে রোগটি, যে হঠাৎ করে রক্ত কমে যাওয়া এবং শরীরে রক্ত দেওয়া বা ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছে এই সিমটম নিয়ে। এবং এই সমস্ত ক্ষেত্রেও হয়তো প্রতিনিয়ত প্রতিদিনও রক্ত দিয়ে শরীরে রক্ত থাকে না, এই পর্যায়ে চলে যায়। তো সেই সব ক্ষেত্রে আমাদের মানুষের শরীরে বাইরে থেকে রক্ত দিতে হয় বা ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রেই এই লিউকেমিয়ার ক্ষেত্রে শুধুমাত্র যে আমরা রক্ত নেওয়া বলতে শুধু মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে লাল রক্ত বা ফ্যাট রেড সেল ট্রান্সফিউশন যেটা বলা হয়, এছাড়াও প্লেটলেট ট্রান্সফিউশন লাগতে পারে, যেটি সিঙ্গেল ডোনার বা র্যান্ডম ডোনার প্লেটলেটের এই পদ্ধতিতে এবং সংগ্রহ করা হয়। যখন কোনো লিউকেমিয়া পেশেন্টের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, প্লেটলেট অনেকখানি কমে গেছে, সেই সব ক্ষেত্রে আমাদের প্লেটলেট ট্রান্সফিউশন আলাদা করে করতে হয়। এবং যেটা অনেকের ক্ষেত্রে রোগীদের অনেকেই ভাষায় বলে থাকে যে সাদা রক্ত প্রদান করা। তো এইগুলোই মূলত যে সমস্ত জায়গা আমাদের রক্ত পেশেন্টের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন লাগে। এছাড়াও অনেক সময় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বিশেষ করে এই রক্তর চাহিদা থেকে থাকে।
1: পাশাপাশি সেই রোগগুলির প্রাথমিক লক্ষণ বা উপসর্গ সম্পর্কেও আমাদের বিস্তারিত জানালেন ডাক্তার ঘোষ।
2: যে সমস্ত রোগ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, তার প্রাথমিক লক্ষণ বা উপসর্গ এবং চিকিৎসা কি হয় সে ব্যাপারে আসি। থ্যালাসেমিয়া যেটা আমরা আলোচনা করলাম, এটি একটি জেনেটিক রোগ, দুই ধরনের হতে পারে, বিটা থ্যালাসেমিয়ার বাহক বা কেরিয়ার এবং বিটা থ্যালাসেমিয়ার রোগ দ্বারা আক্রান্ত। সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া মেজর বা এইচ বি

বিটা থ্যালাসেমিয়া মূলত আমরা পেয়ে থাকি। এবার আক্রান্তদের মধ্যে যারা বিটা থ্যালাসেমিয়া মেজর তাদের এরকমও হতে পারে, প্রথম রক্ত যখন মানুষ দিতে হয়েছে সেটা হয়তো জন্মের 6 মাসের মধ্যে, এবার এরপর থেকে তার প্রতি মাসে রক্ত লাগা বা প্রতি 2 মাস অন্তর বা বছরে 4-5 বার করে রক্ত লাগা পরিমাণে প্রথমে শুরু হয়। এবার যখন আমরা আসি যে এই থ্যালাসেমিয়ার কি করে ট্রিটমেন্ট করা যায় বা ট্রিটমেন্টের কথাই, তো সেক্ষেত্রে অ্যাডিকুয়েট ট্রান্সফিউশন অর্থাৎ প্রতিনিয়ত এবং পেশেন্টের যতটা পরিমাণে দরকার ততটা ব্লাড ট্রান্সফিউশন করা অত্যন্ত প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? তার সঠিকভাবে বেড়ে ওঠা, যেটা আমরা গ্রোথ বা ডেভেলপমেন্টের কথা বলি, সেক্ষেত্রে রক্তদান একটি থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের কিভাবে গাইডেন্স বা মনিটর কিভাবে করা হয়, যখনই পেশেন্টের থ্যালাসেমিয়া ধরা পড়ে উচিত কোন থ্যালাসেমিয়া সেন্টারে একটা রেজিস্ট্রেশন করিয়ে প্রতিনিয়ত সেখানে গিয়ে চেক আপ করানো, প্রতি মাসে যাদের রক্ত লাগে তাদের প্রতি মাসে সেখানে যাওয়া, সঠিক পরিমাণে রক্ত যাতে পাওয়া যায়, কারো কারো ক্ষেত্রে মাসে 1 বার কেউ মাসে 2 বার রক্ত লাগতে পারে, প্রতিনিয়ত সেই রক্ত নেওয়া, এছাড়াও বিভিন্ন টেস্ট থাকে যেগুলো একটা নির্ধারিত সময়ের করাতে হয়, তাই প্রতি 3 মাসে কিছু টেস্ট করতে হয়। এছাড়াও তার গ্রোথ ডেভেলপমেন্ট হাইট ওয়েট কতটা বাড়ছে এবং সঠিক পরিমাণে হচ্ছে কিনা, ক্লাস ঠিকঠাক ক্লাসে পড়ছে, পড়াশুনো ঠিক রকম হচ্ছে কিনা, সেইগুলোর দিকেও আমাদের নজর দিতে হয়। শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগীর রোগটা সম্পর্কেই আমাদের তাকে ট্রিটমেন্ট করা নয়, আমাদের তার যাতে লাইফস্টাইল অর কোয়ালিটি অফ লাইফ থাকে সেদিকেও দেখতে হয়। এবার যদি এর কিওরের কথায় আসি, তাহলে সেটা বলতে হয় যেটা আজকাল আগেকার দিনে থ্যালাসেমিয়া শুধুমাত্র রক্ত প্রদান করা বা কিছু ওষুধের মধ্যে সীমিত ছিল, এখন থ্যালাসেমিয়া কে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পদ্ধতি বা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তাই ভাই বা বোনের সাথে থেকে ডোনার হিসেবে নিয়ে তাদের থেকে অস্থি মজ্জা প্রতিস্থাপন করা হচ্ছে তার কিওর করার একমাত্র উপায়। এবার আসি বিভিন্ন ক্যান্সার সংক্রান্ত যে রোগের কথা আমরা বলছি, যেখানে প্রতিনিয়ত রক্ত লেগে থাকে, সেটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। এটি মূলত অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এবং অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। প্রথমে প্রাথমিক যে সিমটম নিয়ে পেশেন্ট আসতে পারে, কারো হয়তো লিম্ফ নোড ফুলে যাওয়া, জ্বর আসা, জ্বর কমছে না অনেকদিন ধরে, হয়তো লাস্ট 10-15 দিন ধরে জ্বর এসেছে যেটা ওষুধ খাওয়ার পরেও কমছে না, হঠাৎ করে রক্তের পরিমাণ কমে যাওয়া, গায়ে চাকা চাকা দাগ হওয়া, এই সমস্ত সিমটম নিয়ে পেশেন্টরা আসতে পারে। এবং এসব ক্ষেত্রে প্রথমেই যখন ধরা পড়ে, প্রথমেই হয়তো সেক্ষেত্রে রোগ ধরা পড়ার পরে লাল রক্ত বা প্যাকড রেড সেল ট্রান্সফিউশন এবং সাদা রক্ত বা প্লেটলেট ট্রান্সফিউশন, দুই ধরনের ট্রান্সফিউশন প্রতিদিনই লাগতে পারে। এরপরে এর ফার্দার যখন ডায়াগনোসিস হয় যে কি ধরনের ক্যান্সার, তারপরে সেই কেমোথেরাপি দিয়ে, কেমোথেরাপি দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে যে ব্লাস্ট বা যে ম্যালিগন্যান্সি সেলস গুলো সেগুলো যখন নির্মূল করে নিজে থেকে শরীরে রক্ত উৎপাদন করে, সেই সময়টাতেও প্রতিনিয়ত রক্তের একটা সাপোর্ট লাগে। তো এই সমস্ত ক্ষেত্রে মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে কেমোথেরাপি বেসড রেজিমেন বা প্রোটোকল অনুযায়ী, যে ডিজিজ সেই প্রোটোকল অনুযায়ী কেমোথেরাপি প্রদান করা। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন হিমাটোলজি ডিজিজ, সেক্ষেত্রে রক্ত প্রতিনিয়ত প্রয়োজন হয়, সেটি হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে সঠিক পরিমাণে যতটা পরিমাণে রক্ত উৎপাদন হওয়ার কথা সেটা না হওয়া, বা বোন ম্যারো ফেলিয়ার বলা হয়। এবং এই বোন ম্যারো ফেলিয়ার অনেক সময় কম বয়সে এবং বেশি বয়সে দু জায়গাতে গিয়েই হতে পারে। সেক্ষেত্রে আমাদের মেইন যে সাপোর্ট সেটা হচ্ছে প্রতিনিয়ত লাল রক্ত সাদা রক্ত প্রদান করতে হয়। এবং এই পেশেন্টদের অনেক সময় দেখা যায় যে ওষুধ খাওয়ার পরেও সেক্ষেত্রে ঠিকঠাক করে অস্থি মজ্জা থেকে রক্ত উৎপাদন না হওয়ার কারণে, সঠিক পরিমাণে ওষুধের পরেও তাতে কার্যকরিতা না হওয়া, সেই সমস্ত ক্ষেত্রে। এবং এই রোগের যদি আমরা নির্মূল করার কথা ভাবি বা ট্রিটমেন্ট করার কথা ভাবি, আবারও সেটি হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন। যদি ট্রান্সপ্লান্ট এলিজিবল, মানে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আক্রান্ত পেশেন্টের পক্ষে ট্রান্সপ্লান্ট করা সম্ভব, সেই পেশেন্টকে আমরা বলে থাকি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার

0: কথা, এবং সেই সময়েও রক্তের প্রয়োজনীয়তা অনেকটা পরিমাণেই থেকে থাকে।
1: একেবারে শেষে বর্তমান পরিস্থিতিতে রক্তদানের গুরুত্ব কতখানি, সেই বিষয়ে নিজের মতামত জানালেন ডাক্তার মুংপালি ঘোষ।
0: বর্তমানে রক্তের চাহিদার ব্যাপারে বলতে গেলে হিমাটোলজির ক্ষেত্রে যেটা আমরা অনেক সময় দেখে থাকি যে রোগীর আত্মীয় পরিজনরা খুবই সমস্যায় পড়েন রোগের ক্ষেত্রে রক্ত সরবরাহ করার, সঠিক পরিমাণে রক্ত সরবরাহ করা। ট্যাঙ্কে যত বেশি পরিমাণে ব্লাড ডোনেশন হয়ে রক্ত আসবে বা ব্লাড ক্যাম্প হবে তত সুযোগ সুবিধা রোগীদের ক্ষেত্রে বেশি হয়। মূলত যেটা সমস্যা হয় গ্রীষ্মকালে অনেক সময় ব্লাড ক্যাম্পের পরিমাণ বা ভলেন্টারি ব্লাড ডোনেশন যা বলি সেটার পরিমাণ কমে যাওয়ার ফলে রোগীরা সঠিক পরিমাণে রক্ত সরবরাহ বা এই পেশেন্টদেরকে সঠিক পরিমাণে আত্মীয় পরিজনেরা অনেক সময় রক্ত নিয়ে এসে দিতে পারেন না, সেক্ষেত্রে আমাদের চিকিৎসার দিক থেকে খুবই সমস্যা হয়। এবার বিভিন্ন জায়গা থেকে যেরকম ভলান্টারি ব্লাড ডোনেশন করার জন্য ক্যাম্পেইন বা সচেতনতা প্রদান করা হয়, সেইভাবে আমরা এই সমস্যাটিকে যে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে যে অন্তর রয়েছে সেটাকে অনেকভাবেই সমস্যা মেটাতে পারি। মানুষ যত সচেতন হবে রক্ত দেওয়ার ব্যাপারে তত এই সমস্যা মিটতে পারে। এবার অনেক ক্ষেত্রেই যেটা করতে হয় যে যদি ব্লাড ব্যাংক সেই পরিমাণ ব্লাড সরবরাহ না করতে পারে তখন রোগীর পরিজনদের মধ্যে থেকে কাউকে একজনকে কেউ ব্লাড ডোনেশন করলে তারপরে আমরা সেই রক্ত আমরা ব্লাড ব্যাংক থেকে রিপ্লেস করে অন্য রক্ত বা প্রয়োজনীয় রক্ত আমরা পেশেন্টকে দিতে পারি। গ্রীষ্মকালে এটা একটা বড় সমস্যা হয়ে থাকে।
1: তাহলে বন্ধুরা, আজকের শ্রবণের স্বাস্থ্যের আসরে আমরা এতক্ষণ কথা বলছিলাম সেতী রোগ এবং রক্তদানের প্রসঙ্গে। আজ শ্রবণের স্বাস্থ্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি education.akashbanikolkata।

@gmail.com। মেইলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নজরুল গীতি, শিল্পী জয়া ভট্টাচার্য।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি শিল্পী জয়া ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন রজনীকান্তের গান শিল্পী অনিতা দত্ত মৃধা।

ততক্ষণ রজনীকান্তের গান শুনলেন শিল্পী অনিতা দত্ত মৃধা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন লোকগীতি, শিল্পী দেবলীনা সাহা চৌধুরী। শিল্পীর কণ্ঠে প্রথম লোকগীতিটির রচয়িতা আব্দুল করিম।

লোকগীতি শুনছেন শিল্পী দেবলীনা সাহা চৌধুরী। শিল্পীর এবারের নিবেদন লালন ফকির রচিত লোকগীতি।

ততক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা। শিল্পী সুরজিৎ সাহা। প্রথমে তাল, তিন তাল, পরে ঝাঁপ তাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সঞ্জিত মুখোপাধ্যায়। প্রথমে তিন তালে তবলা, শিল্পী সুরজিৎ সাহা।

শুনছেন তবলা শিল্পী সুরজিৎ সাহা। তিন তালের পর এবার ঝাঁপ তাল।

প্রথমে তিন তাল, পরে ঝাঁপ তালে তবলা শুনলেন শিল্পী সুরজিৎ সাহা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সঞ্জিত মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার।

0: Olympic medalist Sindhu defeated compatriot Isharani Barua 22-20, 21-12 in the round of 16. Sports fans across the world are set for a month-long football spectacle as the 2026 FIFA World Cup is undergoing at the historic Estadio Azteca in Mexico City. In the opening match, hosts Mexico will take on South Africa in a Group A clash. The match begins at 12:30 a.m. Indian Standard Time, and that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছড়ায় সুভাষিত শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা গরমের ফোঁড়া বলবেন ডাক্তার অবন্তী সাহা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 8:00 জানা অজানা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি শুনবেন তৃতীয় পর্ব বলবেন ডক্টর অর্ণব হালদার। 8:05 নিরাময় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা বিষয় গান্ধী ভাবনায় রামরাজ্য বলবেন কানন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় ঋত্বিক শেখদার ও পৌলমী বাগ, অতিথি জৈব রসায়ন ও জীব পদার্থবিদ্যার অধ্যক্ষ অংশুমান বাগচি। বেলা 12:00 কীর্তন শিল্পী ব্রজরানী বেসকারি। 12:15 লোকগীতি শিল্পী অন্তরা নস্কর। 12:35 উনজমির তুন ফসল বিষয় খরিফ মরশুমে ডাল চাষ উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী সঙ্গে ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 1:00 যুববাণীর অনুষ্ঠান গৌরবময় নম্বই উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। 1:45 মহিলা মহল অন্দর সংবাদ উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, অতিথি রেবা মুর্মু। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে ইতি মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠান, এরপর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ছাতিয়ার বিনতি পরিবেশনায় প্রধান মুর্মু সহশিল্পীবৃন্দ। শুনবেন প্রথম পর্ব, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন কৃষ্ণপ্রসাদ মুর্মু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরাজি বিষয়ে পাঠদান করবেন কলাগাছিয়া কৈলাসকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রথমে শিশুশ্রমের বিপক্ষে সাংবিধানিক আইন এ বিষয়ে আইনজীবী প্রদীপ সরেনের সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব, এরপর লোকগীতি পরিবেশনায় ধানু হাঁসদা ফকিরচন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস এ বিষয়ে সুমিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। এরপর কৃষক সম্মেলনের ওপর একটি রেডিও প্রতিবেদন সিআরআইজেএএফ বারাকপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 6:30 সমীক্ষা বলবেন তরুণ পাল। 8:00 নাটক হংসেশ্বরী রচনা নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত অনন্যা মজুমদার বাগচির কণ্ঠে। 9:45 নজরুলগীতি শিল্পী অনির্বাণ দাস। 10:00 ছায়াছবির গান, 10:30 কীর্তন শিল্পী ব্রজরানী বেসকারি। 10:45 আধুনিক গান অমিত কুমার গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরীয় দাদরা শিল্পী দাস বিশ্বাসের পরিবেশনায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত অনুপ্রিয়া সেনের কণ্ঠে। 6:35 ধারাবাহিক রামচরিত মানস। 6:45 ভজন শিল্পী অনির্বাণ দাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুলগীতি অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 দ্বিজেন্দ্রগীতি শিল্পী পিয়ালি হালদার। 9:10 রসধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 মিনিটে আঞ্জুমান।

উপস্থাপনায় সরফরাজ আহমেদ। সকাল 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দীর উপস্থাপনায়। বেলা 12টায় সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দীর উপস্থাপনায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পিয়ালি গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 5:20 উর্বশী উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 হিন্দি অনুষ্ঠান গুলগুলশন। 7:10 আধুনিক শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, আংশিক প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 98%, সবচেয়ে কম 67%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী অথবা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:16 হয়ে 44 সেকেন্ড। জয় হিন্দ।